আমরা যাই কিছু করি না কেন, প্রথম কথা মনে রাখতে হবে আমার নিজের মানসিক স্থিরতাটা খুব প্রয়োজন। চারপাশের কোনো ঘটনা যেন আমার মানসিক স্থিরতাকে নষ্ট করতে না পারে, কারণ আমাকে যদি কোনো ক্ষেত্রে লড়াইও করতে হয়, কোনো ক্ষেত্রে কোনো কারণের জন্য তার বিপরীত যুক্তি দেখাতে হয় বা সাজাতে হয়, তাহলেও কিন্তু মনের স্থিরতাটা খুব প্রয়োজন। আর যখন আমরা যে কোনো ক্ষেত্রে অস্থির হয়ে পড়ব, তখন কিন্তু আমাদের যুক্তি তর্ক সেগুলো ভুল হয়ে যাবে, তো যার ফলে চারপাশে বিভিন্ন মানুষ এরকম, হ্যাঁ মেনে নিচ্ছে এরকম, সে মানুষগুলো এরকমই, আমি যেন আমার নিজের ব্যক্তিত্ব নিজের মতাদর্শ এগুলোকে ঠিক ধরে রাখতে পারি, এটুকু তো আমরা ভাবতেই পারি, তাই না? 9903653992 আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগের নাম্বার, আপনারা কি মনে করছেন সেটা আপনারা জানাতেই পারেন। আপনাদের এই লেখাগুলো পড়ব, এই বার্তাগুলো, তবে ছোট্ট একটা গান আজকে শুনেনি, কারণ গত দু তিন দিন আমি খুব বড় গল্প পড়েছিলাম, যার ফলে বেশি গান শোনানো সম্ভব হয়নি। আজকে সেজন্য একটা ছোট্ট গল্প বেছেছি, এবং যাতে আপনাদের সঙ্গে একটু বেশি কথা বলা যায়, গান শোনা যায় এবং আপনাদের সবকটা বক্তব্য ভালো করে পড়া যায়। এই মুহূর্তে সনৎ সিংহের কণ্ঠে একটি গান।

মুখে বোকার হাসি বড়ই ভালোবাসি, একের থেকে আসি অনেক রকম হাসি আছে টাটকা যে বঙ্গবাসী, হাসির বয়স নানা।

কর হাসি ব্লক ঠকাবার মানে হাহা হি হি হো হো হাসি রয় যে উদার প্রাণে এই গোমড়া মুখ চক জুড়ে ধরতে হাসি রাশি।

0: দন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে
1: 9903653992 এই নাম্বারে আপনাদের সঙ্গে আমাদের কথা হয়। আজকে প্রথম যেটা বার্তা, ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী ও উজ্জ্বলদা, শনিবারের ভোরে আমিও হাজির, শুনতে শুরু করলাম, একদম শুরুর দিকে লিখেছেন, থ্যাংক ইউ। এরপর লিখছেন শর্মিষ্ঠা মুখার্জি, শুভ সকাল দাদাভাই, গান গল্প কবিতা শোনার অপেক্ষায় রয়েছি সাঁকরাইল থেকে, সাঁকরাইল হাওড়া থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত, উজ্জ্বল আলোকে ভোরের আকাশ করে ঝলমল, এ সময় গল্প গানে চিরন্তনী নেয় আমার মনের দখল, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী, আজ শুনতে বসলাম সাথে নানা গান গল্প, এই জন্যে এলাম ফিরে, সত্যি আপনি দাদা অসাধারণ গল্প পাঠ করেন। ও এলাম ফিরে, আচ্ছা আচ্ছা আচ্ছা, পরের লাইনে ফিরেটা এসেছিল। অনেক ধন্যবাদ আপনাকেও ভালো লাগাটুকু প্রকাশ করার জন্য। অরিজিৎ দাস অধিকারী লিখছেন, সেজিতি বিবেকনগরে মাথানিস এবং পশ্চিম মেদিনীপুর থেকে, শনিবারের শুভ দিবসে আজকের মধুর প্রাতিবহুরূপী গল্প শুনে উজ্জ্বলবাবুর সাথে দাদা ঠাকুরের তীর্চক গান মতের দ্বিচারিতা সঠিক জনে শোনেন, হাসেন দেখি বৈপরীত্যতা, বিদেশি গল্প কথনে শুনছি কেমন পাল্টি পলে পলে, বিশ্বকাপের জ্বরের ভোরে হাসির নাউজে চলে, জীবন মানে ওঠা পড়া, ভেতরের শক্তি মানি, জাগরণের সুধা প্রেরণাই আসলে পাই জানি, কুকুরের গলা চরিত্র চিত্রণ অসাধারণ উচ্চারণ, কনস্টেবল জনগণের লড়াই ভরছে সবার মন, লেগে থাকলে পথটি পাবে, নাই চিন্তা নাই অনুপ্রেরণার দিশা পেতে তোমাতে থাকিব তাই, নিবেদন গুণ অসাধারণ দৃশ্যায়ন তুলে ধরো, নতুনত্বের দিশায় তুমি মনটি সবার ভরো, শক্তির ভক্ত নরমের জম ছিল আছে থাকবে, সময়ের সাথে সবাই জীবনের কথাই ভাববে, এসো সবাই এই আসরে এসো তরা করি, বেঁধে বেঁধে থাকি সবে চিরন্তনীর হাতটি ধরি। অরিজিৎ দাস অধিকারী, অনেক ধন্যবাদ আপনাকে অরিজিৎ। আসলে হ্যাঁ, মানে বিশ্বকাপ চলছে, সেই জন্যে বিশ্ব সাহিত্য থেকে এই গল্পটা সংগ্রহ করে আনা। এরপরে লিখছেন মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, সুপ্রভাত ভাই উজ্জ্বল, শনিবারের চিরন্তনী রামকুমার চট্টোপাধ্যায়ের গান দিয়ে শুরু হলো, আন্তন চেখভের লেখা গল্প শুনছি, বহুরূপী অপূর্ব অসাধারণ উপস্থাপনা, ভীষণ ভালো লাগছে, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে লিখছেন, বহুরূপী গল্পের ব্যঙ্গাত্ম অভিনয়, উজ্জ্বলবাবুর কণ্ঠে শুনতে শুনতে মনে হয় যেন অভিনয় দেখছি, ঘেউ ঘেউ একটু করলে ভালো হতো, হ্যাঁ ঘেউ করেছি তো, তিন দিন ধরে বৃষ্টি হয়নি তবে বেশি গরম নেই, ঠান্ডা পরিবেশ, দণ্ডবত নমস্কার। আসলে কুকুরটা বাচ্চা কুকুর তো, তাই বেশি চিৎকার করেনি, অল্প অল্প করেছিল, বেশিরভাগ সময় চুপচাপই ছিল, সেই জন্যে আমিও কমই করেছি। নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বলবাবু, প্রথমে আম কাটলের সরস শুভেচ্ছা, মন্দিরের সামনে কয়েকজন বসে বার্ধক্য ভাতার আলোচনা হচ্ছে, এমন সময় রামকুমারবাবুর টাকার গান বেজে উঠল, সবাই তো হেসে লুটোপুটি, দেখি সারাদিন কেমন কাটে, এবারে গল্প শুনছি, অনেক ধন্যবাদ আপনাকেও। শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে লিখছেন কমলেন্দু দাস, সুপ্রভাত উজ্জ্বলদা, সকল শ্রোতা বন্ধুতে জানাই শুভ সকাল চিরন্তনীতে, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর উত্তর বাউলি থেকে আদকপাড়া থেকে অজিত কুমার আদক লিখছেন, শুভ সকাল শ্রবণ বন্ধু উজ্জ্বলদা, আজকের অনুষ্ঠান শুরু হলো সুন্দর একটা গান দিয়ে, তারপর বিদেশি কাহিনী অবলম্বনে গল্প, আমাদের মতো সাধারণ লোকের নামসহ বার্তা পাঠ, শেষে বন্দে মাতরম, খুবই ভালো অনুষ্ঠান, জয়গুরু, সকলে ভালো থাকবেন, নমস্কার এবং ধন্যবাদ। হ্যাঁ, পুরো অনুষ্ঠানের ফরম্যাট আপনাদের জানা হয়ে গেছে। এরপর লিখছেন ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে, সকাল সকাল ওই ছেলেটাকে চাই আমাদের, যে বলবে রাজা তোর কাপুর কোথায়, সত্যি তাই, আমাদের মনের সাহস, মনের যে বিভিন্ন রকমের ব্যক্তিত্ব বা ইত্যাদি, সেগুলোর ফিরিয়ে আনা কিন্তু এখন খুব দরকার। এরপর মোহাম্মদ আকবর মোল্লা ভোসবাল জলগাঁও মহারাষ্ট্র থেকে বলছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আমি প্রতিদিন 5টা থেকে 6টা পর্যন্ত মর্নিং ওয়াক করি আর FM রেডিও শুনি, গতকাল রাহুলের গল্প নিয়ে ইন্দ্রাণী দিয়ে এসেছিলেন, খুব ভালো লেগেছিল, আজ চিরন্তনীতে এই বহুরূপী গিরগিটি গল্পটা শুনছি, ভালো লাগছে, আর ভালো লাগছে আপনার কণ্ঠের সুন্দর উপস্থিতি।

থ্যাংক ইউ এবং থ্যাংক ইউ চিরন্তনী, অনেক ধন্যবাদ আপনাকেও। তার কারণ আপনারা আছেন বলেই কিন্তু আমাদের এই গল্প পড়ার যে প্রেরণা সেগুলো বেশি করে তৈরি হয়। এরপর লিখছেন নিবেদিতা সেন শাহডপুলি থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ শনিবারের চিরন্তনীতে শুনছি গান, নতুন গল্প শোনার অপেক্ষা। দাদা ঠাকুরের গান বহুরূপের গল্পটি অসাধারণ এক হাসির গল্প, ভালো লাগলো। আজ সব গানগুলো তার সঙ্গে নতুনত্ব, সমাজের ক্ষমতাবানরা যা বলে তাতেই আমরা সবাই সায় দিই, নিজের বুদ্ধি কাজে লাগাই না, তাই দেখত আমরাই সত্যি তাই। এভাবেই কিন্তু আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখতে পাই এবং সেই ঘটনাগুলোকেই তো লেখক সাহিত্যিক শিল্পী যারা তারা ফ্রেমবন্দি করে এনে আমাদের সামনে উপস্থাপনা করেন, তখনই একটা ভালো সাহিত্য তৈরি হয়। আর যখন সেগুলোর সঙ্গে আমরা নিজেরা রিলেট করতে পারি আমাদের চারপাশের সব কিছুকে, তখনই। এরপর লিখছেন সোনালি ঘোষ দেবগ্রাম নদিয়া থেকে, গুড মর্নিং দাদা ভাই, আমি চিরন্তনীর গল্প শুনছি, ভীষণ ভালো লাগছে, আর ভালো লাগছে আপনার সুন্দর উপস্থাপনা, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন আজকের গল্প এবং গান খুবই সুন্দর, গল্পটা বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে, হাস্যরসের হলেও গল্পটা তার প্রতিপাদ্য বিষয়টি সমাজের পরিচয়ও, উজ্জ্বলের অপূর্ব সুন্দর উপস্থাপনায় মন ভরে গেল, চিরন্তনীর সম্পদ আপনি। এবার মন পাখি আমার জীবন্ত ভাই বলে সবাই, পদ্ম পাতায় জল টলমলিয়ে কখন পরে মন সদা চঞ্চল, সত্যি কি ভাই আমরা সদাই মরণ নিয়ে ভাবি, যখন আসবে দেখা যাবে সময় যে দেয় ফাঁকি, জীবন সে যে আপন বেগে বয়ে চলছে বেশ, মন খারাপের গন্ধ মেখে খোঁজে নতুন দেশ, আমরা সবাই বর্তমানের ডিঙায় ভেসে চলি, অতীত মোদের শিক্ষাগুরু সামনে নতুন গলি, কি আছে যে পথের শেষে জানি না যে ভাই, নতুন ভোরের আলো মেখে উড়ান দিলাম তাই। সত্যি তাই, আমাদের সামনে অনেকটাই পথ অজানা, কিন্তু তাই বলে এগোতে ভয় কেন, এই যে নতুন ভোরের আলো মেখে আমরা উজান দিলাম সবাই, এটাই তো আমাদের সব থেকে বড় ভালো লাগা। অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর সুন্দর কবিতা আপনারা অনেকেই লেখেন এবং এগুলোতেই কিন্তু চিরন্তনী ভরে ওঠে। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখছেন, শুভ সকাল উজ্জ্বলবাবু, জগৎ জুড়ে দেখি শুধুই হ্যাঁতে হ্যাঁ নাতে না বলা, তাই তো যারা সত্য বলে তাদের কষ্টে জীবন চলা, ভালো গল্প দারুণ পাঠ সুন্দর গানের ডালি খান, তাই তো আমার প্রাণ জুড়ায় বাড়ে এই অনুষ্ঠানের টান। আপনাদের এই ভালো লাগাটুকু বারবার করে বলি, এটাই আমাদের সম্পদ, ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপতিদি হিনমোটর থেকে বলছি, আজ শনিবারের চিরন্তনী অনুষ্ঠান, গান গল্পে ভরপুর, সাথে ভাইয়ের অপূর্ব পরিচালনা, খুব ভালো লাগলো, শুভ সকালের শুভেচ্ছা জানাই সকলকে। আপনাকেও অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। এরপরে দেখি আরো যারা যারা লিখেছেন, একটু চট করে পড়ে দেওয়ার চেষ্টা করি। গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে আই গট চান্স টু হিয়ার চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ বহুরূপী বাই ইয়োর ড্রামাটিক প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু, সরসোনা থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, হৃদয়ের এই প্রসাদে আজি আলো উঠল জ্বলে, হৃদয়ের এই প্রাসাদে, আচ্ছা ইংলিশে লেখা তো সেটা প্রসাদ বলেছিলাম, হৃদয়ের এই প্রাসাদে আজি আলো উঠল জ্বলে, হৃদয় কানুন ভরল তাই রঙিন ফুলে ফুলে, আধার ঘেরে এমন আধার ঘেরা এমন ছিল অমানিশায় ঢাকা, ভোরের এই ভুবন আজি আলোয় আলোয় মাখা। পায়েল ব্যানার্জি, খুব সুন্দর একটা ভোরের মানসিক ভোর যদি বলা যায়, সেই ভোরের উপস্থাপনা রয়েছে আপনার এই লেখাটার মধ্যে, ভালো লাগলো, থ্যাংক ইউ। এরপরে লিখছে নাগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, জানাই গুড মর্নিং উজ্জ্বল ভাই, গতকাল আমরা ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার বেরিয়ে এলাম, আজ ইন্টারন্যাশনাল অ্যালবিনিজম ডে, সুস্থ পরিবেশ গঠনে শৈশবে সুরক্ষার পাশাপাশি এই বিরল জেনেটিক অসুখ নিয়ে সমাজ কল্যাণে সচেতনতা বৃদ্ধি করা, সজাগ দৃষ্টি দেওয়াও একান্ত জরুরি। সত্যি তাই, আমাদের বিভিন্ন ধরনের যে রোগ, আমাদের বিভিন্ন রকম জেনেটিক্যাল

তোমার বাচনিক স্টাইল খুবই ভালো লাগে, অল দ্য বেস্ট, অনেক ধন্যবাদ আপনাকেও। আসলে এই যে ভালো লাগাগুলো, এই ভালো লাগাগুলো সত্যি সত্যি খুব পারস্পরিক, আপনাদের ভালো লাগা ছুঁয়ে যাচ্ছে আমাদের মন। এরপরে লিখছেন কে, সুন্দর সকাল উজ্জ্বলদা, আসলে আমাদের অনেকের এই তেল মাখানো একটু স্বভাব আছে, যেটা ঠিক না সেটাকেও আমরা কিন্তু ঠিক বলি। ভুলুসা মধ্যমগ্রাম থেকে, হ্যাঁ অনেকদিন বাদে লিখছেন আপনি। হ্যাঁ সত্যি তাই তো, আসলে এই যে ব্যক্তিত্বের অভাব, মতাদর্শের অভাব, কিংবা যে কোনো কারণেই হোক না কেন, আমরা বাধ্য হই হ্যাঁতে হ্যাঁ মেলাতে, নাতে না মেলাতে। সব কিছু যে আমাদের মনের বা ক্ষমতার সঙ্গে চলে তা নয়, আমরা আমাদের চারপাশের বর্তমান বা অতীত অবস্থা দেখেও কিন্তু এগুলো বুঝতে পারি। তার মধ্যে দিয়েও কিন্তু আমাদের ধীরে ধীরে নিজেদের জায়গাটাকে ঠিক রাখতে হবে, এটুকুই বলা। কে কি করলো বা না করলো তার থেকেও আমি কি কতটা করতে পারছি সেদিকেও কিন্তু চিন্তা রাখাটা খুব জরুরি, তবেই কিন্তু অনেক কিছুর সঙ্গে নিজেকেও ভালো রাখা যাবে। এরপরে লিখছেন প্রেরণাদাত্রী চিরন্তনী, প্রতি পর্বের মতো আজও বৃষ্টি ভেজা সকালে বিশ্ব শিশু দিবস ছাতা মাথায় হাঁটতে হাঁটতে ও না এটা আগের দিনের আছে, অভিজিৎ মণ্ডল শশাপোতা খানাকুল হুগলি থেকে লিখছেন প্রেরণাদাত্রী চিরন্তনী, প্রতি পর্বের মতো আজও বৃষ্টি ভেজা সকালে, না পরপর একসঙ্গে দুবার তিনবার করে লিখেছেন আপনি, ও আচ্ছা এটা আজকের, অন্যগুলো পরে পরপর পাঠিয়েছিলেন। যাই হোক, প্রেরণাদাতা চিরন্তনী, প্রতি পর্বের মতো আজও শুনছি সত্যি এমন কিছু মানুষ আছে যারা সমাজে ক্ষমতা দেখে বিচার করে ন্যায় অন্যায়ের। আজের গল্পটা খুব ভালো লাগলো, সাথে আমি ছোট্ট কবিতা পাঠালাম, শিরোনাম শুধু এটাই চেয়েছিলাম। অভিজিৎ মণ্ডল শশাপদা খানাকুল হুগলি থেকে, না বিরহে ভেজে না আর আমার বালিশ, মাঝরাতে ব্যর্থতা ঢাকি না আর লম্বা দাড়িতে, বন্ধুরা নাম কেটেছে আমার দেবদাসের দল থেকে, বিধাতাকে দোষ দিই না আর সেই দিন থেকে, যেদিন তোমার হাসি মুখ দেখলাম তার হাতে হাত রেখে। মনে হচ্ছে কবিতাটা আগে একবার পাঠিয়েছিলেন, পড়েছিলাম। যাই হোক বেশ ভালো, অন্যরকম কবিতা, ধন্যবাদ। এরপর মৌলি লিখছেন ঢাকুরিয়া থেকে, আজকের চিরন্তনীতে উজ্জ্বলদার উপস্থাপনায় খুব সুন্দর গল্প শুনলাম, কোনো কিছু দেখে শুনে যদি সেটা বিচার করতে যাই সেখানে আমার ব্যক্তিত্বটাই হবে আমার কাছে একমাত্র শ্রেয়। ঠিক কথা, একদম ঠিক কথা, কিন্তু সবসময় সেই বিচার আমরা করে উঠতে পারি না। আমরা সাধারণ মানুষ হিসেবে তো বটেই, ধরুন যারা ক্ষমতার উপরের দিকেও রয়েছে তারাও আবার এমন কিছু চাপে থাকে, তাদের বিচারও কিন্তু অনেক সময় সঠিক হয়ে ওঠে না। যাই হোক, সমাজের সিস্টেমটা এরকম, কারণ সমাজটা হচ্ছে মানসিক, এই মানুষের তৈরি। কিন্তু প্রকৃতির ক্ষেত্রে আমি যদি প্রকৃতির দিকটা দেখি, প্রাকৃতিক দিক যেটা জীবন, প্রাকৃতিক জীবন, সেখানে কিন্তু যেটা নিয়ম সেটাই নিয়ম, কোনো নিয়মের নড়চড় নেই, সেখানে খুব বেশি পরিবর্তন ঘটেও না, কখনো কখনো ইভলিউশন অনেক বছর বাদে দেখা যায়। আর মানুষের তৈরি করা এই সামাজিক সিস্টেমে প্রতি মুহূর্তে তার অ্যামেন্ডমেন্ট করছে বিভিন্ন কারণে, দেশে দেশে যুগে যুগে তার পরিবর্তন ঘটছে, সময়ের সঙ্গে সঙ্গে চিন্তাভাবনার সঙ্গে সঙ্গে একটা মানুষের মধ্যে পরিবর্তন ঘটছে। সুতরাং সামাজিক এই সিস্টেমের মধ্যে আমাদের থাকতে হয়, তার জন্য যতটুকু মানার ঠিক আছে, কিন্তু প্রাকৃতিক সিস্টেমটা আমাদের খুব জরুরি, নিজে ভালো থাকা এবং চারপাশের যতটুকু হাত চায় ততটুকু বাগানটাকে সুন্দর করে রাখা। এরপর লিখছেন কে, গঙ্গা বিষ্ণু বহরমপুর মুর্শিদাবাদ থেকে, সুপ্রভাত উজ্জ্বল, খুব ভালো লাগলো আজকের গান ও গল্প, দাদা ঠাকুরের গান খুব ভালো লাগলো, দাদা ঠাকুরকে নিয়ে একদিন অনুষ্ঠান হলে খুব ভালো হয়, সবাই কে অনেক শুভেচ্ছা। দাদা ঠাকুরকে নিয়ে অনুষ্ঠান আগেও করেছিলাম, তবে নিশ্চয়ই করব, মানে এই ধরনের মানুষের, মানুষ যারা আমাদের চেতনাতে কষাঘাত করে আমাদেরকে সোজা রাখার চেষ্টা করেছেন, তাদেরকে নিয়ে অনুষ্ঠান তো অবশ্যই দরকার। আর যেহেতু চিরন্তনী বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনাদের কাছে নিয়ে এসে হাজির করে, নিশ্চয়ই করব দাদা ঠাকুরকে নিয়ে অনুষ্ঠান। হাওড়া থেকে রঞ্জন লিখছেন, গতকাল বিশেষ কারণে চিরন্তনীর আসতে পারিনি, তাই দুঃখ ছিল,
अच्छा है।

ঠিক কথা, আজকে সেই দুঃখটা কিছুটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এরপর লিখছেন ভুলু সাহা, ভোর 5টা থেকে 6টা রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে। ও না, এটা পুরনো একটা অন্য লেখা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কেউ কিছু লিখেছেন কিনা একটু চট করে দেখে নিই, কারণ সময়ও প্রায় হয়ে এসেছে। আগামীকাল ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে। চিরন্তনী ওরব্বা অনেকগুলো ঢুকে পড়েছে, চটপট চটপট করে পড়ি। শুভ সকাল উজ্জ্বল ভাই, ভোর থেকেই জেগে আছি, কখন চিরন্তনী শুরু হবে? আজকের অনুষ্ঠান খুব ভালো হয়েছে, সকলে ভালো থাকবেন। আগামীকাল বিশ্ব রক্তদান দিবসে আসুন, আমরা মানুষের জীবন বাঁচাতে গ্রীষ্মকালীন রক্তদান এগিয়ে আসি, সামিল হই। পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে লিখেছেন। এরপরে লিখেছেন চন্দন কুমার মাল দমদম কলকাতা থেকে, খুব ভালো লেগেছে জানিয়েছেন। লিখেছেন তাহির আলম রাজারহাট কলকাতা 135 থেকে, ক্লাস 4 পড়ে, সে খুব ভালো লেগেছে, অনেক ধন্যবাদ তাহিরকে। উৎপল মাইতি বেহারা থেকে লিখেছেন চিরন্তন কথায় সাজানো চিরন্তনী রচির মতো আজও শুনছি, গল্পটা বেশ ভালো লেগেছে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা প্রায় একদম শেষ মুহূর্তে এসে গেছি, অপেক্ষা করছে সমক আপনাদের জন্য। এরপরেই ভোরাইয়ার নমস্কার কলকাতা নিয়ে আগামীকাল ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে চিরন্তনী নিয়ে, রোববারের চিরন্তনী। আজকে উজ্জ্বল বিদায় চাইছে আপনাদের সবার কাছ থেকে।

0: வந்தே மாதரம்.
1: வந்தே மாதரம் சுஜல.

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। আজ ১৩ জুন শনিবার। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল ৬:০১ হয়ে ৩৫ সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল ৬:৩১ হয়ে ৪৭ সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে, অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে।

এখন একটি ঘোষণা। আজ কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলের উপকূলবর্তী মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো বিশেষ সতর্কবার্তা নেই। ঘোষণাটি এখানেই শেষ হলো।

আকাশবাণী মৈত্রী সুচিন্তন। আজ শুনবেন বিপিনচন্দ্র পালের রচনা থেকে পাঠ।

বাংলার চিরদিনের বৈশিষ্ট্য স্বাধীনতা ও মানবতা। বর্তমান যুগে ব্রাহ্ম সমাজ যে পরিমাণে এই স্বাধীনতা এবং মানবতার আদর্শকে একদিন আঁকড়াইয়া ধরিয়াছিলেন এবং সর্বস্ব পণ করিয়া জীবনে ও চরিত্রে এই আদর্শকে প্রত্যক্ষ ও প্রতিষ্ঠিত করিবার চেষ্টা করিয়াছিলেন, আর কেহ সেরূপ করেন নাই। ব্রাহ্ম সমাজ সত্য প্রতিষ্ঠায় শাস্ত্রগুরু বর্জন করিয়া প্রত্যেক মানুষের সহজ বিচার বুদ্ধিকেই একমাত্র প্রামাণ্য বলিয়া প্রচার করিলেন। যাহা আমার বিচার বুদ্ধিতে সত্য বলিয়া বোধ হয় কেবল তাহাই সত্য বলিয়া গ্রহণ করিব, যাহা নিজের কাছে সত্য বলিয়া বোধ হয় না তাহাকে কাহারও কথায় সত্য বলিয়া মানিয়া লইব না। শাস্ত্রের কথায়ও নহে, গুরুর কথায়ও নহে। যাহা নিজের ধর্মবুদ্ধিতে সাধু এবং সঙ্গত বলিয়া মনে হয় কেবল তাহারই অনুসরণ করিয়া চলিব। যে পথ নিজের ধর্মবুদ্ধির নিকটে আত্মপ্রকাশ না করে কল্যাণের পথ বলিয়া তাহাকে কখনোই আশ্রয় করিব না। গুরুজনের আদেশেও নহে, সমাজের শাসনের ভয়ও নহে। সত্যাসত্যের এবং ধর্মাধর্মের কোষ্ঠীপাথর আমার নিজের ভিতরেই আছে। সত্য এবং ধর্মকে এই কোষ্ঠীপাথরে যাচাই করিয়া লইব। কাহারও কথায় না বুঝিয়া সত্য বা ধর্মকে গ্রহণ করিব না। যাহা সত্য বুঝিব তাহা জীবনের সর্ববিধ ব্যাপারে মানিয়া চলিব। অন্তরের ধর্মবুদ্ধি বা বিবেক বা কনসিয়েন্স অনুযায়ী সমস্ত জীবনকে গড়িয়া তুলিতে হইবে। ইহাই ব্রাহ্মধর্মের সত্য আদর্শ। যেখানেই জাতীয় স্বাধীনতার প্রচেষ্টা হইয়াছে সেইখানেই তাহার গোড়ায় একটা ধর্মের প্রেরণা জাগিয়াছে, এবং এই ধর্মের প্রেরণায় মানুষ আগে ভিতরের বাঁধন কাটিয়াছে, নিজের চিন্তা ও চিত্তকে বাহিরের বন্ধনমুক্ত করিয়াছে। পরিবারে ও সমাজে এই স্বাধীনতার আদর্শকে গড়িয়া তুলিতে গিয়াছে, এবং পরিণামে এই ব্যক্তিগত স্বাধীনতার সুদৃঢ় ভিত্তির উপরেই নিজের রাষ্ট্রের স্বাধীনতা প্রতিষ্ঠা করিবার জন্য অগ্রসর হইয়াছে। ভিতরে যে দাস, বাহিরে সে স্বাধীন হইতে পারে না। পরিবারে এবং সমাজে যে আপনার বিচার বুদ্ধি এবং বিশ্বাস অনুসারে চলিতে ভয় পায়, সে কখনো নির্ভীক হইয়া একতন্ত্র রাজশক্তির সম্মুখীন হইতে পারে না। কেবল সাংসারিক সুখ সুবিধা যেখানে জাতীয় বা রাষ্ট্রীয় স্বাধীনতার মূল প্রেরণা হইয়া রহে, সেখানে এই স্বাধীনতা সংগ্রাম কদাপি জয়যুক্ত হইতে পারে না।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন বিপিনচন্দ্র পালের রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন প্রথম আলো। সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে ঠুমরি পরিবেশন করবেন শ্রীমতী লক্ষ্মী শঙ্কর। প্রথমে রাগ যোগিয়া এবং তারপর ভৈরবী ঠুমরি।

সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে রাগ যোগিয়া এবং ভৈরবীতে ঠুমরি পরিবেশন করলেন শ্রীমতী লক্ষ্মী শঙ্কর। প্রথম আলো অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণিয়াম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বিদেশ মন্ত্রকের পক্ষে ভারতে নিযুক্ত মার্কিন সার্জদে অ্যাফেয়ার্স জেসন নিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রো আগামীকাল ফ্রান্সের নেসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। আগামীকালই প্রধানমন্ত্রী স্লোভাক প্রজাতন্ত্র সফরে যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের প্রতিফলন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ ভারতের পিভি সিন্ধু মুখোমুখি হবেন জাপানের আকানে ইয়ামাগুচির। দশম টি টোয়েন্টি মহিলা ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড 87 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। ধর্মশালায় তিন ম্যাচের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত মুখোমুখি হবে আফগানিস্তানে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণিয়াম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ঘটনার তিন দিন পর তিনি গতকাল মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। পরে এক্স হ্যান্ডেলের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, বাণিজ্যিক জাহাজের ওপর ও ধরনের আক্রমণ কখনোই ন্যায়সঙ্গত নয় এবং ভারত তা মেনে নেবে না। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতীয় নাবিকদের নিয়ে চলা পণ্যবাহী জাহাজের ওপর এ ধরনের হামলার ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা দ্রুত ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পক্ষেও জোরালো সওয়াল করেন। আগেই জানানো হয়েছে, ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সার্জদ অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব গতকাল তাকে নতুন দিল্লিতে ডেকে পাঠান। যেভাবে ওমান উপসাগরীয় ভারতীয় নাবিক বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, অসামরিক জাহাজের ওপর এভাবে প্রাণঘাতী হামলা গভীর উদ্বেগের। এ ধরনের পদক্ষেপ কখনোই গ্রহণযোগ্য নয়। ভারতের উদ্বেগের বিষয়টি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে এবং ওই অঞ্চলে প্রাণহানি রোধে মার্কিন বাহিনী যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয় তা নিশ্চিত করতেও বলা হয়েছে মার্কিন প্রতিনিধিকে। এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন দূতকে ডেকে পাঠালো বিদেশ মন্ত্রক। হরমুজ প্রণালীতে ছেড়ে আসা ভারতীয় জাহাজগুলির ওপর ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, এ ধরনের ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। ভারত মার্কিন সার্জদ অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করার পরই ট্রাম্পের এই মন্তব্য। উল্লেখ্য, গত বুধবার ওমান উপকূলে মার্কিন নৌসেনার হামলায় ভারতীয় তিন নাবিকের মৃত্যু হয়। এর আগে বাণিজ্যিক জাহাজের ওপর মার্কিন হানা তীব্র নিন্দা করে ইরান। নির্মম এই হামলা করে ওয়াশিংটন আন্তর্জাতিক শান্তি ও সামুদ্রিক নিরাপত্তাকে সংকটের মুখে ফেলে দিয়েছে বলেও তারা জানিয়েছে। এক বিবৃতিতে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই ভারতীয় নাবিকদের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে আন্তর্জাতিক সম্প্রদায়কে এজন্য দায়ী করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রো আগামীকাল ফ্রান্সের নেসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। নতুন দিল্লিতে গতকাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, অনুষ্ঠানে ভারতের পরবর্তী প্রজন্মের উদ্ভাবন ও ব্যবসায়িক সুযোগের ওপর আলোকপাত করা হবে। শিক্ষামন্ত্রী জানান, দপ্তর হাজার হাজার প্রস্তাবের মধ্যে থেকে পুঙ্খানুপুঙ্খভাবে ছাড়াই বাছাই করে 120টি স্টার্ট আপ সংস্থাকে নির্বাচন করেছে। এই স্টার্ট আপগুলি 13টি প্রধান ক্ষেত্রে 20টির বেশি ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে কাজ করবে। আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রথম পর্যায়ে ফ্রান্সের নিসে যাবেন। এদিকে প্রধানমন্ত্রী আগামীকাল স্লোভাক প্রজাতন্ত্র

তন্ত্র সফরে যাচ্ছেন। সফর চলবে মঙ্গলবার 16 জুন পর্যন্ত। স্লোভাকিয়ায় এটি কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। শ্রী মোদী সফরকালে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন। রাষ্ট্রপতি পেলেগ্রিনির সঙ্গেও সাক্ষাৎ করবেন শ্রী মোদী। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে ভারতের অঙ্গীকারবদ্ধতা এই সফরে আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির নিরিখেও বিশেষ তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রীর এই সফর। সফরের শেষ পর্যায়ে ফ্রান্সে ফিরে এভিও শহরে অনুষ্ঠিত G7 সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ভারত ওই সম্মেলনে দক্ষিণ বিশ্বের অন্যতম প্রধান কণ্ঠস্বর হিসেবে অংশ নেবে। সোলের একটি আদালত দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়লকে 30 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। উত্তর কোরিয়ায় ড্রোন পাঠানোর নির্দেশ দিয়ে উত্তেজনা বাড়ানো, 2024 সালের ডিসেম্বরে সামরিক আইন ঘোষণার সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তকে সমর্থনের জন্য সোল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছে। বিদেশ প্রতিমন্ত্রী ডক্টর কীর্তিবর্ধন সিং বলেছেন, সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও কেবলমাত্র একটি আঞ্চলিক গোষ্ঠী নয়, বরং এটি ভারত ও ইউরেশিয়ার ঐতিহাসিক ও সভ্যতাগত অংশীদারদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে। তাজিকিস্তানের এসসিও আন্তর্জাতিক সম্মেলনে ডক্টর সিং বলেন, এসসিওর সঙ্গে নিরাপত্তা, যোগাযোগ এবং তার সুযোগের মাধ্যমে সহযোগিতা বাড়িয়ে তুলতে ভারত যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে তা প্রধানমন্ত্রীর চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শ্রী সিং জানান, আগামী 17-19 জুলাই ভারত কলকাতায় এসসিওর প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করে মূল ভাষণ দেবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়নের প্রতিফলন। তিনি গতকাল হায়দ্রাবাদে ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সে অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থার উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন। ডক্টর সিং বলেন, প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO-র তৈরি আকাশ ও ব্রহ্মসের মতো বিভিন্ন ক্ষেপণাস্ত্র বিশ্ব প্রযুক্তি ব্যবস্থাপনায় ভারতের দক্ষতাকে তুলে ধরেছে। অপারেশন সিন্দুরের সময় প্রতিরক্ষা বাহিনী আকাশপথে যে ধরনের অভিযান চালায় সেই প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। নেপালের কাভার জেলার সেলফিডান্ডা এলাকায় গতকাল একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে 8 জনের মৃত্যু হয়, আহত হয়েছেন অন্তত 15 জন। বায়ুশক্তি সম্পর্কে সচেতনতা বাড়িয়ে তুলতে গোয়ায় আগামী সোমবার 15 জুন এবছরের বিশ্ব বায়ু দিবস সম্মেলন হতে চলেছে। এবছর সম্মেলনের মূল ভাবনা বায়ুশক্তি, উচ্চাকাঙ্ক্ষা থেকে গতি সঞ্চার। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সহ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। পুরুষ ক্যাডেটের পাশাপাশি এবছরই প্রথমবার মহিলা ক্যাডেট বাহিনী প্যারেডে অংশ নেবে, তাই এবারের অনুষ্ঠান ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। ঐতিহ্যমণ্ডিত এই মহা উৎসবে 500 জনেরও বেশি তরুণ পুরুষ ও মহিলা ক্যাডেট ভারতীয় সেনাবাহিনীতে অফিসার হিসেবে পদার্পণ করবেন। অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, জাতীয় আন্তর্জাতিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে এয়ার ইন্ডিয়া বিমান AI-171 দুর্ঘটনার তদন্ত চলছে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী নাইডু গত বছর ওই দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি আগামী দিনে উড়ান চলাচলের নিরাপত্তা আরও বাড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের নিয়োগ সংক্রান্ত বোর্ড RRB-র বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে নতুন নিয়োগ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন। তিনি স্বচ্ছতর, নির্দিষ্ট এবং প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে নিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন। নীতি আয়োগ গতকাল দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসে। অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। উন্নয়ন, উদ্ভাবন ও উদ্ভূত চ্যালেঞ্জগুলি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। মেডিকেলে ভর্তি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা NEET-UG নেওয়া হবে আগামী 21 জুন। এজন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। পরীক্ষার সময়সীমা বাড়ানো হয়েছে 15 মিনিট। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিধার্থে 2টির বদলে 4টি রাফ পেজ দেওয়া হবে। ক্যাবিনেট সচিব ডক্টর টিভি সোমানাথন গতকাল ন্যাশনাল টেস্টিং এজেন্সির মহানির্দেশকের সঙ্গে এক বৈঠকে পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখেন। জাতীয় রাজধানী এলাকায় গত রাতে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ায় ভারতীয় আবহাওয়া দপ্তর দিল্লি ও আশপাশ এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে। IMD জানিয়েছে, বজ্রবিদ্যুতের পাশাপাশি ঘণ্টায় 60-70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হাওয়ার গতি ঘণ্টায় 80 কিলোমিটার পর্যন্ত পৌঁছবে।
অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ ভারতের পিভি সিন্ধু মুখোমুখি হবেন জাপানের আকানে ইয়ামাগুচি। সিডনিতে এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে সিন্ধু চেন সুই

0: ইউকে মাত্র 27 মিনিটে 21-6, 21-9 ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন। দশম আইসিসি টি টোয়েন্টি মহিলা ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ড 87 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। বার্মিংহামের এজবাস্টনে গতকাল টসে জিতে ইংল্যান্ড ড্যানি ওয়াটহজের অপরাজিত 105 রানের ওপর ভর করে 20 ওভারে 219 রান করে। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ওভারে 132 রান করতে সমর্থ হয়। ধর্মশালায় আজ 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 1:30। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ ডির ম্যাচ আর কিছুক্ষণের মধ্যে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের মুখোমুখি হতে চলেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় 3 ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল স্লোভাক প্রজাতন্ত্র সফরে যাচ্ছেন। দশম টি টোয়েন্টি মহিলা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড 87 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। খবর শেষ হল, এরপরের খবর সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শাশ্বত ভারত। আজ শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।

অর্জন এবং ক্ষতি উভয়ই সংসারের নিয়ম, কিন্তু ক্ষতি অপেক্ষা অর্জন অধিক, ইহাও নিয়ম। তুমি জীবনের পথ যতই অতিবাহিত করিবে, ততই সুখদ সামগ্রী সঞ্চয় করিবে। তবে বয়সে স্ফূর্তি কমে কেন? আকাশে তারা আর তেমন জ্বলে না কেন? আকাশের নীলিমায় আর সে উজ্জ্বলতা থাকে না কেন? যাহা তৃণপল্লবময় কুসুম সুবাসিত, স্বচ্ছ কল্লোলিনী শিকরসিক্ত, বসন্ত পবন বিধুত বলিয়া বোধ হইত, এখন তাহা বালুকাময়ী মরুভূমি বলিয়া বোধ হয় কেন? কেবল রঙিন কাঁচ নাই বলিয়া, আশা সেই রঙিন কাঁচ। যৌবনে অর্জিত সুখ অল্প, কিন্তু সুখের আশা অপরিমিতা। এখন অর্জিত সুখ অধিক, কিন্তু সেই ব্রহ্মাণ্ড ব্যাপিনী কোথায়? তখন জানিতাম না কিসে কি হয়, অনেক আশা করিতাম। এখন জানিয়াছি এই সংসার চক্রে আরোহণ করিয়া যেখানকার আবার সেইখানে ফিরিয়া আসিতে হইবে। যখন মনে ভাবিতেছি এই অগ্রসর হইলাম, তখন কেবল আবর্তন করিতেছি মাত্র। এখন বুঝিয়াছি সংসার সমুদ্রে সন্তরণ আরম্ভ করিলে তরঙ্গে তরঙ্গে আমাকে প্রহত করিয়া আবার আমাকে কূলে ফেলিয়া যাইবে। এখন জানিয়াছি যে এ অরণ্যে পথ নাই, এ প্রান্তরে জলাশয় নাই, এ নদীর পার নাই, এ সাগরে দ্বীপ নাই, এ অন্ধকারে নক্ষত্র নাই। এখন জানিয়াছি যে কুসুমে কীট আছে, কোমল পল্লবে কণ্টক আছে, আকাশে মেঘ আছে, নির্মলা নদীতে আবর্ত আছে, ফলে বিষ আছে, উদ্যানে সর্প আছে, মনুষ্য হৃদয়ে কেবল আত্মাদর আছে। এখন জানিয়াছি যে বৃক্ষে বৃক্ষে ফল ধরে না, ফুলে ফুলে গন্ধ নাই, মেঘে মেঘে বৃষ্টি নাই, বনে বনে চন্দন নাই, গজে গজে মুক্তিক নাই। এখন বুঝিতে পারিতেছি যে কাচ ও হীরকের ন্যায় উজ্জ্বল, পিতল ও সুবর্ণের ন্যায় ভাস্বর, পঙ্ক চন্দনের ন্যায় স্নিগ্ধ, কাংশ রজতের ন্যায় মধুর নাদী। কিন্তু কি বলিতেছিলাম ভুলিয়া গেলাম। সেই গীতধ্বনি উহা ভালো লাগিয়াছিল বটে, কিন্তু আর দ্বিতীয়বার শুনিতে চাহি না। উহা যেমন মনুষ্য কণ্ঠজাত সঙ্গীত, তেমনি সংসারে এক সঙ্গীত আছে, সংসার রসে রসিকেরাই তাহা শুনিতে পায়। সেই সঙ্গীত শুনিবার জন্য আমার চিত্ত আকুল, সেই সঙ্গীত আর কি শুনিব না? শুনিব, কিন্তু নানা বাদ্যধ্বনি সম্মিলিত, বহু কণ্ঠ প্রসূত সেই পূর্বশ্রুত।

0: সংসার গীত আর শুনিব না, সে গায়কের আর নাই, সে বয়স নাই, সে আশা নাই, কিন্তু তৎপরিবর্তে যাহা শুনিতেছি তাহা অধিকতর প্রীতিকর। অনন্য সহায় একমাত্র গীতির ধ্বনিতে কর্ণবিবর পরিপূরিত হইতেছে। প্রীতি সংসারে সর্বব্যাপিনী, ঈশ্বরী প্রীতি। প্রীতি আমার কর্ণে এক্ষণকার সংসার সঙ্গীত, অনন্তকাল সেই মহাসঙ্গীত সহিত মনুষ্য হৃদয়তন্ত্রী বাজিতে থাকুক। মনুষ্য জাতির উপর যদি আমার প্রীতি থাকে তবে আমি অন্য সুখ চাই না।
1: শাশ্বত ভারত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।

জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক

0: সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 পশ্চিমবঙ্গ ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkathaj@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী উৎসব দাস।

0: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন দেশীয় মাছের আধুনিক প্রজনন ও হ্যাচারি ব্যবস্থাপনা। এই বিষয়ে বলছেন নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ মৎস্যবিজ্ঞান ডক্টর দেবী প্রসাদ কাঁটাল।
1: আমরা দেশি মাছ বলতে যেটা সাধারণত বুঝি অর্থাৎ পোনা মাছ। তো আমাদের দেশীয় যে পোনা মাছ তাদের মধ্যে প্রধান যে মাছগুলি আমরা জানি সেটাই হচ্ছে রুই, কাতলা, মৃগেল। এবং এই সমস্ত মাছ আমরা গ্রাম বাংলার পুকুরে সাধারণত যেটা দেখি যে এই পুকুরে থাকাকালীন এই সমস্ত মাছের পরিণত অবস্থায় পেটে ডিম চলে আসে, কিন্তু তারা পুকুরের মধ্যে কিন্তু কোনোভাবেই ডিম ছাড়ে না। তো এই সমস্যাটা সমাধান করতে গিয়ে বিজ্ঞানীরা যেটা পর্যবেক্ষণ করেন যে পুকুরে থাকার সময় এই সমস্ত মাছগুলি ডিম ছাড়ে না, তার প্রধান কারণ এই সমস্ত মাছ ডিম ছাড়ার জন্য নদীর প্রাকৃতিক পরিবেশে যায়, এবং সেই পরিবেশে যখন তারা একটি জলের মধ্যে স্রোত অর্থাৎ বন্যা পরিস্থিতি পায়, যেখানে জলের মধ্যে স্রোত আছে, বৃষ্টি পরিস্থিতি আছে এবং ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, সেই রকম পরিস্থিতিতে একমাত্র তারা ডিম ছাড়তে পারে। কিন্তু বর্তমানে পরিবেশ দূষণের কারণে, মানুষের সংখ্যা বৃদ্ধির কারণে, শিল্পায়নের কারণে দিনে দিনে এই সমস্ত প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রগুলি মাছের আরও ছোট হয়ে আসছে, ফলে আগের মতো আমরা প্রাকৃতিকভাবে মাছের পোনা কিন্তু প্রকৃতিতে আর পাচ্ছি না। তো এই সমস্যা সমাধানের জন্য আমাদের একজন প্রধান বাঙালি বিজ্ঞানী যিনি ছিলেন ডক্টর হীরালাল চৌধুরী এবং তার সহকর্মীরা এই প্রণোদিত প্রজনন অর্থাৎ কৃত্রিমভাবে মাছের প্রজনন এই পদ্ধতিটি আবিষ্কার করেন। তো এই পদ্ধতির জন্য তারা প্রথমে মাছের ব্রিডিং এর জন্য যে প্রয়োজনীয় হরমোন অর্থাৎ জিএনআরএইচ হরমোন, যেটা আমরা পিটুইটারিতে পেয়ে থাকি, সেই হরমোন ইনজেকশন করার মাধ্যমে মাছগুলিকে উদ্দীপ্ত করে তোলেন, এবং উদ্দীপ্ত করার পরে মাছের প্রাকৃতিক পরিবেশ দেওয়ার জন্য একটি চাইনিজ সার্কুলার হ্যাচারি অর্থাৎ যেখানে এক কোমর মতো জল থাকবে, জলের মধ্যে হালকা স্রোত থাকবে এবং ওপর থেকে বৃষ্টির পরিবেশ তৈরি করার জন্য সাহরের ব্যবস্থা থাকবে, সেরকম পরিবেশের মধ্যে মাছগুলি অর্থাৎ পুরুষ মাছ এবং স্ত্রী মাছকে একসঙ্গে ছেড়ে দেওয়া হয়, এবং এই মাছগুলি যখন তার প্রাকৃতিক পরিবেশ পায় এবং তার সঙ্গে হরমোন ইনজেকশনের মাধ্যমে তার উদ্দীপনা পায়, তখন ঠিক 6 থেকে 8-10 ঘন্টার মধ্যে তারা কিন্তু ডিমগুলি ছাড়ে, এবং এই সমস্ত ডিমগুলি আমরা হ্যাচারি, যেটাকে আমরা ইকো হ্যাচারি বলি বা চাইনিজ সার্কুলার হ্যাচারি বলি, সেখানকার একটি কম্পোনেন্ট অর্থাৎ হ্যাচিং ইউনিটে কালেক্ট করি এবং সেখানে একটি নির্দিষ্ট স্রোতের মাধ্যমে এই মাছের ডিমগুলি ঘুরতে থাকে, এবং ঘুরতে ঘুরতে ঠিক 18 ঘন্টার মধ্যে এই সমস্ত ডিমগুলি ফুটে বাচ্চা বেরোয় এবং সেই বাচ্চাগুলিকে আমরা একটি হ্যাচিং কালেকশন ইউনিট সেখানে আমরা কালেক্ট করে নিই। এবং আমরা যদি প্রাথমিকভাবে এই সমস্ত মাছগুলিকে পর্যবেক্ষণ করি আমরা দেখব যে এই সমস্ত মাছের পেটে ডিমের কুসুমগুলি আটকে থাকে, কারণ প্রাথমিক অবস্থায় যদি এই সমস্ত বাচ্চাগুলি কিন্তু চোয়াল অর্থাৎ মুখের গঠনটা তৈরি হয় না, ফলে প্রাথমিকভাবে তারা কোনো খাবার খেতে পারে না। তো সেই সময় তাদের প্রয়োজনীয় খাবার এবং শক্তির উৎস দেওয়ার জন্য ডিমের কুসুম থলিটি তার পেটের মধ্যে আটকে থাকে, এবং এটি আটকে থাকে প্রায় 3 দিন পর্যন্ত, এবং এই 3 দিনের পরে যখন এই কুসুম থলিটি যখন মাছের পেট থেকে শুকিয়ে যায় তারা কিন্তু খাবার খাওয়া শুরু করে, এবং হ্যাচারি ওনাররা এই স্টেপে অর্থাৎ এই স্টেপটিকে বলা হয় স্পন, এই স্পনগুলিকে কিন্তু বাজারজাত করেন। তাদের কাছে যে সমস্ত চাষিরা নার্সারি ম্যানেজমেন্ট, মাছের নার্সারি ম্যানেজমেন্টে যারা পারদর্শী তাদের কাছে, এবং তারা কি করেন এই সমস্ত মাছগুলিকে নিয়ে আসেন, তাকে আগে নিজেদের পুকুরের জলের মধ্যে অ্যাডপ্ট করিয়ে নেন মানে অর্থাৎ সইয়ে নেন, এবং সইয়ে নেওয়ার পর সেই সমস্ত মাছগুলিকে প্রাথমিকভাবে কুড়ো এবং খোল, তার সঙ্গে অল্প ভিটামিন মিনারেল মিক্সচার অথবা কিছুটা সর্ষের তেল মিশিয়ে খাবার দেন, এবং খাওয়াতে খাওয়াতে যখন ঠিক 20 দিনের মধ্যে, 20 থেকে 1 মাসের মধ্যে তারা যখন ঠিক 1 ইঞ্চি অর্থাৎ 2.5 সেন্টিমিটার মতো দৈর্ঘ্যে হয়ে থাকে, তখন কিন্তু তারা এই মাছগুলিকে তুলে নিয়ে গিয়ে বড় পুকুরে ফেলেন, এবং সেই পুকুরে সেখানে তার নার্সারি রেয়ারিং হয়, এবং সেখান থেকে আমরা সাধারণ গ্রাম বাংলা যে মাছ চাষি তারা কিন্তু আমরা এই মাছগুলো সংগ্রহ করি এবং পোনা মাছগুলি আমাদের পুকুরে ছাড়ি এবং আমরা মৎস্য উৎপাদন করে থাকি। তো আমরা যদি এই প্রণোদিত প্রজননটি করি, এই প্রণোদিত প্রজননের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্রিডিং বা ব্রিডিং এর জন্য উদ্দীপনা দেওয়া অর্থাৎ ইনজেকশন দেওয়া। এই ইনজেকশন প্রাথমিকভাবে যখন শুরু হয় তখন কিন্তু অন্যান্য মাছ, যেটা যে মাছটা আমরা খেয়ে ফেলছি, সেই সমস্ত মাছের যে পিটুইটারি সেটাকে বের করে তার এক্সট্রাক্ট তৈরি করে অর্থাৎ নির্যাস তৈরি করে সেটাকে ইনজেকশন হিসেবে দেওয়া হতো। কিন্তু পরবর্তীকালে যত বিজ্ঞান উন্নত হতে থাকে তত কিন্তু সিনথেটিক হরমোনটি আসতে থাকে, এবং এই সিনথেটিক হরমোনের মধ্যে যে FSH, LH কে সক্রিয় করার যে হরমোন অর্থাৎ GnRH সেটি থাকে, এবং তার সাথে কিছু ক্রিমোজাইট বা ডম্পেরিডন নামক কিছু বস্তু দেওয়া থাকে যা মাছকে সহজে ব্রিডিং করতে সাহায্য।
0: এতক্ষণ শুনলেন দেশীয় মাছের আধুনিক প্রজনন ও হ্যাচারি ব্যবস্থাপনা। এ বিষয়ে বললেন নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ মৎস্যবিজ্ঞান ডক্টর দেবী প্রসাদ কাঁটাল।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হলো।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন উৎসব দাসের কণ্ঠে। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য।

এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। আজ 13ই জুন শনিবার, আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি। ভারতীয় সময় সকাল 7:05 লোকগীতি, 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে আজকের গন্তব্য কুঠিয়া রাজবাড়ি রাজশাহী, 7:35 সকালের আড্ডায় উপস্থাপনায় সৃজিতা রায়, 8:30 পথ চলতি অনুষ্ঠানে পথশিল্পী ঋষভ ঘোষের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শুনতে পাবেন, সাক্ষাৎকার গ্রহণে অর্পণ চিহ্না, 8:45 কীর্তন শিল্পী শ্যামলী দাসী, 9:00 ছোটদের আসর নিয়ে থাকবেন সুচিস্মিতা গুপ্ত। আজ মাটি ও জলদূষণ, বিশ্ব রক্তদাতা দিবস এবং আবৃত্তির আসর, 9:30 মনের মতো গান উপস্থাপনায় হৈমন্তী রায়, 10:30 তরজা গান শিল্পী মণিভূষণ প্রামাণিক, 11:00 শিল্প প্রাঙ্গণ অনুষ্ঠানে ক্যালিগ্রাফি এবং চিকনের কাজ বিষয়ে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান শুনতে পাবেন সৌরভ গুপ্ত এবং অর্ঘ ঘোষালের উপস্থাপনায়, 11:30 রম্যগীতি, 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা নিয়ে থাকবেন তৃষিতা সাঁতরা, 12:30 নাটক সতীদাহ রচনা সমীর দাশগুপ্ত প্রযোজনা অজিত গঙ্গোপাধ্যায়, 1:40 বাংলা ব্যান্ডের গান, 2:30 আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি হবে। দ্বিতীয় অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় 3:30। 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসরে আমার কলম নিয়ে থাকবেন লাকি বণিক, মৈত্রী প্রচার তরঙ্গে 4:35 আরোগ্য নিকেতন, এই অনুষ্ঠানে বিশ্ব রক্তদাতা দিবস সম্পর্কে স্টুডিওর বাইরে থেকে সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় রূপময় কোলে, 4:50 ঢাকার চিঠি, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকবেন উৎসব সিনহা, 5:50 ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে থাকবেন অর্ঘ সর্দারের সঙ্গে, আজ শুনবেন শুটার জয়দীপ কর্মকারের সাক্ষাৎকারের প্রথম পর্ব, সাক্ষাৎকারটি নিয়েছেন রতন চক্রবর্তী, 6:20 ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে খরিফ ধান প্রস্তুতি বিষয়ে আলাপচারিতায় থাকবেন ঋষি কৃষ্ণ দে এবং মলয় কুমার ভৌমিক, অনুষ্ঠানটির উপস্থাপনা সুব্রত চক্রবর্তী, 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে হাত কাঁপা বিষয়ে বলবেন ডাক্তার শাম্বুদিত্য দাস, 7:00 তরজা গান, 7:45 নস্টালজিয়া অনুষ্ঠানে মঞ্চ বড় পর্দা ও দূরদর্শনের প্রবীণ অভিনেতা শ্যামল চক্রবর্তীর সাক্ষাৎকারের প্রথম পর্ব শুনতে পাবেন আজ, সাক্ষাৎকার গ্রহণে স্পন্দন দাস, অনুষ্ঠানটির প্রযোজনা দুর্বাদে, 8:15 শ্রবণীয় অনুষ্ঠানে শুনবেন প্রথমে কিন্নর রায়ের রচিত গল্প, তারপর মিতুল দত্তের স্বরচিত কবিতা এবং রমানাথ রায়ের স্বরচিত গল্প, 9:00 কথায় গানে উপস্থাপনায় থাকবেন অনন্যা গঙ্গোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষমদের জন্য অনুষ্ঠান বিষয় ড্রাভেট সিন্ড্রোম সম্পর্কিত সচেতনতা, স্টুডিওর বাইরে থেকে এই অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বাদে, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে তিলক কামুদ রাগে সেতার পরিবেশন করবেন পণ্ডিত সঞ্জয় বন্দ্যোপাধ্যায়, তাকে তবলায় সহযোগিতা করবেন দিলীপ মুখোপাধ্যায়, 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানুদ্দিনের গান শুনবেন অনন্যা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজ 13ই জুন শনিবার আকাশবাণী মৈত্রীর পূর্ণাঙ্গ অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন লোকগীতি আজ শুন।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান।

বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে শ্রোতাবন্ধু আপনাকে স্বাগত। আজ এক অন্যতম সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শন পুঠিয়া রাজবাড়ি আমাদের অনুষ্ঠানের গন্তব্য। গন্তব্য আমাদের মানুষ ভ্রমণের। রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় এই রাজবাড়ি। সড়কপথে রাজশাহীর যে প্রধান শহর তার থেকে দূরত্ব 34 কিলোমিটার, আর নাটোর থেকে 18 কিলোমিটার। রাজশাহী এবং নাটোরকে সংযুক্ত করছে যে রাস্তা, সেখানে রয়েছে পুঠিয়ার বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে অবস্থান এই প্রাচীন ঐতিহ্যের। পুঠিয়া রাজবাড়ির ইতিহাস সুপ্রাচীন। জানা যায় রাজশাহীর পুঠিয়ার এই রাজবাড়ি একসময় পরিচিত ছিল পাঁচানী বাড়ি নামে। পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারী দেবীর আবাস এই সুবিশাল প্রাসাদ। রাজবাড়ি বলতে সচরাচর মানুষ যা দেখতে যায়, এখানকার প্রথম নির্মাণ তেমন নয়। রয়েছে বর্তমানে এক আয়তাকার দ্বিতল ভবন। হেমন্ত কুমারী দেবী যার নির্মাণ করেন 1895 সালে, ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে এই বাড়ির নির্মাণ। যে হেমন্ত কুমারী দেবীর তত্ত্বাবধানে বলছি নির্মাণের কথা, তার স্বামী পরেশ নারায়ণ ছিলেন পাঁচানী রাজপরগনার রাজা। কলেরা মহামারীর হাত থেকে প্রজাদের বাঁচানোর জন্য ঢোপকল নির্মাণ করে স্মরণীয় হয়ে আছেন হেমন্ত কুমারী দেবী। তার শাশুড়ি শরৎ সুন্দরী দেবীর সম্মানে এই রাজপ্রাসাদের নির্মাণ করেন তিনি। এই ভবন যদি বাদ রাখতে হয়, পুঠিয়া অঞ্চলটির ইতিহাস 150 বছর পুরনো। 1550 সালে বৎসাচার্যের পুত্র পীতাম্বর রাজশাহীর পুঠিয়া রাজবংশের গোড়াপত্তন করেন। মোগল আমলে বাংলার সবচেয়ে প্রাচীন রাজবাড়ি এই পুঠিয়া। সম্রাট জাহাঙ্গীরের আমলে তার কাছ থেকে পীতাম্বরের উত্তরপুরুষ নীলাম্বর রাজা উপাধি পান। তখন থেকেই এই বাড়ির পরিচিতি পুঠিয়া রাজবাড়ি নামে। 1744 সালে জমিদারি ভাগ হলে জমিদারের বড় ছেলে 5.5 আনা এবং অন্য ছেলে 3.5 আনা করে পান, তাই নাম হয় পাঁচানী রাজবাড়ি। 1950 সালে বাংলাদেশে জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে, তবে টিকে আছে আজও এইসব স্থাপনা। রাজবাড়িতে বহু কক্ষ। প্রধান প্রবেশপথের দরজার উপরে এক সিংহের প্রতিকৃতি, তাই তো নাম সিংহদুয়ার। বাড়ির উত্তর দিকে যার অবস্থান, রাজকার্য পরিচালিত হতো এই অংশ থেকেই। ছিল এক

এগুলো ছাড়া রাজবাড়ির মাঝামাঝি শ্যামসাগর নামে 6 একর আয়তনের এক বিশাল দিঘি রয়েছে। রাজবাড়ির মূল স্থলভাগের পরিমাণ যদি নির্দিষ্ট করতে হয় প্রায় 26 একর। পুঠিয়া রাজবাড়ি এবং সংলগ্ন এলাকা দাঁড়িয়ে আছে 14টি পূর্ণায়বব মন্দির নিয়ে। আছে পঞ্চরত্ন মন্দির, দোচালা মন্দির, মিশ্র রীতির ত্রিমন্দির, আটকোনা মন্দির, আবার সমতল ছাদেরও মন্দির। মন্দিরের গায়ে অবশ্যই পোড়ামাটির কাজ রয়েছে। রাজবাড়ি ছাড়াও সংশ্লিষ্ট অঞ্চলে রয়েছে বেশ কিছু মন্দিরের স্থাপনা। প্রাচীন স্থাপনা যেহেতু, তাই সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে বাংলাদেশের বুকে সংরক্ষণ করা হচ্ছে এইসব ঐতিহ্যের। শ্যামসাগরের দিকেও এই বাড়িতে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু উপাসনার স্থান। রয়েছে এই রাজবাড়ির সামনের দিকে এক বিশাল মাঠ, তার দুই পাশেই বর্গাকার বেশ কিছু মন্দির, আর প্রত্যেকটি মন্দিরের আশেপাশে টানা বারান্দা। রাজবাড়ির আভিজাত্য মেশা এবং দর্শনীয় পরিপাটি আবহাওয়া এক ছুটির দিনকে সত্যি যেন খানিক শান্তি দেয়। এই রাজবাড়িতে রাজশাহীর নিয়মিত অতিথিরা আসেন, দর্শনার্থীরা যান। রাজশাহী থেকে সহজেই সড়কপথে চলে যেতে পারেন পুঠিয়া। রাজশাহী থেকে নাটোর যাচ্ছে এমন কোনো বাসে উঠলে সহজেই পুঠিয়া বাসস্ট্যান্ডে নেমে হেঁটে বা রিক্সায় চলে আসতেই পারেন। 2021 সালে এই রাজবাড়িকে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর জাদুঘর হিসেবে ঘোষণা করেছে। সাধারণত এই রাজবাড়িতে প্রবেশের জন্য অল্প কিছু সম্মান দক্ষিণা দিতে হয়। নিয়মিত সংরক্ষণ তত্ত্বাবধান এই রাজবাড়ির সদস্যরাই করে চলেছেন। আসলে রাজপ্রাসাদের নিচের তলায় এবং ওপরের তলায় 12টি এবং 15টি ঘর আছে। রাজাদের দাপ্তরিক কাজ বলুন বা বসবাস, এসবের জন্যই ব্যবহৃত হতো তা। দোতলায় ইন্দো ইউরোপীয় স্থাপত্যরীতির কারুকাজ খচিত জোড়া থাম ঝুল বারান্দা দেখতে পাবেন। আবার বারান্দা সহ নিচের এবং ওপরের মোট 3টি কক্ষ প্রদর্শনের জন্য দর্শনার্থীদের সামনে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। রাজাদের ব্যবহৃত আসবাব প্রদর্শনের জন্য রাখা আছে এই পুঠিয়ার সংগ্রহশালায়। বিনা বাধায় নির্দ্বিধায় দেখে আসতে পারেন পুঠিয়ার রাজবাড়িতে রাজবংশের ঐতিহাসিক সব স্মারক, হতে পারেন ইতিহাসের সাক্ষী। রাজপরিবারের নিত্য ব্যবহার্য জিনিস থেকে শুরু করে যুদ্ধাস্ত্র, কালীর পরিক্রমায় হারিয়ে যাওয়া কত জিনিস এখানে খুঁজে পান দর্শনার্থীরা। বর্তমান সময় থেকে কিছুক্ষণের জন্য পালিয়ে যেতে অতীতে, ইতিহাসের সাক্ষী হতে শ্রোতাবন্ধু একদিন তাই ঘুরে আসতেই পারেন রাজশাহীর পুঠিয়া রাজবাড়িতে। বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানটি এখানেই শেষ করব। এখন বাংলা সংবাদ।

মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ফ্রান্সে নিসে যাবেন। সেদেশের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল সেখানে ভারত ইনোভেটসের সূচনা করবেন তিনি। আগামীকালই শ্রী মোদী স্লোভাক প্রজাতন্ত্র সফরে যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের প্রতিফলন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ ভারতের পিভি সিন্ধু মুখোমুখি হবেন জাপানের আকানে ইয়ামাগুচির। ধারামশালায় তিন ম্যাচের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত মুখোমুখি হবে আফগানিস্তানে। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ ডি ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের মধ্যে খেলা চলছে। গত রাতে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যে ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছে। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ড সুব্রহ্মণ্যম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ঘটনার তিন দিন পর তিনি গতকাল মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। পরে এক্স হ্যান্ডেলে এক বার্তায় ড জয়শঙ্কর জানান, বাণিজ্যিক জাহাজের ওপর এই ধরনের আক্রমণ কখনোই ন্যায়সঙ্গত নয় এবং ভারত তা মেনে নেবে না। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতীয় নাবিকদের নিয়ে চলা পণ্যবাহী জাহাজের ওপর এ ধরনের হামলার ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা দ্রুত ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পক্ষেও জোরালো সওয়াল করেন। আগেই জানানো হয়েছে, ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সার্জ দে অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানায় বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব গতকাল তাঁকে নতুন দিল্লিতে ডেকে পাঠান। যেভাবে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, অসামরিক জাহাজের ওপর এভাবে প্রাণঘাতী হামলা গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের পদক্ষেপ কোনো মতেই গ্রহণযোগ্য নয়। ভারতের উদ্বেগের বিষয়টি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে এবং ওই অঞ্চলে প্রাণহানি রোধে মার্কিন বাহিনী যাতে প্রয়োজনীয় পদক্ষেপ করে তা নিশ্চিত করতেও বলা হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন দূতকে ডেকে পাঠাল বিদেশ মন্ত্রক। হরমুজ প্রণালী ছেড়ে আসা ভারতীয় জাহাজগুলির ওপর ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, এ ধরনের ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। ভারত মার্কিন সার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করার পরই ট্রাম্পের এই মন্তব্য। এর আগে বাণিজ্যিক জাহাজের ওপর মার্কিন হানার তীব্র নিন্দা করে ইরান। নির্মম এই হামলা করে ওয়াশিংটন আন্তর্জাতিক শান্তি ও সামুদ্রিক নিরাপত্তাকে সংকটের মুখে ফেলে দিয়েছে বলেও তারা জানিয়েছে। এক বিবৃতিতে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, ভারতীয় নাবিকদের মৃত্যু অত্যন্ত শোকের বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ফ্রান্সের নিসে যাচ্ছেন। প্রধানমন্ত্রী মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আগামীকাল সেখানে ভারত ইনোভেটসের সূচনা করবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ওই অনুষ্ঠানে ভারতের পরবর্তী প্রজন্মের উদ্ভাবন ব্যবসায়িক সুযোগের উপর আলোকপাত করা হবে। ফ্রান্স থেকে আগামীকালই প্রধানমন্ত্রী যাবেন স্লোভাক প্রজাতন্ত্র, সেখানে সফর চলবে মঙ্গলবার 16 জুন পর্যন্ত। স্লোভাকিয়ায় এটি কোন ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। শ্রী মোদী সফরকালে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফ্রিকোর সঙ্গে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন। রাষ্ট্রপতি পেলেগ্রিনির সঙ্গেও সাক্ষাৎ করবেন শ্রী মোদী। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে ভারতের অঙ্গীকারবদ্ধতা এই সফরে আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির নিরিখে বিশেষ তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রীর এই সফর। এরপর তিনি ফ্রান্সে ফিরে এভিয়ন শহরে অনুষ্ঠিত G7 সম্মেলনে যোগ দেবেন। ভারত ওই সম্মেলনে দক্ষিণ বিশ্বের অন্যতম প্রধান কণ্ঠস্বর হিসেবে অংশগ্রহণ করবেন। 18 জুন দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। বিদেশ প্রতিমন্ত্রী ড কীর্তিবর্ধন সিং বলেছেন, সাংহাই সহযোগিতা সংগঠন এসিও কেবলমাত্র একটি আঞ্চলিক গোষ্ঠী নয়, বরং এটি ভারত ও ইউরেশিয়ার ঐতিহাসিক ও সভ্যতাগত অংশীদারদের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে। তাজিকিস্তানের এসিও আন্তর্জাতিক সম্মেলনে ড সিং বলেন, এসিও সঙ্গে নিরাপত্তা, যোগাযোগ এবং সুযোগের মাধ্যমে সহযোগিতা বাড়িয়ে তুলতে ভারত যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে তা প্রধানমন্ত্রীর চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শ্রী সিং জানান, আগামী 17-19 জুলাই ভারত কলকাতায় এসিওর প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করতে চলেছে। প্রধানমন্ত্রী এর উদ্বোধন করে মূল ভাষণ দেবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের প্রতিফলন। তিনি গতকাল হায়দ্রাবাদে ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার উদ্বোধন

আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অফ স্টেট

0: সংস্থার উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন। ডক্টর সিং বলেন, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও তৈরি আকাশ ও ব্রহ্মসের মতো বিভিন্ন ক্ষেপণাস্ত্র বিশ্ব প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবস্থায় ভারতের দক্ষতাকে তুলে ধরেছে। চলতি বছরে মে মাসে দেশে বার্ষিক খুচরা মুদ্রাস্ফীতির হার 3.93% পৌঁছেছে। এ নিয়ে টানা পঞ্চমবার বৃদ্ধি পেল এই মুদ্রাস্ফীতির হার। গত এপ্রিল মাসে এই হার ছিল 3.48%। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনের চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত 8টায় গীতাঞ্জলি প্রচারতরঙ্গ, ডিটিএইচ বাংলা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। পুরুষ ক্যাডেটের পাশাপাশি এবছরই প্রথমবার মহিলা ক্যাডেট বাহিনী প্যারেডে অংশ নেবে, তাই এবারের অনুষ্ঠান ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। ঐতিহ্যপূর্ণ এই মহা উৎসবে 500 জনেরও বেশি তরুণ পুরুষ ও মহিলা ক্যাডেট ভারতীয় সেনাবাহিনীতে অফিসার হিসেবে যোগ দেবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের নিয়োগ সংক্রান্ত বোর্ড আরআরবির বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে নতুন নিয়োগ বিষয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। তিনি স্বচ্ছতর, নির্দিষ্ট এবং প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে নিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেছেন। নীতি আয়োগ গতকাল দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসে। অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। উন্নয়ন, উদ্ভাবন ও উদ্ভূত চ্যালেঞ্জগুলি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। কেন্দ্রীয় ভারী শিল্প স্টিল মন্ত্রী এইচ ডি কুমারস্বামী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎপাদন ভিত্তিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর অভাবনীয় গুরুত্ব দিয়েছেন এবং তার ফলেই শিল্পের বিকাশ গতিপ্রাপ্ত হয়েছে, তৈরি হয়েছে কর্মসংস্থানের বিপুল সুযোগ। গতকাল বেঙ্গালুরুতে কেন্দ্রীয় ম্যানুফ্যাকচারিং প্রযুক্তি ইনস্টিটিউটের 65তম প্রতিষ্ঠা দিবসে শ্রী কুমারস্বামী ভাষণ দিচ্ছিলেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আসাম ও মেঘালয়ে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী দুদিন অরুণাচল প্রদেশ, বিহার, কেরল, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে আগামীকাল পর্যন্ত দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, রাজস্থান ও ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জাতীয় রাজধানী দিল্লিতে গত রাতে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ায় ভারতীয় আবহাওয়া দপ্তর দিল্লি ও আশেপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলস সেমিফাইনালে আজ ভারতের পিভি সিন্ধু মুখোমুখি হবেন জাপানের আকানে ইয়ামাগুচির। সিডনিতে এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে সিন্ধু চেন সুই ইউকে মাত্র 27 মিনিটে 21-6, 21-9 ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন। দশম আইসিসি টি টোয়েন্টি মহিলা ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ড 87 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। আজ রয়েছে 3টি খেলা। ভারতীয় সময় দুপুর 3টায় স্কটল্যান্ড খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে, সন্ধ্যা 7টায় অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। পরের খেলায় নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে, এটি শুরু হবে ভারতীয় সময় রাত 11টায়। ধর্মশালায় আজ 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে, খেলা শুরু দুপুর 1:30। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ ডির ম্যাচে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের মধ্যে খেলা চলছে। খেলার 7 মিনিটে প্যারাগুয়ের ড্যামিয়ান বোবাডিলার আত্মঘাতী গোলে মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে যায়। 31 মিনিটে এবং পরে প্রথমার্ধের সংযুক্তি সময়ে ইউএসএর ফোলারিন বোলোগান আরও 2টি গোল করেন। বিরতি সময় পর্যন্ত খেলার স্কোর ছিল 3-0। অন্যদিকে গ্রুপ বি ম্যাচে গতরাতে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। আজ গ্রুপ বির ম্যাচে কাতার সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে সান ফ্রান্সিসকোয়। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সন্ধ্যায় ফ্রান্সে নিসে যাচ্ছেন। খবর শেষ হলে এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় সৃজিতা রায়।

প্রশস্ত সকাল, আলো আর হাওয়া ভরিয়ে দিচ্ছে এই সকালের শুরুটা। ভালোবাসা পেলে যেমন মন খুশি হয়ে ওঠে, এই সকাল তেমনি দক্ষিণ হাওয়ার পরশের মতো, অচেনা কোনো সুরের মতো এই সকাল তেমন করে প্রাণ পাচ্ছে আপনার মনে। শুভ সকাল শ্রোতা বন্ধু। আজকের সকালের আড্ডায় সময়ের পালে হাওয়া লাগিয়ে আমাদের গল্পেরা ভেসে বেড়াবে, জীবনকে সহজ করে রঙিন করে যেসব অনবরত ঘটনা আমাদের খানিক বদলে দিচ্ছে, তাদের আলাপ তাদের আড্ডা। বলুন তো, আমাদের একটি দিনের কতই না ভূগোল ইতিহাস, একটি দিনের থেকে আমাদের কত চাওয়া, একটি দিনের থেকে কত কিছু না পেলে আমাদের চোখেও কত জল আসা। এই যে অপ্রশস্ত জানলা, সারা সপ্তাহ জুড়ে আমাদের যা হয়তো খানিক নিয়মে বন্দি করে রাখে, তাদের ভেঙে চেনাশোনা খোলা উঠোনে, এই শনিবার আমাদের তো পা ডোবানোর পালা, পরিপাটি করে সাজানো এক শনিবারের সকাল। অনেকখানি জায়গা ছেড়ে রাখুক আমাদের অবসরের কাছে এই শনিবারের সকাল। আপনার দিনটিতেও আনুক সুগন্ধ, এই শনিবারের সকাল আপনার দিনটিতে আনুক বোকামি, কিংবা বলতে পারেন ধীরে ধীরে আনুক আপনার প্রবাস অথবা দূরবাসে যাওয়ার ডাককে। আজকের সকালের আড্ডায় আমি সৃজিতা আপনাদের সঙ্গে হরেক গল্প গানে থাকছি কিছুটা সময়।

আছি সকালের আড্ডায়। আচ্ছা, রঙিন পোশাক, এক দল মানুষ, এত মানুষ হয়তো গুনে শেষ করা যাচ্ছে না, এমন ছবির কথা যদি বলি, আর সঙ্গে ভুভুজেলা, কিসের কথা মনে পড়ে? কেউ কেউ নিশ্চয়ই বুঝতে পারছেন, বলছি ফুটবল মাঠের কথা, যে মাঠ কোনো কাঁটা তার বোঝে না, বোঝে শুধু মানুষ, যে মানুষ দেশহীন, সত্যি দেশহীন মানুষও হয়। তাই যে বলি বিশ্বকাপ মানুষের ইতিহাসে লেখা আছে, বৈষম্যের আবহমান যে ইতিহাস, ফুটবল খেলা সেখানে এক প্রতিরোধ, যে খেলায় বারে বারে দুই দল এক উচ্চতায় থেকে খেলা শুরু করেছে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো দেশ, যে কোনো প্রান্তে, একদল মানুষ আরেক দল মানুষকে উপহার দিয়েছে খানিক অন্য রকম মানসিকতা, পৃথিবীর বুকে বিশ্বাস, পৃথিবীর বুকে সহনশীলতা, পৃথিবীর বুকে যে মনোভাব আমরা হারিয়ে ফেলেছি, সেই খেলোয়াড় সুলভ মানসিকতা ফিরিয়ে দেওয়ার নাম এই স্পিরিট মনে করা আসতেই পারে ফুটবলের হাত ধরে, মোটেই সে

মাত্র নয়, আমাদের সমাজে নিয়ত যে পরিবর্তন চলছে তাকে বুঝে নেওয়ার, জুঝে নেওয়ার খেলা ফুটবল। শিল্পের জাদুতে মজেছে বাঙালি, শুরু হয়েছে যে প্রহর, বলা হয় তাই বুঝি এই পৃথিবীর সবচেয়ে উল্লেখযোগ্য সময়। হ্যাঁ, জনপ্রিয়তম খেলা ফুটবল, বিশ্বকাপ শুরু হয়েছে, তার খবর, তার নানান আড্ডা গল্প মৈত্রী প্রচার তরঙ্গে চলছে, চলবেও, আসছে আপনাদের অভিজ্ঞতা, আপনাদের মতামত। পড়ব সেসব মৈত্রী প্রচার তরঙ্গের ফেসবুক পেজ, ইমেল বা চিঠিতে জানান আপনার ভালো লাগার এই খেলাটির প্রতি যা মনে হয় তারই দু এক কলম বার্তা। আপনাদের সঙ্গে আবার গান শোনার পালা, রইলেন স্নিগ্ধজিৎ ভৌমিক এবার।

0: করুন নির্বান্ধতে।
1: শখে নেশাদ্রব্য ব্যবহার থেকেই নেশার প্রতি আসক্তি তৈরি হয়, এ অতি স্বাভাবিক ঘটনা।
2: খেয়াল করে দেখুন আপনার পরিচিত বৃত্তে কোনো তরুণ নেশার জালে জড়িয়ে যাচ্ছে কিনা।
1: প্রয়োজনে নেশামুক্তির জন্য সুপরামর্শ দিন নেশায় আসক্তকে, তার পরিবারকে। যোগাযোগ করতে বলুন স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে।
2: সমাজকে নেশামুক্ত করতে নির্ণায়ক হতে পারে আপনার ভূমিকা।
1: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন সকালের আড্ডা। 1986 বিশ্বকাপের শেষে নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছিলেন, আমরা তো ভাই দূরদর্শক পড়েছি বিষম ধন্দে, কেননা আমরা জেগে অপলোক দেখেছি যে এই দ্বন্দ্বে ওঠানামা করে 22টি লোক কি আশ্চর্য ছন্দে। বিশ্বকাপের পরে এই যে বাঙালির আচ্ছন্ন হয়ে থাকা ফুটবলের জাদুকাঠিতে আশাভঙ্গ, পরাজয় আবার কখনো জয়ের আনন্দ মিলেমিশে আছে বাঙালির জীবনে আজও। বিশ্বকাপ শুরু হয়েছে, দেখছেন আমাদের শ্রোতা বন্ধুরাও জানিয়েছেন তাঁদের ভালো লাগা, তাঁদের মতামত আমাদের ফেসবুকের পাতায়। শুনে নেব কি বলছেন তারা, আজ খেলা কেমন দেখলেন। লিখছেন সংযুক্তা মুখোপাধ্যায়, আরও একটা বিশ্বকাপ শুরু, রাত জাগার প্রহর শুরু, উত্তেজনায় ভরপুর থাকবে আগামী 39 দিন। প্রথম দিনেই মেক্সিকোর বাজিমাত, এবারের অন্যতম আয়োজক মেক্সিকো, তাই মাঠের দর্শকের আবেগ টিভির পর্দায় আরও বেশি অনুভব করা যাচ্ছিল। এদিকে চেক হেরে গেল দক্ষিণ কোরিয়ার কাছে, এশিয়ার যে কোনো দেশের জয় খুব গর্বের, খুব আনন্দের। লিখছেন সংযুক্তা মুখোপাধ্যায় আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজে। আমাদের আরও এক বন্ধু রৌনক ঘোষ লিখেছেন, ফুটবলে আমার প্রিয় দুই দল পর্তুগাল ও জার্মানি। পর্তুগালকে সমর্থন করি মূলত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য, তিনি আমার কাছে সর্বকালের সেরাদের একজন, আর আমাদের জন্মদিনও একই দিনে, তাই আলাদা আবেগ কাজ করে। জার্মানিকে সমর্থন করি তাদের অদম্য মানসিকতার জন্য, তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যায়, আর এই দৃঢ়তা আমাকে সব সময় অনুপ্রাণিত করে। রোনাল্ডোর হাতে বিশ্বকাপ দেখতে চাই, পাশাপাশি জার্মানির চিরচেনা লড়াকু ফুটবলও উপভোগ করতে চাই। ফুটবল শুধু খেলা নয়, এটা আবেগ। লিখছেন রৌনক ঘোষ।

খেলা কেমন দেখলেন এই প্রসঙ্গে জানাচ্ছেন সঙ্গীতানুয়োগী। উদ্বোধনী মঞ্চে শাকিরার দুর্ধর্ষ পারফরম্যান্স, মেক্সিকো দক্ষিণ আফ্রিকা ম্যাচে টানা তিনটি লাল কার্ডের নাটকীয়তা এবং দক্ষিণ কোরিয়ার শৃঙ্খলাবদ্ধ ম্যাচ জয়ী ফুটবল, সব কিছু মিলিয়ে ফিফা 2026 ইতিমধ্যেই ফুটবল প্রেমীদের জন্য রোমাঞ্চের এক আসর পরিণত করেছে দর্শকদের মনে, লিখছেন সঙ্গীতা নিয়োগী।

আমাদের আজকের তিনজন শ্রোতা বন্ধু সঙ্গীতা, রৌনক এবং সংযুক্তা, আপনাদের তিনজনকেই আকাশবাণী মৈত্রীর পক্ষ থেকে ধন্যবাদ। এবং আপনাদের বিশ্বকাপ সুন্দর হোক, আপনাদের বিশ্বকাপের প্রতিটি খেলা রোমহর্ষক হয়ে উঠুক, এই শুভকামনা।

সকালের অধ্যায়ে এখন শুনবেন দৃষ্টিকোণ। আজ দৃষ্টিকোণে সাহিত্যিক শক্তিবদ রাজগুরুর স্মরণে অনুষ্ঠান, প্রযোজনা আকাশবাণী মৈত্রী।

পটলাকে অনেকেই চিনবেন, সে পঞ্চপাণ্ডব ক্লাবের হর্তাকর্তা। তার ঠাকুমার অঢেল টাকার দৌলতে ক্লাবও চলে রমরমা।

কর্মী। অন্য পাণ্ডবেরা হল মামলেট খেকো হোঁতকা, কুমড়ো ব্যবসায়ী পরিবারের গোবরা, সঙ্গীতপ্রেমিক ফটিক আর লেখক নিজে। ক্লাবের নানান কাজের সূত্রে পাণ্ডবেরা অদ্ভুত সব বিপাকে পড়ে, তবে উদ্ধারও হয় গল্পের শেষে। কৌতুক রসসিক্ত এসব গল্পগুলির লেখক শক্তিপদ রাজগুরু। একসময় শহর গ্রামের পাড়ায় পাড়ায় তরুণদের ক্লাব সংস্কৃতি খুব সুন্দরভাবে তাঁর গল্প নিয়ে মজার মজার সব নাটক মঞ্চস্থ করেছে। দীর্ঘ লেখক জীবনে শক্তিপদ রাজগুরুর প্রায় 300টি বই প্রকাশ পেয়েছে। 1942-এ দেশ পত্রিকায় প্রথম গল্প আবর্তন, 1945-এ প্রথম উপন্যাস দিনগুলি মোর, চলচ্চিত্রায়িত 31টি, 1975-এ তাঁর নয়াবসত গল্প থেকে শক্তি সামন্ত তৈরি করেন অমানুষ।

0: লেখকের নিজের কথায়, আমি উদ্বাস্তু নই। বাঁকুড়ায় আমাদের সাত পুরুষের ভিটে। বাবা চাকরি করতেন পোস্ট অ্যান্ড টেলিগ্রাফসে। মুর্শিদাবাদ জেলার পাঁচথুপি গ্রামের পোস্টমাস্টার ছিলেন। আমার ১২ বছর বয়স অবধি সেখানেই কেটেছে। তখন আমি ভাবতাম ওই জায়গাটা আমারই জায়গা। কিন্তু ১২ বছর পর বাবা যখন ট্রান্সফার হয়ে গেলেন, তখন আমি আবিষ্কার করলাম এই মাটির আমি কেউ নই। সরকারের এক কলমের খোঁচায় আমার পায়ের তলা থেকে মাটিটা সরে গেল। বন্ধু বান্ধব, ১২ বছরের ইতিহাস, স্মৃতি সব কিছু ছেড়ে আমি উদ্বাস্তু হয়ে পথে নামলাম। উদ্বাস্তুদের নিয়ে কাজ করা আরম্ভ হল। আমি নিজে বিভিন্ন উদ্বাস্তু শিবিরে বাস করেছি, তাঁদের জীবনযাত্রাও দেখেছি, উদ্বাস্তুদের মানসিকতা যন্ত্রণাটাকে দেখেছি। ১৯৫৬ সালে উদ্বাস্তুদের জীবন সংগ্রামের প্রেক্ষাপটে উল্টোরাত পত্রিকায় বেরিয়েছিল চেনামুক নামে একটি বড় গল্প। চার বছর বাদে সেই কাহিনী হয়ে উঠল ঋত্বিক ঘটকের মেঘে থাকা তারা।
1: শুধু বংশী দত্ত যদি বুঝত, খালি সে যদি বুঝতো যে আমি একটা জিনিয়াস, খুকি কিছু পয়সা ছাড়ত, দাড়িগুলো বড় চুলবুল করে,
2: কত
1: আপাতত আনা দুয়ে কিংবা আনা চারে, অথবা আনা আসতে একটা ভালো জর্দা কিনব রে, কিংবা একবার তুই দে না টিউশনির টাকাগুলো, তুই পেয়েছিস মনে হচ্ছে।
2: চাকরি করিস না কেন বলতো?
1: ও শিল্পীর চাকরি করা সাজে না। আর ২ বছর পরে একেবারে ছাপ্পড় ফেড়ে টাকা পড়বে। এই আমির খাঁ সাহেব এক একটা সিটিং এ কত টাকা পায় জানি?
0: মেঘে ঢাকা তারা দেখে এসে লেখকের মা বলেছিলেন, হ্যাঁ রে, মায়েরা কি অমনি হয়? তিনি বলেছিলেন, না, তুমি দেখোনি, তুমি এই পরিস্থিতিতে পড়নি, তুমি যদি পড়তে তাহলে এভাবেই নিজের বেঁচে থাকার তাগিদে মেয়েকেও আটকাবার চেষ্টা করতে।
2: দাদা, আমি যে সত্যি সত্যি বাঁচতে চেয়েছিলাম, দাদা আমি যে বাঁচতে বড় ভালোবাসি, দাদা আমি বাঁচব, দাদা আমি বাঁচব, দাদা তুমি একবার বলো আমি বাঁচব, দাদা আমি বাঁচব।

নিতা বাঁচতে চেয়েছিল। সিনেমায় তার মৃত্যু হয়েছিল ঠিকই, কিন্তু সে এখনো দিব্যি বেঁচে আছে, বেঁচে আছে সেই সংলাপটাও। বাংলা ছবির সেরা সংলাপ বোধহয় এটিই।

0: শুনলেন সাহিত্যিক শক্তিপদ রাজগুরুর স্মরণে আজকের দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
0: ফিরে এলাম সকালের আড্ডায়। এই শনিবার আবহাওয়ার হাল হকিকত কেমন থাকবে একটু জেনে নি। আকাশ আজ মূলত মেঘলা থাকবে, দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 34 এবং 27 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং বর্ষা যে আসছে বুঝতেই পারছেন, সেই আনন্দে সেই স্বস্তিতে আবার শুনব গান শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।

সকালের আড্ডায় এবার বলবো এক মেয়ের কথা, যে মেয়ের জীবন জুড়ে ব্যক্তিগত রাজনৈতিক কত ক্ষত চিহ্ন, যে মেয়ের কাছে নারী স্বাধীনতা কখনো নিছক কাগজে স্লোগান হয়ে থাকেনি, যে মেয়ে বুঝতে চেষ্টা করেছে তার সময়কে নিঃসংশয়ে প্রশ্ন করেছে, যে মেয়ে যে কোনো ধর্মকে যে কোনো কটুক্তির বিরুদ্ধে বাংময় হয়েছে তার কলমে, যে মেয়ে অন্যরকম কার্টুন এঁকেছে লেখায় রেখায় সরব হয়েছে, সে মেয়ে হঠাৎ আজ কেন? কারণ তার নাম মার্জন সাত্রাপি। মার্জন সাত্রাপি ছবি আঁকতেন, লিখতেন, গ্রাফিক নভেল যাকে বলা হয় তার কলমই ছিল তাই। সবচেয়ে বড় গুণ ছিল তিনি গোটা পৃথিবীর উপাদানকে এক করে জীবনের টুকরো

0: রূপ ঘটনার মধ্যে তাদের খুঁজে পেতে থাকেন। সেই সঙ্গে পাঠকও বোধ হয় আবিষ্কার করতে থাকে তার জীবনেও পৃথিবীর ঘটে যাওয়া ওই কোনো এক ঘটনা কিভাবে প্রভাব ফেলেছে। হতে পারে তা রাজনৈতিক মিছিল, হতে পারে তা স্লোগান দেওয়া, হতে পারে তা হয়তো ভয় পাওয়ানে হাত। মার্জেন সাত্রাপি সম্প্রতি ছেড়ে চলে গেছেন আমাদের, নেই হয়ে গেছেন গত 4 জুন, মাত্র 56 বছর বয়সে। অসময়ে এই প্রস্থান নিঃসন্দেহে বেদনার, তবে আছে তার সৃষ্টি। নিজের সহপাঠী বা সমবয়সীদের চেয়ে ছোটবেলা থেকেই ঢের বেশি বাস্তব আর কল্পনার মাঝামাঝি এক জায়গায় স্বপ্ন চারণ করতেন সাত্রাপি। নাছোড় ছিলেন সব দুঃখ শুষে নিতে, হয়ে উঠেছেন এক মেয়ে হয়ে সেখানেই অনন্য, একজন গ্রাফিক নভেলিস্ট হয়ে পাঠককে সরাসরি দাঁড় করিয়েছেন বাস্তবের মুখোমুখি, সত্যের সামনে। বিশ্বাসের এক চিলতে জমি তবু কখনো কেড়ে নেননি, চরম দুর্দিনে মানুষকে ছল ছল চোখে নীরবে আশ্বাস জুগিয়ে গেছেন সাত্রাপি, মুক্তি আসবে, আসবে সুসময়। এসব প্রত্যয়, ভালোবাসা, মানুষের আকা আকাঙ্ক্ষার আখ্যান থেকেই আমরা নানা স্মৃতিকে ভরপুর করে রাখি আনন্দে। কঠিন বাস্তবের সময়ে এমন কোনো লেখক আমরা আঁকড়ে ধরি, প্রাসঙ্গিক হয়ে ওঠেন সাত্রাপিরা। বেঁচে থাকুন তারা আমাদের পড়ার মধ্যে। ছোট ছোট এইসব আনন্দই তো আমাদের এক একটা সকালকে মনে পড়তে বাধ্য করায় আমাদেরও ভাবতে হবে, ভালোবাসতে হবে। অস্থির সময় নিজেকে গুটিয়ে নয়, সকলের মাঝে চারিয়ে নিতে হবে। আপাতত সকালের আড্ডায় শুনে নেওয়ার পালা মৈত্রী প্রচার তরঙ্গে আপনার জন্য নতুন কোন অনুষ্ঠান অপেক্ষা করছে।
1: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের এক পাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: এখন শুনবেন জানা অজানা। আজ থেকে পরপর তিন দিন দেশ বিদেশের অভয়ারণ্য নিয়ে শুনবেন কথিকা, বলছেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়। আজ শুনবেন প্রথম পর্ব।
1: সুপারিশপত্রটা ভালো করে পড়লেন ক্যাপ্টেন রবার্ট ফিটজরয়। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার অধ্যাপক জন স্টিভেন হেনসলোর সুপারিশ করা ছেলেটির জন্ম ইংল্যান্ডে। বাবা ছিলেন বিশিষ্ট চিকিৎসক, বাবার মতোই ডাক্তারি পড়া শুরু করেছিল ছেলেটি। কিন্তু বছরখানেকের মধ্যেই অনুৎসাহী হয়ে ওঠে, বরং ন্যাচারাল সায়েন্স বা প্রাকৃতিক বিজ্ঞান নজর কাড়ে তার। শেখে ট্যাক্সিডার্মি বা জীবজন্তু সংরক্ষণের উপায়, প্রাণী শ্রেণীবিন্যাস, সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণীদের নিয়ে হাতে কলমে কাজও করেছে ছেলেটি। এডিনবরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞান বিভাগের মিউজিয়ামটি সাজানো গোছানোর পেছনেও যথেষ্ট সময় দিয়েছে সে। চিকিৎসা বিজ্ঞান পড়া ছেড়ে ছেলেটি চলে আসে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ধর্মতত্ত্বের আলোয় প্রাকৃতিক বিজ্ঞান চর্চায় আগ্রহী হয়ে ওঠে, যথেষ্ট দখল আসে পতঙ্গবিদ্যা চর্চায়। এইসব বিষয়ে উৎসাহের জন্যই তার ঘনিষ্ঠতা হয় অধ্যাপক জন স্টিভেন হেনসলোর সঙ্গে। তাঁর সুপারিশপত্রই পৌঁছেছে ক্যাপ্টেন রবার্ট ফিটজরয়ের হাতে। ঠিক এরকমই একজন সহকারীর খোঁজ করছিলেন ক্যাপ্টেন। জরিপের জন্য খুব তাড়াতাড়ি আবার বেরিয়ে পড়বেন তাঁর জাহাজ নিয়ে। সংগ্রহ করা নমুনাগুলো সঠিকভাবে সংরক্ষণ করা, সেই সংক্রান্ত তথ্যগুলো গুছিয়ে রাখা, এসব কাজের জন্য ছেলেটি একদম ঠিকঠাক। সুতরাং HMS বিগল নামের জাহাজে 1831 সালের 27 ডিসেম্বর ক্যাপ্টেন রবার্ট ফিটজরয়ের সহকারী হিসেবে উঠে পড়ল ছেলেটি। ছেলেটির নাম চার্লস ডারউইন। বিবর্তনের জনক হিসেবে বিজ্ঞান জগৎ তাঁকে মনে রেখেছে। বিগল নামে জাহাজটি পৃথিবীর নানান জায়গা ঘুরে বেড়িয়েছে 5 বছর ধরে। তবে ডারউইন তাঁর বিবর্তনবাদের মতটি প্রতিষ্ঠা করবার জন্য প্রধান পর্যবেক্ষণটি করেছিলেন দক্ষিণ আমেরিকার গালাপাগোস দ্বীপপুঞ্জে। এই গালাপাগোস দ্বীপপুঞ্জ আজ অনন্য একটি অভয়ারণ্য। ইকুয়েডরের উপকূল থেকে 600 মাইল দূরে অবস্থিত এই দ্বীপপুঞ্জ আসলে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে তৈরি। ছোট বড় মিলিয়ে 127টি দ্বীপের সমষ্টি এটি। 1959 সালে এটি জাতীয় উদ্যানের স্বীকৃতি পায়। 1986 সালে সবকটি দ্বীপকে নিয়ে 70,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হয় গ্যালাপাগোস মেরিন রিজার্ভ। 1998 সালে WWF-এর সহায়তায় মোট 1,33,000 বর্গ কিলোমিটার এই প্রকল্পের আওতায় আসে। ইকুয়েডর সরকার গ্যালাপাগোসকে রক্ষা করবার জন্য একটি আইনি কাঠামো প্রণয়ন করে। গ্যালাপাগোসের অনন্য বাস্তুতন্ত্র এই প্রয়াসের ফলে আজ অনেকটাই সুরক্ষিত। গ্যালাপাগোসের স্থলে এবং জলে বন্যপ্রাণীর সংখ্যা এবং বৈচিত্র্য বেশ লক্ষণীয়। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকার কারণে এখানে এমন কিছু উদ্ভিদ ও প্রাণী সম্পদ রয়েছে যা বিশ্বের আর কোথাও পাওয়া যায় না, এবং এই জীবদের প্রাগৈতিহাসিক কাল থেকে খুব বেশি পরিবর্তন ঘটেনি। যেমন গ্যালাপাগোস ল্যান্ড ইগুয়ানা, ফ্লাইটলেস কর্মোরান্ট বা গ্যালাপাগোস কর্মোরান্ট, গ্যালাপাগোস পেঙ্গুইন, লাভা ক্যাকটাস ইত্যাদি। ইউনেস্কো এই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে 1978 সালে, এবং এটি ইউনেস্কোর দেওয়া প্রথম হেরিটেজ সাইট স্বীকৃতি। গ্যালাপাগোস মেরিন রিজার্ভ সেই তালিকায় অন্তর্ভুক্ত হয় 2001 সালে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কথা যখন উঠল, তখন জেনে নেওয়া যাক ইউনেস্কোর তকমা পাওয়া পৃথিবীর ক্ষুদ্রতম অভয়ারণ্যটির কথা। গ্যালাপাগোসের মতো পূর্ব আফ্রিকার সেসেলসও একটা আগ্নেয় দ্বীপপুঞ্জ, যার একটা দ্বীপ প্রাসলিনে আছে সাকুল্যে 19.5 হেক্টরের এই অভয়ারণ্যটি, বাংলা হিসেবে যার আয়তন 1,500 কাঠা। এই অভয়ারণ্যের প্রধান গাছ হল নানান ধরনের পাম, যার মধ্যে বেশ কয়েকটি প্রজাতি কেবলমাত্র প্রাসলিন দ্বীপের এন্ডেমিক, অর্থাৎ এই প্রজাতির পাম গাছগুলি এই দ্বীপের বাইরে আর কোথাও প্রাকৃতিকভাবে জন্মায় না। তাদের মধ্যে অন্যতম হল কোকোডেমের, এক ধরনের জোড়া বীজের পাম, যাদের বীজ উদ্ভিদ জগতে বৃহত্তম। এই অরণ্যের অন্যান্য এন্ডেমিক প্রজাতির পাম গাছগুলো হল মিলিয়নিয়ার স্যালাড,

0: স্টিফ পাম, স্টিল্ট পাম ইত্যাদি। বেশ কিছু এন্ডেমিক প্রাণীরও দেখা মেলে এই দ্বীপে, যার মধ্যে অন্যতম হল ব্ল্যাক প্যারট, যাদের জীবন ও জীবনচক্র পুরোটাই নির্ভরশীল কোকোডেমের ও অন্যান্য পাম গাছের ওপর। প্রাগৈতিহাসিক যুগ থেকে এই অরণ্যের কোনোই চারিত্রিক বদল ঘটেনি, তাই ভূতাত্ত্বিক ও জৈব বিবর্তনের গবেষকদের কাছে এই অভয়ারণ্যটি একটি জীবন্ত ল্যাবরেটরি।
1: এতক্ষণ জানা অজানায় শুনলেন দেশ বিদেশের অভয়ারণ্য নিয়ে কথিকার প্রথম পর্ব, বললেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়।
2: সকালের আড্ডায় এবার গান শুনতে শুনতে বিদায় নেওয়ার পালা। আপনাদের দিন ভালো কাটুক।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন পথ চলতে। আজ অর্পণ চিহ্নার পরিবেশনায় এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব।
2: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন পথ চলতে। আজকের বিশেষ অতিথি ঋষভ ঘোষ। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না। ঘড়ির কাঁটায় সময় জানান দিয়ে দিয়েছে যে সকাল 10:15 আর তুমি রয়েছ পথ চলতে আসলে। আর গত বুধবার পথ চলতের প্রথম পর্বে ঋষভবাবু আমাদের জানিয়েছিলেন বাস্কিং শব্দের অর্থ। কত বছর ধরে তিনি শহর কলকাতার বুকে বাস্কিং করছেন সেই গল্প, তার প্রথম স্ট্রিট পারফরমেন্সের কথা, বাস্কিং করতে গিয়ে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে সেই সব ঘটনা, এবং ঋষভবাবুর জীবনের মন খারাপের সুরের হদিশ আমরা পেয়েছিলাম গত পর্বে। আর গত সপ্তাহে তোমাকে কথা দিয়েছিলাম যে ঋষভবাবুর জীবনের পছন্দের সুর, তার জীবনে ঘটা অদ্ভুত ঘটনা, আর সেই সঙ্গে তার জীবনের ম্যাজিক মন্ত্রটা ঠিক কি সেইগুলো তোমাকে জানাবো আজকের আসরে। আর সেই সব প্রশ্নের উত্তরের হদিশ নিয়ে ফিরে এলাম আবার পথ চলতে আসরে। তোমার সঙ্গে রয়েছি আমি অর্পণ, আর আজকের বিশেষ অতিথি ঋষভ ঘোষ। তাহলে চলো কথা বলে নেওয়া যাক। আচ্ছা, পার্ক স্ট্রিটের রাস্তায় বাস্কিং করতে গিয়ে সবচেয়ে অদ্ভুত প্রতিক্রিয়া আপনি কি পেয়েছেন?
3: একটি রেস্টুরেন্টের নিচে দাঁড়িয়ে করছি আমি, ভগবান এতই গলায় জোর দিয়ে দিয়েছে, ওপর থেকে আমাদেরকে জল ঢেলে দিয়েছে। তো আমার গিটারের ওপর, ব্যাগের ওপর, গিটারের ব্যাগের ওপর সব জায়গায় জল। তো আমি এটা বলবো, আপনার যদি অসুবিধা হচ্ছে কারোর কিছুর জন্য, আপনি তাকে ডিরেক্ট গিয়ে অ্যাপ্রোচ করুন, বাট ওইভাবে ওপর থেকে লুকিয়ে জল ফেলে দেওয়া এটা তো মানুষের পরিচয় না। মানে একটা মানুষ তো করে খেতে চাইছে কিছুভাবে, সে তো আর চুরি করতে যাচ্ছে না, আপনি ওপর থেকে জল ঢেলে দিচ্ছেন। তো নিচ থেকে যেরকমভাবে রেগে বলার হয় বলেছি।
2: বাস্কিং করার সময় পুলিশ ও প্রশাসনের কেমন সহযোগিতা পেয়েছেন?
3: বাস্কিং এর ক্ষেত্রে ওইটুকুনি জায়গার মধ্যে আমি তো একটুখানি পার্ক স্ট্রিটের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছি। আমি চাইছি এবার বাইরে যেতে, অন্য অন্য জায়গায় করতে, কিন্তু আমার পার্ক স্ট্রিটের পুলিশের কাছ থেকে কিছু পুলিশ আমাকে খুব হেল্প করে। পার্ক স্ট্রিট পুলিশ, লাইক পার্ক স্ট্রিট পুলিশ স্টেশন হেল্প মি আ লট, এর নামে খারাপ বলতে পারবো না, কারণ আমাকে করে।
2: কলকাতার বুকে বাস্কিং করার পর শ্রোতাদের কেমন রেসপন্স পেয়েছেন?
3: খুবই ভালো, যখন শ্রোতা হয় তাহলে তারা খুব অ্যাপ্রিসিয়েট করে যায়। তার মানে শ্রোতা তো রোজ ভালো পাওয়াটা সম্ভব নয়, তার মানে 100% মানুষের মধ্যে হয়তো 10% ভালো শ্রোতা আছে।
2: বাস্কিং করার সময় শ্রোতাদের থেকে এমন কোনো উপহার পেয়েছেন যে উপহারের কথা আপনার সারা জীবন মনে থাকবে?
3: 25th December 2024 একটা ফুল ছিল, ওটা আমার কাছে এখনো আছে। আমি টুপিতে বাস্কিং করছিলাম, ওটা চার্চের সামনে ফুল দিয়ে যায় আমাকে, আমি ওটাকে খুব ভালোবেসেছিলাম। আর যারা ফুড ডেলিভারি করে, যারা ইয়ে করে, তার মানে যে কোনো কাজ করে, ফুড ডেলিভারি বা বাইক রাইড যারাই করে, তারা এসে যখন সামনে দাঁড়িয়ে শুনে 10 টাকা বা 20 টাকা দেয় না, তখন আই ফিল লাইক ওই 10 টাকাটা 500 টাকার সমান আছে। 50 টাকা একটা ডেলিভারির জন্য পাচ্ছে সে, আপনাকে যদি 10 টাকা 20 টাকা দিয়ে দেয় তার তো ওইখানে আর্নিংটা কম হয়ে গেল। যাই হোক, সেই মানুষটা তো খেটে করছে ওটা, তো আই ফিল যে ওই টাকাটা অনেক বড় টাকা, বড় অ্যামাউন্ট।
2: আপনার কাছে বাস্কিং এবং প্রচলিত অনুষ্ঠানের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়?
3: প্রচলিত অনুষ্ঠানটা আপনাকে বুক করে নিয়ে যাচ্ছে, টাকা দিচ্ছে আপনাকে, কিন্তু এটার জন্য আপনি টাকা নিয়ে যাচ্ছেন না, আপনি অন্ধকারে আপনার অন্ধ টুপি, আপনি যেমনি কর্ম করবেন সেমনি। আপনার গানটা যদি লোকের মন ছোঁয় তাহলে দেবে দেরি, তার মানে ওখানে চাওয়ার কোনো প্রশ্ন নেই। আমাকে যদি হাতেও কেউ টাকা দেয় আমি হাতটা নিই না, আমি টুপিটা তুলে দিই। চাইছি যে আমার আর্টটা যদি ভালো লাগে, আমার গানটা যদি আপনার মন ছোঁয় তাহলে আপনি দিতে পারেন, যদি খুব ইচ্ছা হয়। কেউ 5 টাকাও দেয়, কেউ 1 টাকাও দেয়।
2: আপনার জীবনে বাস্কিং কতটা ইম্পর্টেন্ট?
3: খুবই ইম্পর্টেন্ট, কারণ যাই করলাম বাস্কিংটাই হেল্প করলো। টিভিটা আমাকে বাস্কিংই দেখাচ্ছে, যদি আমার গান, আমি বলছি না যে আমার গান মিলিয়ন হিট করবে বা কিছু করবে, আমার নিজের গানটাই ধরুন ভালো হিট করলো বা কিছু, হতে তো পারে, পসিবিলিটিস আছে। তো আমি বাস্কিং কোনো দিনই ছাড়বো না, হঠাৎ জায়গা বাস্কিং করবো আমি, কারণ বাস্কিংয়ের প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মে আছে না। এই কিবোর্ড গিটার যাই দেখছেন সব বাস্কিং থেকেই করা, গিটারটা শুধু বাবা কিনে দিয়েছে, তারপর থেকে যা করেছি আমি।
2: আবহাওয়ার কারণে কখনো পারফর্ম করতে কোনো সমস্যা হয়েছে?
3: হ্যাঁ, গরমে খুব হয়, এখন চোখে জল ঢুকে যায়, মানে চোখে ঘামটা এখন পড়ে, জলে চিবি চিবি করে, তাও এটা একটা পার্ট আমি বলবো, কারণ ওই

0: ঘামটা যে হচ্ছে ওই ঘামটা আমি মনে করি আর 10 বছর বাদে হবে না। কেন হবে না? খাটতে থাকলে বা ওয়ার্কআউট করলে নিজের ওপর ওই জায়গাটা থাকবে না। সারা জীবন তো বাস্কিং করতে আসিনি, লক্ষ্যটা তো ওই বড় স্টেজটাই, সারা জীবন বাস্কিং করবো না। আরও আমাদের ছোট যারা আছে তারা হয়তো করবে আস্তে আস্তে, অনেকে করছেও, এগুলো দেখেই ভালো লাগে যে আমাকে দেখে ইনফ্লুয়েন্স হয়েছে অনেকজন।
1: বাস্কিং করার সময় রাস্তার শব্দ এবং ব্যস্ততাকে সামলান কিভাবে?
0: কিভাবে সামলাই? গিটার আর গলা।
1: নতুন যারা বাস্কিং করতে চাইছেন তাদেরকে কি পরামর্শ দেবেন?
0: আমি তো তাদেরকে আটকাবো না, আমি বলবো করো, করে দেখো। বাট বাস্কিং করাটা একটু কঠিন আমি মনে করি, কারণ সবাই গান গাইছে, কারণ গলাটা পাতলাও হতে পারে, তার গলাটা শোনাই যাবে না, তো তাকে মাইক ইউজ করতে হবে। আর ছোটরা যারা করার চেষ্টা করছে আমি বলবো ভালো করে শিখতে, আগে শিখে আগে নিজেকে জানতে হবে, যাতে বাস্কিং করতে করতে তুমি পারফর্ম করছো, আশেপাশের লোকরা যখন অডিয়েন্স এসে তোমাকে একটা জিনিস বলবে, যখন তুমি পারবে না তখন তুমি নিজের কাছে নিজে গিল্ট ফিল হবে। মানে একটু তো কিছু জেনে যেতে হবে যেটার থেকে তোমাকে লোক দমিয়ে না দিতে পারে। অনেক লোক নেগেটিভ পয়েন্ট নিয়ে আসবে তোমাকে দমানোর জন্য, যে এটা জানো, সঙ্গে সঙ্গে ওটা গিয়ে শোনাতে হবে। মানে এরকম হয়েছে আমার সাথে, স্যার ইংলিশ গান গাও তো, এবার গাইতে গাইতে আমি কত গান শিফট করে দিই আমি নিজেই জানি না। এরকম এলভিস প্রেসলি বলে একজন আছে, ওয়াইজ ম্যান সেজ, ওটার থেকে আমি চলে যাই, হাম তুম কেতনে পাশে কেতনে দূর হ্যায় চাঁদ সিতারে, ভাবনাটা আলাদা আলাদা ভ্যারি করছে কোথায় কোথায়। তো তোমাকে একটু আনোখা হতে হবে বাস্কিং, লাইক এই গানটা তো মানুষ আগেও শুনেছে কিন্তু এইভাবে শোনেনি। ইউ নিড টু মেক সামথিং ইউনিক ফর ইউর সেলফ, আজকের ডেটে ইউনিক না হলে কেউ কিছু করতে পারবে না।
1: কলকাতার বুকে বাস্কিং করতে গিয়ে এই শহর আপনাকে কি শিখিয়েছে বা কি উপহার দিয়েছে?
0: আমাকে হেল্প করেছে, তার মানে বাস্কিংটা যদি না করতাম ওই সময়টা থেকে আমার গানটা আমার বেঁচে থাকতো না আজকে ডেট অবধি। এই 2-3 বছর ধরে আমি রানিং যে গান বাজনাটা করেই যাচ্ছি, কিবোর্ড কিনেছি, ল্যাপটপ কিনেছি, ডিজাইন করার চেষ্টা করছি, এই জিনিসটা হতো না। তো যাই হয়েছে এই শহরটা থেকেই হয়েছে, তো কলকাতা ইজ লাভ ফর মি।
1: পরিবারের পক্ষ থেকে কতটা সাহায্য বা মোটিভেশন পেয়েছেন?
0: পরিবার সবসময় সাহায্য করেছে, ছোটখাটো যাই কিছু হোক ফর মিউজিক, কোনো দিক দিয়ে না নেই, মানে অলওয়েজ হ্যাঁ, কারণ আমার একটা ইনস্ট্রুমেন্ট চাই, হয়তো দেরি করে দিয়েছে কিন্তু দিয়েছে। মিউজিকের জন্য কোনোদিন না ছিল না, মিউজিক কর ভালো করে, সব কিছু আছে, দে অলসো লাভ মিউজিক রাইট।
1: আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় হেরে যাই আর তার ঠিক পরের মুহূর্তেই উঠে দাঁড়াই। আপনার কাছে ভালো থাকার ম্যাজিক মন্ত্রটা ঠিক কি?
0: ম্যাজিক মন্ত্রটা হলো নিজের ওপর, একটা পাকড়াও বলে না নিজের ওপর, যে কোনো একটা গান যদি 400 বার গান, গানটার ওপর পাকড়াও বাড়ে, তো নিজেকে গানটাকে এমনি করতে হবে। বা যে কোনো আর্ট আপনি আঁকছেন, তখন আমি ক্যানভাসটা নিয়ে আঁকবো, লোক এমনি মুগ্ধ হয়ে দাঁড়াবে, যখন আমি মনটা খুলে গলাটা ছাড়বো না তখন এইখান থেকে ওই মাথা থেকে লোক আসবে, ওই পার থেকে লোক আসবে, সেটাই যখন আসে মনোপ্রদ শান্তি, মানে অ্যাটলিস্ট আমাকে কেউ শুনছে। সবাই তো আর সবার ওই মেন্টালিটিতে থাকে না সব সময়, হয়তো কেউ ব্রোকেন মাইন্ডে আছে, ওই গানটা শুনে ওনার হিট করে গেছে, উনি দাঁড়িয়ে গেছেন ওখানে, কিছু করার নেই, ভালো লেগেছে দাঁড়িয়েছে, তাই জন্য ভালো না লাগলে হেঁটে চলে যেত। কিছু কিছু মানুষ হাঁটতে হাঁটতে গাইতে গাইতে চলে যায়, হয়তো তারা অফিস থেকে বাড়ি যাচ্ছে, সবাই তো অনেক রকমের তো লোক রাস্তায় থাকে।
1: আপনার পছন্দের সুরের কথা যদি জানতে চাওয়া হয় তাহলে সেই সুরটা ঠিক কি?

0: যে কোনো কিছু করার আগে কেন করছি এটা জানাটা খুব দরকার। অর্থ, সম্মান, প্রতিপত্তি, এই সবকিছুর থেকে অনেক বেশি দামি ভালোবাসা। ভালোবেসে যদি মন দিয়ে কাজটা করে যাওয়া যায়, তাহলে সকল বাধা নিজে থেকেই কেটে যাবে, সফলতা তোমার কাছে আসবেই। আর আমাদের রোজনামচা জীবনে ঋষভ ঘোষের মতোই আরো অনেক বাস্কিং আর্টিস্টের সম্মুখীন আমরা হই। তাদের মধ্যে কেউ কণ্ঠের জাদুতে আমাদের মুহূর্তের মধ্যে ভুলিয়ে দিতে পারেন, আবার কেউ যন্ত্রী রূপে সুরের মূর্ছনায় সৃষ্টি করেন এক মায়াজাল, আবার অন্যদিকে কারোর রং তুলির টানে আমরা স্তম্ভিত হয়ে যাই। আর কলকাতার বুকে দাঁড়িয়ে পথ চলতি মানুষের সামনে নিজের প্রতিভা তুলে ধরছেন যারা, তাদের উৎসাহিত করা এবং তাদের খেয়াল রাখাটা নাগরিক হিসেবে আমাদের কর্তব্য। আর আজকে পথ চলতির আসরে এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলেন ঋষভ ঘোষ। শিল্পীকে অনেক ধন্যবাদ আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য, আর তার কণ্ঠের জাদুতে সুরের মায়াজাল তৈরি হোক এই আশাই রাখবো। আর আজকের মতো পথ চলতির আসর এখানেই শেষ করব। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি অর্পণ, আর যেতে যেতে তোমাকে এটাই বলবো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কানে রেখো রেডিও। এতক্ষণ শুনছিলেন পথ চলতে, আজকের বিশেষ অতিথি ঋষভ ঘোষ। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না, আকাশবাণী মৈত্রী। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: আকাশবাণী মৈত্রী, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কীর্তন, আজকের শিল্পী শ্যামলী দাসী।

এতক্ষণ শুনলেন শ্যামলী দাসের কণ্ঠে কীর্তন। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ছোটদের আসর। উপস্থাপনায় থাকবেন সুচিস্মিতা গুপ্ত।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ছোটদের আসর। উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত।

দুই বাংলার ছোট বন্ধুদের নিয়ে শুরু করলাম আজকে ছোটদের আসর। বলো কি খবর, কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সকলে ভালো আছো, সবাইকে অনেক আদর ভালোবাসা শুভেচ্ছা। তাহলে আজকের ছোটদের আসরের মধ্যে আমরা ঢুকে পড়ি। দেখো না, আগামীকাল এমন একটা দিন যে দিনটার কথা আমরা বিশ্বজুড়ে সবাই একটু আলাদাভাবে, একটু বিশেষভাবে মনে রাখি।

0: রাখি। এই দিন হলো বিশ্ব রক্তদাতা দিবস, তারিখটা 14ই জুন। নিশ্চয়ই তোমাদের আগেও বলেছি এই দিনটির কথা, এই দিনের তাৎপর্যের কথা। এই দিনটার কথা আমাদের মাথায় রাখতেই হয়, কারণ তোমরা জানো রক্তদান মানে এক কথায় বলা যায় জীবনদান। যে মানুষগুলো আড়ালে থেকে স্বেচ্ছায় বিনামূল্যে রক্তদান করে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচান, সেই মানুষগুলোকে সম্মান জানাবার দিন, তাদের অভিনন্দিত করার দিন, তাদের প্রণাম জানানোর দিন, এবং পাশাপাশি তাদের অনুপ্রেরণায় বাকি আর সকল মানুষকে উৎসাহিত করার দিন। এই যে আন্তর্জাতিক রক্তদাতা দিবস, যেটি 1995 সাল থেকে পালন করা হচ্ছে, বহু বছর ধরে পালিত হয়ে আসছে এই দিনটি, আন্তর্জাতিক রক্তদাতা দিবস। প্রতি বছর বহু কোটি কোটি ইউনিট রক্ত স্বেচ্ছায় দান করা হয়, অথচ এর মাত্র দেখা যায় 38% সংগ্রহ হয় উন্নয়নশীল দেশগুলো থেকে, যেখানে বাস করে বিশ্বের মোট জনসংখ্যার 82% মানুষ। এছাড়াও কিন্তু এখনও বিশ্বের অনেক দেশে মানুষের রক্তের প্রয়োজন হলে তাদের নির্ভর করতে হয় নিজের পরিবারের সদস্য বা নিজের বন্ধুদের উপর, যারা রক্তদান করবেন। আবার অনেক দেশে পেশাদারী রক্তদাতারা রয়েছেন, অর্থাৎ তারা অর্থের বিনিময়ে রক্তদান করে আসছেন। অথচ বিশ্বের নানা দেশ থেকে তথ্য সংগ্রহ করে যেটা জানা যায় যে নিরাপদ রক্ত সরবরাহের মূল ভিত্তি হল স্বেচ্ছা এবং বিনামূল্যে দান করা রক্ত, কারণ তাদের রক্ত তুলনামূলকভাবে নিরাপদ। এসব রক্তের মধ্যে দিয়ে গ্রহীতার মধ্যে কোনো ইনফেকশন বা সংক্রমণ যাকে বলে সেগুলো ছড়ানোর আশঙ্কা কম থাকে। হেপাটাইটিস কিংবা HIV এই ধরনের কোনো ইনফেকশন ছড়ানোর আশঙ্কা কম থাকে। আর ওই যে বললাম যারা স্বেচ্ছায় এবং বিনামূল্যে রক্তদান করেন, তারা তো আড়ালেই থাকেন, কেউ জানতেই পারে না কার দেওয়া রক্তে তার বাড়ির মানুষটি ভালো হয়ে বাড়ি ফিরে এলো। এই মানুষগুলোকে আমাদের শ্রদ্ধা এবং প্রণাম, কারণ আগামীকালই সেই দিন আন্তর্জাতিক রক্তদাতা দিবস। এই অজানা বীরদের উদ্দেশ্যে এই দিনটিকে উৎসর্গ করা হয়েছে। আমাদের সকলেরই মনে রাখতে হবে রক্তদান করলে শরীরের কোনো ক্ষতি হয় না, এমনিতেই রক্তকণিকা নির্দিষ্ট সময়ের পর নষ্ট হয়ে যায় এবং নতুন রক্ত শরীরে তৈরিও হয়। তাই রক্তদান করুন, রোগীর প্রাণ বাঁচান, এই কথাটা আমরা সকলকে আরও একবার মনে করিয়ে দিতে চাই। তাহলে তোমরাও এখন থেকে এই দিনটির কথা মনে রেখে দিও, কেমন? 14ই জুন, আন্তর্জাতিক রক্তদাতা দিবস। আচ্ছা চলো, এবারে কিন্তু আমার বন্ধুদের কথা শুনবো। আমি অনেকক্ষণ কথা বলেছি, এবার তোমরা বলবে বন্ধুরা কি বলবে আজকে, আবৃত্তি করবে সকলে। অনেক বন্ধু এসেছে, সেজে গুজে বসেছে, সবাই কবিতা শোনাবে বলে। তাহলে চলো শুরু করা যাক আজকের আবৃত্তির আসর। বন্ধুরা নিজেরাই নিজেদের নাম বলে ওদের এই আসর শুরু করছে।
1: আমার নাম ঐশী বিশ্বাস, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, তকব গিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে গড়িয়ে আসে, সন্ধে হলো সূর্যি নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে, ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছো এলেম কোথা, আমি বলছি ভয় পেও না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা, চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পদ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানি,

0: যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দীঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হা রে রে রে রে, ওই যে কার আসতেছে ডাক ছেড়ে, তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারা গুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর, আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি, ভয় কেন বা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল, আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হা রে রে রে রে। তুমি বললে যাস নে খোকাওরে, আমি বলি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার ভয়ে দেবে কাটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মোড়ে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে, তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় করে, বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না হলে, রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না হা, ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে, দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কিছু আছে, পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে।
1: আমার নাম আরাত্রিকা নায়ক, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লুকোচুরি বলবো। আমি যদি দুষ্টুমি করে চাপার কাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগু ডালের পরে কচি পাতায় করে লুটো পুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো, তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে, যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মিলে, স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে, দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে, আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাব তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে, সন্ধেবেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুঁয়ে ঝরে, আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছেলে কোথা, আমি বলবো বলবো না সে কথা।
2: আমার নাম লহরী চট্টোপাধ্যায়, আমি বলবো কবি সুকুমার রায় লেখা কবিতা ঠিকানা। আড়ে আড়ে জগমোহন এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো, আদ্যানাথের নাম শুনুনি খগেনকে তো চেনো, শ্যাম বাচ্চি খগেনেরই মামা শ্বশুর জেনো, শ্যামের জামাই কেষ্টমোহন তার যে বাড়িওলা, কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসির খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো, লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো, ঠিকানা চাও বলছি শোনো, আমরা তলার মোড়ে তিন মুখ তিন রাস্তা গেছে তারই একটা ধরে, চলবে সিধে নাক বরাবর ডান দিকে চোখ রেখে, চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে, দেখবে সেথায় ডাইনে বায় পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো, তারপরেতে হঠাৎ বেঁকে

0: মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটে গলি ছেড়ে, তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও নাকো মোড়ে।
1: আমি ধৃতি মণ্ডল, আমি এখন সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতাটি বলবো। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মোরে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র।
2: আমার নাম অদ্রিজা পাল, আমি কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা কুলি মজুর শোনাব। দেখিনো সেদিন রেলে কুলি বলে এক বাবু সাব, তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলো তো এসব কাহারের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা, ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা। তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি সাবল গাইতে চালায় ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটাশি পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটি ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রাবে তেতালার ওপরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরণীর তরণীর হাল রবে তাহাদেরই বসে। তারই পদরজ অঞ্জলি করি মাথায় লহিব তুলি, সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনা আর তপিরিতের মাখি খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নাবারুণ। আজ হৃদয়ের জাম ধরা যত কপাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জামাট নীল, মাতামাতি করে ঢোকুক এ বুকে খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদীর মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে, সকল কালের

0: সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাসী। একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা, সকলের বুকে হেথা একের অসম্মান, নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান।
1: আমার নাম ঐশী বিশ্বাস, আমি কাজী নজরুল ইসলামের লেখা লিচুচোর কবিতাটি বলবো। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোথা না আসতে গিয়ে ইয়াব বড় কাস্তে নিয়ে, গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়েই, ব্যাটা ভাই বড় নচ্ছার ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি একদম জোর সে ঠুসি, আমিও বাগিয়ে থাপর দেহাওয়া চাপিয়ে কাপড়, লাফিয়ে ডিগ্ন দেওয়াল দেখি এক ভিটরে শিয়াল, আরে ধর শিয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আতকে ওঠা কুকুরও জুড়লো ছোটা, আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গোলে ঢুকি গিয়ে বোসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে, যাব ফের কান মুলি ভাই চুরিতে আর যদি যাই, তবে মোরে নামই মিছা কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পিটুনি গোলা, কি বলিস ফের হপ্তা তওবা নাক্ষপ্তা।
2: আমার নাম আরাত্রিকা নায়ক, আমি আরেকটি সুকুমার রায়ের কবিতা গল্প বলা বলবো। এক যে রাজা, থাম না দাদা, রাজা নয় সে রাজ পেয়াদা, তার যে মাতুল, মাতুল কিসে সবাই জানে সে তার পিসে, তার ছিল এক ছাগল ছানা, ছাগলের কি গজায় ডানা, একদিন তার ছাতের পরে ছাদ কোথায় টিনের ঘরে, বাগানের এক উড়ে মালি, মালি নয় তো মেহের আলি, মনের সাথে গাইছে বেহাগ, বেহাগ তো নয় বসন্ত রাগ, থাও না বাবু ঘেঁচা গেছি, আচ্ছা বল চুপ করেছি, এমন সময় বিছানা ছেড়ে হঠাৎ মামা আসলো তেরে, ধরলো সে তার ঝুঁটির গোড়া, কোথায় ঝুঁটি ডাক যে ভরা, হোক না টেকো তোত্তা দেখি লক্ষ্মী ছাড়া মুখ্যু ঢেঁকি, ধরবো ঠেসে টুটির পরে পিটবো তোমার মুন্ডু ধরে, কথার উপর কেবল কথা এখন বাপু পালাও কোথা।
3: আমার নাম লহরী চ্যাটার্জি, আমি আরও একটি কবিতা বলবো, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বাউল। দূরে অশোক তলায় পুত্রের কণ্ঠ খানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো, সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো, পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই ইচ্ছে হোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরোতে পথ নাই, বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তারা করে, তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিন কাটে, তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরেতে নেই তালা, তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি, ও গো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে ঝড়ে গাছের লুটো পুটি, অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে দেখতে যে পাই মন, যেন নাম না জানা বোন কোন পথ হারা পর্বতে, হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া, সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা কে নিল গো টেনে, আমায় পাঠশালাতে এনে আমার এলো গুরু মশাই, মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে তারে ঘরে কেন বসায়, কত আমায় ভাই তোমার গুরু মশাই নাই, আমি যখন দেখি

0: পাখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে, তোমার কানি কানি ওরি গুনগুনানি গানি, তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো, তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আজ তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি, ওরি সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুটি, মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে, আমায় কেন সবাই মারো, ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মাঠ, দূরে কেন আছো দাঁড়ের আগল ধরে নাচো, বাউল আমার এইখানে সমস্ত দিন ধরে যেন মাতুন ওঠে ভোরে তোমার ভাঙন লাগা গানে।
1: আমি ধৃতি আরও একটি কবিতা বলব, বিচিত্র স্বাদ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে, দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে, চুরি চাই চুরি চাই সে হাঁকে, চিনির পুতুল ঝুড়িতে তার থাকে, যাই সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। দশটা বাজে সাড়ে দশটা বাজে, নাইকো তারা হয় বা পাছে দেরি, ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে, কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে, কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পড়ে পায়ের পরে, গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে, মা তারে তো পরায় না সাফ জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বালি, ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়, জানলা দিয়ে দেখি চেয়ে পথে পাগড়ি পরে পাহাড়ওয়ালা যায়, আধার গলি লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে চলে, লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়, রাত হয়ে যায় দশটা এগারোটা, কেউ তো কিছু বলে না তার লাগি, ইচ্ছে করে পাহাড়ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি।
2: আমার নাম অদ্রিজা পাল, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নৌকা যাত্রা বলবো। মধুমাঝির ওই যে নৌকো খানা, বাধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে, আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড় আটি, পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা, মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে, আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার, তখন তুমি কেঁদো নামা যেন বসে বসে একলা ঘরের কোণে, আমি তোমার যাচ্ছি নিকো চলে রামের মতো চোদ্দ বছর বনে, আমি যাব রাজপুত্র হয়ে নৌকো ভরা সোনা মানিক বই, আমি যাব রাজপুত্র হয়ে নৌকো ভরা সোনা মানিক বই, আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা তিনজনে, আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার, ভোরের বেলা দেব।

0: ও কুছিরি, দেখতে দেখতে কোথায় যাব ভেসে, দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে, পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে, আমি কেবল যাব একটি বার, সাত সমুদ্র 13 নদীর পার।
1: এতক্ষণ শুনলে আবৃত্তির আসর? বন্ধুরা খুব সুন্দর করে নিজেদের পরিচয় দিয়ে অনুষ্ঠানটি সঞ্চালনা করে আবৃত্তির আসর নিবেদন করল। খুব ভালো হয়েছে সবার কবিতা বলা, খুব ভালো, সুন্দর হয়েছে। আজকে কিন্তু খুব বেশি আর সময় নেই, যেটুকুন সময় আছে একটা গান চলো আমরা শুনি। গান শুনতে শুনতে আজকের আসর থেকে আমরা বিদায় নেব। ছোটদের আসর তাহলে আজ এই পর্যন্তই থাক, আগামী সপ্তাহে বাকি কথা হবে। অনেক আদর রইল সকলের জন্য। আজকে টাটা।
0: জগৎ।

0: ছোটদের আসর শুনলেন। উপস্থাপনায় ছিলেন সুচিস্মিতা গুপ্ত, আকাশবাণী মৈত্রী।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে মনের মতো গান, সঙ্গে থাকব হৈমন্তী রায়। ঘড়ির কাঁটায় ভারতীয় সময় এখন সকাল 9:30। এতক্ষণ যে আপনি আমি অপেক্ষায় ছিলাম কখন মনের মতো গান অনুষ্ঠান শুরু হবে, সেই অপেক্ষার অবসান। তাহলে আজকের মনের মতো গান কোন বিষয় নিয়ে? একদম ঠিক ধরেছেন, অপেক্ষা। অপেক্ষা তো বটে, কিন্তু কিসের অপেক্ষা বলুন দেখি? হ্যাঁ হ্যাঁ, গান শুনতে শুনতে সেসব নিয়েই তো গল্প হবে। আচ্ছা, এই গরমে আমাদের সকলের কিসের অপেক্ষা বলুন? কি বললেন? বৃষ্টির। ঠিক, তাহলে লোপামুদ্রা মিত্রের কণ্ঠে

আচ্ছা, এই যে অপেক্ষা, এ কি শুধুই বৃষ্টির? কখনোই নয়। আমাদের জীবন জুড়ে কত যে অপেক্ষা। বন্ধুর সঙ্গে দেখা করার অপেক্ষায় আমরা কেমন ছটফট করি বলুন তো। একবার ভাবুন, বন্ধুর জন্য মন কেমন করছে, কতদিন দেখা হয়নি, অবশেষে কাজকর্ম সামলে সময় বার করে চললেন বন্ধুর বাড়ি, গিয়ে দেখলেন দরজায় তালা। তাহলে দেখা করার অপেক্ষায় আপনি আবার একদিন পৌঁছে গেলেন তার ঠিকানায়। একবার

ইস, তিন তিনবার গেলেন বটে, কিন্তু বন্ধুটির দেখা মিলল না। কে, কোনো গান মনে পড়ছে নাকি? একদম সেই গানটি মনের মতো গান অনুষ্ঠানে আপনার জন্য।

শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মনের মতো গান অনুষ্ঠানটি। আজকে মনের মতো গান অপেক্ষার গান নিয়ে। এই যে অপেক্ষা, অপেক্ষার মূল চালিকা শক্তি কিন্তু হল আশা। কবে, কোথায়, কখন, কিভাবে অপেক্ষার অবসান হবে কেউ তো জানি না, তবু সে আছে জীবনের নানান বাঁকে, নানা রূপে সে থাকে। ওই যে আশাটি থাকে, যেমন পরবাসীর ঘরে ফেরার অপেক্ষায় কেউ রইল, এই নজরুলগীতিটি অনুপ ঘোষালের কণ্ঠে বন্ধুদের জন্য।

মনের মানুষটি কাছে নেই, তার প্রতীক্ষায় অধীর অপেক্ষায় দিন যায় রাত যায়। আর পোড়া বাঁশি শুনলে তো তার কথা না ভেবে উপায়ই থাকে না, তাই না আশা ভোঁসলে?

এই যে অপেক্ষা, এই অপেক্ষা বহুমাত্রিক, তার পরিধি বিশাল, ব্যাপ্তি অসীম। কোথাও অপত্য স্নেহে কাতর মায়ের অপেক্ষা, কখন সন্তানের সঙ্গে তার দেখা হবে, কোথাও হয়তো সন্তানের অপেক্ষা, কখন সে তার বাবা মায়ের কাছে পৌঁছে যাবে। ঠিক তেমনি ভালোবাসায় মিলন বিরহ দুটোতেই কিন্তু অপেক্ষার রেশ। কেউ হয়তো টেলিফোনের পাশে বসে প্রহর গুনছে অপেক্ষায়। এবারের গান মহিনের ঘোড়াগুলি থেকে।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন মনের মতো গান অনুষ্ঠান। আজকে মনের মতো গান অনুষ্ঠানে সেই সব গান যেখানে রয়েছে অপেক্ষার রেশ, যার অপেক্ষায় থাকি প্রতিদিন প্রতিনিয়ত, তাকে তো পাওয়ার উপায় থাকে না, তাই না? সেই প্রিয় মানুষকে যে চাইলেই কাছে পাব তার উপায় নেই, তবে প্রতীক্ষাটি থাকে। আর এই যে অনিশ্চিত সময় জুড়ে সেই প্রতীক্ষা, লালনের গানেও কিন্তু সেই আকুতি আমরা পেয়েছি। রইল লালন গীতি পৌষালী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে বন্ধুদের জন্য।

0: শুরুতেই বলেছিলাম অপেক্ষা কিন্তু বহুমাত্রিক, নানান বিষয়েই আমাদের অপেক্ষা থাকে, তাই না? শুধুই কি মনের মানুষ? না, আমাদের এই যে একঘেয়ে জীবন, এই একঘেয়ে জীবনে হাজার ক্লান্তির মধ্যে অপেক্ষা থাকে একটা লম্বা ছুটির, প্রিয়জনের সঙ্গে পাহাড় কিংবা সমুদ্র বা অন্য কোথাও, কিংবা ধরুন নিজের দেশ ছেড়ে একটু বিদেশে ঘুরে আসতে, বেড়াতে যেতে। কি এমন অপেক্ষা আমাদের কিন্তু থেকেছে, আছে, এমন অপেক্ষাটি কম নয়। তেমনই একটি গান বন্ধুদের জন্য, যেখানে মান্নাদের কণ্ঠে আমরা শুনতে পাব সেই পাহাড়, সেই ঝর্ণার হাতছানি।
1: নিধা পমগা

নিজের মাতৃভূমি, নিজের ঘর দুয়ার, নিজের চেনা গ্রাম শহর, চিরবিদায় নেওয়ার পরও আবার ফিরে আসার অপেক্ষা। হ্যাঁ, জীবনানন্দ দাস যেমন করে তাঁর কবিতায় বলেছেন, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় রইল লোপামুদ্রা মিত্রের কণ্ঠে সেই গান বন্ধুদের জন্য।

যার বিহনে বিহনে নিশিদিন উতলা মন, সে কি ফিরবে? এই যে দোলাচল, এই অপেক্ষার গান এবার লতা মঙ্গেশকরের কণ্ঠে বন্ধুদের জন্য।

তবে এই যে মাঝে মধ্যে অপেক্ষার অবসানটি ঘটে, দেখা হয়, সেই আনন্দ বোধ হয় অপেক্ষা না থাকলে হতো না, তাই না? জীবন এমনই, যাকে চোখ খুঁজে সারাক্ষণ, চোখের সামনে সে যখন নেই তখন মন বলে কবে তার ডাক আসবে, কবে আসবে।

আমাদেরও কিন্তু এমন অপেক্ষা থাকে, অপেক্ষা থাকে যে আপনাদের কেমন লাগছে মনের মতো গান অনুষ্ঠানটি সেইটি জানার। তাহলে অপেক্ষায় আমরা, আমাদের চিঠি পাঠান কিংবা মেল করুন বা ফেসবুক পেজে জানিয়ে দিন আপনার মতামত। চিঠি পাঠান এই ঠিকানায়, মনের মতো গান আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। অথবা আমাদের ইমেল করতে পারেন, আমাদের ইমেল আইডি maitribondhu23@gmail.com, maitribondhu23@gmail.com। তাছাড়া আমাদের ফেসবুক পেজ তো রয়েছে, আমাদের ফেসবুক পেজের ঠিকানা আকাশবাণী মৈত্রী। হ্যাঁ, আকাশবাণী, এখানে যে বাণী তাতে ভি নয়, রয়েছে বি। তাহলে আর কি, কেমন লাগছে অনুষ্ঠান সেটি কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। আজ রয়েছি অপেক্ষার গান নিয়ে। এই যে প্রেমিক প্রেমিকার অপেক্ষায় যে মিলনের আকুতি, কত রাত জাগা চোখ প্রিয়জনের জন্য, কত চোখের জল, তেমন একটি গান মান্নাদের কণ্ঠে বন্ধুদের জন্য।

মধু আর অপেক্ষায় কাটছে সময়। মন বলছে, ওগো এসো, তুমি এসো মোর ঘরে। জানি এখন শ্রাবণ মাস নয়, তবে অপেক্ষায় কাতর হৃদয়ের এই যে গানটি আশা ভোঁসলের কণ্ঠে, এই গানটি না শোনালে আজকের মনের মতো গান তাও যখন বিষয় অপেক্ষা, সেটি কি সম্পূর্ণ হতে পারে? তাই রইল আশা ভোঁসলের কণ্ঠের এই গান বন্ধুদের জন্য।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন মনের মতো গান। আজকের গানের বিষয় অপেক্ষা। এই যে অপেক্ষা, কেউ অপেক্ষা করে সমাজের নিগড় ভাঙার, কেউ অপেক্ষা করে নিজের ডানা মেলবার একটা উড়ানের। যখনই অন্ধকার নামে আমরা নতুন ভোরের অপেক্ষায় থাকি। সুদিনের অপেক্ষা তো আমাদের সকলের। অপেক্ষা নিয়ে এত কথা বলা যায় আর এত গান রয়েছে, কিন্তু ওই যে সময় বলছে এখন থামতে হবে। তবে আগামী দিনের মনের মতো গানের অপেক্ষা থাকুক। আর যেতে যেতে বন্ধুদের জন্য রইল মান্নাদের কণ্ঠের এই গানটি। মনের মতো গান কেমন লাগছে সেটি আমাদের কিন্তু জানান, তার অপেক্ষায় কিন্তু আমরাও রয়েছি। যেতে যেতে মান্না দে বন্ধুদের জন্য।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে তর্জা গান, শিল্পী মণিভূষণ প্রামাণিক।

তার পরে কালী কোল দে মা ভবের কুলে আমি তোর ছেলে কালী কোল দে মা পালকি বিয়ের ঘর ঘটা।

হরিয়ানার মতো মেয়ে পাঁচটা আছে দুলাল মন্ডলের ধান কলে, কালি কোল দে মা ভবের কুলে আমি তোর ছেলে, কালি কোল দে বাবুদের নারকেল গাছে কাদলা মাছে ওটা দা ঘুমোচ্ছে ওই পাতলে।

কিনার ঘটি চটকা চটি বিবাদে গেল ঘটে ও পাছে বললে উচিত হয় বিপরীত পড়িলাম সংকটে অদ্য কথার দোষে অবশেষে আজকের বন্ধু ভাব থাকবে না।

কে তুমি কার কামিনী, কে তুমি কার কামিনী, একাকিনী দাও না পরিচয়, ওগো ধান্য ভেঙে মৎস্য ধর বুকে নাই।

0: আর বোনরা দেখে বসত কর কাহার সুন্দরী।
1: ওগো বাড়ি আমার বঙ্গদেশে নিবাসী খড়পুরে।
0: তোমার কি নাম, স্বামীর কি নাম বলো না সত্য করে। ঘরে আছে কয়টি ছেলে বলো না চাঁদ বদনি।
1: আমার কার্তিক গণেশ দুটো ছেলে আছে মম ঘরে।
0: ওগো তোমার দেখে মন ভুলেছে তাই।

এতক্ষণ শুনলেন মণিভূষণ প্রামাণিক ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে দরজা গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন লোকগীতি, প্রথমেই রুনা লায়লার কণ্ঠে

এতক্ষণ শুনলেন লোকগীতি। লোকগীতির অনুষ্ঠানে প্রথমেই শুনলেন রুনা লায়লার কণ্ঠে দুটি গান ও তারপর স্বপন বসুর কণ্ঠে একটি গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন শিল্প প্রাঙ্গণ। এখন শুনবেন সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্প প্রাঙ্গণ।

0: আমাদের সমস্ত পাঠের আড়ালে যে শব্দ ও অক্ষর লুকিয়ে থাকে তার একটা নির্দিষ্ট অবয়ব আছে, পাঠকের দর্শক সত্তাকে জাগিয়ে তুলতে চায় অক্ষর, শব্দ, তার বিন্যাস, অন্তর্বর্তী স্পেস, অনুচ্ছেদের মাঝে থাকা ফাঁকা অংশ ইত্যাদি। অক্ষরের যে নিজস্ব শরীর সে তো রেখারই আর এক রূপ, এবং সেই শরীরচর্চার বিবিধ উপাদান, তার পরিমিতি ও গণিত, সর্বোপরি তার অপরিসীম নান্দনিকতা নিয়ে স্বতন্ত্র এক পথে পাড়ি দেওয়া। সৌন্দর্যের খোঁজে লিপির লিখনে এক স্বয়ংক্রিয় মুহূর্ত মেধায় অজান্তেই শিল্প ফুটে উঠেছে। অক্ষর শিল্পের এই চর্চার আর এক নাম ক্যালিগ্রাফি। বাংলা ভাষায় ক্যালিগ্রাফির বহমান সমান্তরাল শিল্পধারা সম্পর্কে জানাবেন সৌরভ গুপ্ত।
1: ক্যালিগ্রাফি শব্দের মূলেই আছে দুটি গ্রিক শব্দ, ক্যালাস অর্থাৎ সুন্দর আর গ্রাফিন অর্থাৎ লেখা। তাই খুব সহজে বলতে গেলে ক্যালিগ্রাফি মানে হলো সুন্দর লেখা। তাহলে বোঝাই যাচ্ছে যে লেখার উপরেই এই শিল্পটা দাঁড়িয়ে আছে। কিন্তু এর সূচনা কিভাবে হলো, কিভাবেই বা এই শিল্প সময়ের স্রোতে নিজেকে ভাসিয়ে দিল, এই বিষয় নিয়ে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জিওসাইন্টিস্ট তথা ক্যালিগ্রাফার দীপান্বিতা মল্লিক জানালেন।
2: ক্যালিগ্রাফি যেহেতু পুরোটাই বেসড অন স্ক্রিপ্ট, আমি যদি মোটামুটি কতগুলো ভাগ করি যে পুরো বিশ্বজুড়ে কমিউনিটি ওয়াইজ, তাহলে আমরা দেখব যে 13th century কাছাকাছি হিব্রিউ লেখা পাওয়া যায় আর কি, যেটাকে ওল্ড হিব্রিউ বলা হয়, আর সেটা এখন ইসরায়েলে এখনো পর্যন্ত প্রচলিত। এই হিব্রু লেখাগুলো খুব স্কোয়ার স্কোয়ার টাইপের একটা সাইন ল্যাঙ্গুয়েজ এর মতো থাকে, এবং সেটা খুব মোটা আর সরু এরকম দুটো স্ট্রোক দিয়ে লেখা হয়। এবার এই ওল্ড হিব্রু

0: থেকে আস্তে আস্তে ল্যাটিন আলফাবেট তৈরি হয়, ফ্রেঞ্চ, জার্মান, গথিক স্টাইল, এগুলো 9 to 15 সেঞ্চুরি অব্দি এগুলো ইভলভ করে। এবার এই 9 to 15 সেঞ্চুরির টাইমে এই সব কটার মধ্যে সব থেকে বেশি ইভলভ করে যেটা হচ্ছে সেটা হচ্ছে গথিক বা ব্ল্যাক লেটার, যেটা আমরা অনেক নিউজ পেপারে দেখে থাকি, বেশ মোটা মোটা ব্ল্যাক লেটার হিসেবে আসে আর কি। এরপরে মিডল ইস্টের যে স্প্রেডটা হয় সেখানে আবার অ্যারামিক টাইপের লেখাটা বেশি স্প্রেড হয়, এবং সেখান থেকে ধীরে ধীরে অ্যারাবিক বা ইসলামিক যে স্ক্রিপচার আছে সেটার অনেক ইভলিউশন হয় 7 to 8 সেঞ্চুরির কাছাকাছি টাইমে। সেইটা খুব একটা কার্সিভ টাইপের লেখা হতো, সেটা খুব ব্লক ব্লক হতো না, যেটা আমরা হিব্রুতে দেখি আর কি। তারপরে সেখান থেকে ইভলভ করে করে এখন পার্সিয়ান আর উর্দু অ্যারাবিক যেটা লেখা হয় সেটা ন্যাস্তালিক স্ক্রিপ্টের উপরে লেখা হয়, সেটা 13 সেঞ্চুরির থেকে সেই জিনিসটা এখনো পর্যন্ত চলছে। আমরা যখন উর্দু বা আরবিক দেখি তখন মনে হয় অনেক অনেক ওয়ার্ড এরকম হাওয়ায় ভাসছে বা ঝুলছে, মানে যেটার অর্থ হচ্ছে সাসপেনশন অবস্থায় রয়েছে। তো এই জিনিসটাকেই নাস্তালিক বলা হয় আর কি। এখন ইন্ডিক স্ক্রিপ্টও এই ক্যালিগ্রাফিতে খুব ইভলভ করে যায়, এবং যেটা সাউথ থেকে সেন্ট্রাল এশিয়ায় এই পুরো ইন্ডিয়ান স্ক্রিপ্টটা চলে, এবং এইটা 3rd century BCE এর কাছে থেকে প্রচুর ইভলভ হয়। এবং এই ইন্ডিক স্ক্রিপ্টের আন্ডারে আমরা যত কটা ইন্ডিয়ান স্ক্রিপ্টচার দেখি সেগুলো প্রায় প্রায় এই স্ক্রিপ্টের আন্ডারেই পড়ে। আর এই স্ক্রিপ্টটা তৈরি হয় বা ইভলভ হয় যখন অশোকার পিরিয়ড ছিল তখন। এবার অশোকার পিরিয়ডের মধ্যে আমরা দুটো জিনিস দেখতে পাই, একটা খরোষ্ঠী লিপি দেখতে পাই, একটা ব্রাহ্মী লিপি দেখতে পাই। এই খরোষ্ঠী লিপিটা হচ্ছে এই নর্থ ওয়েস্টার্ন রিজিয়ন বা সেন্ট্রাল এশিয়ার দিকে দেখা যায়, আর বাকি ব্রাহ্মী লিপি থেকে মোটামুটি আমরা যতগুলো এখন ইন্ডিয়াতে স্ক্রিপ্ট আছে সেগুলোর বেশিরভাগটাই ব্রাহ্মী লিপি থেকে ডিরাইভড। এবার এই ব্রাহ্মী লিপিটা সেই সময়কালে এই তামার প্লেটের উপরে লেখা হতো, বা গাছের ছাল যেটাকে এই হিমালয়ের এখানেও পাওয়া যায় ওই ছালের উপরে লেখা হতো 2nd century-র দিকে। আর তারপরে 13th century-র টাইমে 15th century-র টাইমে তাল পাতার উপরে লেখা হতো। আমরা যদি দেখি যে এই ব্রাহ্মী থেকে কিভাবে মানে বাংলা, এবার বাংলা স্ক্রিপ্টের ইভলিউশন কি করে হয়, এবার বাংলা, আসামিজ, মণিপুরি আর সিদ্ধম স্ক্রিপ্ট এইগুলো সবচেয়ে বেশি ফ্লারিশ করে 5th century-তে। এবার যখন ব্রাহ্মী টাইমে সংস্কৃত চলছে তখন সংস্কৃততে লেখা হচ্ছে সবকিছু, তারপরে আসে হচ্ছে মানে ওটা অশোকার টাইমে প্রায় প্রায়, তারপরে সেটা থেকে ইভলিউশন হয় কুষাণ যুগে কুষাণ লিপি, মানে অল্প অল্প করে পরিবর্তন হচ্ছে। তারপরে আসে গুপ্ত লিপি গুপ্তা এরাতে, তারপরে আসে সিদ্ধ মাতৃকা লিপি, আর তারপরে সিদ্ধ মাতৃকা থেকে এখনকার টাইমে বাংলা লিপি যেটা এখন আমরা দেখি সেই বাংলা লিপি তৈরি হয়।
1: এই বাংলা ক্যালিগ্রাফির পথ চলা নিয়ে আরো বিশদে বললেন ক্যালিগ্রাফি বিশেষজ্ঞ সুস্নাত চৌধুরী।
2: একজনের নাম পাওয়া যায় যেটা খুব প্রমাণিত নয়, সে নামটা হচ্ছে খুসমত মুন্সি। এই খুসমত মুন্সির হাতের লেখা থেকে মনে করা হয় বা এটা বলা হয় যে এই যে যে বইটির কথা, যে হ্যালেডের গ্রামারের যেখানে প্রথম বাংলা ছাপা হচ্ছে বিচল হরফে, সেই হরফ তৈরি হয়। এটা খুব ওয়েল ডকুমেন্টেড নয় আদপি, এটা একটা চালু ধারণা চলে আসছে এই মাত্র। কিন্তু যে জায়গাটায় আমরা খুব নির্দিষ্ট একটি নাম পাই এবং যা যেটাকে ডকুমেন্টেড হতেও আমরা দেখি, সেটা হচ্ছে শ্রীরামপুরে আসার পর। শ্রীরামপুরে দেওয়ান কালীকুমার রায় তার হাতের লেখার আদলে বেশ কয়েকটি হরফ তৈরি হয়। এই টাইপফেস গুলো তৈরির ক্ষেত্রে যে কালীকুমার রায়ের কথা উঠে আসছে, ইনি কিন্তু ফোর্টুলিয়াম কলেজের শিক্ষক ছিলেন এবং ইনি হাতের লেখা শেখাতেন। তার হাতের লেখা ছিল খুব চমৎকার, সেটা কেরির বেশ কিছু বয়ানেও সেটা পাওয়া যায়, এবং সেই হাতের লেখা থেকে শ্রীরামপুরের বেশ কিছু টাইপফেস তার আদলগুলো ওর হাতের লেখা সেইভাবে নির্মিত হয় হরফগুলোর ক্ষেত্রে। এবং পরবর্তীকালেও আমরা দেখি যে যতদিন পর্যন্ত মোটামুটি লেটার প্রেসে ছাপার চল এবং তার জন্য ফাউন্ড্রিতে টাইপফেস নতুন করে ডিজাইন করা হচ্ছে, হরফ কাটা হচ্ছে, তখনও হয়তো খুব নির্দিষ্টভাবে ওই রকম শিল্পীর নাম হয়তো আমরা পাই না আর সেভাবে, বা পেলেও সেটা খুব হাতে গোনা দু একজনের কথা হয়তো জানা যায়। কিন্তু এই ধরনের বহু শিল্পী ছিলেন এবং তারা কিন্তু একদম মানে বাংলা একটা হরফের গোটা সেট যদি আমাকে দেখতে হয় তার মধ্যে কিন্তু অনেকগুলো মানে প্রচুর গ্লিফ বলা হয় এটাকে পরিভাষায়, যে আলাদা আলাদা হরফের হরফ চিত্র যাকে আমরা বলতে পারি, যে বিভিন্ন হরফ বিচ্ছিন্ন যেটা থাকে একটা গোটা সেটের মধ্যে সেগুলোকে মিলিয়ে আমরা একটা সম্পূর্ণ কোন ছাপার কাজ করি। তাদের কিন্তু প্রতিটা ধরে ধরে ধরে ধরে হাতে করে ওই ডিজাইন গুলো করতে হতো এবং সেই ডিজাইন অনুযায়ী তারপর হরফ তৈরির পরবর্তী যে ধাপগুলো

0: সেই ধাপে এগোনো হতো। ধরা যাক হাতে কেউ কিছু লিখলেন, যেটা আপনি বলছিলেন যে ক্যালিগ্রাফির প্রসঙ্গ, এবার সেই ক্যালিগ্রাফি থেকে যদি অবিকল একটা কোনো লেখা আমাকে রাখতে হয়, ধরা যাক একটা পত্রিকার নাম ওপরে যেটাকে আমরা মাস্টহেড বলি সেখানে লেখা রয়েছে, বা কোনো একটা বিজ্ঞাপন যাবে তাতে একটা ব্র্যান্ডের লোগো হয়তো কেউ হাতে এঁকেছেন বা লিখেছেন, সেটাকে অবিকল ছাপার জন্য আমরা কি করতাম না, তখন আমাদের ব্লক করে নিতে হতো, সেটা কাঠের ব্লক, পরবর্তীকালে ধাতুর ব্লক, এইভাবে ব্লক করে নিয়ে ব্লক থেকে সেটা ছাপা হতো। কিন্তু যদি কেউ গোটা টাইপসেট, গোটা হরফ ওইভাবে লেখেন, সেটাকে আমাকে ছাপার জন্য আমি তার থেকে একদম ধাতব হরফ যদি তৈরি করতে চাই, তখন তার নির্দিষ্ট কিছু পদ্ধতি ছিল, তার মধ্যে দিয়ে আমাদের যেতে হতো। প্রথম যেটা আমাদের করার দরকার পড়তো সেটা হচ্ছে যে ওই আদলটাকে মেনে একটা ছেনি কাটতে হতো। এই ছেনি কেটে তার সাহায্যে একটি আয়ত ঘনকাকৃতি জিনিস হয়, তাকে বলা হয় ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ওপর এর একটা তলে খোদাই করা থাকে যে হরফটা আমি করতে চাইছি সেই হরফটার রূপ। এবার এই যে খোদাই করার কাজটা হচ্ছে, এই কাজটা করা হতো ওই ছেনির সাহায্যে। আমরা যদি একটা ধাতব হরফ দেখি তাহলে দেখব যে সেই হরফটা একটা লম্বাটে আয়ত ঘনকের মতো জিনিস, যার ওপরে, যার টপে উল্টো করে আমি যা ছাপতে চাই, অর্থাৎ এই যে কয়ের কথা বলছি, সেই কটার মিরর ইমপ্রেশন সেখানে দেওয়া রয়েছে। এই কটা খোদাই করা আছে ওই ম্যাট্রিক্সের গায়ে, আর ওই মোল্ড কি তৈরি করবে, না মোল্ড তৈরি করবে এই আয়ত ঘনকাকৃতি হরফের বাকি দেহটা, বাকি বডিটা, তাহলে মোল্ড, আর মোল্ডের মুখে ম্যাট্রিক্স লাগানো রয়েছে। এবার তার মধ্যে দিয়ে আমরা মূলত সীসা রয়েছে, তার মধ্যে সীসা নির্ভর এক ধরনের শঙ্কর ধাতু তরল করে তাকে আমরা চালাচ্ছি, গরম ধাতু, তার বাকি বডিটা তৈরি রয়েছে মোল্ডে, ওপরটা হচ্ছে ম্যাট্রিক্সে, তার মধ্যে গিয়ে সে ঠান্ডা হচ্ছে, জমে গিয়ে একটা হরফ তৈরি করছে, এবং মোটামুটি ভাবে গড়ে 500-550, কখনো কখনো তার বেশিও হরফ লাগতো একটা যে কোনো বাংলা টাইপফেসের গোটা সেটের জন্য। এই যে হরফ তৈরি হলো, এই হরফ এবার ফাউন্ড্রিতে তৈরি হলো, সেখান থেকে যারা লেটার প্রেসে ছাপার কাজ করতো তারা সেই হরফ কিনে নিয়ে গেলেন, এবং সেই হরফ কম্পোজ করে সাজিয়ে একটা গোটা পাতার তৈরি করে সেখান থেকে লেটার প্রেসে ছাপা হতো। আজকের দিনে এসে সেই প্রযুক্তিটা আমরা জানি যে সেটা অনেকটাই বদলে গেছে, এখন আর এইভাবে আমাদের কাজ করতে হয় না, এখন আমরা কম্পিউটারের সাহায্যে অনেক সহজেই এই বিষয়গুলো করতে পারি।
1: এবার এই বাংলা ক্যালিগ্রাফিকে যারা এক শিল্পের রূপ দিলেন, পাঠক তথা প্রকাশকদের যারা বোঝালেন এই ক্যালিগ্রাফির গুরুত্ব, এখন তাঁদেরই কয়েকজনের অবদানের প্রসঙ্গ উঠে এলো ক্যালিগ্রাফার সমন্তক চট্টোপাধ্যায়ের কথায়।
2: সত্যজিৎ রায়ের কথা এ পরিসরে না বললে চলবে না, সত্যজিৎ রায়ের কথা অবশ্যই আসবে এ পরিসরে। যেমন সত্যজিৎ রায় যখন তার বিভিন্ন গল্পের হেডপিস এঁকেছেন, তখন গল্পের থিম অনুযায়ী তিনি কিন্তু ক্যালিগ্রাফির প্রয়োগ বদলেছেন। কখনো ক্যালিগ্রাফির মধ্যে একটা পিক্টোগ্রাফিক টেন্ডেন্সি এসছে, বা কখনো একেবারে নিছক মানে অক্ষরমালাগুলোকে আলাদা করে সাজিয়ে বা তার মধ্যে থেকে একটা প্যাটার্ন তিনি বার করে আনার চেষ্টা করেছেন, কিন্তু তার পিছনে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি ভাবনা সবসময় কাজ করে গিয়েছে, যাতে করে গল্পের যে মূল সুর বা মূল রস সেটা যেন ছবির মধ্যে থেকে খুব পরিস্ফুট হয়ে ওঠে। যেমন প্রফেসর শঙ্কুর প্রথম গল্প বোমযাত্রীর ডায়েরি, যেটি সন্দেশ পত্রিকায় 1961 সালে প্রকাশিত হয়, তার হেডপিসে আমরা দেখতে পাই প্রফেসর শঙ্কু ডায়েরিতে লিখছেন, তার পাশে তার বেড়াল নিউটন ঘুমোচ্ছে, এবং বোমযাত্রীর ডায়েরি কথাটা মহাশূন্যে ভাসছে, এবং সেটা একটি ত্রিমাত্রিক বা 3D তার একটা ইম্প্যাক্ট রয়েছে। শুধু তাই নয়, সেখানে ডায়েরির যে রস্যইকার সেটা হঠাৎ পেঁচিয়ে গিয়ে একটা রকেট হয়ে মহাশূন্যে উড়ে যাচ্ছে। এই গোটা ছবিটার মধ্যে থেকে এই যে বোমযাত্রীর ডায়েরি কথাটা যে শূন্যে ভাসমান, এর মাঝখান থেকে এটা একটা কল্পবিজ্ঞানের আভাস দিচ্ছে, কারণ রকেটটাও পরিপূর্ণ পরিস্ফুট ভাবে ছবিতে উপস্থিত। এই এই যে ক্যালিগ্রাফিটার মধ্যে দিয়ে এই যে পাঠকের সঙ্গে বা লেটারিং, এখানে ক্যালিগ্রাফির চেয়েও লেটারিং কথাটাই অনেক বেশি সুপ্রযুক্ত, যে লেটারিংটার মধ্যে দিয়ে যে তিনি পাঠককে অনেক বেশি অবহিত করে দিচ্ছেন গল্পের মূল সুর সম্বন্ধে, এটাই সবচেয়ে বড় ভূমিকা। যে গল্পের থিমটা থেকেই তার লেটারিং বা ক্যালিগ্রাফির কি ধাঁচ ধরন হবে সেটাকে অনুমান করে নেওয়া, লেটারিং এর ক্ষেত্রে আলাদা করে ক্যালিগ্রাফির ক্ষেত্রে এক ধরনের অনিয়ন্ত্রিত ভাব থাকলেও বা একটা ফ্রি ফর্ম একটা পেন বা তুলি চালনা থাকলেও, লেটারিং এর ক্ষেত্রে বিষয়টি খানিকটা পূর্ব নিয়ন্ত্রিত। কারণ আমি যখন একটা লেটারিং করবার চেষ্টা করছি তখন আমার মাথার মধ্যে কোনো একটি থিম ঘুরপাক খাচ্ছে। ক্যালিগ্রাফির ক্ষেত্রে হয়তো আমি কিছুটা স্বাধীনতা নিতে পারি, কিন্তু লেটার

0: রিডিং এর ক্ষেত্রে আমার কাছে পূর্ব নির্দিষ্ট ফর্মটা যদি খুব পরিষ্কার না থাকে, তাহলে হয়তো এক প্রকার সমস্যা দেখা দিতে পারে। কারণ সেখানে বিন্যাসের সঙ্গে লেটারিং এর একটা অঙ্গাঙ্গী যোগ, যখন সত্যজিৎ রায়ের লেটারিং এর কথাই হচ্ছে, তখন বাদুড় বিভীষিকা সেই গল্পটার হেডপিসটা যদি মনে করতে পারেন, পাঠকের অনেকেরই নিশ্চয়ই মনে থাকবে, সেখানে গোটা বাদুড় বিভীষিকা কথাটা বাদুড়ের ডানার মধ্যে দিয়ে পরিস্ফুট হচ্ছে। একটি বাদুড়ের ডানা, তার মধ্যেই বাদুড় এবং বিভীষিকা। তা এই যে গোটা জিনিসটা, এটা তো শুধু ক্যালিগ্রাফি না, এটা একটা পিক্টোগ্রাফি এবং লেটারিং এর যুগান্তকারী উদাহরণ। প্রসঙ্গত উল্লেখ্য, পূর্ণেন্দুপত্রী একটি অসামান্য জিনিসের প্রচলন করেছিলেন, সেটি হচ্ছে মর্ফিং। এই মর্ফিং ব্যাপারটা হচ্ছে, কোনো একটি ছবিতে আমি একটা অ্যানিমেশনের মতন ধরন আমি নিয়ে এলাম, যাতে একটি জিনিস একরকম ভাবে শুরু হয়ে শেষ অবধি আরেক রকম হয়ে গেল, এবং সেই গোটা জিনিসটা আমি লেটারিং এর মাধ্যমে হোক বা কোনো একটি অন্য একটি ছবি, সেটা আরেক রকম ছবি হয়ে যাচ্ছে, এবং কোথাও ছবি থেকে আবার লেটারিং হয়ে যাচ্ছে। এই গোটা অ্যানিমেশনের প্রসেসটাকে আমি ভাগে ভাগে, ধাপে ধাপে ভেঙে একটা মলাটের মধ্যে বা একটা ছবির মধ্যে ধরলাম। সিনেমা সিনেমা বলে পূর্ণেন্দুপত্রীর একটি বই ছিল, তাতে অলটোটাল বইটির মধ্যে অনেকগুলি প্যানেল রয়েছে প্রচ্ছদে, তাতে একদম তলার প্যানেলে একটি পুরুষের মুখ সিলুয়েট, একটি মহিলার মুখ সিলুয়েট এবং একটি ছেঁড়া ফিল্মের টুকরো। ধীরে ধীরে এই পুরুষের মুখটি আস্তে আস্তে ভেঙে চুরে ভেঙে চুরে গিয়ে একদম শেষ, তলা থেকে শুরু করে একদম ওপরে গিয়ে শেষ হচ্ছে, এবং ওপরের যে শেষ ব্লক তাতে গিয়ে সিনেমা হয়ে যাচ্ছে লেখা, আস্তে আস্তে আস্তে সিনেমা অক্ষরটা ফুটে উঠছে। মহিলার মুখটি, সেটিও আস্তে আস্তে ভেঙে গিয়ে আরেকটি সিনেমা লেটারিং তৈরি হচ্ছে। তারপর যে ফিল্মের যে সমান্তরাল যে স্ট্রিপ, সেটি আস্তে আস্তে আস্তে আস্তে গিয়ে পূর্ণেন্দুপত্রী হিসেবে রূপায়িত হচ্ছে। কতকটা অ্যানিমেশনের মতন লেটারিং এর মধ্যে এই যে মর্ফিং, এই ব্যাপারটি পূর্ণেন্দুপত্রীর বিশেষ সংযোজন এই পরিসরে। এবং এর পাশাপাশি যখন ছোটদের পরিসরে আমরা দেখছি, তখন নারায়ণ দেবনাথ, বিমল দাস, সুধীর মৈত্র, এদের নাম তো করতেই হবে। বিশেষ করে নারায়ণ দেবনাথ তো বটেই, কারণ তিনি অসাধারণ সমস্ত লেটারিং করেছেন। বিমল দাসও বহু লেটারিং করেছেন। সমসাময়িক শিল্পীদের মধ্যে যদিও তারাও যথেষ্ট প্রাজ্ঞ এবং সিনিয়র, তারা দেবাশিস দেব, অনুপ রায়, এরাও প্রচুর প্রচুর ক্যালিগ্রাফি করেছেন বা শীর্ষ নামাঙ্কন করেছেন নিজেদের গল্পে, ছোটদের গল্পে এবং বিভিন্ন পত্রপত্রিকায়। আনন্দমেলায় 8-এর দশক এবং 9-এর দশকে ধারাবাহিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন প্রচ্ছদ কাহিনী প্রকাশিত হতো। তার প্রায় 80-90% প্রচ্ছদ কাহিনীর যে শিরোনামাঙ্কন, সেগুলি করতেন প্রবীর সেন, এবং তার একটা ফ্ল্যাট ব্রাশে বা চিজেলড মার্কারে করা ক্যালিগ্রাফি, একদম সুঠাম টানে করা ক্যালিগ্রাফি দেখবার মতন ছিল।
1: আমরা পূর্বসূরিদের থেকেই শিখি এবং সেটা এই শিল্পতেও ঘটছে। আবার সময়ের কথা মাথায় রেখে এই শিল্পের সঙ্গে বর্তমানে মিশে যাচ্ছে প্রযুক্তি। কিভাবে তা জানার জন্য আপনাদের কিছুটা অপেক্ষা করতে হবে, কারণ এই বাংলা ক্যালিগ্রাফি শিল্পের বর্তমান অবস্থান ও সেখানে বাংলা ফন্টের ঠিক কী ভূমিকা আছে তা নিয়ে আমরা কথা বলবো এই শিল্প প্রাঙ্গণেরই পরবর্তী পর্বে।
2: সৌরভ গুপ্ত জানালেন, শৈল্পিক বোধে ঋদ্ধ বাংলা ভাষায় ক্যালিগ্রাফির হরফ কিরূপে টেক্সটের সঙ্গে সঙ্গে অভিযোজিত হয়েছে রেখার নৈপুণ্যে। তবে ইংরেজিতে যেমন অজস্র ফন্ট রয়েছে, বাংলায় সেভাবে নেই। সামগ্রিক কম্পোজিশন ও নান্দনিকতাকে ধরে রেখে রেখাক্ষর বর্ণমালায় এখনও আমাদের প্রচুর কাজের জায়গা পড়ে রয়েছে। বাংলার চিকন শিল্প বলতে মূলত সূচিকর্মের একটি বিশেষ শৈলীকে বোঝায়, যা একসময় বাংলা অঞ্চলে বিশেষভাবে প্রচলিত ছিল। এই শিল্পে কাপড় বা বস্ত্রের ওপর সূক্ষ্ম নকশা তৈরি করা হয়, যা সাধারণত সাদা রঙের সুতা দিয়ে করা হয়ে থাকে। চিকন শব্দটি এসেছে চিকনকারী থেকে, যা মূলত লখনৌয়ের একটি ঐতিহ্যবাহী সূচিকর্ম। ভারতে চিকনকারীর আগমন এবং বিকাশের কোনো সরাসরি ঐতিহাসিক গ্রন্থ নেই, তবে এর উৎপত্তি সম্পর্কে বিভিন্ন আখ্যান রয়েছে। প্রথম এবং সর্বাধিক বিখ্যাত আখ্যানে বলা হয়, চিকনকারী মুঘল সম্রাজ্ঞী নূরজাহান ও পরে লখনৌয়ের নবাবদের

0: পৃষ্ঠপোষকতায় সমৃদ্ধ হয়েছিল। অন্য আখ্যানে বলা হয়, এক সুফি সাধক একজন ব্যক্তিকে তার আতিথেয়তার বিনিময়ে এই শিল্প শিখিয়েছিলেন। আবার আরেকটি বিশ্বাস হল যে এর উৎপত্তি আমাদের পশ্চিমবঙ্গে, এখানে চিকন অর্থ সূক্ষ্ম। তবে মেগাস্থেনিসের পরোক্ষ প্রমাণ থেকে জানা যায়, সাদা ফুলের মসলিন খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে তৈরি হয়েছিল। মহারাষ্ট্রের অজন্তা এবং মধ্যপ্রদেশের বাগের গুহাচিত্রেও একই রকম নকশা এবং মোটিফের নিদর্শন পাওয়া গিয়েছে। চিকন শিল্প ও বাংলায় তার প্রসার সম্পর্কে জানাচ্ছেন অর্ঘ ঘোষাল। আজ প্রথম পর্ব।
1: মৌসুম ভেদে বদল আসে পরনেও, গরমের ফ্যাশন মানেই পোশাক হতে হবে আরামদায়ক। এই মৌসুমে বিয়ে বাড়ি হোক কিংবা জন্মদিনের নিমন্ত্রণ, অফিস হোক কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে সিনেমা দেখতে যাওয়া, সব ক্ষেত্রেই চিকনকারী পোশাক রাখতে পারেন আপনার পছন্দের তালিকায়। ইদানিং চিকনকারীর কুর্তি, সালোয়ার স্যুট কিংবা আনারকলিতে ক্যামেরাবন্দী হচ্ছেন অনেকেই। ফ্যাশন জগতে গত দুবছর ধরে চিকনের জামার কদর আরও বেড়েছে। শোনা যায়, মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান ভারতীয় চিকনকারী শিল্পকে জনপ্রিয় করেছিলেন। পারস্যের সম্ভ্রান্ত ব্যক্তিরা মুঘল দরবারে আসতেন, তাদের পরনে যে পোশাক থাকত তাতে সাদা কাপড়ের উপর সাদা সুতোর সূক্ষ্ম কারুকাজ নজর কাড়ত সকলের। এভাবেই পারস্য থেকে এই শিল্পের চল শুরু হয় ভারতেও। এখন মূলত শিফন, মসলিন, সিল্ক, চান্দেরি, তসর, জর্জেট আর সুতির কাপড়ের উপর চিকনকারীর কাজ করা থাকে। সুতোর সঙ্গে সিকুইন, পুঁতি আর আয়না দিয়েও চিকনের কাজ করা হয়। আজকে আমি চলে এসেছি হুগলি জেলার বাবনানে। বাবনান, যা কলকাতা থেকে মাত্র 1-1.5 ঘন্টার দূরত্বে অবস্থিত এই স্থান, যেখানে প্রত্যেকটা ঘরেই চিকনের কাজ হয়। এবং শোনা যায়, এখান থেকেই চিকনের কাজ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে।
2: বর্তমানে আমি এখন রয়েছি A to Z চিকন সেন্টারে বাবনানে। আমি A to Z এর কর্ণধার যিনি রয়েছেন, ওনার সঙ্গে এই ব্যাপারে বিস্তারিত একটু কথা বলবো। নমস্কার, আপনার নাম?
3: শেখ মোহাম্মদ ইলিয়াস।
2: আচ্ছা, আপনাদের এই প্রতিষ্ঠান কতদিনের?
3: আমার প্রতিষ্ঠান তো 25 বছরের, কিন্তু এই শিল্পটা প্রায় 200 বছর আগেকার।
2: আচ্ছা, এই যে চিকনকারী শিল্প, এই যে আপনি বললেন 200 বছর আগেকার শিল্প, এই শিল্পের যে ইতিহাস সেই সম্পর্কে আপনি যতটা জানেন যদি একটু আলোকপাত করা যায়।
3: এই শিল্পের ইতিহাস অ্যাকচুয়ালি গ্রামাঞ্চলে যত মানে বেকার মহিলা আছেন যারা ঘরের কাজকাম করে কিছু সময়ে কাজ করে সামান্য কিছু এদের জীবিকা নির্বাহের জন্য মানে অল্পই পারিশ্রমিক পায়। আমি নিজে কর্ণধার হয়ে আমি এটা বলতে অস্বীকার করব না। তো সেটা নিয়ে ব্রিটিশ ভারত যখন ছিল তখন আমাদের এখানকার পূর্বপুরুষরা তারা নিয়ে গিয়ে ওখানে বেশিরভাগ একটা মার্কেটিং হতো। তো সেটা এখন আমাদের অল ওভার ইন্ডিয়া এখন ফুলফিল চলছে আর কি। তো তার উপরে এখানে অনেক লোকের জীবন জীবিকাও চলছে। ধরতে গেলে ধরুন এই বাবনান অঞ্চলে তো প্রকৃত অর্থনীতিটা এর উপরেই দাঁড়িয়ে, এবং তার সঙ্গে সঙ্গে আদার্স ধরুন মিডিল ম্যান আছে, সরাসরি কারিগর আছে, তাদেরও জীবন জীবিকা চলে। তবে এটা সামান্য কিছু তাদের সাপোর্টিং হয়, এটাই প্রকৃত জীবন জীবিকার জন্য হয় না। তো এটা যদি হতো, সরকার যদি এটা কোনো পদক্ষেপ গ্রহণ করতো, তাহলে আমরা হয়তো কারিগর পরিপূর্ণ মানে পূর্ণ টাইমের কারিগর রেখে আমরা কাজটা করাতে পারতাম এবং তাদের পারিশ্রমিকটাও মোটামুটি দিতে পারতাম, কিন্তু আমরা তাদের পারিশ্রমিকটা দিতে পারি না। অ্যাকচুয়ালি এই শিল্পটা যে দাঁড়িয়ে আছে প্রকৃত ওই শ্রমিকদের জন্য, এতে আমাদের হয়তো ক্যাপিটাল ইনভেস্ট আছে কিন্তু আমাদের এতে কোনো ভূমিকা নেই। ওই কারিগর যদি একদিন চুপচাপ বসে যায় আমাদের দেখারে তো আমরা না খেয়ে মরবো। সেহেতু এই শিল্পটাকে বাঁচাতে গেলে আবেদন করব সরকারকে, এটা পদক্ষেপ গ্রহণ করতে হবে।
2: এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি কয়েকটা আমার সামনে নামানো রয়েছে, কত ধরনের ডিজাইন হয় চিকনকারিতে?
3: দেখুন, ডিজাইনের তো শেষ নয়। একটা ধরন বেডশিটের উপরে হয়, ঘরের আমাদের যত আসবাবপত্র আছে তার সব, তার উপরে যে পাতা যেটা আমরা ঢাকনা বলি, উপরের ঢাকনা সেইগুলো হয়, শাড়ি হয় বিভিন্ন রকম শাড়ি, হ্যাঁ, তারপরে থ্রি পিস যেটা সালোয়ার স্যুট পিস বা চুড়িদার পিস বলি সেটা হয়, এবং শুধু আপার পিস বলি এটা হয়, মানে আনুষঙ্গিক আমাদের ধরে রাখুন 100-150টা আইটেম আছে। তো এগুলোর উপর হাতের কাজ করে আমরা বিক্রি করি আর কি।
2: এই যে চিকনকারী শিল্প যেটা আমরা দেখতে পাই, এই যে কাঁচা মাল আপনারা কোন জায়গা থেকে সরবরাহ হয় আপনাদের কাছে? এই যে সুতোগুলো, এই সুতো

0: সুতো আমরা বাংলা থেকে না, সুতোটা মেনলি আমাদের দিল্লি থেকে আসে, সুতোটা দিল্লি থেকে আসে। বাকি কাঁচামালটা ধরুন বেডশিটের কাপড়টা সাউথ ইন্ডিয়া থেকে আসে, শাড়ির পিসগুলো আসে গুজরাটে সুরাট থেকে, আর এই চুড়িদার পিস, থ্রি পিস, ওয়ান পিস এগুলো আসে মহারাষ্ট্রের মুম্বাই থেকে। এগুলো কাঁচা কাপড় কিনে ডাইং করে নিয়ে আসতে হয়। তো যে যত বেশি ডাইরেক্ট পারচেজ করতে পারবে সে মোটামুটি প্রতিযোগিতায় স্বল্প সময়ের জন্য হলে টিকে থাকতে পারবে, এটা হচ্ছে মেন কথা।
1: আচ্ছা, আপনি বললেন যে 25 বছর আপনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, তো 25 বছর আগের যে ব্যবসা আপনি করেছেন এবং বর্তমান সময়ে ব্যবসা যে করছেন আপনি, আপনি কি তফাত লক্ষ্য করছেন?
0: 25 বছর আগে যখন আমি শুরু করেছিলাম তখন যেখানে তৈরি মালগুলো মানে এই যে আমরা মালগুলো তৈরি করেছি, শাড়ি বলুন, চুড়িদার বলুন, বেশি তখন খুব সহজ ছিল, তখন লাভজনক ছিল। কিন্তু এখন প্রতিযোগিতার জামানায় খরচও বেড়ে গিয়েছে আর লাভ্যাংশ অনেক কমে গেছে। তো এখন যে যত বেশি ক্যাপিটাল ইনভেস্ট করতে পারবে সে তত ব্যবসায় সাকসেসফুল হবে আর কি।
1: মানে বলতে চাইছেন যে মুনাফা আগের থেকে অনেক কম?
0: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কম, অনেক কম, অনেক কম।
1: এই বাবনানে কতগুলো পরিবারই চিকনকারী শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে?
0: দেখুন, বাবনানের পরিবার বলতে আজ থেকে ধরুন 20-30 বছর আগে বাবনানের পরিবারটা ডাইরেক্ট চিকনের সঙ্গে ছিল, কিন্তু এখন বেশিরভাগ এরকম সবাই একটা দোকান খুলে নিয়েছে। হ্যাঁ, দোকান খুলে নিয়ে বা যেহেতু এদের পূর্বপুরুষরা সম্বন্ধে অভিজ্ঞতা ছিল, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা এই দোকান চালিয়ে আরও কিছু লোকের জীবন জীবিকার ব্যবস্থা করেছে।
1: আরেকটা প্রশ্ন না করলেই নয়, এই যে আপনি বললেন যে প্রশাসনিক তরফ থেকে বা সরকারি তরফ থেকে আপনারা কোনো সুযোগ সুবিধা সেভাবে পাচ্ছেন না বা বর্তমানে মুনাফা অনেকটাই কম, এছাড়াও এই শিল্পকে টিকিয়ে রাখতে গিয়ে আপনাদের আর কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে?
0: এই শিল্পকে টিকিয়ে রাখতে গেলে মেন হচ্ছে কারিগর। বিভিন্ন এই চিকন শিল্পর যে আগের কারিগর ছিল এখন অনেক হাতের কাজের অনেক ভ্যারাইটিস বেরিয়ে গেছে, তারা মজুরিটা একটু বেশি দিতে পারে, আমরা মজুরি বেশি দিতে পারি না, তো আমাদের প্রোডাকশনটাও কমে গেছে। আর ওই মজুরি আমরা বেশি দিতে কিছু তো আমাদের বাড়াতেই হয়, নাহলে আগে আমাদের কথা চলতো এক কথা বলতে গিয়ে, এখন সামনে কারিগরের কথা চলে, সে যেটা বলবে মোটামুটি, তবে যেটা বলে সেটাও ন্যায্য নয়, সেটাও তাদের পক্ষে কম, কিন্তু সেটা দিতে গিয়ে আমরা সমস্যা তো হচ্ছেই, অনেক সমস্যাই হচ্ছে আমাদের।
1: আমার সঙ্গে আমি এখন পেয়ে গেছি একজন পর্যটককে, আমি ওনার সঙ্গে এই ব্যাপারে একটু কথা বলবো। নমস্কার, আপনার নাম?
2: আমার নাম প্রশান্ত বটব্যাল।
1: আপনি কোথা থেকে আসছেন?
2: আমি হাওড়া জেলা মাথাগাম।
1: আচ্ছা, এই যে এখানে আপনি এসে চিকনকারি শিল্প দেখতে এসেছেন, এই খবরটা আপনি পেলেন কোথা থেকে?
2: আমি এটা কাগজে দেখেছি, কাগজ থেকে, এখন যে ফেসবুক, ইউটিউব এই চ্যানেল থেকে দেখে আমি সন্ধান করে করে আমার বাড়ি থেকে 1.5 ঘন্টা রাস্তা এসে আমি কাজ দেখে পুরো মুগ্ধ। আমি, আমার স্ত্রী এবং আমার এক মেয়ে, তিনজনই এসেছি, মাল দেখছি, খুব সবই পছন্দ, কিন্তু অর্থের একটা ব্যাপার থাকে, দামের একটা ব্যাপার থাকে, সেই দেখে পছন্দ হলে অবশ্যই নেব এবং নিতেই হবে এরকম কাজ।
1: আচ্ছা, তো পরবর্তী সময়ে কি আসার ইচ্ছা রয়েছে?
2: খুব আসার ইচ্ছা আছে, এইটা নিয়ে গিয়ে আমি আমার গ্রামে বা আমার হাওড়া জেলায় বা আমার আত্মীয় যারা সব আছে তাদের মধ্যে আমি এটাকে দেখাবো, সবাই যদি হয় আমি সবাইকেই আশা করি নিয়ে ওই জায়গায় যাব।
1: বেঁচে থাকুক শ্রমিকেরা এবং শিল্পীরা, তাহলেই বেঁচে থাকবে শিল্প। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পশ্চিমবঙ্গে আনাচে কানাচে লুকিয়ে থাকা এরকম বহু শিল্পের গল্প নিয়ে আবারও আসবো শিল্প প্রাঙ্গণে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসায় থাকুন, ভালো ভাষায় থাকুন।
3: অর্ঘ ঘোষাল জানালেন, প্রাথমিকভাবে সাদা মসলিন কাপড়ে চিকনকারি করা হতো এবং একে তাঞ্জেব বলা হতো, তবে আজ এটি জর্জেট, শিফন, তুলা ইত্যাদির মতন সাধারণ ধরনের পোশাকেও করা হয়। বাংলার চিকন শিল্পের ইতিহাস বেশ প্রাচীন। একসময় মসলিন, জামদানি সহ বিভিন্ন কাপড়ে এই সূচিকর্ম করা হতো এবং রাজা বাদশাহদের হারেম থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও এর কদর ছিল। চিকন শিল্প শুধুমাত্র একটি সূচিকর্ম নয়, এটি বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আজ শিল্প প্রাঙ্গণ এই পর্যন্ত।

এতক্ষণ শুনলেন সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্প প্রাঙ্গণ। গ্রন্থনা পিয়ালি ঘোষ, প্রযোজনা দূরবাদে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি।

আজকের রম্যগীতিতে প্রথম গান অনিতা মজুমদারের কণ্ঠে, গানের কথা অরুণ ইন্দু, সুর দিয়েছেন মানস মুখোপাধ্যায়।

এবারের গান মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, গীতিকার নেতাই বিশ্বাস, সুর দিয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায় নিজেই।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রম্যগীতি। এবারের গান মান্নাদের কণ্ঠে, গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়ের, সুর দিয়েছেন অসীমা মুখোপাধ্যায়।

এবারে যে গানটি শোনাব সে গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়ের, সুর দিয়েছেন জয়দেব সেন, অরুণ দত্তের কণ্ঠে রইল এই গান।

এবারের শিল্পী ললিতা ঘোষ, গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়ের, সুর দিয়েছেন জ্ঞানপ্রকাশ ঘোষ।

আজকের রম্যগীতির শেষ গান দেবকুমার লাহিড়ী ও জয়শ্রী গুপ্তার দ্বৈতকণ্ঠে গানের কথা বরুণ বিশ্বাসের, সুর দিয়েছেন রতু মুখোপাধ্যায়।

আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি এই পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন যুববাণী থেকে অল্প অল্প গল্প কথা। সঙ্গে থাকবেন তৃষিতা সাঁতরা।

বন্ধু, ঘড়ির কাঁটাতে 12টা বাজা মানেই তোমরা তো জানো, তার মানে সময়টা এবার যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। আমি তোমার যুববাণীর বন্ধু তৃষিতা আজকে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা গল্প শোনাতে। বন্ধু, আজকে না তোমাদের টাইম ট্রাভেল করে একটু পুরনো সময় নিয়ে যাব। যাব পুরনো ভারতবর্ষে, যে সময় সমুদ্রের বুকে পাড়ি দিয়ে ভারত পৌঁছে গিয়েছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে, বা পৃথিবীর বিভিন্ন দেশ মহাদেশ এসেছিল ভারতের খোঁজে। এই যে আমরা এখন দেখি বিভিন্ন যে বাণিজ্যিক জাহাজ, সেগুলোর সাহায্যে এক দেশের সঙ্গে আরেক দেশের বাণিজ্য হচ্ছে, জাহাজগুলো এসে দাঁড়াচ্ছে বিভিন্ন বন্দরে। ভারতের এই যে 11,098 কিলোমিটারের যে উপকূল অঞ্চল, সেখানে বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে তৈরি হয়েছিল কিন্তু বন্দর। আর এই বন্দরের ইতিহাস কিন্তু অনেক পুরনো, জানো তো কত পুরনো? হয়তো কেউ বলবে 500 বা 600 বছর আগে, বা খুব বেশি হলে 1000 বছর আগে। যদি বলি ভারতের বুকে বন্দরের সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 4 থেকে 5 হাজার বছর আগে, অবাক হচ্ছ তো যে এত আগেই কিভাবে মানুষ বন্দরের সৃষ্টি করলো? হ্যাঁ, অবাক হলেও এটাই সত্যি। অত পুরনো সময় মানুষ যখন নিজেদের জীবনযাপনকে গড়ে তোলার জন্য লড়াই করছে, তখন কিন্তু ভারতের উত্তর পশ্চিম প্রান্তে আধুনিক সভ্যতা খুঁটি বেঁধে ফেলেছিল। এই সভ্যতা হলো সিন্ধু সভ্যতা। আর এই সিন্ধু সভ্যতারই একটা বন্দর নগরী ছিল কিন্তু লোথাল। এই লোথালের সৃষ্টি প্রায় ওই যে বললাম 4 থেকে 5 হাজার বছর আগে। আর শুধু লোথাল নয়, বিভিন্ন সময় ভারতের বিভিন্ন প্রান্তে বাণিজ্যের উদ্দেশ্যে এই বন্দরের সৃষ্টি হয়ে গেছিল। আজকে তোমাদের সঙ্গে গল্প করব ভারতের সেই সব বন্দরের ইতিহাস নিয়ে, বন্দরের আশেপাশের শহর, সেখানকার সমাজ।

সেখানকার মানুষ, মানুষের কাজ, এই সমস্ত কিছুই আজ তোমাদের সঙ্গে গল্পে গল্পে ভাগ করে নেব। তাহলে চলো, প্রথমেই যখন লোথালের কথা বললাম তখন লোথালকে দিয়েই শুরু করা যাক। আজ থেকে প্রায় 4,500 বছর আগে জায়গাটা হলো বর্তমান গুজরাটের ভাল অঞ্চল। ঐতিহাসিকরা বলেন যে এই ভাল অঞ্চলেই ছিল লোথাল বন্দরের অবস্থান। শুধু বললেই তো আর হয় না, তার তো প্রমাণও চাই। তো প্রমাণ হিসাবে এখানে যখন খনন কার্য চালানো হয় তখন আবিষ্কার হয় ইটের তৈরি বিশাল বড় ডকইয়ার্ড, মানে পোতাশ্রয়, অর্থাৎ জাহাজ নোঙর করার জন্য যে জলাধার থাকে। লোথাল কিন্তু পৃথিবীর প্রাচীনতম কৃত্রিম পোতাশ্রয়। বন্ধু ভাবো একবার সেই সময় যে সিন্ধু সভ্যতা কতটা উন্নত ছিল, কোনো ক্রেন ছাড়া, কোনো মেশিন ছাড়াই এত বড় একটা ডকইয়ার্ড তারা তৈরি করে ফেলেছিল শুধুমাত্র জোয়ার ভাটার বিজ্ঞানকে কাজে লাগিয়ে। নদীর একটা খাতের সঙ্গে যুক্ত ছিল এই ডকইয়ার্ড। জোয়ারের সময় সমুদ্রের জল যখন বাড়ত তখন বড় বড় কাঠের জাহাজ এসে পৌঁছতো এখানে। আর শুধু তাই নয়, তারা এমন এক লক গেটের ব্যবস্থা তৈরি করেছিল যে যাতে ভাটার সময় নদীর জল, মানে পোতাশ্রয়ের জল না কমে যায়, সেই ব্যবস্থাও কিন্তু তারা করেছিল। আর তাও জানা যায় যে এখান থেকে মেসোপটেমিয়া, মিশর আবার পারস্যের মতো দেশগুলোতে পাঠানো হতো হাতির দাঁতের গয়না, সুতির কাপড়, বিভিন্ন মূল্যবান রত্ন। খনন কার্যের মাধ্যমে পাওয়া যায় শিলমোহর, মাটির পাত্র, বাটখারা, তারই কিন্তু প্রমাণ বহন করে। আর তার সঙ্গে পাওয়া গেছিল জানো তো কি, যে বিশাল বিশাল কিন্তু মাটির পাত্র, মানে যার মধ্যে ধান ও তুলো সঞ্চয় করে রাখা হতো। এগুলো থেকেই বোঝা যায় যে সিন্ধু সভ্যতার এই লোথাল কতটা আধুনিক ছিল। বন্ধু লোথালের কথা তো বললাম, এবার বলবো আরো এক বন্দরের কথা। তবে তার আগে একটা গান শুনে নিলে কেমন হয়? গান শুনে ফিরে আসছি গল্পে, সঙ্গে থেকো।

বন্ধু, ফিরে এলাম গানের পর। জোজোর কণ্ঠে শুনলে নাও ছাড়িয়া দে। বন্ধু, এবার বলি গুজরাটের আর এক বন্দর নগরী, সেটা হলো খাম্বাজ। মাহি নদীর উত্তরে ক্যাম্বে, অর্থাৎ বর্তমানে যেটা খাম্বাজ শহর, সেই শহর কিন্তু নদী থেকে একটু উঁচু জমির ওপর ছিল। দক্ষিণ দিকে মাহি নদীর যে জলাভূমি, যা উত্তর দিকেও বিস্তৃত ছিল, খাম্বাজ শহর এই অংশের 3 কিমি উত্তরে প্রত্নতত্ত্বের সাহায্যে একটা বন্দর পাওয়া যায়। আর সেই বন্দরটা হলো নাগর বন্দর, যার আনুমানিক সময়কাল ধরা হয় খ্রিস্ট 1000 খ্রিস্টপূর্বাব্দ। আর এই যে নাগর, এই বন্দর থেকেই কিন্তু ধীরে ধীরে সরে আসে বন্দরটি খাম্বাজে। মানে প্রথমে একেবারেই খাম্বাজে ছিল না, আর প্রথমে নাগরে ছিল, তারপর ধীরে ধীরে সেটি খাম্বাজে সরে এসছে। তো ভ্রমণকারী মার্কো পোলো 1290 সালে খাম্বাজকে কিন্তু শিল্পকেন্দ্র বলে অভিহিত করেছেন। এখানে চামড়ার চটি, মাদুর, সোনা, রূপোর জড়ি করা বিভিন্ন জিনিস কিন্তু তৈরি হতো, যেগুলো বাইরে রপ্তানি হতো। আবার বিদেশ থেকে আসতো সোনা, রূপো, তামা, অন্যান্য ধাতু দ্রব্য, এমনকি ঘোড়াও। এই বন্দরকে ঘিরে যে শহর গড়ে উঠেছিল, মানে যে খাম্বাজ শহর গড়ে উঠেছিল, সেখানে কিন্তু বহু বিদেশিরা কিন্তু বাস করতেন। এই শহরেই তারা তাঁতের কাপড়, রেশমের কাপড় বুনতেন, সাটিন বা টাফেটেরও কাজ করতেন। উল্লেখযোগ্য যে বারবসা বলেছেন, শহরে বলদে বা ঘোড়ায় টানা গাড়িও কিন্তু সেই সময় দেখা যেত। এগুলো করে প্রধানত যে পণ্য, যে জিনিসপত্র, সেগুলোই কিন্তু নিয়ে যাওয়া হতো। এছাড়াও যাতায়াতের জন্য নানা রকম কাজ করা ও রেশমের কাপড় মোড়া কিন্তু কাঠের পালকিও দেখা গেছে। সাধারণত মেয়েরাই এগুলো চড়ে যাতায়াত করতেন। তাছাড়া হাতির দাঁতের কাজ করা বিভিন্ন সামগ্রী, দাবা খেলার গুটি, খাটের পাওয়াও পাওয়া যেত। তাছাড়া অনেক ধরনের পাথরের কাজ করার কারিগরও কিন্তু এখানে পাওয়া যায়। এই বন্দরটাকে ঘিরে মানে এমন একটা শহর গড়ে উঠেছিল না, যেখানে সব ধরনের কাজের জন্য কারিগর কিন্তু পাওয়া যেত। তো এবার এই খাম্বাজ থেকে আর একটু যদি দক্ষিণে নামলেই আমরা পাবো মুজিরিস বন্দর, যা বর্তমানে কেরলে অবস্থিত। এই মুজিরিস বন্দরকে বলা হতো কি জানো, প্রাচীন বিশ্বের মশলা রাজধানী, কারণ এই বন্দর থেকে প্রচুর পরিমাণ মশলা কিন্তু বিদেশে রপ্তানি হতো। বলা হয় রোমান সম্রাটরা ভারতের গোলমরিচের জন্য এতটাই পাগল ছিলেন যে গোলমরিচকে তারা কালো সোনা বা ব্ল্যাক গোল্ড বলতেন। রোমানদের বিলাসবহুল জীবনযাত্রার জন্য মুজিরিস থেকে কিন্তু যেত টন টন গোলমরিচ, দারুচিনি, মুক্তো, রেশম, বিভিন্ন পণ্য। বিনিময়ে রোমানরা ভারতকে কি দিত জানো? খাঁটি সোনা আর রূপোর মুদ্রা। রোমান ঐতিহাসিক প্লিনি ক্ষোভ প্রকাশ করে কি বলেছিলেন জানো, যে ভারতের বিলাসবহুল পণ্য কেনার চক্করে রোমের রাজকোষ ফাঁকা হয়ে যাচ্ছে, এবং প্রতি বছর প্রচুর পরিমাণে সোনা কিন্তু ভারতে চলে যাচ্ছে। বন্দরটি প্রাচীন চেরা রাজবংশের অধীনে একটি সমৃদ্ধশালী বাণিজ্য নগরীও ছিল। সঙ্গম সাহিত্যে এই অঞ্চলটিকে আবার মুচিরি নামে উল্লেখ করা হয়েছে। পশ্চিম উপকূলে তাকালে দেখা যায় আর এক কিন্তু গুরুত্বপূর্ণ বন্দর। সেই ছোটবেলায় মনে আছে আমরা ইতিহাস বইতে পড়েছিলাম যে ভাস্কো দা গামা ইউরোপ থেকে জাহাজ নিয়ে বেরিয়ে পড়েছিলেন ভারতে আসার রাস্তা খুঁজতে। তো সমুদ্রের যাত্রাপথে তিনি নেমেছিলেন কালিকোট বন্দরে। হ্যাঁ বন্ধু, এবার বলবো সেই কালিকোট বন্দরের কথাই। তো 55 শতাব্দীর মাঝামাঝি পারস্য সম্রাট শাহরুখ আব্দুর তার এক দূতকে ভারতে পাঠান যে কালিকোট বন্দরের খবর নেওয়ার জন্য, বন্দরটি কেমন ছিল না ছিল সেই বিষয়ে। তো তিনি বলেছেন যে এই বন্দর ছিল নাকি সেই সময় খুবই নিরাপদ, এবং হরমুজ বন্দরের মতোই কিন্তু সব দেশ থেকে বণিকেরা এখানে আসে, মানে আফ্রিকা, পশ্চিম এশিয়া থেকে বিভিন্ন জাহাজ এখানে আসতো। তো এই জাহাজগুলো বন্দরে কিন্তু যতদিন খুশি

থাকতে পারত। সুরক্ষার বিচারে এতটাই ভালো ছিল যে বিদেশি বণিকরা তাদের পণ্য কিন্তু জাহাজ থেকে নামিয়ে কোনো চিন্তা ছাড়াই বাজারে পাঠাতেন। কোনো ভয় ছিল না, লুটপাট হয়ে যাওয়ার যে ভয় থাকে সেই ভয় পর্যন্তও ছিল না। মানে হিসেব রাখা বা পণ্যের ওপর নজর রাখার প্রয়োজনও তারা মনে করতেন না। মানে ভাবো একবার তাহলে সেই বন্দরের সুরক্ষা ব্যবস্থা কতটা ছিল, ভাবতে পারছো তো? এমনকি যে শুল্ক বিভাগের যে আমলারা ছিলেন তারা কিন্তু নিজেরাই অনেক সময় আবার পণ্য পাহারা দিতেন। পণ্য বিক্রি হলে তার 41% শুল্ক দিতে হতো, আর যদি বিক্রি না হতো তাহলে কিছুই দিত না, দিতে হতো না। এমনই ছিল ভারতের বন্দর নগরী। তো এইভাবেই ভারতের বুকে নীল সাগরের পাড়ে কিন্তু সেই প্রাচীন কাল থেকে একের পর এক বাণিজ্য হয়ে এসছে। বন্ধু, গল্প তো বলবো আরো, তবে এখন ইচ্ছে করছে একটা গান শুনতে। গান শুনে চটপট ফিরে আসছি গল্পে।

বন্ধু শুনলে সানের কণ্ঠে এই নীল সাগরের পারে ফিরে এলাম। গানের পর শুনছো যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। সঙ্গে আছি আমি তোমার বন্ধু তৃষিতা, আর আজকে কথা বলছি প্রাচীন ভারতের বিভিন্ন যে বন্দর নগরী সেই নিয়ে। তো বন্ধু, এতক্ষণ আমরা কথা বললাম ভারতের পশ্চিম উপকূলে যে বন্দরগুলো ছিল সেগুলো নিয়ে, এবার বলবো ভারতের পূর্ব উপকূলের বন্দরের কথা। ভারতের পূর্বে মানে এই যে আমাদের পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা, আরও যে বিভিন্ন যে রাজ্যগুলো আছে সেখানে কিন্তু একটা উল্লেখযোগ্য বন্দর ছিল, সেটা হলো তাম্রলিপ্ত বা তাম্রলিপ্তি, হ্যাঁ মানে যেটা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। তো জানো তো, এই যে তাম্রলিপ্ত বন্দর, এটা ছিল ভারতের যে সিল্ক রুট, সেই কিন্তু সিল্ক রুটের একটা সমুদ্রপথের অংশ। মানে বুঝতেই পারছো সিল্ক রুট মানে তার গুরুত্ব কতখানি হতে পারে, আর সেটা মানে এই সিল্ক রুটের অংশ হওয়া মানে তার গুরুত্ব কতটা সেটা আন্দাজ করাই যায়। শুধু যে বাণিজ্য তা কিন্তু নয়, এই বন্দর দিয়ে কিন্তু বৌদ্ধ ধর্ম এবং যে সংস্কৃতি সেটা প্রচারের অন্যতম কিন্তু একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল। কারণ দেখো না, এখান থেকেই কিন্তু বৌদ্ধ যে ভিক্ষুরা থাকতেন তারা কিন্তু পাড়ি দিতেন বিভিন্ন দেশের উদ্দেশ্যে। এমনকি মৌর্য সম্রাট অশোক, তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সঙ্গমিত্রাকে এই বন্দর দিয়েই কিন্তু সিংহলে অর্থাৎ শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। তবে তাম্রলিপ্ত বন্দর প্রতিষ্ঠার কিন্তু কিছুদিন পর দেখা গেল বাংলার আরও একটা কিন্তু বন্দরের সৃষ্টি হয়েছিল, যেটা হলো সাতগাঁও বা সপ্তগ্রাম। 1567 সালে সিজার ফ্রেডেরিক যখন সপ্তগ্রামে আসে তখন তিনি দেখেন যে বড় বড় যে পর্তুগিজ জাহাজ সেটা বেতরে দাঁড়িয়ে আছে। এখানে ভাববে বেতরটা আবার কোথা দিয়ে এলো, বলছি এই বেতর হলো যে সপ্তগ্রামের পাশেরই আর এক বন্দর। তখন সপ্তগ্রাম বন্দর মানে অতটাও জনপ্রিয় ছিল না, জনপ্রিয় বলবো না যে অতটাও হতো না, কিন্তু ভালো মতোই ছিল। সপ্তগ্রাম বন্দরেও বাণিজ্য হতো, তার সঙ্গে বেতরেও কিন্তু বাণিজ্য হতো। তো তিনি তখন দেখেন যে সপ্তগ্রাম বন্দরে কিন্তু 30 থেকে 35টা জাহাজ দাঁড়িয়ে আছে। মানে একবার তুমি ভাবো, একটা বন্দরে 30 থেকে 35টা জাহাজ দাঁড়িয়ে থাকা মানে সেই বন্দরের বিস্তৃতি কতটা ছিল। আর এত বড় বন্দর নিশ্চয়ই কখন তৈরি হবে, যখন সেখানে বাণিজ্য হবে, ভালো বাণিজ্য চলবে, তখনই তো না হয় হবে। তো কিন্তু তারপর ধীরে ধীরে যখন নদীতে পলি জমতে শুরু করে তখন কিন্তু জাহাজ আর এই বন্দরে ঢুকতে পারে না, ধীরে ধীরে এই বন্দরের গুরুত্ব কিন্তু কমে আসে। মানে বন্ধু দেখতে গেলে ভারতের এই বন্দরগুলো শুধুই যে ব্যবসা বাণিজ্যের জন্য ছিল তা কিন্তু নয়, এগুলো ছিল আসলে সংস্কৃতি আদান প্রদানের একটা অন্যতম কেন্দ্র। আমরা এখন যে দেখি ভারতের বিভিন্ন ধরনের যে সংস্কৃতি, মানে পাশ্চাত্যের যে বিভিন্ন সংস্কৃতি এখন আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছে, দেখতে গেলে কোথাও গিয়ে এই বন্দরগুলোর কিন্তু ভূমিকা একটা কোথাও থাকে। কারণ আগে তো তখন প্লেন ছিল না বা হেলিকপ্টার এইসব কিছুই ছিল না, তখন অন্য দেশে পাড়ি দেওয়ার উপায় হিসেবে তো এই বন্দরই ছিল। আর বন্দরে বিভিন্ন আমাদের দেশ থেকে যেমন অন্য দেশে সমস্ত মানে বৌদ্ধ ভিক্ষুরা যাচ্ছেন, তেমন অন্য দেশের বণিকরাও যখন এখানে আসছেন, এখানে এসে যখন তারা থাকছেন, নিশ্চয়ই তাদের সংস্কৃতি তো এখানে মিশবে।

এটা দেখতে গেলে তো একটা স্বাভাবিক বিষয়। তো সেই থেকেই কিন্তু বলতে গেলে ভারতের বুকে এই বিভিন্ন মিশ্র সংস্কৃতির কিন্তু জন্ম, আর এইভাবেই কিন্তু বন্দরগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ভারতের এই যে এত বড় উপকূল, যে কত কত বন্দর তৈরি হয়েছিল, তার সব গল্প বন্ধু আজকের এইটুকু সময়ে বলে ওঠা সম্ভব হবে না। তো তাই যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ছিল, যে বন্দরগুলো একটু তাদের ইতিহাস একটু বেশি ছিল, সেইগুলো নিয়েই আজকে তোমাদের সঙ্গে কিছু গল্প ভাগ করে নিলাম। সময় থাকলে আরও অনেক গল্প করতাম, কিন্তু এখন আর হাতে বেশি সময় নেই, ঘড়ির কাঁটা বলছে, এবার টাটা বলতেই হবে। তো শুনছিলে যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, সঙ্গে ছিলাম আমি তোমার বন্ধু তৃষিতা। কথা হবে আবার, ততদিনে সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর শুনতে থেকো যুববাণী। আর হ্যাঁ, যেতে যেতে বলে যাই, এখন যুববাণীর সমস্ত কিছু যদি আপডেট তুমি পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের যে ফেসবুকের যে অফিসিয়াল যে পেজ আছে সেখানে তুমি আমাদের ফলো করে রাখতে পারো, বা আমাদের ইনস্টাগ্রামে যে পেজ আছে সেখানেও আমাদের ফলো করে রাখতে পারো। সমস্ত যে আপডেট, সেই আপডেট কিন্তু তোমরা সেখান থেকেই জানতে পেরে যাবে। আর অবশ্যই তো শুনতে হবে আরও নিজের সময়কে আরও ভালো করে কাটানোর জন্য, আরও তরতাজা থাকার জন্য অবশ্যই তো যুববাণীকেও শুনতে হবে, তাই না? তো আজকে এতটাই, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর শুনতে থেকো যুববাণী। যেতে যেতে তোমার জন্য রেখে গেলাম মৌসুমী ভৌমিকের কণ্ঠে এই গানটা।

0: এতক্ষণ শুনলেন যুববাণী থেকে অল্প অল্প গল্প কথা, সঙ্গে ছিলেন তৃষিতা সাঁতরা, আকাশবাণী মৈত্রী।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নাটক সতীদাহ।
2: শুরু হচ্ছে নাটক সতীদাহ।
3: অদ্য পয়লা ফাল্গুন মঙ্গলচণ্ডী গ্রামের শ্মশানতলায় কুলীন ব্রাহ্মণ জমিদার ঈশ্বর গোপাল ভট্টাচার্যের দ্বাদশতম পত্নী ষোড়শ বর্ষীয়া মালতী।

0: সতীদাহ অনুষ্ঠান দেখিবার জন্য এবং সুসম্পন্ন করিবার জন্য গ্রামের সকলকে শ্মশান প্রাঙ্গণে উপস্থিত থাকিতে বলা হইতেছে।
1: রচনা সমীর দাশগুপ্ত, প্রযোজনা অজিত গঙ্গোপাধ্যায়।
2: না না, আমি মরব না, আমি কিছুতেই মরব না, আমি ওই চিতার আগুনে কিছুতেই মরব না। না,
3: আরে না, মরবি না বললেই হলো, তোকে বেঁধে ফেলা হবে, হাত মুখ বেঁধে ওই জ্বলন্ত চিতার আগুনে তোকে ছুঁড়ে ফেলা হবে। শাস্ত্রের নিয়ম, তোর স্বামী বেঁচে থাকলেও স্বামী, মরলেও স্বামী, ও যেখানে যাবে তোকে ওর সঙ্গে সঙ্গে যেতে হবে।
2: ওগো ওগো, তোমরা আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও, আমি তো কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি, তবে আমাকে আমাকে কেন শুধু শুধু মরতে হবে?
3: ওরে বোকা মেয়ে,
2: না
3: এটা কি মৃত্যু? এ হলো স্বামীর সঙ্গে এক চিতায় স্বর্গে যাওয়া, এর মতো পুণ্য আর কি হতে পারে? দেখ ওই দেখ, তোর এই মরণ দেখবার জন্য শ্মশানে কত লোক জড়ো হয়েছে। আরে এ তো মহামরণ নয়, এ হলো মহামরণ, তুই সতী বনে যাবি। বাঁধ মেয়েটাকে,

0: হাত পাক কষে বাঁধ।
1: ছেড়ে দাও না, না মেরো না। ওগো ওগো, তোমরা আমাকে তোমাদের পায়ে পড়ি, ওই বুড়োটার সঙ্গে তোমরা আমাকে পুড়িয়ে মেরো না, আমার ভয় করছে। তোমরা আমাকে ছেড়ে দাও।
0: তুই সতী না হলে তোর স্বামীর যে সজ্ঞবাস হবে না, সে খেয়াল আছে? ঢাক বাজাও, শাঁখ বাজাও,
1: উলুধ্বনি দাও। আমি যাবো না, না না।
2: সতী দাহ।
3: হ্যালো, ব্যারিস্টার সিদ্ধার্থ সেন স্পিকিং।
4: হ্যালো, ডক্টর অধিকারী বলছি।
3: কি ব্যাপার, বহুকাল দেখা সাক্ষাৎ নেই, কেমন আছেন?
4: আর বলবেন না, হসপিটাল, নার্সিং হোম, চেম্বার, দম ফেলবার একদম সময় নেই।
3: সে তো হবেই, হৃদয়ের ডাক্তার হয়েছেন। আর তৃতীয় বিশ্বে যা পলিউশন, পভার্টি অ্যান্ড টেনশন, সবার হৃদয়ই তো গোলমালে।
4: একদিন আসুন না, জমিয়ে আড্ডা মারা যাবে।
3: আড্ডা মারতে তো ইচ্ছে করে, কিন্তু রোজই একটা না একটা কেস নিয়ে এমনভাবে জড়িয়ে পড়েছি।
4: দেখেছেন, যে কারণে আপনাকে ফোন করা সেটাই বলা হয়নি। আপনার ওই কেসের কথাই মনে পড়ল।
3: কি ব্যাপার?
4: আমার এক পেশেন্ট মণিব্রত, মণিব্রত মিত্র আপনার সঙ্গে দেখা করতে চান। ভদ্রলোকের বেশ নামডাক আছে।
3: কোনো রাজনৈতিক নেতা?
4: না না, ভদ্রলোক একজন শিক্ষা সংস্কারক।
3: শিক্ষা সংস্কারক, বহুকাল বাদে ওই সংস্কারক শব্দটা শুনলাম।
4: ভদ্রলোকের কলকাতার ওপরই দুটো ইংলিশ মিডিয়াম স্কুল আছে, দেওঘরে একটা শিশু আবাসিক কেন্দ্র আছে, দার্জিলিংয়েও।
3: এটা গ্রেট ম্যান মশাই, তো হঠাৎ উনি আমার সঙ্গে দেখা করতে চান?
4: ফোনে বলা যাবে না, ভদ্রলোক খুবই বিপদে পড়েছেন, আপনাকে কিন্তু সাহায্য করতেই হবে, এটা এটা আমার রিকোয়েস্ট।
3: না না, সে তো বুঝলাম, কিন্তু ব্যাপারটা কি
4: সেটা উনি আপনাকে বলবেন।
3: ঠিক আছে, ওকে আসতে বলুন।
4: ও আমার এখানেই আছে, আমি তাহলে ওকে পাঠিয়ে দিচ্ছি। আর একটা কথা, যে কাজটা নিয়ে উনি আপনার কাছে যাচ্ছেন, তার জন্য উনি হয়তো আপনাকে অনেক বেশি টাকাই অফার করবেন, ওটা নেবেন। ডোন্ট বি এ মরালিস্ট। হ্যাঁ, আচ্ছা আমি পরে কথা বলবো। হ্যাঁ, রাখছি তাহলে।
3: হ্যাঁ, আচ্ছা। মণিব্রত মিত্র।

0: নমস্কার, আমি শ্রী মণিব্রত মিত্র।
1: ভেতরে আসুন।
0: আপনি কি ব্যারিস্টার?
1: হ্যাঁ, সিদ্ধার্থ সেন, বসুন।
0: ধন্যবাদ। খুব ক্লান্ত লাগছে, যদি অসুবিধে না থাকে তাহলে এক গ্লাস জল।
1: আসো, মধু মধু এক গ্লাস জল দিয়ে যা।
0: আপনার নাম আমি শুনেছি, ডক্টর অধিকারী আপনার কথা খুব বলেন।
1: আপনি জল।
0: তেষ্টায় বুকটা একেবারে শুকিয়ে গিয়েছিল।
1: হ্যাঁ, এবার বলুন।
0: জানেন, আমি হঠাৎ একটা বিপদে পড়ে গেছি, আপনি পারেন আমাকে বাঁচাতে।
1: প্রবলেমটা কি?
0: সব বলবো, তার আগে দয়া করে এই চেকটা রাখুন।
1: চেক?
0: আগে হ্যাঁ, 20,000 টাকার একটা চেক। আপনি আমার কথা শুনবেন, আমাকে সময় দেবেন, মানে এটা তো আমার দায়িত্ব। যদিও টাকাটা আপনার সময়, অভিজ্ঞতা এবং পাণ্ডিতের কাছে খুবই যৎসামান্য, তবুও কাজটা ঠিকঠিক মিটে গেলে আমি গুণীজনের সম্মানটা দিতে জানি মিস্টার সেন। আমি একটা ব্ল্যাঙ্ক চেক কেটে দেবো, আপনি টাকার অঙ্কটা নিজে লিখে নেবেন।
1: কিন্তু আপনি আমার কাছে কি কাজ নিয়ে এসেছেন সেটাই তো এখনো পর্যন্ত।
0: হ্যাঁ, অন্য আমার একমাত্র ছেলে বিকম পাস করে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ছিল, কিন্তু কোর্সটা কমপ্লিট করতে পারিনি, দুটো স্কুল দেখতে হতো, তার উপর শেয়ারের ব্যবসা, প্রমোটারের ব্যবসা, ওর বিয়েও দিয়েছিলাম। হঠাৎ যে কি ঘটে গেল আমরা কেউই ভাবি।

0: এনি যে সামান্য একটা ঘটনা, বিপাশা মানে বৌমার কাছে অন্য একদিন টাকা চাইল, সে নিয়ে বৌমার সঙ্গে গণ্ডগোল। অন্য মাথা গরম করে ফেলল, প্রথমে কথা কাটাকাটি, তারপর হাতাহাতি, তারপর এক সময় আমরা দেখলাম সি ইজ ডেড।
1: মাই গড, ইট ইজ সিম্পলি এ কেস অফ মার্ডার, হাউস ওয়াইফ কিলিং, মানে বধূ হত্যা।
0: বধূ হত্যে কথাটা বলবে না মিস্টার সেন, ইটস এ ভেরি ওল্ড কনসেপ্ট। তাছাড়া কথাটার মধ্যে একটা গ্রাম্যতা আছে। এই শব্দটার এত বেশি প্রচার হয়েছে যে বধূ হত্যা ব্যাপারটা এখন আর তেমনি গুরুত্বই পাচ্ছে না। দিস ইজ সিম্পলি অ্যান অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনা।
1: তার মানে আমাকে প্রমাণ করতে হবে আপনার ছেলে নির্দোষ, সে তার স্ত্রীকে খুন করেনি।
0: আপনার উপর আমার সে কনফিডেন্স আছে। তাছাড়া আমি কিছু প্রমাণও জোগাড় করে রেখেছি। বিপাশা বেশ কিছুদিন ধরে মনের অসুখে ভুগছিল, মাঝে মধ্যে ফিটও হতো, তারপর এক সময় বাথরুমে ঢুকে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করতো।
1: বিপাশা দেবী যে মনের অসুখে ভুগছিলেন তার কি প্রমাণ আছে আপনার কাছে?
0: মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর সোম ব্যাকডেট দিয়ে বেশ কিছু প্রেসক্রিপশন করে দিয়েছেন। তিনি লিখেছেন ফিয়ার অফ প্রেগন্যান্সি থেকেই ওর রোগটা শুরু হয়েছিল।
1: ফিয়ার অফ প্রেগন্যান্সি, তার মানে বিপাশা দেবী সন্তান সম্ভবা ছিলেন?
0: হ্যাঁ, ওই ব্যাপারটার জন্যই খুব খারাপ লাগছে। আসলে এরকম যে একটা ঘটে যাবে তো আমরা, এখন অত কিছু করার নেই। ঘটনা যখন ঘটে গেছে তখন মিস্টার সেন সব কিছু এখন আপনার হাতে। ব্যাপারটা বেশি দূর গড়াইলে আমার মান সম্মান প্রতিষ্ঠা সব কিছু নষ্ট হয়ে যাবে। বুঝতেই পারেন, দুটো শিক্ষা প্রতিষ্ঠান চালাতে হয়, ছাত্র ছাত্রী, শিক্ষক, অভিভাবক।
1: আমাকে সব কিছু জানতে হবে মিস্টার মিত্র, ইন ডিটেল সব সব কিছু। আপনার ছেলের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক, কিভাবে ঘটনাটা ঘটলো, কিভাবে তাকে খুন করা হলো, এটা তো জানেন। নিজের ডাক্তার আর উকিলের কাছে কোনো কিছু গোপন করতে নেই।
0: হ্যাঁ, সে তো বটেই।
1: বাই দ্য বাই, আপনাদের কি পুলিশ অ্যারেস্ট করেছিল?
0: হ্যাঁ, ডক্টর অধিকারী জামিন দিয়ে ছাড়িয়ে এনেছেন। আসলে আমি কিংবা অন্য কেউ অ্যারেস্ট হতাম না, পাড়ার কিছু লুম্পেন ছেলে ছোকরাদের জন্যই বুঝে নিত। পরশ্রী কাতরতা, ঈর্ষা, সুযোগ পেলেই
1: টেনে নিচে নামাতে চায়। আসলে কি জানেন, পৃথিবীর সবকিছু পতনের শব্দ হয়, কিন্তু মানুষ যখন পড়ে সেই পতনের কোনো শব্দ হয় না। এটা অবশ্য আমার কথা নয়, সাম্প্রতিক কালের এক কবি কথা।
0: যদি কিছু মনে না করেন আরেক গ্লাস জল।
1: হ্যাঁ মধু, এক গ্লাস জল দিয়ে যা। আচ্ছা মিস্টার মিত্র, ওদের বিয়েটা কিভাবে হয়েছিল? লাভ ম্যারেজ বা ম্যারেজ বাই নেগোসিয়েশন?
0: আমরা কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম।
1: বিয়েতে পণ নিয়েছিলেন?
0: না না, আমাদের কোনো দাবি দাওয়া ছিল না। আমি বরাবরই এই পণ প্রথা, যৌতুক দেওয়া নেওয়া এসবের বিরুদ্ধে। তবে হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানের জন্য অক্ষয়বাবু মানে বিপাশের বাবা সামান্য কিছু টাকা দিয়েছিলেন।
1: কত টাকা?
0: কত আর, 1,050 দিয়েছিলেন। তবে বিয়েতে আমার খরচ হয়েছিল অনেক বেশি, প্রায় 3,00,000 মতো।
1: টাকা ছাড়া আর কিছু নেননি?
0: আর কিছু মানে ওই যা লাগে, কয়েক ভরি বোধহয় সোনার গহনা দিয়েছিলেন, তারপর সামান্য কিছু আসবাবপত্র। এই ও হ্যাঁ, ছেলের একটা ডিমান্ড ছিল, ওর অনেক দিনের শখ, ও একটা ভিডিও পার্লার খুলবে, তার জন্য 1,00,000 চেয়েছিল। ভদ্রলোক বলেছিলেন 1,00,000 না পারলেও পরে কিছু দেবেন। পরে অবশ্য দেননি, আমরাও এ নিয়ে আর কিছু বলিনি। মাঝে মধ্যে ছেলেই টাকার কথা বলতো, বিপাশা কিন্তু ব্যাপারটা সহজভাবে নিত না।
1: আপনাদের বৌমাকে নিয়ে আর কোনো অভিযোগ ছিল?
0: অভিযোগ মানে ও কারোর সঙ্গে ঠিক মানিয়ে চলতে পারত না, ভয়ঙ্কর জেদি আর অসম্ভব দাম্ভিক। সামান্য কথা খাটাকাটি হলেই ডিভোর্সের ভয় দেখাত।
1: সেটা হলেই হয়তো ভালো হতো, মেয়েটিকে মরতে হতো না।
0: কিছু বললেন?
1: না, আপনার জল।
0: হ্যাঁ ও হ্যাঁ,

0: তেষ্টায় বুকটা একেবারে শুকিয়ে গিয়েছিল।
1: হবেই তো, যেরকম ধকল যাচ্ছে। তাহলে ঠিক আছে, কাল ছেলেকে নিয়ে, না আপনি আসবেন না, আপনার ছেলেকেই পাঠাবেন।
2: আপনাকে তো ঠিক চিনলাম না।
0: আমি তোমাকে তুমি করেই বলছি, তুমি বয়সে আমার থেকে অনেক ছোট। তোমার নাম তনুময় রায়?
2: আগে হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক।
0: কত বছর হলো সাংবাদিকতা করছো?
2: তাতে আপনার কি প্রয়োজন?
0: আছে আছে, প্রয়োজন আছে। বিপাশাকে চেনো? বিপাশা মিত্র।
2: ও, এবার বুঝতে পেরেছি, আপনি সম্ভবত মণিব্রত মিত্র।
0: আমার এই উপরের চেহারাটা দেখে ভেতরটা বোঝা যায় না।
2: বিপাশার খুন হওয়ার ঘটনা সেটাই তো প্রমাণ করছে।
0: ইয়ং জার্নালিস্ট, ডোন্ট বি ইমোশনাল, ক্ষতি ছাড়া লাভ নেই তাতে।
2: আপনি কি বলতে চান?
0: খুবই সংক্ষিপ্ত একটা কথা শোনো, বিপাশাকে কেউ খুন করেনি, সে কমিটেড সুইসাইড, সে আত্মহত্যা করেছে। কাগজে যদি কিছু লিখতেই হয় এটাই লিখবে।
2: হোয়াট? আপনি আমাকে,
0: ডোন্ট বি এক্সাইটেড, উত্তেজিত হয় না, বি প্র্যাকটিক্যাল। আরে সাংবাদিকতা করে কত টাকা মাইনে পাও? এক একটা লেখায় কত টাকা? বড় জোর 100 টাকা। কিন্তু লেখা না ছাপলে আমি টাকা দেব 10,000, 15,000, আচ্ছা বেশ 20,000। তাছাড়া তোমার জন্য আরেকটা কাজ আমি করব। বিশ্বতোষ বাবু চেনো তো ভদ্রলোককে? কলকাতার এক কাগজের সম্পাদক, তাকে বলে ওই কাগজে তোমার একটা পাকাপোক্ত চাকরি।
2: আপনার চেহারাটা সন্ন্যাসীর মতো, কিন্তু ভেতরটা আপনি অনেকটা ডক্টর জেকল এন্ড মিস্টার হাইডের মতোই।
0: বিপাশার সঙ্গে তোমার একটা সম্পর্ক ছিল কি? আমি ভুল বলছি?
2: সম্পর্ক মানে আপনি কি করে?
0: আমি সব খবর নিয়ে তোমার কাছে এসেছি। বিয়ের পরেও বিপাশার সঙ্গে তোমার যোগাযোগ ছিল?
2: না,
0: ছিল ছিল, যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল।
2: এসব আপনি কি বলছেন? বিয়ের পর ওর সঙ্গে আমার একদিন, হ্যাঁ মাত্র একদিনই দেখা হয়েছিল।
0: আর সেদিনই আমাদের সম্পর্কে যেটা জানবার সেটা তুমি জেনে নিয়েছ।
2: মিথ্যে বলে লাভ নেই, কিছুটা তো জেনেই ছিলাম।
0: কি জেনেছো?

0: তনুময়
1: বিপাশা, কি খবর? কতকাল পর তোমাকে দেখলাম, কেমন আছো?
0: ভালো নয়।
1: সে কি, এত ভালো পাত্র, বাড়ি, গাড়ি, সোশ্যাল স্ট্যাটাস?
0: আমি তো এসব চাইনি তনুময়।
1: তোমার বাবা চেয়েছিলেন।
0: নিরুপমাদের তাই তো মরে যেতে হয়।
1: তার মানে?
0: আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না।
1: এসব তুমি কি বলছো বিপাশা?
0: হ্যাঁ তনুময়, একটা মৃত্যু ভয় আমাকে সব সময় কেমন যেন তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। ঘুমের মধ্যে আমার মনে হয় দুটো কালো হাত যেন আমার গলাটা।
1: বিপাশা, তোমার কি শরীর খারাপ লাগছে?
0: না, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে তনুময়, অনেক কথা। তোমার হাতে সময় আছে?
1: হ্যাঁ হ্যাঁ, সময় আছে। চলো কোথাও গিয়ে বসি। কোথায় বসবে বলো?
0: চলো গঙ্গার পাড়ে গিয়ে বসি। কত দিন খোলা আকাশ দেখিনি, কতদিন।
1: চলো। কিন্তু না, কিন্তু না বিপাশা, মানুষের জীবনে কখনো কখনো এরকম ঝড় আসে, তাকে ফেস করতে হয়। ভেঙে পড়লে তো ওরা আরো পিয়ে বসবে।
0: আমি আর পারছি না তনুময়, আমি আর পারছি না। সারাটা দিন শুধু টাকা আর শেয়ার। আর তুমি জানো,

0: কলকাতায় ওদের যে স্কুল আছে সেই স্কুলে যারা ভালো রেজাল্ট করে তারা এমনি এমনি করে না, ভালো রেজাল্টের জন্য ওদের প্রচুর টাকা দিতে হয়, প্রচুর টাকা।
1: সে কি তুমি জানলে কি করে?
0: আমি দেখেছি, আমার কাছে প্রমাণ আছে। তুমি বলো তনুময়, লেখাপড়ার মতো পবিত্র জগৎটাকে জুয়া খেলায় নামিয়ে নিয়ে এসেছে এই যাদের মানসিকতা, তাদের সঙ্গে ঘর সংসার করা আমার মতন মেয়ের পক্ষে?
1: ওরা জানে যে তুমি ওদের এত সব খবর জানো?
0: হ্যাঁ হ্যাঁ, তারপর থেকেই তোরা আমাকে সহ্য করতে পারে না। অর্ণব বাবার কাছে 1,00,000 টাকা দাবি করেছিল ভিডিও পার্লার খুলবে বলে, কিন্তু বাবা সে টাকাটা দিতে পারেননি। বাবার পক্ষে সে টাকা দেওয়া সম্ভব নয়। আমার মা অসুস্থ, ছোট বোন লেখাপড়া করছে, ভাইটার এখনো চাকরি হয়নি, বাবার একমাত্র আয়। তুমি তো আমাদের সবকিছু জানো তনুময়।
1: এখনো কি ওরা সেই টাকাটা চাইছে?
0: রোজ রোজ বাবাকে যা খুশি তাই বলছে, অথচ তুমি তো আমার বাবাকে জানো, তার লেখাপড়া ছাড়া জীবনে আর সে কিছুই জানলো না, কিছুই চাইলো না। তাই তুমি বলো, এভাবে রোজ রোজ বাবার অপমান মুখ বুঝে সহ্য করা যায়? আর আমার কথা তো ছেড়েই দাও, ওরা হয়তো আমাকে একদিন মেরেই ফেলবে।
1: তুমি এখন কি করবে বিপাশা?
0: জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না।

0: অনেক কিছুই জানো দেখছি, কিন্তু তুমি এটা কি জানো, তোমাকে ইচ্ছে করলেই আমি পুলিশে ধরিয়ে দিতে পারি। আমি ইচ্ছে করলেই প্রমাণ করতে পারি যে তুমি বিপাশাকে আত্মহত্যা করতে বাধ্য করেছ।
1: আপনি আপনি এসব কি বলছেন?
0: শোনো, এ লেখাটা নষ্ট করে দাও। আরে কত বিষয় আছে লেখার, রাজনীতি, সংস্কৃতি, শেয়ার মার্কেট, কমিক্স, শুধু শুধু ঝামেলায় জড়িয়ে পড়ে লাভ কি বলো? তাছাড়া বধু হত্যা, নারী নির্যাতন, এসব আর আজকাল তেমন স্কুপ নিউজ নয়। কোনো কেস ক্যারি করে না, নতুন কিছু লেখুন, নতুন নতুন। তুমি বুদ্ধিমান ছেলে, আশা করি নিজের ভালো নিজেই বুঝতে পারবে। যা চলি, বেস্ট অফ লাক
1: স্কাউন্ড্রেল, টাকাটা আমি তোমাকে পাঠিয়ে দেব। আপনি আমাকে যা যা বললেন এর মধ্যে কোনো মিথ্যা নেই তো অর্ণব?
2: না। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো?
1: বলুন।
2: আপনি যে আমার সব কথা টেপ করে নিলেন।
1: ভয় নেই ভয় নেই, ওটা পুলিশের হাতে কিংবা বিচারকের হাতে আমি তুলে দেবো না। আপনার কেসটা নিয়ে আমি কিভাবে মুভ করবো সেটা একজন। আচ্ছা একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করছে, যেভাবে আপনার স্ত্রী মারা গেলেন, আই মিন আপনারা মেরে ফেললেন, তাতে আপনার কোনো ফিলিং হচ্ছে না? এটা আমি আপনাকে আইনজীবী হিসেবে জিজ্ঞেস করছি না, একজন একজন মানুষ হিসেবে জিজ্ঞেস করছি। আপনি যখন আপনার স্ত্রীর গলাটা টিপে ধরেছেন, আপনার শক্ত আঙুলগুলো যখন বিপাশার গলায় বসে যাচ্ছে, ধীরে ধীরে ওর দমটা বন্ধ হয়ে আসছে, একটু নিঃশ্বাস নেবার জন্য যে পাগলের মতো ছটফট করছে, ওর পেটের ভেতরে বাচ্চারা তখন, আপনার তখন এতটুকু কষ্ট হয়নি? একজন মানুষ হিসেবে, ওর স্বামী হিসেবে, অনাগত এক সন্তানের বাবা হিসেবে।
2: প্লিজ প্লিজ আপনি চুপ করুন, আপনি চুপ করুন।
1: আচ্ছা বিপাশা কি আপনাকে ঘৃণা করতো? বলুন সত্যি কথা বলুন। ডাক্তারদের কাছে সত্যি কথা না বললে যেমন রোগ সারে না, তেমনি আমাদের কাছে সত্যি কথা না বললে কেস জেতা যায় না। আপনাকে নির্দোষ প্রমাণ করতে হলে সত্যি কথাগুলো তো আমার জানা দরকার। বলুন বিপাশা কি আপনাকে ঘৃণা করতো?
2: না।
1: আপনাকে অবহেলা করতো?
2: না।
1: আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতো?
2: না।
1: আপনাকে অসম্মান করতো?
2: না।
1: তার চরিত্র নিয়ে আপনার কোনো অভিযোগ ছিল?
2: না।
1: তবুও বিপাশাকে আপনারা, ওয়েল বিয়ের পর বিপাশাকে নিয়ে হানিমুনে গিয়েছিলেন?
2: না, সময় হয়ে ওঠেনি।
1: কখনো স্ত্রীকে নিয়ে বাইরে যাননি?

0: মাসে আমাদের ফ্যামিলি বিজনেসে কিছু সিক্রেট জেনে গিয়েছিল, আর সেটা নিয়ে ও এমন বাড়াবাড়ি শুরু করেছিল যে
1: ও আপনার সঙ্গে যেতে রাজি হয়েছিল।
0: ও সমুদ্র খুব ভালোবাসত। বিয়ের পর ও আমাকে বহুবার বলেছিল সমুদ্র দেখতে যাবে, তাই হয়তো রাজি হয়েছিল।
1: গল্পটা বলুন না।
0: আমরা পুরী গেলাম।

0: কি কেমন লাগছে সমুদ্র?
1: ভীষণ ভালো। আকাশ জল সব কেমন একাকার হয়ে গেছে না? সমুদ্রের তীরে এসে দাঁড়ালে নিজেকে কেমন যেন ছোট লাগে, মনে হয় অনন্ত অসীমের কাছে আমরা কত ক্ষুদ্র, যেন কোনো অস্তিত্বই নেই।
0: আচ্ছা, অত দূর থেকে সমুদ্র দেখতে এলে স্নান করবে না?
1: ভয় করছে যদি তলিয়ে যাই।
0: সমুদ্রে স্নান না করলে আসল মজাটাই তো পাবে না। যাকে, তুমি আমার এই জামা কাপড় গুলো রাখো, আব্বা আমি বরঞ্চ নামি।
1: এই
0: কি হলো?
1: না, তুমি নামবে না।
0: কেন?
1: যদি কিছু হয়।
0: কিছু হবে মানে? ডুবে পড়বো? তাহলে তো তোমার ভালোই হবে, আমার মতো একটা খারাপ লোকের হাত থেকে তুমি।
1: না, ও কথা বলো না, আমি তো তোমাকে কোনোদিন খারাপ বলিনি। তোমাদের পরিবেশটা শুধু এই যে তুমি সংসার থেকে আলাদা হয়ে আমার কাছে আছো, তোমায় যে কি ভালো লাগছে, মনে হচ্ছে তুমি এক অন্য মানুষ।
0: ভয় নেই, আমি মরবো না। বিপাশা, চলে এসো। আরে কোনো ভয় নেই, চলে এসো, এসো এসো এসো। এই বিপাশা, আরে ঢেউটা আসছে, তুমি নামছো।
1: আমার ভয় করছে, ওই যে দানবের মতো বিশাল একটা ঢেউ। অর্ণব, অর্ণব, আমার হাত ছেড়ো না।
2: এই তো এই তো এই তো
1: অর্ণব, আমি ডুবে যাচ্ছি। আমি অর্ণব, বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও।
0: ডুবে যাচ্ছিল, আমি দেখছিলাম সমুদ্রকে গ্রাস করছিল। আমার হঠাৎ মনে হলো, ও তো আমার স্ত্রী, ও তো আমাকে বিশ্বাস করে, আমার উপর নির্ভর করে। আর আমি কি লোক? আমি পারিনি, আমি বিপাশাকে সেবার।
2: কিন্তু এবার আপনি তাকে কেন কেন আপনি ওকে খুন করলেন? কেন? টাকার জন্য? সামান্য কটা টাকার জন্য আপনি তাকে?
0: চুপ করুন প্লিজ, আমার শুনতে ভালো লাগছে না।
2: I'm sorry, Arnab. এভাবে আপনার মনের উপর চাপ সৃষ্টি করা, আইন বহির্ভূত এসব কথা বলা আমার এক্তিয়ারের বাইরে। I'm really sorry. আমরা যে যাই হই না কেন, আসলে আমরা তো মানুষ, সেই জন্যই। আচ্ছা, আজ এই পর্যন্তই। আমি কেসটা তৈরি করে আপনাদের সঙ্গে কথা বলে নেব। হুম।

0: না, এই কেস তুমি লড়বে না।
1: সে কি?
0: আমি বলছি এই কেসটা তুমি ছেড়ে দাও।
1: তুমি কি পাগল হলে সুরমা? এই কেস যদি জিতিয়ে দিতে পারি তাহলে কত টাকা জানো?
0: টাকাটাই কি জীবনের সব? মনুষ্যত্ব, অনুভূতি, বিবেক, এসবের কি কোনো দাম নেই?
1: ব্যাপারটা কি বলো তো, আমার প্রফেশনের ব্যাপারে তুমি তো কোনোদিন।
0: আমি আমি যে টেপটা শুনেছি, উফ, কি বীভৎস মৃত্যু, কি ভয়ঙ্কর নিষ্ঠুরতা! যে লোকটা তার স্ত্রীকে এইরকম নিষ্ঠুরভাবে খুন করে তাকে তুমি নির্দোষ প্রমাণ করবে? সেই আসামি তারপর সমাজের বুকে মাথা উঁচু করে হাঁটবে, আর একটা বিয়ে করবে, আবার পণ নেবে, তারপর প্রয়োজন পড়লে হয়তো সে মেয়েকেও। কারণ তারা তো জানে তাদের মতো দাগি আসামিকে বাঁচাবার জন্যে, নির্দোষ প্রমাণ করবার জন্য তোমার মতো বহু বিশিষ্ট আইনজীবী আছে। তারা প্রচুর টাকার বিনিময়ে সত্য ঘটনাগুলোকে মিথ্যে পরিণত করবার আইনগুলো ভালো করে জানে।
1: সুরমা,
0: তুমি কেসটা ছেড়ে দাও।
1: কিন্তু আমি একজন আইনজীবী, এটা আমার বৃত্তি, আমার প্রফেশন। এখানে ব্যক্তি, মানবিক মূল্যবোধ, সমাজ, বিবেকের কোনো জায়গা নেই। একজন ক্রিমিনাল অসুস্থ হয়ে পড়লে ডাক্তার কি তার চিকিৎসা করবে না?
0: নিশ্চয়ই করবে। ডাক্তার তো আর আসামি

0: নিজেকে নির্দোষ প্রমাণ করছে না? তুমি এই কেসটা ছেড়ে দাও, অন্তত অন্তত একজনকে তো শুরু করতে হয়। আমি চাই সে শুরু করার দায়িত্বটা তুমি নাও।
1: আমি তো কিছুই বুঝতে পারছি না, কি শুরু করব, কিসের দায়িত্ব নেব?
0: এই ধরনের কোনো কেস তুমি হাতে নেবে না।
1: আর একজন নেবে?
0: আমাদের দেশে রোজ রোজ যেভাবে বাড়ির বউদের ধরে আগুনে পুড়িয়ে কিংবা গলার টিপে মেরে ফেলা হচ্ছে, পনার যৌতুকের লোভে যেভাবে মেয়েদের উপর অত্যাচার চলছে, পেরেছে কেউ বর্বরতা বন্ধ করতে? তোমরা কিন্তু পারো। যদি তোমরা এই ধরনের কেস হাতে না নাও, তাহলে ওদের শাস্তি হবেই। এই একটা মাত্র রাস্তা খোলা আছে তোমাদের নৈতিক প্রতিবাদ।
1: তুমি খুবই উত্তেজিত হয়ে পড়েছো সোনামা।
0: তুমি ভেবে দেখেছো কখনো কেন বিপাশাদের মরতে হয়, কি তাদের অপরাধ? আর বিপাশাদের যারা মারে তাদের কেনই বা শাস্তি হয় না? তাদের টাকা আছে বলে, তাই না? তারা অনেক টাকা দিয়ে তোমার মতো মূল্যবান দামি আইনজীবী রাখতে পারে বলে।
1: সুরমা, তুমি কিন্তু,
0: আর যদি বিপাশার বাবা, যার তোমাকে টাকা দেবার মতো অবস্থা নেই, সে তোমার কাছে এসে যদি বলতো, উকিল বাবু, আমার মেয়েকে যারা মেরেছে তাদের আপনি আপনি তাদের বিরুদ্ধে লড়ুন, বলো বিপাশার বাবার পক্ষে হয়ে তুমি কেস লড়তে?
1: সুরমা, তোমার কথাগুলো হয়তো মিথ্যে নয়। তোমার কষ্ট, তোমার রাগ, তোমার উত্তেজনার হয়তো যথেষ্ট কারণ আছে। সব ব্যাপারটাই তুমি একজন মানুষ হিসেবে দেখছো, কিন্তু আমার তো একটা প্রফেশনাল স্যাংটিটি আছে। আইন আর মানবিকতা হাত ধরাধরি করে চলতে পারে না। আইনের কাছে তোমার ফিলিংস, সেন্টিমেন্ট, ইমোশনের কোনো মূল্যই নেই।
0: ও, তাহলে তুমি আমার কথা রাখবে না?
1: আমি তোমার সেন্টিমেন্ট অ্যাপ্রিশিয়েট করছি, কিন্তু এই ব্যাপারে তুমি মাথা না গলালেই আমি খুশি হব। আরেকটা কথা সুরমা, আমাকে না জানিয়ে আমার ক্লায়েন্টের কোনো কাগজপত্র কিংবা ডকুমেন্ট আশা করিয়া ধরবে না। ইটস মাই রিকোয়েস্ট, আমার অনুরোধ।
0: তোমরা যে কোথায় নেবে যাচ্ছ, কিন্তু ভুলে যেও না তুমিও কিন্তু একজন মেয়ের বাবা।
1: সুরমা, আমার বিরোধী পক্ষের উকিল এতক্ষণ বিপাশা হত্যা মামলার যে লোমহর্ষক বর্ণনা দিলেন তা সত্যিই অসাধারণ। উনি ইচ্ছে করলেই অ্যাডভেঞ্চার থ্রিলার লিখে বেশ নাম করতে পারতেন মিলর্ড। আমার ক্লায়েন্ট শ্রী অর্ণব মিত্র এক শিক্ষিত ভদ্র বংশজাত রুচিবান পরিবারের সন্তান, তার বাবা একজন বিশিষ্ট শিক্ষাব্রতী। সুতরাং আমি একথা সহজে ধারণা করতে পারি, অর্ণব মিত্র এবং তার বাবা ও তার পরিবারকে এক মিথ্যা এবং অত্যন্ত ঘৃণ্য ঘটনায় জড়িয়ে দেওয়ার অভিযোগ চলছে। তাছাড়া বিপাশা দেবী আদৌ খুন হননি, এটা একটা আত্মহত্যার ঘটনা মাত্র। আমি মহামান্য বিচারপতির কাছে কলকাতার প্রখ্যাত ডাক্তার শোভনলাল অধিকারীর দেওয়া ডেথ সার্টিফিকেট পেশ করছি। বিপাশা দেবী সম্পর্কে আমি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য মহামান্য আদালতের সামনে উপস্থিত করতে চাই। বিপাশা দেবী ৬ মাস ধরে মানসিক রোগে ভুগছিলেন। রোগটার নাম সিজোফ্রেনিক হিস্টেরিয়া। তাকে চিকিৎসা করছিলেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর নির্মল সোম। আর এই হলো তার প্রেসক্রিপশন। বিপাশা দেবী অসুস্থ হবার পর থেকে মানসিক ভারসাম্য হারাতে থাকেন। তার মনে হতে থাকে যে একজন গৃহবধূ হিসেবে স্বামী ও সংসারের দায়ী দায়িত্ব ঠিক পালন করতে পারছেন না। তার এই হীনমন্যতা কিংবা অক্ষমতা তার মনের মধ্যে বাসা মারতে থাকে। তারপর এমন একটা সময় আসে, তখন তার মনে হয় সকলে যেন তার অক্ষমতাকে বিদ্রুপ করছে। অ্যান্ড আলটিমেট রেজাল্ট ইজ সুইসাইড। এই ধরনের সুইসাইডকে বলা হয় অল্ট্রুইস্টিক সুইসাইড। পৃথিবীতে এ ধরনের আত্মহত্যার বহু নজির আছে। ডেনিশ যোদ্ধাগণ যখন শারীরিক কিংবা মানসিক দিক থেকে অক্ষম হয়ে পড়ত, তখন তারা আত্মহত্যা করতেন। এই ধরনের আত্মহত্যার নজির পাওয়া যায় গথদের মধ্যে, প্রেসিয়ানদের মধ্যে, আর হিরুলিদের মধ্যে। এরকম অনেক অনেক দৃষ্টান্ত আমি মহামান্য আদালতের সামনে পেশ করতে পারি। অ্যান্ড দ্যাটস অল মাই লর্ড।
2: শুনানি আজকের মতো।

0: molto vero il
1: আপনি এত টেনসড হচ্ছেন কেন মিস্টার মিত্র? কেস তো আমাদের ফেভারে, ওরা তেমন ভাবে কিছু প্রমাণ করতে পারেনি।
2: না না, আপনি যখন আছেন তখন আমি আসলে চিন্তা হচ্ছে অর্ণবের মাকে নিয়ে। সাক্ষী দিতে উঠে হঠাৎ যদি নার্ভাস হয়ে যায়।
1: নার্ভাস হবার কি আছে, উনি তখন পূজার ঘরে ছিলেন। আপনাদের চিৎকার শুনে নিচে নেমে আসেন, ততক্ষণে আপনার পুত্রবধূ ওই উনি বলবেন। অর্ণববাবু, আপনার কিছু জিজ্ঞাসা আছে?
3: না,
1: ওদের উকিল আপনাকে যাই প্রশ্ন করুক, আপনি কনফিডেন্টলি, মানে আমি আপনাকে যেভাবে ব্রিফ করেছি নিশ্চয়ই মনে আছে।
3: হ্যাঁ
1: ঠিক আছে, কাল কোর্টে দেখা হবে। তিন দিন ধরে সুরমা আমার সঙ্গে কথা বলছে না, ওর ইচ্ছে নয় আমি এই কেসটা হাতে নিই। আমি কি ভুল করলাম? একদিকে প্রচুর টাকা, অন্যদিকে বিবেক, একদিকে আমার প্রফেশন, অন্যদিকে মূল্যবোধ, মনুষ্যত্ব, সামাজিক দায়। সুরমা ঠিকই বলেছে, যেভাবে বিপাশাদের হত্যা করা হয় তাতে আমি জানি এভাবে অর্ণবদের কেসে জিতিয়ে দেওয়া অন্যায়, এক ভয়ঙ্কর পাপ নিজের মনের কাছে। কিন্তু আমি এখন কি করব?
4: বাবা,
1: কে ও অমৃতা?
4: তুমি ঘুমোবে না?
1: ঘুম আসছে না।
4: আমি জানি কেন তোমার ঘুম আসছে না। একটা কথা বলবো?
1: বল।
4: মা তোমাকে কিছু বলেছে না?
1: হ্যাঁ, একটা কেসের ব্যাপারে।
4: মার কথাটা তুমি রাখতে পারতে, মা তো তোমাকে অন্যায় কিছু বলেনি।
1: অমৃতা, তুমি জানো এই কেসে জিততে পারলে কত টাকা হাতে আসবে?
4: কি করবে অত টাকা নিয়ে?
1: টাকাটাই তো জীবনের সব। তুমি তো ইকোনমিক্সের ছাত্রী, তোমার তো জানা উচিত ইকোনমি ইজ দ্য লাভ অফ লাইফ। তাছাড়া তোমার বিয়েতে টাকা লাগবে না?
4: না, টাকা কিংবা যৌতুকের বিনিময়ে আমি বিয়ে করব না বাবা।
1: এসব তুমি কি বলছো? টাকা খরচ করে তো দেখছো যে
4: বিপাশাদীদের মরতে হয়। আমি মানে নিজের পছন্দ মতো বিয়ে করব বাবা, সেখানে টাকা সোনা যৌতুক এসবের কিচ্ছু প্রয়োজন নেই।
1: নিজের পছন্দ মতো বিয়ে, তার মানে তুমি?
4: সময় এলেই আমি তোমাকে বলবো সব, যদি অমত করো তাহলে কিন্তু ভুল করবে, যেরকম ভুল বিপাশাদির বাবা করেছিলেন।
1: তুমি কি বিপাশাকে চেনো?
4: না, আমি চিনি, আমাদের ইউনিভার্সিটির একজন স্কলার, পলিটিক্যাল সায়েন্সে পিএইচডি ডিপ্লোমা করতেন, চমৎকার মেয়ে বিপাশাদি, সবাই ওকে ভালোবাসতেন। আজকে শোক সভা হলো, আমিও ছিলাম, সবাই কাঁদছিল। আমার সবাই বলছিল যারা বিপাশাদিকে এরকম নির্মমভাবে মেরেছে তাদের তুমি, আমার আমার লজ্জা করছিল বাবা। ওরা সবাই আমার থেকে এমন ভাবে তাকাচ্ছিল যেন আমি বিপাশাদিকে খুন করেছি। আমি আমি জানি বাবা, ওরা ওরা সবাই তোমাকে, তুমি তুমি কেসটা ছেড়ে দাও বাবা।
1: অমৃতা, তুমি শুতে যাও, আমাকে আমাকে একটু একা থাকতে দাও। আই এম ফিলিং ভেরি টায়ার্ড, প্লিজ।
2: অর্ণব বৌমার কাছে একদিন টাকা চাইল, সেই নিয়ে বৌমার সঙ্গে একদিন গণ্ডগোল। অর্ণব মাথা গরম করে ফেলল, প্রথমে কথা কাটাকাটি, তারপর হাতাহাতি, তারপর এক সময় আমরা দেখলাম শি ইজ ডেড।
1: আপনি আপনি যখন আপনার স্ত্রীর কলাটা টিপে ধরেছেন, আপনার শক্ত আঙুলগুলো যখন বিপাশার গলায় বসে যাচ্ছে, ধীরে ধীরে ওর দমটা বন্ধ হয়ে আসছে

0: একটু নিঃশ্বাস নেবার জন্য সে পাগলের মতো ছটফট করছে, ওর পেটের ভেতর বাচ্চাটাও তখন।
1: আমি টেপটা শুনেছি, কি বিভৎস মৃত্যু, কি ভয়ঙ্কর নিষ্ঠুরতা! যে লোকটা তার স্ত্রীকে এই রকম নিষ্ঠুর ভাবে খুন করে তাকে তুমি নির্দোষ প্রমাণ করবে? তুমি এই কেসটা ছেড়ে দাও,
2: ওরা সবাই আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিল যেন আমি বিপাশা দিকে খুন করেছি। তুমি এই কেসটা ছেড়ে দাও বাবা, তুমি এই কেসটা ছেড়ে দাও, তুমি এই কেসটা ছেড়ে দাও বাবা।

0: মিলর্ড, আমি আজ মহামান্য আদালতের সামনে দাঁড়িয়ে যা বলবো তা আপাত দৃষ্টিতে নাটকীয় মনে হলেও তা নাটক নয়। একজন আইনজীবী হিসেবে আমি যথেষ্ট সুনাম অর্জন করেছি, কিন্তু এই সুনামের পেছনে রয়েছে অনেক পাপ, অনেক অন্যায়, অসত্য। মিলর্ড, আজ সামান্য একটু পুণ্য অর্জন করার সুযোগ এসেছে, একজন মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করার সুযোগ এসেছে। তাই আমি আজ আমার দায়িত্ব থেকে, একজন আইনজীবীর দায়িত্ব থেকে আমি মুক্ত হতে চাইছি। মিলর্ড, দিস ইজ মাই রেজিগনেশন লেটার। আমি আপনার অনুমতি নিয়ে আমার ইউনিফর্ম খুলে ফেললাম। একজন সাধারণ মানুষ হিসেবে আমি আজ মহামান্য আদালতের কাছে কিছু বলতে চাই।
1: আপনাকে বলবার জন্য অনুমতি দেওয়া হলো,
0: ধন্যবাদ। কিছুক্ষণ আগে আমার বন্ধু সরকারি পক্ষের আইনজীবী যা বললেন, আমি বিপাশা হত্যা মামলার আসামি অর্ণব মিত্র সম্পর্কে সেই একই কথা বলতে চাই।
1: আপনি কি বলছেন মিস্টার সেন? হি ইজ ইউর ক্লায়েন্ট?
0: নো মিলর্ড, হি ইজ নট মাই ক্লায়েন্ট, হি ইজ এ ক্রিমিনাল, এ কিলার। এই অর্ণব মিত্র গলা টিপে তার স্ত্রী বিপাশা দেবীকে হত্যা করেছে। তারপর অর্ণব মিত্র আর তার বাবা মণিব্রত মিত্র এবং তার মা অনুরাধা দেবী সেই লাশটাকে টানতে টানতে নিয়ে গেছে বাথরুমে। সেখানে তার গায়ে কেরোসিন ঢেলে লাশটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ইটস আ ক্রুয়েল কিলিং, এর মতো নিষ্ঠুরতা। আর আর আমি কিনা সেই অর্ণব মিত্রকে এই মহামান্য আদালতের সামনে নির্দোষ প্রমাণ করতে? মিলর্ড, আমাদের দেশে বহু মেয়েকে এভাবে মরতে হয়, আর এই আদালতের সামনে দাঁড়িয়ে আমরা সেই সব খুনিদের আইনের শব্দ ভাঙিয়ে নির্দোষ প্রমাণ করি। মহামান্য বিচারক, এই আদিম প্রথা, এই নারকীয় হত্যাকাণ্ড বন্ধ করবার সময় এসে গেছে। শুরুটা আমি করলাম।
1: আপনার কাছে কোনো প্রমাণ আছে যে শ্রী অর্ণব মিত্র তার স্ত্রী বিপাশা দেবীকে খুন করেছেন?
0: ইয়েস মিলর্ড, আছে। এই ক্যাসেট, এই ক্যাসেটে রয়েছে আসামি স্বীকারোক্তি। মহামান্য আদালতের অনুমতি পেলে আমি ক্যাসেটটা শোনাতে পারি?
1: আপনাকে অনুমতি দেওয়া হলো, আপনি ক্যাসেটটা শোনাতে পারেন।
0: ধন্যবাদ।
2: আমি আপনাকে সব কথা বলবো, কিন্তু আপনি যে আমার সব কথা টেপ করবেন তাতে যদি
0: কোনো ভয় নেই অর্ণববাবু, আমি আপনার কথাগুলো টেপ করতে চাইছি, কারণ সত্যি কথাগুলো না জানলে আমার পক্ষে কেস সাজানো মুশকিল। তাছাড়া সবসময় আমি আপনাকে কাছেও পাবো না, আপনি নিশ্চিন্তে নির্ভয় বলতে পারেন। তবে

0: অবশ্যই সত্যি কথাগুলো বলবেন। বলুন।
1: হ্যাঁ, সেদিন ছিল শনিবার, 21 নভেম্বর। মনটাও ভালো ছিল না সেদিন। একটা 50,000 টাকার শেয়ার জলের দর ছেড়ে দিতে হয়েছিল। বারে বসে সেদিন প্রচুর মদ্যপান করেছিলাম, নেশাটাও বেশ জমে উঠেছিল। বাড়ি ঢুকে দেখলাম বিপাশা শুয়ে শুয়ে একটা বই পড়ছে। মাথাটা তপ করে গরম হয়ে উঠল।
2: বাহ, ভালোই তো আছো, চিন্তা নেই, ভাবনা নেই।
3: এভাবে কথা বলছো কেন? শরীরটা হঠাৎ খারাপ লাগছিল তাই। তাছাড়া রোজই তো জেগে থাকি রাত 11টা 12টা, কোনোদিন একটাও বেজে যায়।
2: আইডিয়াল ওয়াইফ, অতিব্রতা স্ত্রী। দেখে তুমি কাল তোমার বাবার কাছে যাবে, টাকাটা আমার কালি চাই।
3: কিসের টাকা?
2: ন্যাকামি করো না তো। দেখো মন মেজাজ ভালো নেই, গায়ে হাত তুটে যেতে পারে। লোক লোক লোক এট মি, লোক এট মি। তোমার বাবা, তোমার বাবা তোমার বিয়ের সময় যে টাকাটা আমায় দেবেন বলেছিলেন, সেই টাকাটা।
3: তোমাকে তো বলেছি বাবার কাছে টাকা নেই, থাকলে এতদিনে
2: কে কে এতদিনে কে হ্যাঁ কে কে থাকলে এতদিনে আমায় দিয়ে দিতে না?
3: তুমি তুমি আমার গায়ে হাত তুললে। আমি আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকবো না।
2: ওয়েট ওয়েট ওয়েট ওয়েট, কোথায় যাচ্ছ? এত রাত্রে ভদ্র বাড়ির এক বউ কোথায়?
3: ভদ্র বাড়ি?
2: ইয়েস, ভদ্র বাড়ি।
3: পোশাক আর টাকা থাকলে ভদ্র হওয়া যায় না। শাট
2: আপ! এত রাত্রে কোন মেয়ে ছেলেরা বাইরে বেরোয় জানো?
3: জানি, তারাও সম্মান নিয়ে বেঁচে আছে, তাদের অবস্থাও আমার থেকে ভালো। তোমাদের জন্য কি করিনি আমি? অথচ বিয়ের পর থেকে একটু ভালোবাসা, আদর, মমতা, সম্মান কিচ্ছু কিচ্ছু পাইনি আমি, কিচ্ছু না। সারাটা সময় শুধু টাকা টাকা টাকা।
2: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এখান থেকে কোথাও যাবে না। ইয়েস, এত সহজে তুমি ছাড়াবে ভেবেছো?
3: ছেড়ে দাও আমাকে।
2: টাকাটা দাও, আগে টাকাটা দাও, তারপর তো ছাড়া যাবে।
4: সবকিছু জেনে গেছে, বাইরে যদি ও সবকিছু ফাঁস করে দেয় তাহলে আমরা বিপদে পড়ে যাব, আমাদের মান সম্মান সবকিছু।
2: রাখো রাখো রাখো, ওটা রাখো, সুটকেসটা রাখো।
3: তোমাদের তো এত টাকা, অথচ তোমাদের শুধু ভিকিরের মতো টাকা চাওয়ার অভ্যেস কেন বলবে? তোমাদের ভেতরটা এত নোংরা, এত কুৎসিত।
4: বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে যা খুশি তাই বলে যাচ্ছে, আর তুই সেটা শুনছিস? তোর আত্মসম্মানে লাগছে না?
2: কি বললে? আমরা ভিখিরি, আমরা নোংরা, কুৎসিত,
4: এত তোর? তোমাকে আমি ছেড়ে দিলে কিন্তু আমরা আমি সেটা হতে দেব না তোমাকে।
2: বাবা বাবা, কি হলো বাবা?
1: বাবা না, একজন নয়, দুজন।

0: দুজন ওর গর্ভে তো পুলিশ জেল আমাদের মান সম্মান ব্যবসা সবকিছু শোন শোন শোন
1: বিভাষ
0: তোর মা আছে এক কাজ কর চল চল আমরা ডেড বডিটাকে বাথরুমে নিয়ে যাই হ্যাঁ বাথরুমে বাথরুমে তারপর কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দিই চল
2: বন্ধ করুন বন্ধ করুন টেপটা বন্ধ করুন
0: আমি আর শুনতে পাচ্ছি না আমি আর শুনতে পাচ্ছি না আই কিল মাই ওয়াইফ আমি শ্রী অর্ণ মিত্র স্বীকার করছি আমি আমার স্ত্রী বিভাষাকে গলা টিপে হত্যা করেছি মিলন আমি হত্যা করেছি

0: ভারতীয় দণ্ডবিধির 302 ধারা অনুসারে আমি আসামি শ্রী অর্ণব মিত্র এবং তার পিতা শ্রী মণিব্রত মিত্রকে 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম।
1: অনেক রাত হল, খেতে যাবে না?
2: কে? ও, তুমি?
1: হ্যাঁ, চলো খেতে চলো।
2: সুরমা, সুরমা, আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো তো। আমাকে আমাকে আজ মানুষের মতো দেখাচ্ছে কিনা?
1: হ্যাঁ গো, হ্যাঁ, সত্যিকারের মানুষের মতন।

সতীদাহ নাটকটি শেষ হল। রচনা সমীর দাশগুপ্ত, অভিনয় করেছেন সিদ্ধার্থ সেন, গৌতম চক্রবর্তী, মণিব্রত, তরুণ মিত্র, ডাক্তার শোভন, সন্দীপ মজুমদার, অর্ণব, শুভাশিস মুখোপাধ্যায়, বিচারক হারাধন সাহা, সতী স্ত্রী সুদেষ্ণা দত্ত, অমৃতা শিপ্রা লাহিড়ি, সুরমা জয়শ্রী সেন, তনুময় দেবরাজ রায় ও বিপাশার ভূমিকায় নন্দিনী মালিয়া। সম্পাদনা বিশ্বনাথ দাস, প্রযোজনা অজিত গঙ্গোপাধ্যায়।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথমেই সুচিত্রা মিত্র।

শুনলেন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানটি এই পর্যন্তই। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা হয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়া মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে যোগ দেন। ক্ষেপণাস্ত্র পরীক্ষা সাফল্যের সঙ্গে চালানোর জন্য ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মূল শর্তগুলি পূরণ না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষর করা হবে না বলে জানিয়ে দিয়েছে ইরান। এদিকে উভয় পক্ষই চুক্তিতে রাজি বলে মার্কিন প্রশাসন ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছে। ফুটবল বিশ্বকাপে আজ সুইজারল্যান্ড কাতারের ও মরক্কো ব্রাজিলের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা হয়েছেন। দেশ ছাড়ার আগে তিনি বলেন, ভারতের কৌশলগত ক্ষেত্রে ফ্রান্স এক গুরুত্বপূর্ণ অংশীদার। এই সফর দুদেশের মধ্যে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে বলেও তিনি আশা ব্যক্ত করেন। ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল তিনি যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন। ভারত ফ্রান্স উদ্ভাবনী ক্ষেত্রের উদযাপনে এই অনুষ্ঠান হবে। ভারতের স্টার্ট আপগুলিকে বিশ্ববাজারে তুলে ধরতেই এই অনুষ্ঠান। সফরের পরবর্তী পর্যায়ে আগামীকালই দুদিনের সফরে তিনি স্লোভাকিয়ায় যাবেন। উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব দৃঢ় করতে এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। সে দেশের ব্রাতিস্লাভায় তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর শ্রী মোদী চলতি মাসের ১৬ এবং ১৭ তারিখে হতে চলা G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের এভিয়ানে যাবেন। এই নিয়ে পরপর ৮টি G7 বৈঠকে ভারতকে ডাকা হল, যা ভারতের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকেই তুলে ধরে বলে তিনি মন্তব্য করেন। ১৮ জুন তিনি ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে বিভাটেক ২০২৬ অংশ নেবেন। প্যারিসে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে এক আলাপচারিতায় মিলিত হবেন প্রধানমন্ত্রী। ওই দিনই দেশে ফেরার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি থেকে উৎপাদন ক্ষেত্র, মহাকাশ বিজ্ঞান, সেমি কন্ডাক্টর এবং ড্রোন সহ একাধিক ক্ষেত্রে দেশের যুবরা বিশেষ অবদান রাখছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, স্টার্ট আপ ক্ষেত্রে ভারত বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে এবং এই স্টার্ট আপ তৈরি করা যুবরা দেশের ছোট শহর গ্রাম থেকে উঠে আসছেন। আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে দেশের যুবরা বিশ্বমঞ্চে ভারতের নাম সুপ্রতিষ্ঠিত করছেন বলেও মন্তব্য করেন তিনি। স্টার্ট আপ ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া এবং অটল ইনোভেশন প্রকল্পের মতন সরকারি উদ্যোগগুলি দেশের যুবদের জন্য এক উদ্ভাবনী পরিবেশ তৈরি করেছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে উত্তরাখণ্ডের দেরাদুনে ইন্ডিয়া মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে যোগ দেন। প্যারেড পরিদর্শনও করেন তিনি। পুরুষ ক্যাডেটদের পাশাপাশি এই বছরই প্রথমবার মহিলা ক্যাডেট বাহিনী প্যারেডে অংশ নেয়। এই অনুষ্ঠানে ৫০০রও বেশি পুরুষ ও মহিলা ভারতীয় সেনাবাহিনীর অফিসার হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি তার ভাষণে নবনিযুক্ত অফিসারদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশের স্বার্থে আত্মত্যাগে তারা সর্বতোভাবে প্রস্তুত।
1: As you pass out of this institution as proud officers of the great Indian Army, you should carry within your heart the motto of academy.

0: वीरता और विवेक, फेलोर एंड विस्डम, रिमेन हम्बल इन सक्सेस एंड रेजिलियंट इन एडवर्सिटी। आई एम कॉन्फिडेंट दैट यू विल राइज टू एवरी चैलेंज एंड कंटिन्यू टू एनहांस द प्रेस्टीज ऑफ द इंडियन आर्मी एंड आवर ग्रेट नेशन। आई वंस अगेन एक्सटेंड माई हार्टफेल्ट कॉन्ग्रेचुलेशंस टू ऑल द पासिंग आउट ऑफिसर कैडेट्स ऑन देयर कमीशनिंग।
1: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতীয় বিমান বাহিনীর নবনিযুক্ত আধিকারিকদের নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সাজুজ্য রেখে ড্রোন, কৃত্রিম উপগ্রহ ও রোবোটিক্সের মতন আধুনিক যুদ্ধ প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার আহ্বান জানান। হায়দ্রাবাদের গুন্ডিগালে অবস্থিত বিমান বাহিনীর একাডেমিতে আয়োজিত 217তম কোর্সের কম্বাইন্ড গ্র্যাজুয়েশন প্যারেড পরিদর্শনকালে তিনি আজ একথা বলেন। আধিকারিকদের রাজনাথ সিং উদ্ভাবন, সতর্কতা এবং নিরন্তর শেখার উপর গুরুত্ব আরোপ করার পরামর্শ দেন। তিনি বলেন, আধুনিক যুদ্ধ পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এসেছে এবং আধিকারিকদের অবশ্যই নতুন নতুন যুদ্ধ ব্যবস্থা ও কৌশল সম্পর্কে তাদের সর্বদা অবহিত থাকতে হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনটি পরীক্ষা সাফল্যের সঙ্গে চালানোর জন্য প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিওর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মাঝারি পাল্লার জাহাজ বিধ্বংসী ব্যবস্থা প্রতিহত করতে ডিআরডিও এ মাসের 10 ও 11 তারিখে এই পরীক্ষা চালান। অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের প্রতিফলন বলে তিনি জানান।
2: डीआरडीओ द्वारा विकसित सिस्टम जैसे आकाश और ब्रह्मोस ने ऑपरेशन सिंदूर के दौरान रियल टाइम सिचुएशन में अपनी उत्कृष्ट क्षमता का प्रदर्शन किया है। इन सिस्टम्स की सफलता ने यह सिद्ध कर दिया है कि भारत आज ग्लोबल डिफेंस टेक्नोलॉजी इकोसिस्टम में कम्पीट करने की क्षमता भी रखता है। डीआरडीओ ने प्रमाणित कर दिया है कि भारत के वैज्ञानिकों की प्रतिभा, भारत के वैज्ञानिकों का टैलेंट किसी भी डेवलप्ड नेशन से कम नहीं है।
1: আসামের জোরহাট বিমানবন্দরে আজ ভারতীয় বায়ুসেনার একটি AN-32 বিমান ভেঙে পড়ে। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে বলে বায়ুসেনা আধিকারিকরা জানিয়েছেন। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে কোর্ট অফ ইনকোয়ারি তৈরি করা হয়েছে। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনের চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রসাদ তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মূল শর্তগুলি পূরণ না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তিতে ইরান স্বাক্ষর করবে না বলে জানিয়ে দিয়েছে। তবে সূত্রের খবর, দুপক্ষই প্রাথমিকভাবে চুক্তির কাছাকাছি পৌঁছেছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি সরকারি প্রচার মাধ্যমে জানান, দুপক্ষের মধ্যে সমঝোতা স্মারকপত্র বা মৌমের বিষয়বস্তু চূড়ান্ত করে আগামী কয়েকদিনের মধ্যেই তা ডিজিটাল মাধ্যমে স্বাক্ষরিত হতে পারে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার না করলে চূড়ান্ত চুক্তি সম্ভব নয় বলে ইরান প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে উভয় পক্ষই চুক্তিতে রাজি বলে মার্কিন প্রশাসন ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছে। আলোচনায় অংশগ্রহণকারীদের দায়বদ্ধতার উপরেই চূড়ান্ত শান্তি চুক্তি নির্ভর করবে বলে ওয়াশিংটনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। রাশিয়া থেকে তেল কেনার প্রসঙ্গে ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী এলিনা ভালতোনেন ভারতের পাশে দাঁড়িয়েছেন এবং বলেছেন, ভারত পশ্চিমী দেশগুলির তেল সংক্রান্ত সর্বোচ্চ মূল্যনীতি মেনে চলে। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, তেল রপ্তানি করে রাশিয়ার আর্থিক লাভ নিয়ন্ত্রণে রাখতে এই মূল্যনীতির প্রণয়ন করা হয়েছিল এবং ভারত তার সঙ্গে সাহায্যপূর্ণ ব্যবহার করেছিল। ইউরোপীয় দেশগুলির এই সমালোচনার উত্তরে শ্রী জয়শঙ্কর বলেন, পশ্চিমী দেশগুলির নিষেধাজ্ঞার ফলেই ইউরোপের দেশগুলির মধ্যে প্রাচ্য থেকে তেল কিনতে বাধ্য হয়। ভারতকেও এর ফলে অন্য সমাধান খোঁজার পথ বেছে নিতে হয় বলেও তিনি মন্তব্য করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর হামলায় 3 জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেন, বাণিজ্যিক জাহাজের ওপর এই ধরনের প্রাণঘাতী পদক্ষেপ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বিদেশ মন্ত্রক জানিয়েছে, লিয়াকি ফ্রিডম জাহাজে ভারতীয় নাবিকদের মৃত্যুর খবরটি সঠিক নয়। তারা জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেছেন এবং সকল কর্মী নিরাপদে আছেন বলে মন্ত্রক জানিয়েছে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এক মিথ্যা ও ভিত্তিহীন দাবি ও পোস্টার বিষয়ে সতর্ক থাকার জন্য বিদেশ মন্ত্রকের ফ্যাক্ট চেক ইউনিট জনসাধারণকে আহ্বান জানিয়েছে। ফিফা এখন ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড কাতারের বিরুদ্ধে খেলবে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। অন্য ম্যাচে গ্রুপ সির ম্যাচে নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে, খেলা শুরু হবে রাত 3:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 6 দিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা হয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়া মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে যোগ দিয়েছেন। খবর এখনকার মতো শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান।

বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে চলে এসেছি আমি হৈমন্তী। আজকে যেসব গান শোনাবো সেই সব ব্যান্ডের গানেই কিন্তু রয়েছে প্রেম, প্রেম আর ভালোবাসার গান। আজকের মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের বাংলা ব্যান্ডের গানে প্রেম বলতে ব্যান্ডের গানে বিশেষ করে যেটা মনে পড়ে সেটা হচ্ছে কলেজ প্রেমের কথা, তাই না? তাই কলেজ প্রেমের একটি গান শোনালে কেমন হয়? রইল চন্দ্রবিন্দু থেকে এই গানটি বন্ধুদের জন্য।

শুরুতেই বলেছি আজকের বাংলা ব্যান্ডের গানে শুধুই প্রেমের গান। বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ বৈষ্ণব পদাবলী আর আধুনিক প্রেমের কবিতা। এই বৈষ্ণব পদাবলীর ছোঁয়া যে ব্যান্ডের গানে, সেটি রইল বন্ধুদের জন্য মোকাম থেকে।

ব্যান্ডের গানের অনুষ্ঠান এই পর্যন্তই। সঙ্গে ছিলাম হৈমন্তী রায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 12 সেকেন্ড এবং বাংলাদেশ সময় বিকেল 4:22

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: এখন আবহাওয়ার পূর্বাভাস। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, প্রধানত মেঘলা আকাশ, সঙ্গে হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এখন পর্যন্ত দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 94% এবং সর্বনিম্ন 62%। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো বিশেষ সতর্কবার্তা নেই। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবী বন্ধুদের জন্য আরও একবার জানিয়ে দিই, কোনো বিশেষ সতর্কবার্তা নেই।

এখন আপনাদের জানিয়ে দেব আজ আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। ভারতীয় সময় 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর আমার কলম, উপস্থাপনায় লাকি বণিক। বিকেল 4:35 আরোগ্য নিকেতন, বিশ্ব রক্তদাতা দিবস এই বিষয়ে অনুষ্ঠানটি বাইরে থেকে সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনা করেছেন রূপময় কোলে। 4:50 ঢাকার চিঠি, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় উৎসব সিনহা, 5:50 ক্রীড়াঙ্গন। শুটার জয়দীপ কর্মকারের সাক্ষাৎকার নিয়েছেন রতন চক্রবর্তী, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। 6:20 ক্ষেত খামারের কথা, খরিফ ধান প্রস্তুতি এ বিষয়ে আলাপচারিতায় ঋষি কৃষ্ণ দে, মলয় কুমার ভৌমিক, উপস্থাপনায় সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে হাত কাঁপা এ বিষয়ে বলবেন ডাক্তার শাম্বদিত্য দাস। 7:00 তরজা গান। 7:45 নস্টালজিয়া, মঞ্চ বড় পর্দা ও দূরদর্শনের প্রবীণ অভিনেতা শ্যামল চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন স্পন্দন দাস, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব, প্রযোজনা দুর্বাদে। 8:15 শ্রবণী, অনুষ্ঠানে শুনবেন কিন্নর রায়ের স্বরচিত গল্প, মিতুল দত্তের স্বরচিত কবিতা এবং রমানাথ রায়ের স্বরচিত গল্প। 9:00 কথায় গানে, উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে বিশেষভাবে সক্ষমদের জন্য অনুষ্ঠান, বিষয় ড্রভেট সিন্ড্রোম সম্পর্কিত সচেতনতা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বাদে। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে তিলক কামোদ রাগে সেতার পরিবেশন করবেন পণ্ডিত সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের

আকাশবাণী মৈত্রী শুরু করছি আজকের অনুষ্ঠান অনুরোধের আসর। আমার দুই বাংলার শ্রোতা বন্ধুদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি উৎসব সিনহা। আজ প্রথম যে গানটি অনুরোধের আসরে আপনাদের শোনাব, জয় ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন শ্রোতা বন্ধুরা গয়াচরণ রানো, নবনীতা রানো এবং প্রিয়ব্রত রানো। তারা অনুরোধ পাঠিয়েছেন ধানদলসা নিরোল পূর্ব বর্ধমান থেকে। কেতুগ্রাম থানা এলাকায় তারা সবাই থাকেন এবং আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনেন। আপনাদের সকলের জন্য এই গানটি।

আজকের বিশেষ দিনে সবিতা চৌধুরীর একটি গান শোনার জন্য অনুরোধ জানিয়েছেন খানাকুল হুগলি থেকে শ্রোতাবন্ধুরা চন্দন কুমার রায়।

পরের গানটি শোনাবো কুমার শানুর কণ্ঠে। অনুরোধ জানিয়েছেন তালা সাতক্ষীরা বাংলাদেশ থেকে শ্রোতাবন্ধু।

কুমার শানুর কণ্ঠে শুনলাম এই গানটি। সাতক্ষীরা বাংলাদেশ থেকে অনুরোধ জানিয়েছিলেন মুশফিকা নরউইন ফাতেমা। অনুরোধের আসরের পরবর্তী গানে চলে যাওয়ার পালা। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন জয়রামপুর বাঁকুড়া থেকে লক্ষ্মী নারায়ণ সাহা, অন্নপূর্ণা সাহা, রাজেশ সাহা ও শ্রীলেখা সাহা। আপনাদের জন্য রইল এই গানটি।

পরবর্তী গানের অনুরোধ জানিয়েছেন বেগমপুর বসিরহাট উত্তর চব্বিশ পরগনা থেকে শ্রোতা বন্ধু আনারুল ইসলাম। আশা ভোঁসলের কণ্ঠে লালকুঠি ছায়াছবি থেকে তিনি শুনতে চেয়েছেন এই গানটি।

আছি আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর নিয়ে। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন যে গানটি আপনাদের শোনাবো সেটির অনুরোধ জানিয়েছেন তপন চক্রবর্তী, বসুবাটি সিঙ্গুর থেকে। হেমন্ত মুখোপাধ্যায় এবং সহশিল্পীদের কণ্ঠে এই গানটি আপনাদের জন্য।

শোনাবো আজকের অনুরোধের আসরের শেষ গানটি। চলতে চলতে অনেকটা পথ আমরা চলে এসেছি। শেষ গানটির অনুরোধ জানিয়েছেন অনেকজন, শিবির কুমার বেতাল, মিতালি বেতাল, সপ্তদীপ বেতাল, অনুসুয়া সরকার, আয়ুষ সরকার, তরুণ সরকার এবং শর্মী সরকার। তারা অনুরোধ জানিয়েছেন পূর্ব বর্ধমানের শ্রীপল্লী থেকে। হৈমন্তী শুক্লার কণ্ঠে আপনাদের অনুরোধের, পছন্দের এই গানটি দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান।

শেষ হলো অনুরোধের আসর। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি উৎসব সিনহা, আকাশবাণী মৈত্রী। এখন অনুষ্ঠান মহিলাদের আসর, আমার কলম, উপস্থাপনায় লাকি বণিক।

দুই বাংলা শ্রোতা বন্ধু, আবারও চলে এলাম আপনাদের মাঝে আপনাদের লেখা চিঠি নিয়ে। হ্যাঁ, আমার কলমে চিঠি আপনারা লিখে পাঠিয়েছেন ঝড় বৃষ্টির রাত্রি এ মাসে চিঠির বিষয়। তো বেশ কয়েকটা চিঠি কিন্তু আছে আমার হাতে, সবকটা চেষ্টা করব পড়ে ফেলার। তাই এবার সরাসরি চিঠির পাতায়। ঝড় বৃষ্টির রাত্রি এ বিষয় নিয়ে চিঠি লিখেছেন। প্রথম চিঠি যেটা আমি দেখতে পাচ্ছি, জয়তী নন্দ আচার্য ধর্মদাস বার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। দেখি দিদিকে লিখেছেন, প্রিয় আমার কলম, সবাইকে ভ্যাবসা গরমে হঠাৎ ঝড়ের আর পাকা আম কুড়োনোর অনেক শুভেচ্ছা রইল। বেশ, সবাই ভাবছ এসব কি উদ্ভট সম্বোধন, তাই না? আর বলো না, প্রচণ্ড অসহ্য গরমে প্রায় বিকেলে বা সন্ধ্যেই হঠাৎ করে বালির ঘূর্ণিঝড় হয় এই সমুদ্রের কাছাকাছি অঞ্চলে। তখন রাস্তায় আম, কালোজাম, জামরুল অঝরে পড়তে থাকে, আর সেটা কুড়োনোর জন্য কিছু মানুষ জীবন বিপন্ন করেও কুড়োতে থাকে। তারপর সন্ধ্যেই যখন পথঘাট এক শীতল নীরব নির্জনতায় পর্যবসিত হয়, তখন ইনভার্টারের ঝিম ধরা আলোই লোডশেডিংয়ে কেমন অচেনা লাগে শহরটাকে। আমার গ্রামের ঘরে বেড়ে ওঠা শৈশব হ্যারিকেনের আলোই, যৌবনের অর্ধেক ইমার্জেন্সির আলোই, আর এখন ইনভার্টারের আলোই চলছে। তবে ফেলে আসা দিনগুলো অন্ধকারে ঝড় বৃষ্টির সন্ধ্যায় যে কি মনোরম ছিল তা বলে বোঝাতে পারবো না বন্ধু। এমনতর সময় ঠাকুমা প্রায় দিন বেগুনি পেঁয়াজের পাকুড়ি ভেজে চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে দিতেন। আবার কখনো লুচি আলু ভাজা হতো, তার সঙ্গে ছিল দাদা মশায়ের অবিশ্বাস্য জীবন্ত বর্ণনা। সে জিম করবেটের থেকে শুরু করে নানান স্বাদের তথ্য সম্মিলিত ভ্রমণ কাহিনী, মনে হয় সব যেন স্বচক্ষে দেখতে পাচ্ছি। ঠাকুমা আবার রামায়ণ মহাভারতের কাহিনী, কখনো বিভিন্ন শ্রেণীর ভূতুরে গল্প শোনাতেন। এতদিন পর এসব ফিরে দেখতে গিয়ে কেমন যেন টাইম মেশিনে চড়ে অনেকটা সময় মনে হলো পিছিয়ে গেলাম। আসলে তখন জীবনের সীমিত ক্ষমতার মাঝে, কিছু প্রায় না পাওয়ার মাঝেও আন্তরিকতাপূর্ণ নির্মল আনন্দ ছিল। আজ যা বাহ্যিক আড়ম্বরের আত্মকেন্দ্রিক মানসিকতায় অন্তঃসার শূন্য বর্তমান প্রজন্মের বেড়ে ওঠা, ভাবলে খুব কষ্ট হয়। দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না। ঈশ্বরের কাছে সবার মঙ্গল কামনা করি। জয়তীনন্দ আচার্য ধর্মদাস বার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন।

এবারে আরও এক শ্রোতা বন্ধু, যিনি নিয়মিত চিঠি লেখেন, রূপা বৈরাগী বহিরগাছি নদিয়া থেকে লিখেছেন। ঝড় বৃষ্টির রাত্রিতে তার অভিজ্ঞতা কেমন পড়ে শোনায় বন্ধু। প্রায় বছর কুড়ি আগের এক রাত, আষাঢ় মাস, মুষলধারে বৃষ্টির সঙ্গে দমকা বাতাস। সন্ধেই দাদু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। গ্রামের মধ্যে মাটির রাস্তা, বর্ষায় এক হাঁটু কাদা জল। দাদুর অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। ওই খারাপ রাস্তা দিয়ে এমন গুরুতর অসুস্থ মানুষকে হসপিটালে নিয়ে যাওয়া হয় প্রায় মাঝরাতে। তবে আমাদের দুর্ভাগ্য, হসপিটালে চিকিৎসা শুরুর আগেই দাদু আমাদের ছেড়ে চলে যায়। সেই দুর্যোগের রাত আমাদের জীবনের এক অভিশপ্ত রাত হয়ে থেকে গেল। আমরা আমাদের প্রিয়জনকে হারিয়ে ফেললাম।

আসলে কোনো কোনো ঝড় বৃষ্টির রাত প্রকৃতির সঙ্গে আমাদের মনকেও যে ভেঙে চুর মার করে দেয় বন্ধু। রূপা বৈরাগী বহির কাছি নদিয়া থেকে লিখেছেন।

চলে যায় পরের চিঠিতে, পিউপা ঘোষ, গ্রাম শুকডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান থেকে। সুবাসিত বকুল সন্ধ্যা মহিলা মহল, ইউনিভার্সিটির পরীক্ষার সেদিন শেষ দিন। হলের ভিতর বাইরের খবর আসে না, শুধুই খাতার উপর চোখ আর কলমের উপর মাথা চলছে। সে ঝড় শেষ করে যখন সিঁড়ি দিয়ে নেমে গেটের কাছে এসে দেখি, পশ্চিম আকাশ তখন কালিয়া নাগের মতো ফুসছে। হ্যাঁ, পরীক্ষা মানে একটা ঝড় শেষ করে আর একটা ঝড়ের মুখোমুখি হওয়া। চোখে দেখতে ভালো লাগলেও বর্ধমান থেকে বাড়ি যেতে সময় লাগবে এক ঘন্টা, ঘড়িতে 5:05। মনে মনে আওড়াতে লাগলাম, পবন রক্ষা করো, পবন ঠাকুর রক্ষা করো। দাদুই কথা বলতেন, এখনো গ্রামের লোকের ঝড় উঠলে মাঝ উঠোনে পেরি পেতে পবনকে বসতে দেন, যাতে ক্ষয়ক্ষতি কম হয়। ঊর্ধ্বশ্বাসে দৌড়, বাসনা পেলে যে কোথায় দাঁড়াব। মিনিট 15 বাস চলার পর বোঝা গেল ঝড়ের দাপটে প্রকৃতি ভীষণ ক্ষিপ্র। তারপর বৃষ্টি, দুটো এমন রেশারেশি জুড়েছে যে বাস না বিপদ ঘটায়। বাস তখন দাঁড়িয়ে গেল, অন্ধকারে ডুবল চারিদিক, একটু কমতে আবার চলতে শুরু করলো ধীর গতিতে, কিন্তু আবার রাস্তা বন্ধ। তারপর

আসলে গাছ পড়েছে ভেঙে, বহু কষ্টে নিজের স্টপেজে স্টপেজে পৌঁছে দেখি বাবা দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে। বৃষ্টি তখনও শেষ কান্নার মতো করে চোখ ভেজা পাতায় লেগে আছে, কারেন্ট নেই, রাস্তায় ডোবা ডোবা হয়ে জল দাঁড়িয়ে। তবু বেশ সাহস পেলাম আর শেষমেশ ঘরে এসে পৌঁছলাম। পিপা ঘোষ গ্রাম সুকডাল বুদবুদ পূর্ব বর্ধমান থেকে লিখেছেন।

হ্যাঁ, এভাবেই ঝড়ের স্মৃতি কখন আমাদের মনের মণিকোঠায় চেপে বসে থাকে। এবারে অঞ্জলি ভট্টাচার্য, 29/2 কালীনাথ মুন্সী লেন, বরানগর, কলকাতা 700036 থেকে লিখেছেন। কে লিখেছেন? প্রিয় বান্ধবী, অনেকদিন নাতিকে দেখতে পাইনি, মনটা খুব খারাপ লাগছিল, তাই ঠিক করলাম আজই রওনা হব। এ ঘটনা আজ থেকে 16 বছর আগের। সেদিন ছিল রবিবার, বিকেল 4টে নাগাদ বেরিয়ে পড়লাম। হিসেব মতো গাড়িতে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, তাই চা বিস্কুট ছাড়া আর কিছু সঙ্গে নিলাম না। 1.5 ঘন্টা চলার পর প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। ভাবলাম ফিরে যাই, কিন্তু নাতির মুখটা মনে পড়ায় ফেরা হলো না। রীতিমতো বিদ্যুৎ চমকাচ্ছে, বড় বড় লরিগুলো গাড়ির গা ঘেঁষে যাচ্ছে, ভীষণ ভয় করছিল। ভাবলাম কোনো দোকান দেখতে পেলে সেখানেই গাড়ি দাঁড় করাবো। চারিদিক অন্ধকার, আমি রাস্তা দুপাশ লক্ষ্য করতে যাচ্ছি, কিন্তু কোথাও কিছু দেখতে পাচ্ছি না। গাছগুলো তো নড়ছে, মনে হচ্ছে যেন এখনই গাড়ির ওপর ভেঙে পড়বে। হঠাৎ আমার চোখে পড়লো রাস্তার ধারে টিমটিমে আলো, সেখানে গাড়ি দাঁড় করালাম। দেখলাম একটা ছোট্ট ঘরে হ্যারিকেন জ্বলছে।

একটা ভাঙা বেঞ্চি পাতা। এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, তার মুখে লম্বা সাদা দাড়ি, ধুতি পরে আছেন, হাতে লাঠি। দরিদ্র বৃদ্ধের দিকে তাকাতেই কেমন একটা সম্ভ্রম জাগে মনে। উনি আমাদের দেখেই বললেন, এই ঝড় ঝলে রাতে কে গাড়ি নিয়ে বেরোয়? হ্যাঁ, যতক্ষণ না দুর্যোগ কাটে এখানেই অপেক্ষা করবেন, যাবেন না কিন্তু। আমরা কিছু বলার আগে হঠাৎ তিনি চলে গেলেন। প্রায় দু ঘন্টা বাদে বৃষ্টি বন্ধ হলে আমরা রাতে নাতির কাছে পৌঁছলাম। তবে আমার বড় লাল রুমালটা আমি ওখানেই ফেলে এসেছিলাম। পরদিন ফেরার সময় ভাবলাম বৃদ্ধের সঙ্গে দেখা করে যায়। বিশ্বাস করো, কিছুই দেখতে পেলাম না। শুধু দেখলাম একটা ভাঙা হ্যারিকেন আর কাদামাখা লাল রুমালটা রাস্তার ধারে পড়ে আছে। এই ঘটনার কোনো ব্যাখ্যা আমি আজও করতে পারিনি বন্ধু। ভালো থেকো সবাই। অঞ্জলি ভট্টাচার্য, 29/2 কালীনাথ মুন্সি লেন, বরানগর, কলকাতা 700036 থেকে লিখেছেন। চলে যায় পরে চিঠিতে। চিরশ্রী পাল, গড়দরজা, বিষ্ণুপুর থেকে। প্রকৃতি প্রেমী আমার কলম এবারের বিষয় দিয়েছে ঝড় বৃষ্টি রাতে। একদম আমার মনের মতো বিষয় আমার কলম। বর্ষা তো এসে গেল বললেই হয়। এই বর্ষাতে ঝড় বৃষ্টি রাতের কথা যেমনই রোমাঞ্চকর তেমনি এক গা ছমছম ব্যাপার। এখনই বয়সেই ঝড় বৃষ্টি রাতকে সেভাবে হয়তো আর উপভোগ করতে পারি না। তাহলে একটু ছোটবেলাতেই আমাকে ফিরে যেতে হয় আমার কলম। আমরা যখন ছোট ছিলাম তখন পৃথিবীতে দূষণ এতটা তো প্রকট আকার দেখা দেয়নি, সুতরাং গ্রীষ্ম, বর্ষা, শীতের প্রকোপ বেশ ভালোভাবে আমরা বুঝতে পারতাম। বর্ষাকালে বৃষ্টি হতো প্রচুর, স্কুলে চলতো প্রায় রেনি ডে পর্ব, রাত্রে বৃষ্টি হলো তো আর কথা নেই। বিকেল থেকে মেঘ আধার করে নেমে আসতো, সঙ্গে ঝোড়ো হাওয়া, তার সঙ্গে থাকতো বিদ্যুতের ঝলখানি আর মেঘের গুরু গুরু ডাক। এই ঝড় বৃষ্টি রাতে তখন আবার লোডশেডিং হবে, ফলে তৈরি হতো এক গা ছমছমে পরিবেশ। আর লোডশেডিং হওয়ার জন্য মা ও পড়াশোনার জন্য সেরকম জেদ ধরতেন না। আমাদের ভাই বোনেদের তখন খুব আনন্দ, সে এক রোমাঞ্চকর দিন ছিল বন্ধু। সেই গা ছমছমে পরিবেশে আমরা ঠাকুরমার কাছে বায়না ধরতাম ভূতের গল্প শোনানোর জন্য। ঠাকুমাও নাতি নাতনিদের কথা ফেলতে পারতেন না, মায়ের হাতের গরম তেলে ভাজা সহযোগে মুড়ি খেতে খেতে ভূতের গল্প বেশ জমে উঠত। কখন রাত হয়ে যেত বুঝতেই পারতাম না। টনক নড়ত মায়ের ডাকে। রাতের খাওয়া সেরে সেই ঝড় বৃষ্টির রাতে সব ভাই বোনেরা মিলে মায়ের কাছে গভীর ঘুমের কোলে ঢলে পড়তাম। ঘুম ভাঙত, যখন ঘুম ভাঙত পাখির মিষ্টি কলতানে তখন। হ্যাঁ, চিরশ্রী পাল, গড়দরজা, বিষ্ণুপুর থেকে লিখেছেন মিষ্টি চিঠি।

এবারে রেখা মুখোপাধ্যায় সাটুই মুর্শিদাবাদ থেকে লিখেছেন। সখী মহিলা মহল, তোমার জুন মাসের বিষয়টা আমাকে নিয়ে গেল অনেক পিছনে 1993 সালে। ছোটবেলা থেকে আমি দেখেছি অনেক ঝড় বৃষ্টির রাত্রি, কিন্তু আমি তোমাকে শোনাই সেই ভয়াবহ ঝড় বৃষ্টির রাত্রির অভিজ্ঞতা। আমার স্বামী চাকরি করতেন কোল ইন্ডিয়ায়, সেদিন ওনার ডিউটি ছিল সেকেন্ড শিফটে, অর্থাৎ বিকেল 4টে থেকে রাত্রি 12টা পর্যন্ত। সন্ধ্যে 6টা থেকে ঝড় বৃষ্টি শুরু হয়, রাত্রি যত বাড়ছিল ঝড় বৃষ্টি ততই বাড়ছিল। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেল, চারদিক ঘন অন্ধকার। কোয়ার্টারে এক বছরের মেয়েকে নিয়ে এক অচানা ভয়ে প্রহর গুনছিলাম। সে সময় মোবাইল ফোন ছিল না যার দ্বারা কাউকে খবর দিতে পারবো বা খবর নিতে পারবো। বারবার ঘুরে দেখছি কখন 12টা বাজবে, স্বামী ফিরে আসবেন, কিন্তু একসময় ঘড়ির কাঠটা রাত্রি 12টার ঘর ছিল। তারপর একটা দুটো বাজলো, কিন্তু স্বামী ফিরে আসছেন না। মন তখন

শুভ চিন্তা ছাড়া কিছু ভাবছে না। আমি ভেবে নিয়েছিলাম সব শেষ, মেয়েকে বুকে জড়িয়ে কেঁদে চলেছি। হঠাৎ দরজায় শব্দ পেলাম। আমি দরজা খোলার সাহস পাচ্ছিলাম না, ভাবছিলাম দুঃসংবাদ অপেক্ষা করছে দরজার ওপারে। স্বামী যখন আমার নাম ধরে ডাকল, আমি দৌড়ে গিয়ে দরজা খুলে ওনাকে দেখে যেন স্বর্গ হাতে পেলাম। আমি দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করায় উনি বললেন, খনিতে নামা ওঠার জন্য যে লিফট চলে সেটি স্টিম ইঞ্জিনের দ্বারা চলে। ঝড় ও ভয়ঙ্কর বৃষ্টিতে বয়লারের আগুন নিভে যাওয়ার কারণে লিফট বন্ধ হয়ে গেছে। আমরা সকলে পায়ে হাঁটা ঘোড়াপথে খনি থেকে উপরে উঠেছি, সেই জন্য দেরি। আমি কাঁদছি আর আমার ভয়ের কথা যখন বলছিলাম, তখন উনি হাসছিলেন আর বলছিলেন, তুমি এক কোল কর্মীর স্ত্রী, ভয় পেলে চলবে না যে তোমায়। আমাদের জীবন ও সেনার জীবন এক, আমরা কেউ জানি না ভূগর্ভস্থ খনিতে কি অপেক্ষা করে আছে। আজও ভয়ঙ্কর ঝড় বৃষ্টি রাত্রিতে সেদিনের স্মৃতি আমার মনকে ভীষণভাবে নাড়া দেয়। বন্ধু, রেখা মুখোপাধ্যায়, সাটুই, মুর্শিদাবাদ থেকে।

এবারে চিঠি। আনন্দময়ী মুখোপাধ্যায়, এমএম ঘোষ রোড, কলকাতা 74 থেকে লিখেছেন। অফিস থেকে বেরিয়ে 5 কিলোমিটার রাস্তা পেরিয়েছি, আরও 2 কিলোমিটার যেতে হবে। তুমুল কালবৈশাখী, সন্ধে নেমে এলো। গাছতলে দাঁড়ানো ঠিক হবে না, একটা একতলা বাড়ির ছোট্ট বাগান পেরিয়ে বারান্দায় ঠাঁই নিলাম, ভাবনা চিন্তা না করে, বাহন সমেত। দরজাটা খুলে গেল, একজন সৌম্যশ্রী মাঝবয়সী মহিলা ভিতরে ডাকলেন। কোনো আপত্তি টিকল না। ইতিমধ্যে এক নতনয়না তরুণী এক প্রস্ত পোশাক হাতে। আমি গড়রাজি, মাঝবয়সী বললেন, ওর কথাটা রাখো বাবা, বড় দক্ষিণী বৌমা আমার। দক্ষিণীর অনুরোধ রাখার শর্ত দিলাম। আমার এই বাহনে দুজনে আমরা দুজনে আমার মায়ের কাছে যাব ভোরবেলায়, আপনার আশীর্বাদ নিয়ে। আমার মামুনি খুব দুশ্চিন্তায় রাত কাটিয়েছেন, ওই নতনয়নার মাতার আশ্রয়ে ওই ঝড় বৃষ্টির রাত আমার নিরাপদে কেটেছে জেনে আমার উদার মনা মা প্রতিবেশীদের নিয়ে বরণ করলেন মহাসমাদরে তার নতুন বৌমাকে। লিখেছেন আনন্দময়ী মুখোপাধ্যায়, এম এম ঘোষ রোড, কলকাতা 74 থেকে।

চলে যাই পরের চিঠিতে। আজ রানী ভবানী মিশ্র বোড়াল কলকাতা থেকে যে কটা চিঠি আছে আমি তো চেষ্টা করবই বন্ধু পড়ে ফেলার। লিখেছেন, প্রিয় আমার কলম, জীবনে ঝড় বৃষ্টির রাত অনেক এসেছে, কিন্তু ছোটবেলায় ঝড় বৃষ্টির এক রাতে হারিয়ে যাওয়া আমার বোনের স্মৃতি এখনও মনে পড়লে চোখের জল সামলাতে পারি না। একদিন হঠাৎ আমার আড়াই বছর বোনের জ্বর হলো, ঔষধে কিছুটা ভালো হলেও একদিন পর আবার অসুস্থ হয়ে পড়ল, আর সেই দিন সকাল থেকে শুরু হল বৃষ্টি, ঝড় বৃষ্টি। রাত হলে শুরু হলো বাইরের প্রকৃতির মত্ত তাণ্ডব আরো, আর ঘরে আমরা মা বাবা ও ভাই বোনেরা সবাই ম্লান মুখে ডাক্তারের অপেক্ষায়। গোটা গ্রামে তখন একজন মাত্র ডাক্তারবাবু ছিলেন, মা লোক পাঠালেন ডাক্তারবাবুকে আনতে। আমরা সবাই উৎসুক চোখ নিয়ে তাকিয়ে আছি টর্চের আলোর দিকে, ভাবছি এই বুঝে এলো না, কেউ এলো না। অনেক পরে যখন ডাক্তারবাবু এলেন তখন বোন অজানা দেশে পাড়ি দিয়েছে। বৃষ্টির জল আর আমাদের সবার চোখের জল তখন মিলেমিশে একাকার। একসময় ভোর হলো, ঝড়ও থাকে।

থামলো। সকালের লাল আলোয় প্রকৃতির তমসা কাটলেও আমাদের সবার মন ঘন অন্ধকারে ঢাকা রইল। সবার জীবন কেমন যেন এলোমেলো হয়ে গিয়েছিল হতাশার অন্ধকারে। আমার মায়ের সেই যে স্মৃতি, সেদিন যেন সব কিছু তাল কেটে গেছিল। প্রকৃতির তাণ্ডব যেন সর্বগ্রাসী ক্ষুধা নিয়ে আমাদের সংসারকে ভাসিয়ে দিয়ে গেল। আমি তখন মাত্র ক্লাস ফাইভে পড়ি, সে প্রথম আমার মৃত্যু দেখা। আজ এত বছর পরেও সে বেদনা স্মৃতি মনের মধ্যে ফুটে ওঠে বন্ধু, বিশেষ করে ঝড়ের রাতে।

রানী ভবানী মিস্ত্রির মিস্টার বোড়াল কলকাতা থেকে লিখেছিলেন চিঠিটি। এবারে শ্রাবন্তী দেবনাথ, টাউনশিপ হলদিয়া, পূর্ব মেদিনীপুর থেকে।

আমার পরম প্রিয় মহিলা মহল, ঝড়ে দুলছে গাছপালা, আকাশটা কেঁপে কেঁপে উঠছে, বৃষ্টিতে ভেজে যাচ্ছে, বৃষ্টিতে ভেসে যাচ্ছে শহরের ছোট স্টেশন। প্ল্যাটফর্মের এক কোণে বসেছিল ছোট্ট অতনু আর তার মা। সারাদিন কাজ জুটিনি, পেটও তেমন কিছু পড়েনি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঝড় আরো ভয়ঙ্কর হয়ে উঠল। স্টেশনের ছাউনি দিয়ে বৃষ্টি গড়িয়ে পড়ছে। অতনু মায়ের ভেজা শাড়ির আঁচল শক্ত করে ধরে বলল, মা বাড়ি যাব না? মা মৃদু হেসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর দুজনে ভিজতে ভিজতেই ভিজে গেল একেবারে, আ ফিরে গেল বস্তির ছোট্ট ঘরে। টিনের ছাদ ফুড়ে এখানে ওখানে জল পড়ছে, ঘরের কোণে রাখা পুরনো বালতিতে টুপটাপ শব্দ, কিন্তু সে অভাবের ঘরেও ছিল এক অমূল্য সম্পদ, মায়ের ভালোবাসা। মা নিজের আধো ভেজা চাদরটি অতনুর গায়ে জড়িয়ে দিলেন। খিদে, ঝড়, বৃষ্টির শব্দ সবকিছুর মাঝেও মায়ের বুকের কাছে মাথা রেখে অতনুর চোখে ঘুম নেমে এলো। বাইরে তখনও প্রবল ঝড়, অথচ ছোট্ট অতনুর কাছে সেই বস্তির ঘরটাই ছিল পৃথিবীর সব থেকে নিরাপদ আশ্রয়, কারণ সেখানে ছিল তার মা। লিখেছেন শ্রাবন্তী দেবনাথ, টাউনশিপ হলদিয়া, পূর্ব মেদিনীপুর থেকে।

এরপরে চিঠি মানসী বড়াল 247/2/B বিষ্ণুপুর রোড বহরমপুর মুর্শিদাবাদ থেকে। প্রিয় মহিলা মহল, আজ জ্যৈষ্ঠ মাসে সেই ঝড়ের তাণ্ডব, সন্ধ্যায় হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি, বিদ্যুতের ঝলকানি, সেই স্মৃতি এখনও মনকে নাড়িয়ে দেয়। মনে পড়ে এক সন্ধ্যেবেলার কথা, মামার বাড়িতে দুটো ভাই বোনেরা মিলে ছোট দাদুর কাছে ভূতের গল্প শুনছিলাম। ওই গ্রামের শেষ প্রান্তে নাকি ভূতেদের আড্ডা। দাদু তার ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনাচ্ছিলেন। হঠাৎই আকাশে কালো মেঘ উঠল, এরপরে প্রচণ্ড ঝড়, বিদ্যুৎ চমকানো, টিনের চালা ওঠা, গাছের ডালপালা ভাঙা, বাজ পড়ার আওয়াজ, মুষলধারে বৃষ্টি, ব্যাঙের আর্তনাদ, ভয়ঙ্কর অবস্থা। বিষকালো অন্ধকারে ঘরের কোণে রাখা হ্যারিকেনের আলোটা টিম টিম করে জ্বলছে। দাদু ভয়ার্ত কণ্ঠে বললেন, মনে হয় তেনারা এসে গেছে। হ্যাঁ, মনে হয় তেনারা এসে গেছে। আজ আবার শনিবার। আমরা রাম নাম জপতে লাগলাম। জলের ছাঁটে ঘর ভিজে যাচ্ছে। হঠাৎ দরজায় দুমদাম আওয়াজ। ডাকাত এলো নাকি? গ্রামে ডাকাতের ভীষণ উৎপাত। আমরা চিৎকার করে উঠলাম। দাদু দরজাটা খুলে দিলেন।

ছোট দিদাও ছোট মাসি মুড়ি তেলে ভাজা নিয়ে হাজির। আমাদের আশ্বস্ত করে দিদা বললেন, তোরা বাইরে যাবি না, ভীষণ বৃষ্টি পড়ছে, ঘরে বসে এই গুলান খেয়ে নে। দাদুকে বিরক্তভাবে বললেন, তুমি আবার আজ কবি গল্প শোনাচ্ছ? দাদু হেসে উঠলেন। আমাদের চোখ তখন গরম তেলে ভাজার বাটিতে। মানুষী বড়াল, 247/2/B বিষ্ণুপুর রোড, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে লিখেছেন।

পরে চিঠি মঞ্জুশ্রী মণ্ডল, রামনগর, তারকেশ্বর, হুগলি থেকে। প্রিয় মহিলা মহল, তোমাকে অনেক ভালোবাসা জানাই। ঝড় বৃষ্টির রাতের তেমন অভিজ্ঞতা আমার নেই, তবে ছোটবেলার একটি ঘটনা মনে পড়ে গেল। সবাই রাতে ঘুমিয়েছিলাম, মাঝরাত হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। ছাদে ঘুঁটে শুকাতে দেওয়া ছিল, তখন বাড়িতে বিদ্যুৎ ছিল না, মা আমাকে ওঠালেন। হ্যারিকেনের আলোতে আমিও মা দুজনে মিলে ছাদে গিয়ে আমি বস্তা ধরলাম, আর মা ঘুঁটেগুলো তাড়াতাড়ি করে বলছিলেন, পাছে ভিজে যায়, তা কারণ তখন রান্নার জন্য ঘুঁটে কাঠ পাটকাটি ভরসা। ঝড়ে হ্যারিকেন নিভে যাওয়ার উপক্রম, তাড়াহুড়ো করে কোনোরকম ঘুঁটে তুলে আমি হ্যারিকেনের আলো দেখালাম, আর মা ঘুঁটের বস্তাটা চাগিয়ে তুলে নিচে নামিয়ে নিশ্চিন্ত হলেন। ঘুঁটেগুলো একটু একটু ভিজে গিয়েছিল, আমরাও ভিজে গিয়েছিলাম। ছাদ থেকে নেমে পোশাক ছেড়ে আবার ঘুমোতে গেলাম। খুব ভয় করছিল, আরও বেশি ঝড় বৃষ্টি যদি বাড়ে। ভয়ে ভয়ে ঝড়ের তাণ্ডব শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। মঞ্জুশ্রী মণ্ডল, রামনগর, তারকেশ্বর, হুগলি থেকে লিখেছেন। চলে যায় পরের চিঠিতে। সুমিতা বন্দ্যোপাধ্যায়, মহেশ দলাল লেন, হুগলি থেকে লিখেছেন। প্রিয় মহিলা মহল, তোমার জুনের বিষয় ঝড় বৃষ্টির রাত্রি নিয়ে লিখতে গিয়ে এক আনন্দময় অভিজ্ঞতার গল্প ভাগ করি সবার সঙ্গে। সেদিন দুপুর থেকে আকাশ অন্ধকার করে বাড়ি বাড়ি ঝড় বৃষ্টি চলে, সাথে বজ্র বিদ্যুতের ঝলকানি। মাঝে বিকেলে সন্ধ্যামণি কলকে ফুল ফোটার বেলায় একটু বিরতি মিলেছিল। বারান্দায় দাঁড়িয়ে পুকুরের জলে বৃষ্টির ফোঁটা পড়ার দৃশ্য দেখছি। সে সময় হুইচুই করে আমার মাসিমনির মেয়ে দুলুদি ও পিন্টু দাদা আসে আমাদের বাড়ি। এখানে বলি আমার বড় মাসিমনির ও আমাদের বাড়ি মাত্র দু মিনিটের পথ, তাই সদা সর্বদা আমাদের আসা যাওয়া চলত। ওরা সঙ্গে করে পেয়ারা ও দোপাঠি চারা নিয়ে আসে। ওদের দিকে পুলকে প্রাণ আটখানা হয়ে যায়। বলি, এসো এসো, কি আনন্দ আকাশে বাতাসে! মা বাবা ও বোনজি বোনপোর আগমনে খুব খুশি হন। বৃষ্টির বিরতিতে বাবা ছিপ ফেলে পুকুর থেকে গোটা চার রুই, খান দুই মাগুর মাছ ধরে আনেন। মেঘলা বৃষ্টি ভেজা দিনই আমাদের একলা গৃহকোণ আনন্দে পূর্ণ হয়ে যায়। মা সন্ধ্যেয় মুড়ি মাখা দেন, সাথে আদা দেওয়া গরম চা আমরা জমিয়ে খাই। মা রান্না করেন, সেই অবসরে আমরা তিন ভাই বোন বাবাকে নিয়ে জমিয়ে লুডো খেলি। আজ হারি জিতি নাহি লাজ, মানে আজ হারি জিতি নাহি লাজ, আনন্দই রইল অন্তর মাঝ। ওদিকে রেডিওতে ভেসে আসে পাগলা হওয়ার বাদল দিনে, আহা কি আনন্দ প্রাণে! রান্না সেরে মাকে ঘিরে রূপকথার রাজ্যে পাড়ি জমানো, ঠাকুরমার ঝুলি কেশবতী কন্যার গল্পে সে কি ভোলা যায়। এদিকে লোডশেডিং এর জোনাকেরা হাজার তারার আলোয় ভোরে ধরা দেয়। অন্ধকারটি এ সময় বড় প্রকট, তাকালে ধুকপুক ধুক রাম নামে শান্ত হয়। এবার দশটা বাজতেই মায়ের হাতের গরম গরম মাছের ঝোল, মাছ ভাজা ভাত, আহা অমৃতের স্বাদ আসে প্রাণে। খাওয়া দাওয়া করে আমিও পিন্টু দাদা দুলুদিকে ঘিরে ঘুমোবার আগে পর্যন্ত কত গল্প করি। তারপর নিদ্রা দেবী আমাদের কচি কচি চোখে ঘুমের পরশ বুলিয়ে দেন। ঝড় বৃষ্টির রাত্রে আমার জীবনে চিরস্মরণীয় হয়ে রয়ে যায় মনের মণিকোঠায়। প্রভাতে ওঠো গো আমার পুত্রকন্যারা, মায়ের মধুর সম্ভাষণে ঘুম ভাঙে, আহা অপূর্ব সে ক্ষণ। লিখেছেন সুমিতা বন্দ্যোপাধ্যায়, মহেশতলা লেন, হুগলি থেকে, সূচক 712103। আজকের মতো এই পর্যন্ত বন্ধু, সবাই ভালো থাকুন আর চিঠি লিখুন। নমস্কার।

শেষ হলো অনুষ্ঠান মহিলাদের আসর আমার কলম। উপস্থাপনায় ছিলেন লাকি বণিক, আকাশবাণী মৈত্রী, এখন আরোগ্য নিকেতন।

0: নমস্কার বন্ধুরা, আরোগ্যের এই আসরে আমরা কথা বলি নানা রকম শারীরিক এবং মানসিক সমস্যার ও তার প্রতিরোধ প্রতিকারের বিষয়ে। বন্ধুরা, ব্লাড গ্রুপের আবিষ্কারক নোবেল পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেনারের জন্মদিনকে স্মরণে রেখে প্রতি বছর 14 জুন সারা বিশ্ব জুড়ে বিশ্ব রক্তদাতা দিবস বা ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে পালন করা হয়। মানুষকে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতন করা ও তাদের উৎসাহিত করাই এই দিবস পালনের মূল লক্ষ্য। বিশ্ব রক্তদাতা দিবসকে মাথায় রেখেই আজকের আরোগ্যের আসরে আমরা কথা বলবো রক্তদানের গুরুত্ব সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন রক্তদান কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বিশিষ্ট সমাজকর্মী শ্রী রবিন মজুমদার। প্রথমেই তার কাছ থেকে জেনে নেব বর্তমান সময়ে রক্তদান অর্থাৎ রক্তদান শিবির আয়োজনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা ঠিক কতখানি।
1: বর্তমান পরিস্থিতিতে রক্তদান শিবির আয়োজন অত্যন্ত জরুরি, কারণ আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 3-4 মাস ধরে আমাদের রাজ্যে একটা নির্বাচনী প্রক্রিয়া চলেছে। সাধারণত এলাকায় এলাকায় বিভিন্ন ক্লাব, বিভিন্ন সমিতি, বিভিন্ন ব্যবসায়ী সমিতি বলুন, বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন যুব সংগঠন, রাজনৈতিক দল এবং বিভিন্ন ক্লাব সংগঠন, সামাজিক সংগঠন, বিভিন্ন এনজিওস, তারা এই রক্তদান শিবির সংগঠিত করে। বছরে অন্যান্য কাজের মধ্যে রক্তদান শিবিরটা সংগঠিত করাটা একটা গুরুত্বপূর্ণ কাজ বলে এই ধরনের সংগঠনগুলি মনে করেন এবং তারা রক্তদান শিবিরটা করে। এইবারে নির্বাচনী প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলার ফলে রক্তদান শিবির সেইভাবে সংগঠিত হয়নি। ফলে এই মুহূর্তে যদি আমরা রাজ্যের প্রত্যেকটা ব্লাড ব্যাংক, কি সরকারি কি বেসরকারি ব্লাড ব্যাংক গুলোর দিকে আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে ব্লাড ব্যাংক গুলি রক্তের অভাবে ধুকছে। যেখানে আমরা অন্যান্য সময়, বিশেষত শীতকালে, আমরা দেখতে পাই যে ব্লাড ব্যাংকে রক্তের প্রয়োজনে ব্লাড ব্যাংকে গেলে আমরা ব্লাড পাই, সেখানে এক্সচেঞ্জ ডোনারের প্রয়োজন হয় না, খুব বেশি প্রয়োজন হয় না। সময় বিশেষে নির্দিষ্ট কোনো ব্লাড ব্যাংকে রক্তের যোগান না থাকার কারণে হয়তো অনেক সময় এক্সচেঞ্জ ব্লাড ডোনারের প্রয়োজন হয়, কিন্তু এই সময়টা প্রায় প্রত্যেকটা ব্লাড ব্যাংকেই রক্তের সংকট আছে, যে কারণে ব্লাড ব্যাংকে গেলে কোনো একজন ডোনার সে রক্ত দিলে যে গ্রুপের রক্ত চাইছে মজুদ রক্ত থেকে সেই গ্রুপের রক্ত সেই রোগীকে দেয়া হয়। তাছাড়া এই যে এখন প্রচন্ড গ্রীষ্মের দাবদাহ প্লাস সামনে বর্ষার সূচনা, ফলে এই সময়টা রক্তদান শিবির খুব বেশি সংগঠিত হয় না, যে কারণে আমাদের এই সময়গুলিতে বিশেষত মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এই দিনগুলিতে আমাদের রক্তদান শিবির বেশি বেশি মাত্রায় করাটা খুব জরুরি। এই সময় আমরা দেখতে পাই যে প্রচুর থ্যালাসেমিয়া রোগী, আমাদের মোট যে রক্ত সংগৃহীত হয় আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে বলুন, সেই রক্তের একটা বড় অংশ চলে যায় থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া এই ধরনের রোগীদের জন্য। তো সেই রক্ত যা ক্যাম্প হচ্ছে সেক্ষেত্রে বেশিরভাগটাই এই রোগীদের আমাদের দিতেই হচ্ছে, যে কারণে আমাদের রক্তদান শিবির যত বেশি বেশি করে আমরা করতে পারবো তত ভালো। আবার দেখুন, আগস্ট মাসের পর থেকে আমাদের রক্তদান শিবির ধারাবাহিকভাবে বাড়তে থাকে, ফলে এই সময়টা রক্তদান শিবির আয়োজন অত্যন্ত জরুরি। এই গরমের সময় এই সময়টা যদি আমরা সমস্ত ক্লাব সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তাদের কাছে অনুরোধ করবো যে আপনারা এই সময় রক্তদান শিবির সংগঠিত করুন, কোনোভাবেই যেন ব্লাড ব্যাংকের রক্তের ভাণ্ডার, মজুদ ভাণ্ডারটা শূন্য না হয়ে যায়। কারণ হচ্ছে রক্ত নিতে গেলে একমাত্র ব্লাড ব্যাংকেই যেতে হয় এবং ব্লাড ব্যাংকে যদি মজুদ রক্তের পরিমাণ ঠিকঠাক থাকে তাহলে আমরা আমাদের প্রয়োজনে, যে কোনো জরুরি প্রয়োজনে ব্লাড ব্যাংক থেকে

0: আমরা রক্তটা সংগ্রহ করতে পারি। ফলে যেহেতু অন্য কোনো উপায়ে আমাদের রক্তের যোগান দেওয়ার কোনো সম্ভাবনা নেই, মানুষের দেওয়া রক্তেই আরেকজন মানুষ জীবন ফিরে পাবে, সেই কারণে আমাদের আরো বেশি বেশি করে এই সময়টা বর্তমান পরিস্থিতিতে রক্তদান শিবির সংগঠিত করাটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি।
1: পাশাপাশি একটি রক্তদান শিবির আয়োজন করতে কি কি ধরনের সমস্যা বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সে কথাও আমরা জেনে নিলাম শ্রী রবিন মজুমদারের কাছ থেকে।
0: আমরা দীর্ঘ দিন ধরে রক্তদান আন্দোলন শিবির সংগঠন করার মধ্যে দিয়ে যা লক্ষ্য করেছি তার অনেকগুলি সমস্যা আমাদের সামনে এসে যায়। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে বেশিরভাগ শিবির সংগঠক যারা রয়েছেন, যারা রক্তদান শিবির সংগঠিত করতে আগ্রহী বা চান, তারা কিছু বিশেষ দিন এই শিবির সংগঠিত করতে চান। মূলত বেশিরভাগ রক্তদান শিবির সংগঠক তারা চান কোনো ছুটির দিন, সপ্তাহের কোনো রবিবার বা কোনো ছুটির দিন, 23শে জানুয়ারি, 12ই জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট, এই ধরনের যে বিশেষ বিশেষ দিনগুলি আমাদের রয়েছে, যে দিনগুলিতে ছুটি থাকে, এই দিনগুলিতে শিবির সংগঠিত করতে চায়। এখন যদি একসাথে প্রচুর সংগঠন তারা শিবির সংগঠিত করতে চায়, সেক্ষেত্রে ব্লাড ব্যাংকের যে ব্লাড কালেকশন মোবাইল টিম, সেই টিম পাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু সমস্যা থেকে যায়। এটা একটা বড় কারণ, এটা একটা বড় সমস্যা আমরা লক্ষ্য করেছি। আরেকটা হচ্ছে শিবির সংগঠিত করতে গেলে সরকারি বা বেসরকারি সংস্থাগুলো, ব্লাড ব্যাংক গুলো, তারা ডোনার রিফ্রেশমেন্টের একটা সামান্য জল খাবারের একটা অর্থ তারা প্রদান করে, কিন্তু এক্ষেত্রে আমরা দেখেছি যে সরকারি যে সরকারি ব্লাড ব্যাংক, সেখানে যে পরিমাণ অর্থ দেয়া হয় তার থেকে অনেক বেশি অর্থ বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংক দিয়ে থাকে এবং বিভিন্ন রকম প্রলোভন দিয়ে থাকে। এক্ষেত্রে শিবির সংগঠক যারা, যারা রক্তদান শিবির সংগঠিত করতে চান, তারা অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়ে যায় কোথা দিয়ে তারা রক্তদান শিবিরটা করবে। আরেকটা কারণ হচ্ছে যে এই সরকারি ব্লাড ব্যাংক আর বেসরকারি ব্লাড ব্যাংকে রক্তদান শিবির সংগঠিত করার ক্ষেত্রে বা করার পরে পরবর্তীকালে শিবির সংগঠিত করার সময় একটা সমস্যা দেখা দেয়। ধরুন কোনো একটা ক্লাব তারা একটা বেসরকারি ব্লাড ব্যাংক থেকে রক্তদান শিবির করেছে, সেই বেসরকারি ব্লাড ব্যাংক ওই ক্লাব সংগঠনকে যতজন ডোনার হয়েছে সেই ততজন ডোনারকে একটা ব্লাড ডোনার ক্রেডিট কার্ড দিয়ে যায়, যে কার্ডটা এক বছর ভ্যালিড, এবং ওই কার্ডটা নিয়ে ওই ব্লাড ব্যাংকে গেলে তারা ফ্রি অফ কস্টে এক ইউনিট ব্লাড পাবেন। এক্ষেত্রে সমস্যাটা হলো যে বেসরকারি ব্লাড ব্যাংকের ক্ষেত্রে যে ওই ব্লাডের কার্ডটা, ক্রেডিট কার্ডটা শুধুমাত্র ওই নির্দিষ্ট ব্লাড ব্যাংকেই ওটা অ্যাভেলেবেল, ওখান থেকেই ওটা সংগ্রহ করা যাবে। তো ফলে অনেকে বেসরকারি ব্লাড ব্যাংকে ক্যাম্প করার পর যখন ব্লাড ব্যাংকে গেছে দেখা গেছে ব্লাড ব্যাংকে ব্লাড নেই, এবার ওই কার্ডটা অন্য কোথাও চলছে না, ফলে স্বাভাবিকভাবে সেই তখন তাকে ব্লাড হয়তো অন্য জায়গা থেকে গিয়ে তাকে কিনতে হচ্ছে বেশি দামে। সরকারি ব্লাড ব্যাংকের সুবিধা হচ্ছে সরকারি ব্লাড ব্যাংকে যদি যে কার্ডটা আছে সেই কার্ডটা পশ্চিমবঙ্গের যতগুলো জায়গায় সরকারি ব্লাড ব্যাংক আছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে বা বিভিন্ন মেডিকেল কলেজে, ডিস্ট্রিক্ট হসপিটাল, ব্লাড ব্যাংক, যে কোনো জায়গায় ওই কার্ডটা সেখানে অ্যাকসেপ্টেড, তারা সেখানে গিয়ে ওই কার্ডটা যদি দেখায়, যদি ব্লাড অ্যাভেলেবেল থাকে তাহলে ওই কার্ডের বিনিময়ে ফ্রি অফ কস্টে ব্লাড পাবে। এক্ষেত্রে যারা শিবির সংগঠন সংগঠিত করেছেন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায় যে আমরা কার্ড, আমরা ব্লাড দিলাম, ব্লাড পেলাম না, ব্লাড দিলাম মানে তার ব্লাডটাই জমিয়ে রাখা হবে, ব্যাপারটা এরকম নয়। তো ফলে তিনি ব্লাড দিয়েছেন ওই সময় কিন্তু সেই ব্লাডটা অন্য রোগী এসছে নিয়ে গেছে তারা তাদের প্রয়োজনে, কিন্তু আপনি যখন হয়তো কার্ড নিয়ে গেছেন, কি সরকারি কি বেসরকারি দুটো জায়গার ক্ষেত্রেই হতে পারে যে হয়তো ব্লাড ব্যাংকে ব্লাড নেই, সেই সময় আপনাকে দিচ্ছে না, ফলে শিবির সংগঠক যারা আছেন তারা কিছুটা ডিমোটিভেটেড হয়ে যায় যে আমরা রক্তদান শিবির করে কি হলো, আমাদের প্রয়োজনে কার্ড নিয়ে গেলাম রক্ত পেলাম না, ফলে রক্ত দিয়ে কার্ড নিয়ে সেই কার্ডের বিনিময়ে আপনি ফ্রি অফ কস্ট রক্ত সবসময় অ্যাভেলেবেল পাবেন এই ধারণা পোষণ করলে রক্তদান শিবির সংগঠিত করার ক্ষেত্রে পরবর্তীকালে অসুবিধা একটা তৈরি হয়, একটা সমস্যা তৈরি হয়। তো এই বিষয়গুলো একটা বড় সমস্যা। আর হচ্ছে যে আরেকটা বড় সমস্যা আমরা খেয়াল করেছি, সেটা হচ্ছে রক্তদান শিবিরে গিফট দেয়া। ধরুন আমার একটা ক্লাব, একটা ক্লাবে একটা রক্তদান শিবির হয়েছে, সেই ক্লাবে এমন গিফট দেয়া হয়েছে, মানে এমন মূল্যবান বা একটা আকর্ষণীয় গিফট দেয়া হয়েছে যে সেখানে অনেক লোক এসছেন তারা রক্তদান করেছেন, যদিও এক্ষেত্রে নিরাপদ রক্তের ক্ষেত্রে গিফটটা কিন্তু একটা প্রতিবন্ধকতা তৈরি করে, কারণ এক্ষেত্রে ডাক্তারের যে প্রাথমিক যে স্ক্রিনিং হয় সেই স্ক্রিনিং এ দেখা যায় যে অনেকে রোগ গোপন করে তারা রক্তদানে এগিয়ে আসে এবং রক্তদান করে, সেক্ষেত্রে দেখা গেল যে সে আগের দিন রাত্রেবেলা

0: অ্যালকোহল নিয়েছে বা কোনো রকম ওষুধ খায় বা তার কিছুদিন আগে অপারেশন হয়েছে বা এরকম নানাবিধ কি জন্য সমস্যা হয়েছে, সেটা ডাক্তারের কাছে গোপন করলো, করে সে রক্তটা দিয়ে বড় গিফট নিয়ে চলে গেল। পরে ব্লাড ব্যাংকে গিয়ে যে ছখানা ম্যান্ডেটরি টেস্ট হয় ব্লাডে, তারপরে ব্লাডের ওপরে সিল মারা হয় টেস্টে ওকে, তো সেখানে দেখা গেল সেই সমস্যাগুলো ধরা পড়লো, ব্লাডটাকে বাদ দিয়ে দিতে হলো। তো ফলে এটা একটা বড় সমস্যা এর ক্ষেত্রে। অন্য তারপরে এটা দেখে যখন অন্য কোনো ক্লাব শিবির করতে যায় তারা এখানে একটা সমস্যার সম্মুখীন হয়। রক্তদাতারা রক্ত দেওয়ার সময় একটা তুলনামূলক বিচার করে যে ওখানে যে শিবির হয়েছিল সেখানে এত ভালো গিফট দেওয়া হয়েছে, এত কিছু দেওয়া হয়েছে, এখানে শিবিরে এই দেওয়া হবে বা দেওয়া হবে না, সেই কারণে তারা রক্ত দেবে না। তো ফলে এইখানে অনেক সময় বা রক্তদান হলেও দেখা গেল যে গিফটের লোভে 100 জন হয়েছে, এখানে গিফট দেওয়া হয়নি যে কারণে হয়তো 20 জন হয়েছে। এখন 20 জন হলে সমস্যা নেই, যদি 20 জন উইদাউট গিফট যারা রক্ত দেবে তারা কিন্তু ধরে নিতে হবে যে একদম সঠিক রক্তদাতা এবং তাদের ওই 20টা ব্লাডই 100% ইউটিলাইজড হবে। কিন্তু ওই 100 জন যারা প্রচুর গিফট দিয়ে ব্লাডটা দিয়েছে সেক্ষেত্রে 100% ইউটিলাইজ হয়তো না হতে পারে। তো ফলে আপনারা এখন জানেন যে রক্তের কম্পোনেন্ট তৈরি হয় কম্পোনেন্ট সেপারেশনের মধ্যে দিয়ে, 20 জনও যদি রক্ত দেয় সেটা 4টে কম্পোনেন্টে যদি ভাগ করা হয় তাহলে 80 জন মানুষ সেই রক্ত পেতে পারে। ফলে শিবির আপনারা করুন, সমস্যা এই গিফট একটা সমস্যা, এটা ঠিক সামাজিক সমস্যা, এটা দেখা দেয় একটা ক্লাবের মধ্যে রেষারেষি বা ডোনারদের মধ্যে একটা চলে আসে যে আমি এখানে দেবো না, পরের বছর আবার যখন হবে, যদিও 3 মাস অন্তর দেওয়া যায় কিন্তু সে পরের বছর ওদের ওখানে ক্যাম্প হলে সেখানে আমি রক্ত দেবো, তো সেই অপেক্ষা করে থাকা। এই ক্লাবগুলো তারা বড় গিফট দিতে পারবে না বলে তারা রক্তদান শিবির হয়তো বাতিলই করে দিল যে আমাদের স্পন্সর পাইনি, আমরা রক্তদান শিবির করতে পারবো না। তো ফলে এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। আরেকটা হচ্ছে যে একটা কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে অনেক গ্রামে গঞ্জে ভেতরে ভেতরে রক্তদান শিবির সংগঠিত করতে চায় অনেক সংগঠন, কিন্তু ব্লাড ব্যাংক হয়তো সঠিক সময়ে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর ক্ষেত্রে অনেক সময়ের অভাব হয় এবং অনেকটা দূরে গিয়ে ব্লাড কালেক্ট করা, সেখান থেকে আবার ব্লাড ব্যাংকে ফিরে এসে সেটাকে টেস্ট করে ফ্রিজ আপ করা, এই একটা বিরাট তৈরি হয় যেখানে কমিউনিকেশন খুব বেশি ভালো নেই, সেখানে অনেক সময় রক্তদান শিবিরের বুকিং নিতে চান না ব্লাড ব্যাংক গুলো। ফলে এই ধরনের নানাবিধ সমস্যা আমরা লক্ষ্য করেছি। এই সমস্যাগুলো থেকে যদি আমরা চেষ্টা করব বা আমরা প্রচার করতেই থাকি যে এই সমস্যাগুলো থেকে কিভাবে বেরোনো যায়,
1: কিভাবে সাধারণ মানুষদের রক্তদানের বিষয়ে সচেতন এবং উৎসাহী করে গড়ে তোলা যায়, সে বিষয়েও নিজের মতামত জানালেন শ্রী রবীন মজুমদার।
0: পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে রক্তদান আন্দোলন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে রক্তদান শিবির সংগঠিত করার মধ্যে দিয়ে। আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে বিশেষত আমাদের বাংলা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে স্বেচ্ছা রক্তদানে এখনো পর্যন্ত শীর্ষে আছে, তার পিছনে আছে মহারাষ্ট্র, তারপরে গুজরাট, এরকম বিভিন্ন স্টেট গুলো রয়েছে। কিন্তু রক্তদান শিবির সংগঠিত করার ক্ষেত্রে এবং বাৎসরিক যদি হিসেব নেওয়া যায় যে টোটাল কত সরকারি বেসরকারি ভাবে রক্ত সংগৃহীত হয়েছে, কত শিবির সংগঠিত হয়েছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ 1 নম্বরে আছে। প্রায় প্রতি রবিবার কোথাও না কোথাও আপনি মাইকের আওয়াজ পাবেন যেখানে রক্তদান শিবির হচ্ছে। তো বলে সচেতনতা উত্তরোত্তর বহু অংশে বৃদ্ধি পেয়েছে, আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে, মানুষের যে ভয় ভীতিগুলো ছিল রক্তদান করার ক্ষেত্রে সেগুলো কমে গেছে। আরেকটা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে ব্লাড ব্যাংকে যাদের প্রয়োজন হয়েছে, যারা ব্লাড ব্যাংকে গেছে রক্ত পায়নি, এক্সচেঞ্জ ডোনেশনের মধ্যে দিয়ে এক একটা পরিবার তারাও রক্তদানের গুরুত্বটা উপস্থাপন করতে পেরেছেন। তো সেক্ষেত্রে আরো বেশি সচেতনতা আমাদের বাড়ানো দরকার। ধারাবাহিক রক্তদান নিয়ে আমরা চাইছি বিশেষ করে স্কুল কলেজে, বিশেষত স্কুলে যেমন রক্ত বিজ্ঞান পড়ানো হয়, রক্ত বিজ্ঞানের পাশাপাশি স্কুলে যদি রক্তদান সম্পর্কে, রক্তদান, রক্ত বিজ্ঞান, সমাজসেবা এই ধরনের কোনো চ্যাপ্টার রেখে ছোট থেকেই তাদেরকে পড়ানো হয় যে আমার বয়স যদি 18 বছর হয়, ওজন যদি 45 কেজির উপরে হয়, সুস্থ সবল নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই রক্তদান করতে পারে এবং রক্তদানের প্রয়োজনীয়তাটা কি, রক্তদানের প্রয়োজনীয়তা যেমন ভাবে একটা মুমূর্ষু রোগীকে প্রাণে বাঁচানো, পাশাপাশি রক্তদান করলে অনেক রকম উপকারিতাও আমরা দেখতে পাই। রক্তদান করলে যেমন আপনার হার্টের সমস্যা অনেকটা দূর হয়, ক্যান্সারের প্রবণতা কমে রক্তদানের মধ্যে দিয়ে, রক্তদানের মধ্যে দিয়ে আপনার শরীরে রক্ত চলাচল নিয়মিত হয়, এই ধরনের নানাবিধ হার্ট অ্যাটাকের প্রবণতা অনেকটা কমে যায়, আপনার স্বাস্থ্য পরীক্ষা ওখানে হয়ে যাচ্ছে, আপনার হিমোগ্লোবিন টেস্ট হয়ে যাচ্ছে, আপনার পালস, আপনার ব্লাড প্রেশার, হয়ে যাচ্ছে। এছাড়া আপনার হেপাটাইটিস বি, সি, সিফিলিস, এইচআইভি, এই ধরনের কোনো কিছু আপনার শরীরের মধ্যে

0: আছে কিনা সেগুলো আপনি রক্তদানের মধ্যে দিয়ে জেনে যাচ্ছেন, রক্তের গ্রুপ সম্পর্কে আপনি জানছেন, এবং সর্বোপরি আপনার মধ্যে একটা সামাজিক দায়বদ্ধতা এবং ভালো লাগার জায়গায়ও, মানসিক শান্তির জায়গায়ও আপনি পাচ্ছেন।
1: এতক্ষণ কথা বলছিলাম রক্তদানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট সমাজকর্মী শ্রী রবিন মজুমদার। তাহলে বন্ধুরা, আমাদের প্রত্যেকের উচিত স্বেচ্ছায় রক্তদান কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হওয়া। আমাদের মনে রাখতে হবে সঠিক সময়ে সঠিক গ্রুপের রক্ত একজন মৃত্যুপথযাত্রী মানুষের প্রাণ বাঁচিয়ে দিতে পারে। আমাদের মনে রাখতে হবে রক্তদান জীবনদান। আসুন আমরা আরও একটু সচেতন হই, একসঙ্গে হাতে হাত রেখে একটা সুন্দর পৃথিবী গড়ে তুলি।

0: শেষ হলো অনুষ্ঠান আরোগ্য নিকেতন আকাশবাণী মৈত্রী। এখন ঢাকার চিঠি।
1: আকাশবাণী মৈত্রী, ঢাকার চিঠি, এর উৎস বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ সংস্থা। নতুন দিল্লিতে বিএসএফ এর সদর দপ্তরে 8 থেকে 11 জুন বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মধ্যে মহানির্দেশক পর্যায়ের 57তম সীমান্ত শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএসএফ এর মহানির্দেশক প্রবীণ কুমারের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল এবং বিজিবির মহানির্দেশক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল এই সম্মেলনে অংশ নেয়। দুই দেশ তাদের সীমান্ত এলাকার শান্তি, স্থিতিশীলতা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। সম্মেলনে উভয় পক্ষ সমন্বিত টহলদারি জোরদার করা, নজরদারি বাড়ানো, তাৎক্ষণিক তথ্য আদান প্রদান এবং আন্তঃসীমান্ত অপরাধী চক্রের বিরুদ্ধে যৌথ প্রচেষ্টা আরও তীব্র করার বিষয়ে সহমত হয়েছে। আলোচনার পর যৌথ নথিতে স্বাক্ষর করা হয়। ভারত ও বাংলাদেশের প্রতিনিধি দল সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত এবং সমঝোতাগুলি দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও জোরদার করবে এবং সীমান্ত ব্যবস্থাপনা ও দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা প্রকাশ করছে। উল্লেখ্য, এবছরের নভেম্বর মাসে বিএসএফ এবং বিজিবির মধ্যে মহানির্দেশক পর্যায়ের পরবর্তী শীর্ষ সম্মেলনের আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে বিশেষ ঋণ কর্মসূচির উদ্যোগ দিয়েছে বাংলাদেশ সরকার। প্রস্তাবিত 2026-27 অর্থবর্ষের বাজেটে বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছেন সেদেশের অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী। বাংলাদেশের খবর ডট নেট এই খবর জানিয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় সেদেশের অর্থমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব এখন দক্ষতার উপর নির্ভরশীল। সরকার চায় দেশের তরুণরা কেবল সাধারণ ডিগ্রি না নিয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করুক। তবে বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ অনেক বেশি হওয়ায় অনেক মেধাবী শিক্ষার্থী পিছিয়ে পড়েন। তাদের আর্থিক বাধা দূর করতেই বাংলাদেশ সরকার 10 লক্ষ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে। প্রস্তাব অনুসারে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় কোনো বিদেশি ভাষার দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীরা এই ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। সেই লক্ষ্যে ষষ্ঠ শ্রেণী থেকে জাপানি, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফার্সি, জার্মান ভাষার শিক্ষা বিশেষ কোর্স চালুর পরিকল্পনার কথাও জানানো হয়েছে। এইসব ভাষা শিখে সেদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চাইলে শিক্ষার্থীরা 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। আমির খসরু বলেন, বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঋণের সুদের হার হবে তুলনামূলকভাবে কম এবং পড়াশোনা শেষে কর্মজীবনে প্রবেশের পর ঋণ পরিশোধের সুযোগ থাকবে। বাংলাদেশ সরকার নিশ্চিত করবে যেন কোনো শিক্ষার্থীকে এই ঋণ পেতে কোনো ধরনের প্রশাসনিক হয়রানির শিকার হতে না হয়। বিদেশে শিক্ষার্থীদের পাঠানোর উদ্যোগকে ব্রেন ড্রেন নয় বরং ব্রেন সার্কুলেশন হিসেবে দেখছে সরকার। বাজেট বক্তৃতায় বাংলাদেশের অর্থমন্ত্রী বলেন, বিদেশে অর্জিত জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা একসময় দেশের উন্নয়নে কাজে লাগবে। এর পাশাপাশি প্রবাসে কর্মসংস্থানের মাধ্যমে রেমিটেন্সও বাড়বে। শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন খাতে এবার 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার 2030 সালের মধ্যে শিক্ষাখাতে ব্যয় জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য নিয়েছে বলেও জানান সেদেশের অর্থমন্ত্রী। তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত

সার ব্যবহারের ফলে অম্লতা বেড়ে মাটির উর্বরতা কমে গেছে। এই মাটির উর্বরতা ফিরিয়ে আনতে হবে। বুধবার বাংলাদেশের রাজধানী ঢাকার খামারবাড়ির মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট মিলনায়তনে প্রতিষ্ঠানটির বার্ষিক কারিগরি কর্মশিবিরের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাগো নিউজ 24.com এখবর জানিয়েছে। বাংলাদেশের কৃষি মন্ত্রকের অতিরিক্ত সচিব মোহাম্মদ সেলিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ মোহাম্মদ হাসান জাফির তুহিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, কৃষি সম্প্রসারণ দপ্তরের মহানির্দেশক মোহাম্মদ আব্দুর রহিম প্রমুখ। মন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ গড়তে মাটির পিএইচ মান বৃদ্ধি করতে হবে। মাটির উর্বরতার বাড়ালে বাংলাদেশের কৃষিও এগিয়ে যাবে। এ বিষয়ে বিজ্ঞানীদের এগিয়ে আসতে হবে। কৃষি দাঁড়ালে বাংলাদেশের 75% মানুষের অর্থনীতি দাঁড়িয়ে যাবে বলেও মন্ত্রীর অভিমত। মাটি ও কৃষি বিজ্ঞানীদের উদ্দেশ্যে মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, পৃথিবীর যে দেশগুলো ধনী তারা বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। বাংলাদেশে 12 মাস ফসল ফলে, এই সুযোগটাই কাজে লাগাতে হবে। বাংলাদেশে প্রতিবছর প্রায় 35 লক্ষ টন খাদ্য অপচয় হচ্ছে বলে জানিয়েছেন সেদেশের খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। তিনি বলেছেন, বিপুল পরিমাণ এই খাদ্য শেষ পর্যন্ত ময়লার ঝুড়িতে ফেলা হচ্ছে। সোমবার জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান খাদ্য প্রতিমন্ত্রী। বিকেল 3টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। বাংলাদেশের খবর .net এই খবর জানিয়েছে। রাষ্ট্রসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউনেপের 2024 সালের ফুড ওয়েস্ট ইন্ডেক্স প্রতিবেদনের তথ্য সংসদে তুলে ধরেন প্রতিমন্ত্রী। তবে প্রতিবেদনে যে সংখ্যা উল্লেখ করা হয়েছে তার সামগ্রিক সংখ্যা। কুমিল্লা 9 আসনের সাংসদ মোহাম্মদ আবুল কালামের লিখিত প্রশ্নের জবাবে বাংলাদেশের খাদ্য প্রতিমন্ত্রী বলেন, ইউনেপে 2024 সালের ফুড ওয়েস্ট ইন্ডেক্স প্রতিবেদনে বাংলাদেশের খাদ্য অপচয়ের উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রতিবছর উৎপাদিত খাদ্যের একটি বড় অংশ অপচয়ের মাধ্যমে ময়লার ঝুড়িতে চলে যায়। এর পরিমাণ প্রায় 35 লক্ষ টন। এই ব্যবস্থাপনায় কিছু খাদ্যশস্য নষ্ট হয়। তবে বাংলাদেশের খাদ্যমন্ত্রকের বিভিন্ন উদ্যোগ, যেমন নতুন নতুন আধুনিক সাইলো ও খাদ্য গুদাম নির্মাণ, সংশ্লিষ্ট অংশীদারদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুষ্ঠুভাবে খাদ্যশস্য সংরক্ষণ পরিবহন, সংশ্লিষ্ট অংশীদারদের সচেতনতা বৃদ্ধিসহ অন্যান্য প্রচেষ্টার মাধ্যমে খাদ্যশস্যের অপচয় পর্যায়ক্রমে কমানো হচ্ছে। বাংলাদেশের খাদ্য প্রতিমন্ত্রী বলেছেন, 2024-25 অর্থবর্ষে খাদ্যশস্যের মোট ঘাটতি বা অপচয়ের পরিমাণ ছিল 18,887.347 মেট্রিক টন, যা মোট খাদ্যশস্যের মাত্র 0.28%। অন্যদিকে 2023-24 অর্থবর্ষে খাদ্যশস্যের মোট ঘাটতি বা অপচয়ের পরিমাণ ছিল 21,329.88 মেট্রিক টন, যা শতকরা হিসেবে 0.316%। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং সামগ্রিক বিকাশের লক্ষ্যে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশে এখন থেকে প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমে সঙ্গীত, নাট্যকলা, নৃত্যকলা এবং চারু ও কারুকলা বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হচ্ছে। বুধবার বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রকে আয়োজিত এক মতবিনিময় সভায় এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানান সেদেশের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বাংলাদেশের খবর .net এখবর জানিয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, 2027 সাল থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিল্প সংস্কৃতি নামে নতুন পাঠ্য বই চালু করা হবে। এই বইয়ের 4টি অধ্যায়ে চারু ও কারুকলা, সঙ্গীত, নৃত্যকলা, নাট্যকলা অন্তর্ভুক্ত থাকবে। পরবর্তীতে 2028 সালের নতুন পাঠ্যক্রমের আওতায় এই বিষয়গুলিকে প্রাথমিক শিক্ষার পূর্ণাঙ্গ অংশ হিসেবে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। বাংলাদেশে বর্তমান সরকারের শিক্ষা দর্শনের মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের আন্তর্জাতিক নাগরিক হিসেবে গড়ে তোলা এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য তাদের দক্ষ করে তোলা। বাংলাদেশের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মনে করেন, শিল্প, সংস্কৃতি ও ক্রীড়াভিত্তিক শিক্ষা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রাথমিক শিক্ষায় এই বিষয়গুলির সংযোজন তরুণ প্রজন্মের জন্য চাকরির নতুন দ্বার উন্মোচন করবে। প্রতিমন্ত্রী বলেছেন, প্রাথমিক বিদ্যালয়গুলিতে বিপুল সংখ্যক বিশেষায়িত শিক্ষক ও প্রশিক্ষকের প্রয়োজন হবে। আগামী 5 বছরে এই খাতে প্রায় 50 থেকে 60 হাজার নতুন কর্মসংস্থান তৈরির সম্ভাবনাও রয়েছে। সঙ্গীত, নৃত্যকলা, চারুকলা, নাট্যকলা বিষয়ে ডিগ্রিধারী তরুণ তরুণীদের জন্য এটি একটি দারুণ সুযোগ হিসেবে বিবেচিত হবে। বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে এই বিষয়ে আলোচনা চলেছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। সংশ্লিষ্ট বিভাগে শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগের সুযোগ তৈরি করতে তাদের পাঠ্যক্রমে শিক্ষকতা সংক্রান্ত প্রশিক্ষণ বা প্রস্তুতিমূলক মডিউল

0: যুক্ত করার বিষয়ে বাংলাদেশ সরকার কাজ করছে। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সৃজনশীলতার বিকাশ ঘটবে এবং সেদেশের শিক্ষা ব্যবস্থার এক নতুন অধ্যায় সূচনা হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। ঢাকার চিঠি শেষ হল। এর উৎস বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ সংস্থা।
1: শেষ হল অনুষ্ঠান ঢাকার চিঠি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

নমস্কার, দুই বাংলা শ্রোতা বন্ধুদের স্বাগত। আমি আপনাদের বন্ধু উৎসব, আর আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী। আগামী 45 মিনিট আমি থাকছি আপনাদের সাথে আপনাদের প্রিয় আজ সন্ধ্যায় অনুষ্ঠানের এক নতুন পর্ব নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি খুব খুব ভালো আছেন। আজ অনুষ্ঠানে থাকছে বিজ্ঞানের গল্প, জন্মদিনের কথা, প্রকৃত

এর অবাক করা কিছু কথা, অনেকটা জমাটি আড্ডা আর এক টুকরো ফুটবল। হবে অনেক আড্ডা, তবে সব কিছুর আগে আজকের অনুষ্ঠান, যেমনটা আগেও শুরু করেছি, আজকেও শুরু করব আপনাদের মন ভালো করা একটি গান দিয়ে। প্রথম গানটি শোনাব আশা ভোঁসলের কণ্ঠে।

ফুল আমরা কম বেশি সবাই ভালোবাসি, তাই না? আজ আপনাদের একটি ফুলের গল্প দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করি। হিমালয়ের ফুলের রাজা বলা হয় তাকে। আর এই ফুল ফোটার দৃশ্য যিনি নিজের চোখে একবার দেখতে পান তাকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ বলে মনে করা হয়। বিশ্বের অন্যতম বিরল

একটি ফুলের কথা বলছি, ব্রহ্মকমল। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 4,500 মিটার উঁচুতে হিমালয়ের কোলে পাহাড়ের বুকে জন্ম নেয় এই অদ্ভুত সুন্দর মায়াবী সাদা রঙের ফুলটি। এর রূপ যেমন মোহময়ী, এর স্বভাবও ঠিক তেমনি রহস্যময়। আমার পরিচিত এক দিদি এই ফুল ফুটতে দেখেছিল এবং সে তার কয়েকদিন পরেই নতুন তার কাজে জয়নিং লেটার হাতে পায়। তো সৌভাগ্যের একটি কথা আপনাদের সাথে ব্যক্তিগত জায়গা থেকেই ভাগ করে নিলাম। আমি নিশ্চিত আপনাদের মধ্যে আরও অনেকেই এই ব্রহ্মকমলের দেখা কখনো না কখনো পেয়েছেন হয়তো, বা পাবেন বলে আশা করেছেন। ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেক যারা করেছেন তারা খুব স্বাভাবিকভাবেই ব্রহ্মকমল দেখার কথা ভুলতে কীভাবে পারে, মানে সেই দেখার চেষ্টা বা তার সাধনা আমরা নিয়েই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যাই। বছরে একটি বার ফোটে, জুলাই থেকে সেপ্টেম্বরের কোনো এক রাতে যখন হিমালয়ের বুকে সূর্য ডোবে, চারিদিক অন্ধকার নেমে আসে, তখন আস্তে আস্তে পাপড়ি মেলতে শুরু করে। সম্পূর্ণ ফুটতে মোটামুটি ঘন্টা দুয়েক সময় লাগে, আর ফুটে ওঠার পর 8 থেকে 10 ইঞ্চি হয় সবচেয়ে বড় যে পাপড়ি, তার মাপটা মোটামুটি গড়ে। আর মাত্র কয়েক ঘন্টার জন্যই ফুলটি স্থায়ী থাকে, তা ভোরের আলো ফোটার আগেই সে আস্তে আস্তে নিজের পাপড়িকে আবার গুটিয়ে নেয় এই পৃথিবীর মায়াবী কোল থেকে। এই যে মাত্র কয়েক ঘন্টার একটা রাজকীয় কি বলা যেতে পারে, উপস্থিতি নিজের ব্যাখ্যা করা বা উপস্থিতি নিজের জানান দেওয়া, সেই রূপকথা দৃশ্যের মতো এই দৃশ্য চাক্ষুষ করা সত্যিই এক সৌভাগ্যের ব্যাপার। আর একে সৌভাগ্যের প্রতীক এই জন্য মনে করা হয়। একটা পৌরাণিক ব্যাপার তো অবশ্যই রয়েইছে, আপনারা জানেন অনেকেই, এবং তার সঙ্গে সঙ্গে এই যে বিরলত্ব, অর্থাৎ সহজে যাকে আমরা পাই না, এই জিনিসটাই তার মূল্য যেন আরও বেশি কয়েকগুণ বাড়িয়ে দেয়। আয়ুর্বেদ তিব্বতী চিকিৎসা শাস্ত্রের গুরুত্ব অপরিসীম। বলা হয় যে কঠিন ক্ষতস্থান নিরাময় করার এক মায়াবী ক্ষমতা রয়েছে এই ফুলের, এরকম মনে করা হয়। কিন্তু মানুষের যে বিশ্বায়ন বা মানব জাতির উপস্থিতির ফলে পৃথিবীর যে মানে তার আয়ু বা প্রকৃতির নানা জিনিসের যে ছন্দ পতন, যাই বলি না কেন, মানুষের উপস্থিতির ফলে, শুধু মানুষের উপস্থিতির ফলে জিনিসগুলো ঘটে চলেছে, তার হাত থেকে কিন্তু এই বিরল ফুল ব্রহ্মকমলও রেহাই পায়নি। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন আজকের দিনে একটি জ্বলন্ত সমস্যা, যার একদম কেন্দ্রবিন্দুতে মানুষ বলে একটি প্রাণী রয়েছে। তো তার আঁচ কিন্তু ব্রহ্মকমলের উপরেও পড়েছে। উত্তরাখণ্ডের কিছু দুর্গম ও প্রত্যন্ত এলাকা ছাড়া অন্যান্য জায়গায় এখন প্রায় ব্রহ্মকমল আর দেখা যায় না বললেই চলে, আগে যেখানে দেখা যেত। প্রকৃতি কত চমৎকার দারুণ দারুণ উপহার আমাদের জন্য সাজিয়ে রেখেছে, আমাদের দিয়ে চলেছে অবিরত, কিন্তু আমরা কি পারছি সেগুলো বাঁচাতে? বিশ্ব পরিবেশ দিবস কিছুদিন আগেই গেল, আসলে একটি দিন ধরে, একটি বিশেষ দিন ধরে তো এরকম পরিবেশের প্রতি নিজের দায়িত্ববোধ বা কমিটমেন্ট দেখানোর এরকম কোনো অবসর আমাদের হয় না বা হওয়া উচিত নয়। আসলে প্রত্যেকটা দিনই আমরা আমাদের আশেপাশের যে প্রাণী জগৎ রয়েছে, উদ্ভিদ জগৎ রয়েছে, বা বৃহৎ অর্থে বললে যে পরিবেশ রয়েছে, প্রকৃতি রয়েছে, সবার জন্য আমরাও তারই একটা অংশ, এই জিনিসটা আমাদের বারবার মনে রাখা উচিত। হাজার হাজার বছর ধরে তবেই তো আমরা সাস্টেনেবিলিটির কথা বলবো, আমরা টিকে থাকার কথা বলবো, আমরা উদ্বর্তনের কথা বলবো, আমরা বিবর্তনের কথা বলবো। সেই সব কিছু মিলিয়ে মানুষ একটি অসাধারণ প্রাণী, এটি বলাই বাহুল্য।

আমাদেরকে প্রকৃতির প্রতি আমাদের আরও বেশি করে দায়িত্বশীল হয়ে উঠতে হবে, এটি বলাই বাহুল্য। অনেক কথা হলো, একটি গান শুনে নেব এবার, কণ্ঠে পাপ।

শুনলেন মায়াবী কণ্ঠে পাপনের গান। এবার একটু অন্যরকম একটা গল্পে আসি। 1825 সাল, আমেরিকার এক তরুণ চিত্রশিল্পী তখন কাজের সূত্রে নিজের শহর ছেড়ে দূরে অন্য এক শহরে ব্যস্ত। ঠিক সেই সময় হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়েন তার প্রিয় স্ত্রী। স্বামীকে খবর দেওয়ার জন্য

তক্ষুনি চিঠি পাঠানো হলো। কিন্তু সেই যুগে ধীর গতির যোগাযোগ ব্যবস্থার কারণে চিঠিটা যখন পৌঁছলো তখন বড্ড দেরি হয়ে গেছে, আসলেই বড্ড দেরি হয়ে গেছে। তরুণ শিল্পী যখন পাগলের মতো ছুটে বাড়ি এসে একরকম পৌঁছলেন, ততক্ষণে সব শেষ। তার স্ত্রী যে শুধু পরলোক গমন করেছেন তাই নয়, তাকে সমাধি দেওয়ার কাজও ততক্ষণে শেষ। তার মুখটাও শেষবারের জন্য তিনি দেখতে পায়নি, দেখতে পাননি তিনি। এই একটা গভীর ব্যক্তিগত আঘাত তিনি পেয়েছিলেন আর ভীষণ অসহায় বোধ করেছিলেন। এবং সৃষ্টিশীল মানুষেরা কিরকম হন তার পরটা দেখলে আমরা দেখতে পাই। এটা তো গেল একটা এত বড় পৃথিবীতে ছোট্ট মানুষের জীবনে ঘটে যাওয়া ছোট্ট একটি ঘটনা, মানে ছোট্ট ঘটনাই বলি, কিন্তু এই ছোট ঘটনার অভিঘাত এতটাই ছিল, তিনি ঠিক করলেন যে যোগাযোগের এমন একটা ব্যবস্থা তৈরি করতেই হবে যাতে আর কোনো মানুষকে ভালোবাসার মানুষের এই গুরুত্বপূর্ণ খবরটুকু পেতে এইভাবে দেরি না হয়। এই চিত্রশিল্পীর নাম স্যামুয়েল মর্স। বিজ্ঞানের প্রথাগত শিক্ষা তার তেমন ছিল না, কিন্তু বুকে ছিল অদম্য জেদ। বিদ্যুতের সাহায্যে মুহূর্তের মধ্যে দূরের শহরে খবর পৌঁছে দেওয়ার উপায় তিনি খুঁজতে লাগলেন ভীষণভাবে। অবশেষে তার সহকারী আলফ্রেড ভেইলের সাথে মিলে তিনি আবিষ্কার করলেন এক অভিনব সংকেত ভাষা, যেখানে ডট বা বিন্দু আর ড্যাশ দিয়ে লিখে দেওয়া যায় প্রতিটি অক্ষর, সংখ্যা আর শব্দ। এই ভাষারই নাম মর্স কোড। মর্স কোড নিয়ে আরও গল্পে ফিরব একটি গান শোনার পর। কে মোহনের কণ্ঠে প্রলয় ছবি থেকে এই গানটি এখন আপনাদের জন্য।

কথা বলছিলাম মর্স কোড নিয়ে। 1844 সালের 24 মে আমেরিকার ওয়াশিংটন থেকে বাল্টিমোরে পাঠানো হলো পৃথিবীর প্রথম টেলিগ্রাফ বার্তা। হোয়াট হ্যাথ গড রট, অর্থাৎ ঈশ্বর কী রচনা করেছেন।

মুহূর্তের মধ্যে বার্তা পৌঁছে গেল মাইলের পর মাইল দূরের একটি শহরে। মানুষ অবাক হয়ে দেখল দূরত্বের দেওয়াল ভাঙার এক জাদুকরী অস্ত্র চলে এসেছে তাদের হাতে। পরবর্তী কয়েক দশকে এই মর্স কোড পুরো পৃথিবীর ইতিহাস বদলে দেয়। যুদ্ধক্ষেত্র থেকে সমুদ্রযাত্রা সবখানেই শুরু হয় এর রাজত্ব। 1912 সালে যখন টাইটানিক জাহাজ বিপদে পড়ে, তখনও এই মর্স কোডের মাধ্যমেই পাঠানো হয়েছিল সেই বিপদ সংকেত SOS, যা বাঁচিয়েছিল বহু মানুষের প্রাণ। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে শত্রুপক্ষের চোখ এড়িয়ে গোপন সামরিক বার্তা পাঠাতে এই বিন্দু আর দাগের ভাষাই ছিল এর প্রধান হাতিয়ার। এমনকি নাসার মহাকাশ অভিযানেও এটি ব্যবহার করা হয়েছে। এবং এর সবথেকে বড় সুবিধে হচ্ছে, এটি এরকম ইংরেজির যেমন বর্ণমালা আমরা লিখি এরকম হয় না, এটা ডট আর ড্যাশ এই কম্বিনেশনে তৈরি করা হয়। এবং এটি একরকম এনক্রিপ্টেড কোড, অর্থাৎ লুকোনো একটি কোড, যেটা শিখতে হয়, জানতে হয়, মানে তবেই তার পিছনে লুকোনো বার্তাটা বোঝানো যায়। যেমন SOS, যে বার্তাটি টাইটানিক থেকে পাঠানো হয়েছিল, যেটির কথা বললাম এই মাত্র, এস মানে হলো পরপর তিনটি ডট, ও মানে হলো পরপর তিনটি ড্যাশ, এবং আবার এস তার মানে হলো পরপর তিনটি ডট, অর্থাৎ তিনটি ডট, তিনটি ড্যাশ এবং তিনটি আবার ডট, এই সংকেতটির মানে হলো বিপদ, অর্থাৎ SOS, যেটি টাইটানিক পাঠিয়েছিল। আজকের দিনে মোবাইল আর ইন্টারনেটের যুগে মর্স কোড অনেকটা হয়তো ব্যাকফুটে, কিন্তু এর ব্যবহার এখনও পুরো দমে আছে। রেডিওর বেশ কিছু ক্ষেত্রে মর্স কোড ব্যবহার করা হয় এবং মানব সভ্যতার ইতিহাসে এর অবদান চিরকাল অমর হয়ে থাকবে। আর মহা আবিষ্কারের কথা তো বললাম, এর পিছনে লুকিয়েছিল কিরকম এক স্বামীর বুক ফাটা কান্না, যিনি স্ত্রীকে শেষ দেখা দেখতে না পাওয়ার বেদনাকে রূপ দিয়েছিলেন মানবজাতির ইতিহাসে সবচেয়ে বড় একটি উপহারে। শুনে নেব একটি মন ভালো করা গান জিৎ গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে।

আজকের পর্বে আমরা শ্রদ্ধা জানাই ভারতীয় তীরন্দাজির উজ্জ্বল নক্ষত্র দীপিকা কুমারীকে। ঝাড়খণ্ডের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি আজ বিশ্ব মঞ্চে ভারতের গর্ব। কমনওয়েলথ গেমসে জোড়া স্বর্ণপদক জয় হোক কিংবা বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান দখল, বারবার তিনি প্রমাণ করেছেন লক্ষ্য স্থির থাকলে সাফল্য হাতের মুঠোয়। অসামান্য ক্রীড়া নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাঁকে অর্জুন পুরস্কার ও পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে। আজ তার জন্মদিন, ১৯৯৪ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন এই ক্রীড়া তারকা।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
2: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
1: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
2: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
3: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়। বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
4: আজকে রাজ সন্ধ্যায় অনুষ্ঠান নিয়ে আমি উৎসব সিনহা রয়েছি আপনাদের সাথে। আজকের এই সময়ে বিশ্বকাপ ফুটবল নিয়ে একটু আড্ডা না হলে কি হয় নাকি? বিশ্বকাপটা কিন্তু এই বছরের বিশ্বকাপ অন্যান্য বছরের তুলনায় একটু আলাদা। মানে মাঠের লড়াই তো আছেই, সাথে যুক্ত হয়েছে এমন সব প্রযুক্তি যা দেখে মনে হচ্ছে আমরা যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমা দেখছি। ট্রাইওন্ডা বলের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন। আজ

রেফারিদের দিকটা একটু দেখব। ফুটবল মাঠে কি আপনারা লক্ষ্য করেছেন রেফারিদের দিকে, বিশেষ করে তাদের মাথার দিকের যে গিয়ার, মানে যে হেডসেটটা ওনারা পরে মাঠের মধ্যে খেলা পরিচালনা করছেন সেই দিকটা? অনেকের মনেই হয়তো হয়েছে যে কানে এই সমস্ত জিনিস কি পড়ে আছে, দুটো কানে দুরকম দুদিকে, এটা কি শুধুই যোগাযোগের জন্য? তা একেবারেই শুধু যোগাযোগের জন্য নয়, অবশ্যই যোগাযোগের জন্য, কিন্তু এই যোগাযোগটা একটু অন্য রকমের, সেই কথাই আজকে আপনাদের বলি। এবারে বিশ্বকাপে ফিফা যোগ করেছে একটি নতুন প্রযুক্তি, রেফ ক্যাম, অর্থাৎ রেফারির ক্যামেরা, এরকম জিনিসটার আমরা একটু সংক্ষিপ্ত রূপ ভাবতে পারি, রেফ ক্যাম। সাধারণত রেফারিরা মাইক্রোফোন আর ইয়ারপিস ব্যবহার করেন যাতে সহকারী রেফারি বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি অর্থাৎ VAR যিনি থাকেন তার সাথে যোগাযোগটা রাখা যায় মাঠ থেকে। কিন্তু এবার ওই হেডসেটের সাথে যুক্ত হয়েছে একটি অত্যাধুনিক ক্যামেরা, অর্থাৎ রেফারি মাঠের ঠিক যেখান থেকে যেভাবে খেলাটা দেখছেন ঠিক সেই অ্যাঙ্গেল থেকেই আমরা অর্থাৎ দর্শকরাও খেলার উত্তেজনা একই রকমভাবে অনুভব করতে পারব। ভাবুন তো, একজন ডিফেন্ডার যখন ট্যাকেল করছেন রেফারি ঠিক কাছ থেকে সেটা কিভাবে দেখছেন সেটা সরাসরি ক্যামেরায় ধরা পড়ছে, এবং শুধু ক্যামেরায় ধরা পড়া নয়, সেই লাইভ স্ট্রিমিং আমরা আমাদের বাড়িতে বসে সেই জিনিসটা দেখতে পাচ্ছি। 2026 সালের এই বিশ্বকাপটা শুধু খেলোয়াড়দের নয়, প্রযুক্তির অবশ্যই, AI বা কৃত্রিম বুদ্ধিমত্তার কথা আমরা আগের বিশ্বকাপে কিন্তু এত এইভাবে শুনিনি। এই বছর যে ব্যাপক পরিমাণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ফুটবল বল থেকে প্লেয়ারদের থেকে মাঠের মধ্যে ক্যামেরা দিয়ে যেভাবে চলছে সেটা সত্যি মানে এর আগে কখনোই দেখা যায়নি। তো খেলার মধ্যে কিছু কঠিন সিদ্ধান্ত থাকে, সেই কঠিন সিদ্ধান্তগুলো আরও নির্ভুলভাবে নেওয়া যায়, ভুল সিদ্ধান্তের সুযোগ এখানে প্রায় নেই বললেই চলে। প্রযুক্তির প্রতিবন্ধকতা কিছু ক্ষেত্রে থাকেই, কিন্তু সেটা যদি আমরা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারি তাহলে কি হতে পারে সেটা এই বিশ্বকাপ কিন্তু অলরেডি দেখাতে শুরু করেছে। ফিফা চাইছে মাঠের প্রতিটি মুহূর্ত যেন একদম স্বচ্ছ এবং ত্রুটিহীন হয়। প্রযুক্তির এই মেলবন্ধন সত্যি ফুটবলকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। তবে শুধু প্রযুক্তির কথাই বা বলি কেন, এবারে বিশ্বকাপটা এমনিতেই বিশাল, দল বেড়েছে, ম্যাচের সংখ্যা বেড়েছে, উত্তেজনাও বেড়েছে বহুগুণ। প্রতিটি দেশের সমর্থকরা নিজেদের প্রিয় দলের জয়ে একদম আকাশ কাঁপিয়ে দিচ্ছেন, কোথাও জয়ের আনন্দ আবার কোথাও হার না মানা জেদ, সব মিলিয়ে বিশ্বকাপ যেন এক আবেগের মহাসমুদ্র। তবে প্রযুক্তি যাই থাকুক, দিনের শেষে ফুটবল মানেই সেই মাঠের গোল, গ্যালারির গর্জন আর শেষ বাঁশি বাজার আগে পর্যন্ত হার না মানা মানসিকতা। খেলা দেখতে থাকুন আর প্রযুক্তির এই অদ্ভুত সব চমক উপভোগ করুন। আমি তো আপনাদের সঙ্গে আছি খেলার খবরাখবর নিয়ে, কথা তো হবেই। এবার শোনাবো আপনারা অর্থাৎ শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে আমরা অনুরোধ জানিয়েছিলাম যে আপনাদের খেলা কীরকম লাগছে সেটা জানানোর জন্য, এবার ফিরব সেই কথায়।

আপনারা জানেন না, আকাশবাণী মৈত্রীর একটি ফেসবুক পেজ আমাদের রয়েছে, আকাশবাণী AKASHBANI, আকাশবাণী মাঝখানে বি রয়েছে, ভি কিন্তু নয়, MAITRWE, আকাশবাণী মৈত্রী। এই নাম দিয়ে আপনারা যদি সার্চ করেন তাহলে ফেসবুকে পৌঁছে যাবেন আমাদের আকাশবাণী মৈত্রীর একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজে। সেখানে আপনাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আপনারা খেলা কেমন দেখলেন, যেটা আমরা পড়ে শোনাবো সকালের আড্ডা অনুষ্ঠানে এবং আজ সন্ধ্যায় অনুষ্ঠানে। তো এখন আজ সন্ধ্যায় অনুষ্ঠানে আপনাদের করা কিছু কমেন্ট আমি

মধুরিমা সাধুকা রানা লিখছেন, স্টেডিয়ামের গর্জন, রাস্তায় উল্লাস আর টিভির সামনে নিঃশ্বাস নিঃশ্বাস আটকে বসে থাকা মানুষগুলো প্রমাণ করেন যে ফুটবল এখনও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গণভাষা। এখানে কোনো অনুবাদের প্রয়োজন নেই, একটি গোল, একটি সেভ, একটি উদযাপনই যথেষ্ট। যুগ বদলায়, প্রজন্ম বদলায়, সমাজ বদলায়, কিন্তু ফুটবলের এই অনন্ত বিপ্লব থেমে থাকে না। প্রতিবার যখন একটি বল গড়াতে শুরু করে, তখনই নতুন করে জন্ম নেয় আশা, স্বপ্ন এবং ঐক্যের এক অদৃশ্য শক্তি। আমার প্রিয় দল ব্রাজিল, তাই আমি চাই ব্রাজিল বিশ্বকাপ জিতুক। ব্রাজিলের জাদুকরী ফুটবল লড়াইয়ের মানসিকতার ইতিহাসের জন্যই তারা আবার বিশ্বকাপ জেতার যোগ্য। আরও একটি কমেন্ট আপনাদের পড়ে শোনাব। মতামত জানিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শ্রোতা বন্ধু রমা ঘোষ। ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে গেছে, আমরা সকলেই জানি, আর খেলাগুলো কিন্তু বেশ জমে উঠেছে। আজকের দুটো ম্যাচের কথা বলি। টরন্টো স্টেডিয়ামে লাল সাদার জোয়ারে ভেসে ঘরের মাঠে খেলতে নেমেছিল আরও এক সহ আয়োজক দেশ কানাডা, প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা। নির্ধারিত 90 মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ম্যাচটি 1-1 ব্যবধানে ড্র হয়। কানাডা জয় না পেলেও শক্তিশালী বসনিয়ার বিরুদ্ধে ড্র করে ইতিহাসে নিজেদের প্রথম বিশ্বকাপ পয়েন্ট তুলে নিল কানাডা। আর অন্যদিকে যুক্তরাষ্ট্র প্যারাগুয়ে ম্যাচ, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে নিজেদের ঘরের মাঠে 32 বছর পর বিশ্বকাপ খেলতে নেমে দুর্দান্ত সূচনা করল যুক্তরাষ্ট্র। 4-1 ব্যবধানের প্যারাগুয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশাল জয় বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় ব্যবধানের জয়। দিন যতই এগোবে, আশা রাখছি আরও ভালো জমজমাট ম্যাচ আমরা ফুটবল প্রেমীরা দেখতে পাব। কি এনার্জেটিক কমেন্ট, পড়তে ভীষণ ভালো লাগছে। আরও এক শ্রোতা বন্ধু সুপ্রতিম রানা, তিনি জানাচ্ছেন, 2026 বিশ্বকাপের এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও মনে হচ্ছে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি এখনও চলমান এক বিপ্লব। গ্যালারি ভর্তি দর্শক, আবেগে ভরা সমর্থন আর বিশ্বকাপের সেই চির চেনা উত্তেজনা আবারও মনে করিয়ে দিল কেন এই টুর্নামেন্ট বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয় জুড়ে থাকে। আমার মতে এই বিশ্বকাপে আর্জেন্টিনা আরেকটি বিশ্বকাপ জয়ের দাবিদার, কারণ তারা ফুটবলের সবচেয়ে সুন্দর গুণগুলোর প্রতীক। আবেগ, লড়াই করার মানসিকতা এবং খেলাটির সঙ্গে এক অবিচ্ছেদ্য সম্পর্ক। লায়নেল মেসির যুগের পর এই নতুন প্রজন্মের সামনে সুযোগ এসেছে প্রমাণ করার যে আর্জেন্টিনার মহত্ত্ব কখনো শুধু একজন খেলোয়াড়ের ওপর নির্ভর করেনি। এটি এমন এক ফুটবল সংস্কৃতি যা কখনো স্বপ্ন দেখা বন্ধ করে না। তাই তো, ঠিক তাই, এই বিশেষ বিশেষ অনুভূতিগুলোই তো আমরা তুলে আনতে চাই আকাশবাণী মৈত্রী এই প্রচার তরঙ্গে। আপনাদের ফুটবল মানসিকতা নিয়ে যে মতামত আপনারা জানান, সেই জায়গা থেকে আমরা এই কমেন্টগুলো তুলে ধরি। আজকের শেষ গানটি শোনাব সিদ্ধার্থ রায়ের কণ্ঠে, এই গানটি এখন আপনাদের জন্য।

অনুষ্ঠান কেমন লাগছে জানাতে ভুলবেন না। ইমেলে আমাদের জানাতে পারেন, আমাদের ইমেল আইডি maitribondhu23@gmail.com, maitribondhu23@gmail.com। আর আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ ফলো করুন। জানান অনুষ্ঠান কেমন লাগছে এবং এই বিশ্বকাপ ফুটবল চলাকালীন ফুটবল নিয়ে আপনাদের মতামত সংশ্লিষ্ট পোস্টে আপনারা অবশ্যই জানাতে পারবেন, চিঠিও লিখতে পারেন, ইমেলও করতে পারেন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি উৎসব সিনহা। শেষ করলাম দুই বাংলা শ্রোতা বন্ধুদের আরও একবার শুভেচ্ছা। আপনাদের সঙ্গে ছিলাম আমি উৎসব সিনহা।

শেষ হলো অনুষ্ঠান। আজ সন্ধ্যায় উপস্থাপনায় ছিলাম আমি উৎসব সিনহা, আকাশবাণী মৈত্রী। এখন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার।

0: নমস্কার, ক্রীড়াঙ্গনে সকলকে অনেক অনেক স্বাগতম। আর প্রথমেই শুনে নেব আজকের বিশেষ বিশেষ খেলার খবরগুলো এক নজরে।
1: এক নজরে

0: এক নজরে শুরুতে অবশ্যই ফুটবলের খবর। বিশ্বকাপে নতুন রূপে আমেরিকার ফুটবল, প্রথম ম্যাচে প্যারাগুয়েকে দাঁড়াতে দিল না আয়োজকরা। পোচেতিনোর দল জিতল 4-1 ব্যবধানে। অন্যদিকে আটকে গেল কানাডা, প্রচুর সুযোগ নষ্টের খেসারত দিয়ে বসনিয়ার বিরুদ্ধে ড্র আয়োজক দেশের। এবার যাব ক্রিকেটের খবরে। আজ থেকে শুরু হয়েছে অলরেডি ভারত বনাম আফগানিস্তান 3 ম্যাচের ওডিআই সিরিজ। বৃষ্টির কারণে খেলার বল এই মুহূর্তে শুরু হয়েছে। টসে জিতেছে ভারত, আর টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে তারা। দলে কে কে আছে বলবো বিস্তারিত খবরে। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন কেন উইলিয়ামসন, নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। গতকাল এই কথা ঘোষণা করেছেন। এবার যাব ব্যাডমিন্টনের খবরে। আজ সিডনিতে অস্ট্রেলিয়ান ওপেনের নারী একক সেমিফাইনালে ভারতের পিভি সিন্ধু জাপানের বিশ্ব চ্যাম্পিয়ন আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। তিনি ভারতীয় বাছাই এই ভারতীয় খেলোয়াড় কোয়ার্টার ফাইনালে মাত্র 27 মিনিটে চিনসু ইউকে 21-6, 21-9 গেমে দাপুটে জয় দিয়ে শেষ চারে নিজের জায়গা নিশ্চিত করেন। অন্য একটি কোয়ার্টার ফাইনালে ইয়ামাগুচি ভারতের তানভি শর্মাকে 21-14, 21-14 গেমে হারিয়ে সিন্ধুর বিপক্ষে সেমিফাইনালের লড়াইয়ের মঞ্চ প্রস্তুত করেন। এছাড়া গতকাল আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের 10ম আসরের উদ্বোধনী ম্যাচে বার্মিংহাম এডবিস্টনে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কাকে 87 রানে পরাজিত করেছে। এবার যাব বিস্তারিত খবরে। একদিন আগে শুরু হয়েছে বিশ্বের সবথেকে বড় খেলার উৎসব, হ্যাঁ ফুটবল বিশ্বকাপের কথাই বলছি। আর শুরুতেই যাব সেই খবরে। এই খবরই আজ থাকবে আতশকাঁচের তলায়।
1: আতশকাঁচের তলায়
2: ফুটবলের মহাযজ্ঞ

বিশ্বকাপের আয়োজক হিসেবে প্রথম থেকে নানা বিতর্কে জড়িয়েছে আমেরিকা। ফুটবলের ফুটবলাররা কিন্তু সেসবের দিকে না তাকিয়ে নিজেদের প্রস্তুতি চালিয়ে গিয়েছেন। তার ফল পেল বিশ্বকাপের প্রথম ম্যাচেই তারা প্যারাগুয়েকে 4-1 ব্যবধানে হারিয়ে প্রতিযোগিতা শুরু করল মাউরিসিও পোচেতিনোর দল। এবারে আমেরিকা আগের চেয়ে অনেক আলাদা, আত্মবিশ্বাসী, আগ্রাসী। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখতে চাইছেন ক্রিশ্চিয়ান পুলিসিচেরা, ফোলারিয়ান বালুগানরা নিজেদের মধ্যে অসংখ্য পাস খেলে আক্রমণে উঠছেন। একসঙ্গে 4-5 জন ফুটবলার সামনে ওঠানামা করে খেলছে, ফলে আক্রমণ বা রক্ষণে লোকের অভাব হচ্ছে না। মার জোরে খেলার চেষ্টা করছেন তারা। প্রথম ম্যাচেই আমেরিকার প্রেসিং ফুটবলের সামনে দাঁড়াতে পারল না প্যারাগুয়ে। কলকাতা ময়দানের ছোট দলগুলি যেভাবে ডিফেন্সে পায়ের জঙ্গল তৈরি করে বড় দলগুলোকে আটকানোর চেষ্টা করে ল্যাটিন আমেরিকার দেশটিও, অনেকটা সেভাবে আমেরিকার আক্রমণ সামলালো।

আরও চাপ বাড়ান আমেরিকার ফুটবলাররা। একের পর এক আক্রমণে কিছুটা দিশেহারা হয়ে পড়ে প্যারাগুয়ের লক্ষণ। রাতে লাতিন আমেরিকার দেশটির রক্ষণে বারবার ফাঁক তৈরি হতে শুরু করে, তৈরি হয় বিপজ্জনক পরিস্থিতিও। তেমনই একটি সুযোগ কাজে লাগিয়ে 31 মিনিটে আমেরিকাকে 2-0 ব্যবধানে এগিয়ে দেয় বালোগান, তার ওয়ান টাচ নিখুঁত ফিনিশিং মনে রাখার মতো। তিনি দলের জয় প্রায় নিশ্চিত করে দেন। প্রথমার্ধে শেষে সংযুক্ত সময়ে নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে তৃতীয় গোল করেন তিনি। 0-3 ব্যবধানে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে খেলার গতি কিছুটা বাড়ায় প্যারাগুয়ে, প্রতি আক্রমণে ওঠার চেষ্টা করে। মাঝমাঠে আমেরিকার দাপট তাতে কিছুটা কমলেও সেটা খুব একটা ফল দেয়নি প্যারাগুয়ের জন্য। আমেরিকার ফুটবলাররা আরও আগ্রাসী ফুটবল এরপর খেলতে শুরু করে। প্যারাগুয়ের রক্ষণকে সারাক্ষণ ব্যস্ত রাখেন তারা। দ্বিতীয়ার্ধে আরও অন্তত 2 গোল করতে পারত আমেরিকা, একটি সহজ সুযোগ নষ্ট করেন তারা। এর মধ্যেই 73 মিনিটে পরিকল্পিত আক্রমণ থেকে প্যারাগুয়ের হয়ে ব্যবধান কমান মরিসিও। গোল হওয়ার পর আক্রমণের ঝাঁজ আবার বাড়ায় আমেরিকা, তার সুফলও পায় বিশ্বকাপের অন্যতম আয়োজকরা। ম্যাচ শেষ হওয়ার 1 মিনিট আগে আমেরিকার হয়ে চতুর্থ গোল করে জয়ের নিশ্চিত করে দেয় জিওনাম ভি রিয়ানা। বিশ্বকাপের প্রথম দিন 2 ম্যাচের ফলাফল পাওয়া গিয়েছিল, তৃতীয় ম্যাচ হল ড্র। টরেন্টো স্টেডিয়ামে আয়োজক দেশ কানাডা 1-1 ড্র করল বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে। তবে গোটা ম্যাচে কানাডা যা খেলেছে তাতে এই ম্যাচে 3 পয়েন্ট পাওয়ার যোগ্যতা কিন্তু ছিল তাদের। সুযোগ নষ্টের খেতার খেসারও দিতে হয়েছে তাদের। ম্যাচের শুরু থেকেই কানাডার দাপট ছিল বেশি, বসনিয়া তুলনায় অনেক বেশি আক্রমণ করছিল তারা, কিন্তু সুযোগ নষ্টের পরিমাণও ছিল তাদের বেশি। কানাডার আক্রমণ ভাগে খেলছিলেন জোনাথন ডেভিড, বেশিরভাগ বলই পাস দেওয়া হচ্ছিল তাকে উদ্দেশ্য করে। তবে ডেভিড একের পর এক সুযোগ নষ্ট করে যাচ্ছিলেন, বসনিয়া ডিফেন্ডারদের পায়ের জঙ্গলের সামনে গিয়ে আটকে যাচ্ছিলেন, কখনো বা প্রতিহত হচ্ছিল শট। ম্যাচের প্রথম দিকে ডান দিক থেকে খেলা তৈরি করছিল কানাডা, সেদিকে সুবিধা করতে না পেরে ধীরে ধীরে বাঁ দিকের উইং দিয়ে আক্রমণ শুরু করে তারা, কিন্তু সুযোগ নষ্টের প্রবণতা কমেনি। সম্ভাবনা তৈরি হলেও কখনো কানাডার বেশিরভাগ শট বাইরে যাচ্ছিল, তারা সেট পিসও কাজে লাগাতে পারছিল না। 21 মিনিটে খেলার বিপরীতে গোল দেয় বসনিয়াই, কর্নার থেকে ফ্লিক করেছিলেন বসনিয়ার এক ফুটবলার, গোলের একদম সামনে ছিলেন জোভলুকিচ, তিনি সহজেই বল জালে জড়িয়ে দেন। আচমকা গোল খেয়ে কিছুটা হতভম্ব হয়ে যায় কানাডা, গোটা স্টেডিয়াম তখন শান্ত। গোল হজম করেও কানাডার সুযোগ নষ্টের প্রবণতা কমেনি, বল তাদের পায়ে বেশি ছিল। প্রথমার্ধে তারা 10টি শট নিয়েছেন কিন্তু একটিও কাজে লাগাতে পারেননি, উল্টে বসনিয়ার জমাট রক্ষণ এবং প্রতি আক্রমণ মাঝে মাঝে বিপদে ফেলে দিচ্ছিল কানাডাকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল কানাডা, কিন্তু বসনিয়ার সিড কালাসিনোচের সৌজন্যে সে যাত্রায় বেঁচে যায় তারা। বাঁদিক থেকে লিয়াম মিলার ঢুকে পড়ে টিয়ান ওয়ালু সেইয়ানকে পাস দেন, তিনি গোলে শট নিলেও শেষ মুহূর্তে কোলা সিনাজ ক্লিয়ার করতে যান, তার শট ক্রসবারে লেগে ফিরে আসে। অল্পের জন্য আত্মঘাতী গোল হয়নি, বেঁচে যায় বসনিয়াও। 61 মিনিটে 3টি পরিবর্তন করেন কানাডার কোচ জেসে মার্শ, আক্রমণ ভাগ নতুন করে সাজান তিনি, তাতেই খেলায় বদল আসে। আগের চেয়ে অনেক বেশি আক্রমণ করতে থাকে কানাডা, মাঠে নেমে কয়েক মিনিটের মধ্যে প্রায় গোল করেই ফেলেছিলেন প্রমিস ডেভিড, অল্পের জন্য সুযোগ হাতছাড়া হয়, কিছুক্ষণ পর আবার গোল লাইন সেভ করে বসনিয়া। 79 মিনিটে অবশেষে সমতা ফেরায় কানাডা, গোল করেন সাইল লারিন, সতীর্থদের সুন্দর ব্ল্যাক ফ্লিক পেয়ে চকিতে ঘুরে গোল করেন তিনি। এরপরেও বেশ কিছু সুযোগ পেয়েছিল কানাডা, কিন্তু কাজে লাগাতে পারেনি তারা, আর তার ফলেই ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো কানাডাকে। আর আগামীকাল আরও অনেক খেলা রয়েছে বিশ্বকাপে। ভারতীয় সময় রাত 12:30 কাতার বনাম সুইজারল্যান্ড, ভোর 3:30 ব্রাজিল বনাম মরক্কো, সকাল 6:30 হাইতি বনাম স্কটল্যান্ড, সকাল 9:30 অস্ট্রেলিয়া বনাম তুরস্ক, এছাড়া রাত 10:30 জার্মানি বনাম কুসারাওয়ের খেলা রয়েছে। আর এবার যাবো

ক্রিকেটের খবরে, আর এই মুহূর্তে ভারত বনাম আফগানিস্তান একদিনের সিরিজের প্রথম ম্যাচ চলছে। টসে জিতে ভারত বল করার সিদ্ধান্ত নিয়েছে। আগেই আপনাদের বলেছি যে বৃষ্টির কারণে খেলা শুরু হতে অনেক দেরি হয়েছে এবং এই ম্যাচ 50 ওভারের বদলে 25 ওভারের হয়ে গেছে। আর এই মুহূর্তে আফগানিস্তানের স্কোর 16 রানে এক উইকেট 2.2 ওভার পর। আর এই উইকেটটিকে তুলে নিয়েছে, আপনাদের জানাবো, এই উইকেটটি তুলে নিয়েছেন গুরনূর ব্রার। তিনি এই উইকেটটি তুলে নিয়েছেন ইব্রাহিম জাদরানের উইকেট। আর আপনাদের এটাও জানাবো যে আজকে ভারতীয় দলে কারা কারা সুযোগ পেলেন। শুভমান গিল অবশ্যই ক্যাপ্টেন, রোহিত শর্মা, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, ঈশান কিশন, ওয়াশিংটন সুন্দর, নীতিশ রেড্ডি, হর্ষ দুবে, গুরনূর ব্রার যিনি উইকেটটি নিয়েছেন, অর্ষদীপ সিং এবং প্রসিদ্ধ কৃষ্ণা। তো এই হলো ভারতীয় দল। 25 ওভারের ম্যাচ, প্রায় টি টোয়েন্টির মতো করে খেলবে হয়তো ভারত। আর সেখানেই খেলা শুরু হয়েছে, খেলা এখনো পর্যন্ত হয়েছে কতক্ষণে সেটা আপনাদের জানাবো। 2.2 ওভার খেলা হয়েছে এই মুহূর্তে। আর এই মুহূর্তে আরও একটি উইকেট পড়ল, অর্ষদীপ সিং আউট করলেন সিদ্দিকুল্লাহ আটলকে, LBW আউট করে দিয়েছেন তিনি, কোনো খাতাই খুলতে পারেননি। সময় সুযোগ পেলে আবারও খেলার খবর দেবো। আর এই ম্যাচের আগে যদি আমি বলি, 2027 ODI বিশ্বকাপের এখনও কিন্তু 13 বছর বাকি। আর মেগা টুর্নামেন্টের প্রস্তুতি অনুষ্ঠান আজ ধর্মশালায় রয়েছে, কিন্তু নেই বিরাট কোহলি, তাই অনেকের নজরই থাকবে রোহিত শর্মার উপর, আর থাকবে নীতিশ কুমার রেড্ডির উপরে, বাকি সবার দিকেই থাকবে। কিন্তু যেহেতু আমরা রোহিত শর্মা বিরাট কোহলির ভক্ত, তাই আমাদের নজরটা একটু বেশি তাদের প্রতি থাকবে। IPL এ হ্যামস্ট্রিং সমস্যার কারণে বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি রোহিত। জাতীয় দলে ফেরার আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেও ম্যাচ পরিস্থিতিতে তিনি কতটা স্বচ্ছন্দ থাকতে পারেন সেটাই এখন দেখার। অন্যদিকে কোহলির চোট ভারতীয় ব্যাটিং বিভাগকে অনেকটা বড় একটা ফাঁক তৈরি হবে, যদিও তার জায়গায় কেএল রাহুল রয়েছে বা শ্রেয়স আইয়ার রয়েছে, তো সেটা খুবই ভালো একটা দিক। এই সিরিজে আর একটা দিক হলো নীতিশ কুমার রেড্ডির পারফরমেন্স। ব্যাট হাতে ইতিমধ্যে তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন, এবার নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট দেখতে চাইবে হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে বল হাতে তিনি কতটা কার্যকর হতে পারেন। বোলিং বিভাগে দায়িত্ব সামলাবেন অর্ষদীপ সিং, যিনি অলরেডি একটা উইকেট নিয়েছেন, এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর। কুলদীপ যাদব আজ খেলছেন না, ওয়াশিংটন সুন্দর কতটা ভালো খেলেন সেটা দেখব। বিশ্রামে রয়েছেন জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ। অন্যদিকে সাদা বলের ক্রিকেটে আফগানিস্তান কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর প্রতিপক্ষ, আর রশিদ খানের প্রত্যাবর্তন তাদের শক্তি আরও বাড়িয়েছে। অভিজ্ঞ মোহাম্মদ নবীও রয়েছে দলের, ফলে বিশ্বকাপের প্রস্তুতির প্রথম অধ্যায় হিসেবে ভারতের সামনে আফগানিস্তান কিন্তু কিছুটা হলেও চ্যালেঞ্জ তা বলা যেতেই পারে। খেলার বাকি খবরে যাব, কিন্তু তার আগে শুনে নেব একটি বিশেষ সাক্ষাৎকার।

0: আজকের আমাদের অতিথি ভারতবর্ষের সর্বকালের অন্যতম সেরা শুটার জয়দীপ কর্মকার। জয়দীপ শুধু অলিম্পিকে চতুর্থ পজিশন পেয়েছেন শুধু তাই নয়, ভারতবর্ষের ইতিহাসে যতজন শুটার সব থেকে বেশি পদক পেয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে জয়দীপ কর্মকার, আমাদের বাংলার গর্ব, ভারতের গর্ব। আজকে আমরা তাকে আমাদের কাছে পেয়েছি। জয়দীপ, তোমার বাবা ছিল সাঁতারু, ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলেন, তো সেখান থেকে তুমি শুটিংয়ে কিভাবে এলে?
1: প্রথমত আমি বলতে চাই যে খেলাধুলোতে কি করে এলাম। খেলাধুলো ছোটবেলা থেকে সব রকম খেলাধুলোই ভালোবাসতাম, কিন্তু এই যে বাবা সাঁতারু ছিলেন, ছোটবেলায় হেদুয়াতে নিয়ে গেছিল, জলে ফেলে দিয়েছিল বড় জলে, সেখানে পাথরের মতন প্রায় ডুবে যাচ্ছিলাম, সেই যে ভয়টা পেলাম সেই জন্য সাঁতারুটা কিন্তু হয়ে উঠল না। তারপরে যেটা মানে শুটিংয়ের ক্ষেত্রে যারা অনেকেই স্বাভাবিকভাবে অবাক হবে যে হঠাৎ করে জল থেকে একদম বন্দুক গোলাগুলি, সেটা কি করে হলো? এটা একটু কাকতালীয়ভাবে হয়েছিল। আমি বলি, আমি যখন খুব ছোট ছিলাম 6-7 বছর বয়স, তখন আমার একটা টয় এয়ারগান, যেমন সব বাচ্চারা ব্যবহার করে, আমিও টয় এয়ারগান দিয়ে অ্যাকচুয়ালি অন্য কিছু না করে আমি লক্ষ্যভেদী করতাম, কত পাঁচিলের উপরে কিছু একটা ছোট।

0: যেমন করে
1: যেমন করে ওরম ভাবে করতাম। তো পাশে আমাদের নেবার ছিলেন একজন কাকু, তো উনি দেখেছিলেন। দেখার পরে বাবাকে উনি বললেন যে তোমার ছেলের আমি কিন্তু এমটা ভালো দেখেছি, তো শুটিং বলে একটা খেলা হয়, তো উনি জানতেন ক্লাব আছে ওখানে কাছে পিঠে, তো বলল তুমি ভর্তি করিয়ে দাও। আমার বাবাকে বলল যে হতে পারে যে এর কিন্তু প্রতিভা আছে। তো বাবা শুনে বলল বাহ খুব ভালো কথা, একবার যাই আমরা। তো আমাদের ওখানে বেলগাছিয়াতে নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাব ছিল, এখনো আছে, তো সেই জায়গায় গিয়ে আমাকে বাবা মা নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দেয়। এইখান থেকে পথটা চলা শুরু আমার।
0: তুমি খুব দ্রুত জুনিয়র লেভেলে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলে, পদক পেয়েছিলে, তো সেই জায়গাটা একটু মাঝখানটার সময় এই যে নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাব থেকে এই যে জুনিয়রে যে পদক পাওয়া, প্রথম পদক জীবনে, তুমি তো অসংখ্য পদক পেয়েছো, তোমার ক্যাবিনেটে অসংখ্য পদক, মানে 45টা ওয়ার্ল্ড কাপ করেছো, কমনওয়েলথ করেছো, এশিয়ান গেমস করেছো, এশিয়ান চ্যাম্পিয়নশিপ করেছো, অলিম্পিক করেছো, এর মধ্যে প্রথম পদক যেটা পেলে, এই যে জার্নিটা কিভাবে এই জায়গায় এলে, মানে ওই জায়গাটা আর কি, মানে প্রথম পদকটা পাওয়ার আগের অংশটা একটু জানতে চাইছি।
1: প্রথম পদকটা ডেফিনেটলি মানুষের, সব মানুষেরই হয়তো খুব স্পেশাল হয়, আমার তো খুবই স্পেশাল, কেননা তখন অ্যাকচুয়ালি কিছু ছিল না আমাদের কাছে। এবং যখন শুরু করি, আমার মনে আছে যে যিনি কোচ ছিলেন, আমার প্রচণ্ড শ্রদ্ধা করি, রাউদ্দা বলতাম, যদিও বয়সে অনেক বড় ছিলেন উনি, কিন্তু সবাই রাউদ্দা বলতো, তো আমরাও রাউদ্দা বলতাম। তুমি আমাকে প্রথম বলেছিলেন ক্লাবে যেতেই, এই তোর বাবার কাছে অনেক টাকা আছে? আমি বলেছিলাম আমি জানি না আছে কি না। বললো না, টাকা থাকলে শুটিং হবে না। তা আমি তখন জেদ করে তার পরের সপ্তাহে গিয়ে রোববার দিন বলেছিলাম আমার হবে, আমার যদি বাবার টাকা নাও থাকে আমি তাও হবে, জেদ করে বলেছিলাম, তখন আমার 10 বছর বয়স। তো যাই হোক, উনি আমাকে খুব যত্ন সহকারে প্রথম রাইফেল ধরান, এরকম যেরকম আমি বললাম যে সেরকম ইকুইপমেন্ট কিছু ছিল না। কিন্তু তারপরে 4 বছর আমি অনেক খাঁটি হার্ডওয়ার্ক দিই, এবং তারপরে ওই প্রথম ন্যাশনালে আমি জুনিয়রে ন্যাশনাল চ্যাম্পিয়ন হই, জাতীয় রেকর্ড করি, এবং সিনিয়রে ব্রঞ্জ মেডেল পাই আমি। তো সেটাই যাত্রা শুরু, এবং খুব এনকারেজিং আমার ক্ষেত্রে, কেননা প্রথম ন্যাশনালে গিয়ে জুনিয়রে গোল্ড, ন্যাশনাল রেকর্ড, তার সাথে সিনিয়রে যে ব্রঞ্জ পেলাম, তো এটা খুব তাৎপর্য রাখলো। আমার মনে আছে প্রথমবার আমি অটোগ্রাফও দিয়েছিলাম ওই কানপুরের ন্যাশনালের স্টেডিয়ামে, সেখানে আমার যা মনে হয় প্রথম 5টা অটোগ্রাফ আমার আলাদা আলাদা রকম ছিল, কেন অভ্যস্ত নই বলে আমি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তারপরে তুমি একের পর এক ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছ, এবং তোমার নিজের যে ইভেন্ট সেটা নিয়ে একটু বলো, যে ওই ইভেন্টটাই তুমি বাঁচলে কেন? কারণ শুটিং এর তো রাইফেল শুটিং অনেক রকম ইভেন্ট থাকে, তো 50 মিটারটা তুমি কেন বাঁচলে?
1: এটা দুটো কারণ আছে। প্রথম বলি, আমি অ্যাকচুয়ালি শুরু করি 10 মিটার এয়ার রাইফেল দিয়ে। 10 মিটার এয়ার রাইফেলে আমি স্টেটে পদক পেয়েছি, কিন্তু তারপরে কোনো এক সময় যখন আমাকে এই .22 রাইফেল একটা ধরানো হলো, ক্লাবের একটা রাইফেল, তো আমার কিন্তু নেশার মতন একটা লেগে গেল। যদিও আমার কাছে গুলি ছিল না, সপ্তাহে 5টা করে গুলি পেতাম আমি, তো সেটাতেই যে শ্যাডো প্র্যাকটিস করা, যে আমাদেরকে ড্রাইভ বলা হয় শুটিংয়ে, সেটা এবং ওই যে একটা নেশা বা বারুদের গন্ধ, ওটা খুব আকৃষ্ট করলো আমাকে। এবং থ্রিল, এই যেটা মানে 10 মিটার এয়ার রাইফেলে যেমন রিকয়েলটা নেই, কিন্তু এটা কিন্তু ফায়ার আর্ম 50 মিটার যেটা রাইফেল হয়, সেখানে রিকয়েল হয়, একটা আওয়াজ হয়, তো ওটা থ্রিল অনেক বেশি পেয়েছিলাম আমি। আর সত্যি কথা বলতে থ্রি পজিশনটা করে উঠতে পারিনি প্রথম থেকেই, কেননা থ্রি পজিশনের জন্যে আমি প্রোন করতাম। থ্রি পজিশন করিনি তা নয়, আমি মানে সারা ভারতীয় রেলওয়েজের যে চ্যাম্পিয়নশিপ, সেখানে আমি গোল্ডও পাই অলিম্পিয়ানদেরকে হারিয়ে, কিন্তু ওটা খুব খরচা সাপেক্ষ ছিল আমার কাছে তখন। আমার প্যারেন্টসদের সেরকম সাপোর্ট করতে পারেনি সেই সময়, কেননা তিনটে পজিশনে প্রচুর ইকুইপমেন্ট লাগে, তো সেটা কিন্তু অ্যাফোর্ড করতে পারিনি। আর সেই কারণেই আর প্রথম থেকে তখন থেকে আর ধরা হয়নি, তো আমি স্পেশালাইজ করেছিলাম 50 মিটার প্রোন, যেটা শুয়ে শুটিং করে।
0: আচ্ছা, একটা জিনিস একটু পিছিয়ে যাই, তোমার বাবা সাতারু থেকে তুমি শুটার হলে, তা তোমার মা জয়দীপ নামটা রাখলো বলে আমি শুনেছি, যে টেনিসের জয়দীপদার, জয়দীপ মুখোপাধ্যায়ের নাম ও তোমার মা পছন্দ করতেন বলে তোমার নাম জয়দীপ রেখেছে। তো তুমি টেনিসে না গিয়ে এই শুটিং এলে কেন? মা যখন জয়দীপের নাম করে জয়দীপ, তাই তো? মানে একটু
1: একদম আমার মা খুব বড় ফ্যান ছিলেন জয়দীপ মুখার্জির, তো উনি লেজেন্ডারি প্লেয়ার, টেনিস প্লেয়ার, কিন্তু আমি সত্যি বলতে অত টেনিস সম্বন্ধে কিছু জানতাম না, কিন্তু ওনার সাথে যখন এখনো কথা হয়, তো উনি কিন্তু সবসময় সব জায়গায় রেফার করেন যে জয়দীপের নাম কিন্তু আমার উপরে রাখা হয়েছিল। এবং খেলাধুলোর ক্ষেত্রে উনি যেমন মানে ওনার হয়তো কাছে পৌঁছাতে পারিনি, কিন্তু অ্যাটলিস্ট একটা মার্ক রেখে যেতে পেরেছি যে খেলাধুলো তো ওনার যে রাস্তা সেই দিকে যে, আমি টেনিসে জানি অফকোর্স, কিন্তু কোনো খেলাধুলোর ক্ষেত্রে আমি যেমন বাবাও করেছেন, বাবাও খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ওনার, তো এইটুকু করতে পেরে আমার মনে হয় যে ভালো লাগে, মানে জয়দীপ নামটা কিছুটা হলেও সার্থক হয়েছে।

0: পারিবারিক অংশটা যখন যাচ্ছে, তোমার ছেলে আদ্রিয়ান এখন ভারতবর্ষের অন্যতম সেরা শুটার, এবং তোমার পরে আরেকজন বাঙালি ছেলে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাচ্ছে, এই যে আদ্রিয়ান নামটা, এটা কোথা থেকে এলো? আমি
1: এটা এটা খুব একটা মজার ইয়ে, অনেকে ওকেও জিজ্ঞেস করে যে এই নামটা কি। এবার আমিও বলে দিয়েছি সত্যি নামের কোনো মানে নেই। সত্যি কথা বলতে একজন গ্রিক রাজা ছিলেন, তার নাম ছিল হাদ্রিয়ান। তো সেইখান থেকেই একটু চেঞ্জ করে আমার নামটা রাখা হয় আদ্রিয়ান বলে। আর একটু ইউনিকও নামটা ছিল, আর শুনতে খুব খারাপ লাগে না, সেই জন্যই রাখাটা হয়।
0: তোমার যে দীর্ঘ জার্নি, তার মধ্যে 23টা ওয়ার্ল্ড কাপ আছে, 2টো কমনওয়েলথ গেমস আছে, 3টে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে, 1টা এশিয়ান গেমস আছে, এর মধ্যে কোন পদকটা জিতে তুমি সব থেকে বেশি আনন্দ পেয়েছো?
1: অনেকগুলি মুহূর্ত আছে সেখানে, হয়তো সবসময় যে মেডেল পেয়েই আমার সবচেয়ে ভালো লেগেছে তা নয়, কিন্তু উল্লেখযোগ্যভাবে বলতে পারবো যে 2010 সালের যে বিশ্বকাপ হয়েছিল সিডনিতে, তো সেখানে আমি এশিয়ান রেকর্ড করে সিলভার পাই, এবং ভারতীয় পুরুষদের মধ্যে 50 মিটার ইভেন্টে ওটাই প্রথম বিশ্বকাপের মেডেল, আজ অবধি ইতিহাসে তখনও কেউ জেতেনি। তো ওটা খুব তাৎপর্যপূর্ণ ছিল, কারণ আমার মনে আছে, একটা দুঃখ ছিল আমার মনে, 1998 সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে জুনিয়রে আমি সিলেকশন পেয়েছিলাম। আমার মনে আছে আমি পাসপোর্টও বানিয়েছিলাম ওই সময়। একদম শেষ মুহূর্তে গিয়ে তখন আমাদের যে কোচ ছিলেন, উনি বলেন, ইন্ডিয়া টিমের কোচ ছিলেন, তিনি বলেন যে আমরা এই প্রোন ইভেন্টের টিমটা পাঠাচ্ছি না। তার কারণ কি? কারণ উনি বলেছিলেন যে একমাত্র প্রোন ইভেন্টটা যেটা আছে 50 মিটারে, তাতে কোনো আমাদের সম্ভাবনা নেই, আজ অবধি কেউ পায়ওনি, আর খুব কম সম্ভাবনা যে এখানে কোনো মেডেল আসবে, তাই জন্য গভর্নমেন্ট আমাদের পাঠাচ্ছেই না, নিজের খরচায় আপনি যেতে পারেন। তো আমার বাবা খুব স্ট্রিক্ট ছিলেন এসব ব্যাপারে, তো উনি একটা মানে টি শার্টও কিনে দেবেন না যেখানে ইন্ডিয়া বা কিছু লেখা আছে, অর্জন করতে হবে ওটা। তো উনি বলেছিলেন না, আমি একটা পয়সাও দেবো না, গেলে ইন্ডিয়া টিমের হয়ে সিলেকশন হয়ে তুমি যাবে, যবেই যাবে। তো আমার এটা মনে আছে যে কেন তাৎপর্যটা, কিন্তু এই ইভেন্টেই সেই প্রথম মেডেল বিশ্বকাপের আমার হাত দিয়ে আসলো, এবং সেটা এশিয়ান রেকর্ড করে হলো। 1 পয়েন্টে মিস করেছিলাম আমি বিশ্ব রেকর্ড, এবং সেখানে ওয়ার্ল্ড নাম্বার 1 হারিয়ে সিলভার যেটা পেলাম, ওটা আমার কাছে খুব একটা মানে খুব খুব তাৎপর্য,
0: মানে এত মেডেলের মধ্যে ওটা সব থেকে মেমোরেবল মেডেল,
1: মেমোরেবল সিলভার, যদিও গোল্ড নয়, কিন্তু আমি বলবো ওটা আমার কাছে সবচেয়ে।
0: তো সবথেকে দুঃখের দিন তো অলিম্পিকের না পাওয়াটা, মানে এখন হলে তো ওটা পাওয়াই যেত, এখন যা সিস্টেম চালু হয়েছে। তো আমি তোমাকে লন্ডনে ফোনে ধরেছিলাম, তখন তোমার চোখ দিয়ে জল পড়ছিল এবং তুমি খুব দুঃখ পেয়েছিলে, সেই দিনের গল্পটা একটু শুনতে চাই, যে যখন তুমি এই যে ফোর্থ হলে, ধরো মিলখা সিং, পিটি উষা, দীপা কর্মকার, অভিনব বিন্দ্রা, এরাও ফোর্থ হয়েছে, ভারতবর্ষ ফোর্থেই আটকে থাকছে, তো এই যে ফোর্থ যখন হলে, বাঙালি হিসাবে এটা তো আমাদের গর্বের দিন ছিল যদি তুমি ব্রোঞ্জ পেতে, এখনকার সময় নতুন নিয়ম হলেও ব্রোঞ্জ পেয়ে যেতে, কিন্তু তখন পেলে না, তো সেই দিনই যে সামান্য টাচ অ্যান্ড গো, এইটুকুর মধ্যে যে তুমি পেলে না, সেই দিনের গল্পটা একটু শুনতে চাইছি।
1: সত্যি কথা বলতে আমি এতটা প্রসেসের ভেতরে ছিলাম যে আমার রিয়েলাইজেশনটা আমার কিন্তু তখন তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে কিছু অ্যাকচুয়ালি হয়নি, মানে ফাইনালের সাথে সাথেই। তো আমি একটু প্রথম থেকে বলবো যে কীরকম ইয়ে হয়, তবে আমার যা ট্রেনিং চলছিল, তো এর থেকে বেটার রেজাল্ট আমি কিছুটা আশা করছিলাম, কারণ টেকনিক্যালি আমি কিন্তু সেই জায়গায় পৌঁছলাম, মেন্টালি আমি খুব ভালোভাবে প্রিপেয়ার হয়েছিলাম। তো ফাইনালে যে যেতে পারবো, এটা কিন্তু একদম মানে টেকনিক্যালি আমি তৈরি ছিলাম, এরকম না যে
0: মানসিকভাবে এবং টেকনিক্যালি দুটোই,
1: মানসিকভাবে টেকনিক্যালি আমি তৈরিও হয়েছিলাম, ভিজুয়ালাইজও করেছিলাম যে আমি যাবই। হ্যাঁ, তার মধ্যে শুট অফ ছিল, শুট অফ হলো প্রথমে, শুট অফ আমি জীবনে আজ অবধি পার্টিসিপেট করিনি, ইনফ্যাক্ট আমরা ফাইনালের জন্য তৈরি করেছিলাম, আমাদের যেমন কোচ ছিলেন তার সাথে, কিন্তু আমি মানে
0: কে কোচ ছিলেন?
1: হাইন্স রয়েনকেমায়ার ছিলেন।
0: আচ্ছা।
1: আর ওয়েলিন ছিলেন আরেকজন অ্যাসিস্ট্যান্ট কোচ। তো যখন আমি শুট অফে উঠি, 7 জনের বা 9 জনের শুট অফ ছিল, শুট অফের মধ্যে থেকে 5 জন ফাইনালে যাবে টপ, তো আমি শুট অফটা কি জানতামই না, আমাদের খামতি রয়ে গেছিলো ট্রেনিংয়ে যে আমরা ফাইনালের জন্য প্রিপেয়ার করছিলাম, শুট অফটা কী হয় আমরা জানি না। তো যাই হোক, ওই পার্টটা অ্যাড হলো মাঝখানে। তো সেটা করার পরে যখন ফাইনালে গেলাম, প্রস্তুতি কিন্তু আমার ঠিকই ছিল, মানে আমি কোনো রকম ঘাবড়াইনি, আর প্রসেসের মধ্যে ছিলাম আমি একদম, আর মানসিকভাবে প্রচণ্ড দৃঢ় ছিলাম, এবং কনসেন্ট্রেশন লেভেলটা খুব হাই ছিল। তো এবার করতে করতে আমি যেমন বলছি, তখন কিন্তু ইমোশনের কোনো জায়গা নেই, যখন শেষ হলো দেন আই রিয়েলাইজ যে আই মিস দ্য ব্রঞ্জ। কিন্তু প্রথম আমার যে রিয়াকশনটা ছিল, আমি কিন্তু আমার রাইফেলটাকে একটা চুমু খাই,

0: আচ্ছা,
1: কেন তার হাত ধরেই কিন্তু আমি এতটা আসতে পেরেছি প্রথম। তারপরে আমি একটা খুব জোরে, যে শুটিং ম্যাট হয় যেটার উপরে শুয়ে শুটিং, সেটার উপরে খুব জোরে একটা চাপড় মারি। সো দ্যাট ওয়াজ বোথ টু কাইন্ড অফ রিয়াকশন, একটা গ্র্যাটিটিউড,
0: একটা আক্ষেপ,
1: হ্যাঁ,
0: একটা হচ্ছে সম্মান জানানো, রাইফেলকে সম্মান জানানো, আর একটা হচ্ছে ম্যাটে আক্ষেপ। মানে ওটা তোমার দীর্ঘ শুটিং জীবনের সব থেকে দুঃখের দিন, তাই তো নাকি?
1: এখন চেঞ্জ হয়ে গেছে।
0: জয়দীপ, তোমাকে ধন্যবাদ আমাদের এখানে এত সুন্দর সুন্দর কথা বলার জন্য। আমি বাংলায় ঘরে ঘরে জয়দীপ কর্মকার শুটিং পৌঁছে দিয়েছি, আমি আশা করব তোমার স্বপ্ন সফল হবে। ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।
2: এতক্ষণ শুনলেন প্রখ্যাত শুটার জয়দীপ কর্মকারের সাক্ষাৎকারের প্রথম পর্ব। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন রতন চক্রবর্তী, সম্পাদনায় স্নিগ্ধা চট্টোপাধ্যায় এবং প্রযোজনায় বিজয় কুমার ঝা। ফিরব অন্য অন্য খেলার খবরে। এবার ক্রিকেটের একটা মন খারাপ করা খবর দিতেই হবে আপনাদের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন কেন উইলিয়ামসন, নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক শুক্রবার অর্থাৎ গতকাল একথা ঘোষণা করেছেন। দীর্ঘ ১৬ বছরের সব ফরম্যাট মিলিয়ে ৩৭৮টি ম্যাচ খেলেছেন উইলিয়ামসন। এই মুহূর্তে ইংল্যান্ড সফরে রয়েছে নিউজিল্যান্ড, প্রথম টেস্ট খেলেছেন উইলিয়ামসনও, আর আচমকাই তারপর অবসর ঘোষণা করলেন তিনি, ফলে বাকি দুটো টেস্টে শক্তি কমে গেল নিউজিল্যান্ডের। শুক্রবার একটি বিবৃতিতে উইলিয়ামসন বলেছেন, আমি বিষয়টি নিয়ে অনেক ভেবেছি কিন্তু গত কয়েক দিনে এটা বুঝে গিয়েছি যে এটাই সঠিক সময় অবসর নেওয়ার। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি বরাবর যে খিদেটা ছিল সেটা এবারও ছিল। নিউজিল্যান্ডের হয়ে যে কটা ম্যাচ খেলেছি প্রতিটাতেই নিজের সেরাটা দিয়েছি, যেভাবে আমি গর্বিত সেটা ভেবে এখন বুঝতে পারছি আর এগিয়ে নিয়ে যাওয়া উচিত নয় নিজের ইচ্ছায় ক্রিকেট থেকে সরে দাঁড়াতে পেরে, আমি ভাগ্যবান। উইলিয়ামসন আরও বলেছেন যে দলটা খেলছে তাদের নিয়ে আমি আশাবাদী, প্রচুর অভিজ্ঞতা রয়েছে এই দলে এবং ভবিষ্যতে নিউজিল্যান্ড অন্য উচ্চতায় পৌঁছে যেতে পারে। এই দলটাকে আমি ভালোবাসি, এত বছর ধরে নিউজিল্যান্ডের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত। ১১০টি টেস্টে ৩৩টি শতরান এবং ৩৮টি অর্ধশতরানের সাহায্যে ৯,515 রান করেছেন তিনি। আর এক্ষেত্রেও বিরাট কোহলির মতোই তার ১০,০০০ রান পূর্ণ হয়নি। একদিনের ক্রিকেটেও তার রেকর্ড ভালো, ১৭৫টি ম্যাচে ৭,২৫৬ রান করেছেন, ১৫টি শতরান এবং ৪৭টি অর্ধশতরান রয়েছে। অবসর নেওয়ার ফলে পরের বছর একদিনের বিশ্বকাপে তাকে দেখা যাবে না। এছাড়া ৪০টি টেস্টে নিউজিল্যান্ডের হয়ে অধিনায়কত্ব করেছেন তিনি, ৯১টি একদিনের ম্যাচ এবং ৭৫টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। তার অধিনায়কত্বে নিউজিল্যান্ড ২০১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল, পাশাপাশি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম বিজেতা হয় তার নেতৃত্বেই নিউজিল্যান্ড। উইলিয়ামসনের নেতৃত্বে ২০২১ ভারতকে তারা হারায়। আর শেষ করব ক্রীড়াঙ্গন মহিলা ক্রিকেটের খবর দিয়ে। আমি বললামই এক নজরেতে, কে শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচেই ৮৭ রানে পরাজিত করেছে ইংল্যান্ড। আর এই পুরো সিরিজ, এই বিশ্বকাপ পুরোটাই হচ্ছে ওয়েলস এবং ইংল্যান্ড মিলিয়ে। আর এই ম্যাচে অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলেছেন ড্যানি ওয়াট হজ, আর তিনি হয়েছেন এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ, উইমেন অব দ্য ম্যাচ বলা যেতেই পারে। আর ভারতীয় নারী দল রবিবার তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে অভিযান শুরু করবে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল তাদের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার লক্ষ্যে ইতিহাস গড়ার চেষ্টা করবে। আর ক্রীড়াঙ্গন আজ এ পর্যন্তই। ক্রীড়াঙ্গন কেমন লাগছে আপনাদের জানাতে ভুলবেন না, জানাবেন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী স্পোর্টস কলকাতা পেজে আমাদের সরাসরি মেসেজ করে। আপনাদের সঙ্গে ছিলাম আমি অর্ঘ সর্দার, সকলে ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন ক্রীড়াঙ্গন। আর যেতে যেতে আরেকবার এই মুহূর্তে চলা ভারত বনাম আফগানিস্তান ম্যাচের কথা বলে দিই। ৫.৫ ওভারে ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে আফগানিস্তান খেলছে। আর আগেই বলেছি আপনাদের যে বৃষ্টির কারণে এই ম্যাচ ২৫ ওভারের হয়ে গেছে। তাই এই পর্যন্তই, আজ আবার দেখা হবে, ধন্যবাদ।

0: শেষ হলো অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় ছিলেন অর্ঘ্য সর্দার, আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, মূলত কৃষি নির্ভর ভারতবর্ষে, বিশেষ করে যদি আমরা পশ্চিমবঙ্গের কথা বলি, এখানে তিনটি মরশুমে, শুধুমাত্র এখানে নয়, দেশের বিভিন্ন প্রান্তে তিনটি মরশুমে আপনারা ধান চাষ করে থাকেন। সেগুলো তো আপনারা জানেন, আউশ, আমন, বোরো। এর মধ্যে সর্বাধিক জমিতে যদি আমরা একটা পরিসংখ্যান দেখি, প্রায় 40 লক্ষ হেক্টর জমিতে ধান চাষ হয় এই আমন বা খারিফ মরশুমে। শুধুমাত্র তো খারিফ মরশুমে ধান চাষ করলে হবে না, তার ফলন বৃদ্ধি পেতে হবে, বা আপনারা যে কারণে ধান চাষ করছেন, আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য, একটু সচ্ছলতা আসার জন্য। কিন্তু অধিকাংশ কৃষক বন্ধুদের কাছ থেকে বর্তমানে শুনতে পাওয়া যায় যে ধান চাষে সেভাবে লাভ নেই, তাই অনেকে ধান চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। কিন্তু তার কারণ কি, সেটা কখনো খতিয়ে দেখেছেন কি? কারণ হচ্ছে আপনাদের মধ্যে বিজ্ঞান ভিত্তিক চাষাবাদ করা বা উন্নত জাতের বীজ নির্বাচন করা, সঠিক জমি নির্বাচন করা, এই জিনিসগুলির অভাবে আপনাদের ধান চাষের ক্ষেত্রে লাভটা কম হচ্ছে। তাই আসন্ন যে খারিফ মরশুম রয়েছে, সেখানে যারা চাষ করতে চলেছেন, তাদের জন্য আজকে আমরা বিশেষ একটি আলোচনা রেখেছি যে খারিফ ধান চাষের প্রস্তুতি। এবং এ ব্যাপারে বিস্তারিত জানাবার জন্য আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি চুচুড়া ধান্য গবেষণা কেন্দ্রের শস্যবিদ ডক্টর মলয় কুমার ভৌমিক। ডক্টর ভৌমিক, আকাশবাণীতে আপনাকে স্বাগত, নমস্কার।
2: নমস্কার।
1: আর সঙ্গে রয়েছেন রাজ্য সরকারের কৃষি দপ্তরের প্রাক্তন যুগ্ম কৃষি অধিকর্তা ডক্টর ঋষি কৃষ্ণ দে। ডক্টর দে, আপনাকেও স্বাগত,
3: নমস্কার।
1: কিন্তু এই প্রস্তুতি পর্বে আপনার থেকে একটু জানতে চাইব যে খারিফ ধানের জাত নির্বাচন থেকে শুরু করে হোক, বা কি ধরনের জমি এই ধান চাষের জন্য উপযুক্ত হবে, বা কৃষক বন্ধুরা প্রস্তুতি নেবেন?
2: অবশ্যই কৃষক বন্ধুদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন, সামনের খারিফ মরশুমের কথা মাথায় রেখে, এবং সঠিক সময়ে সঠিক জাতের ধানের চাহিদা কৃষক বন্ধুদের বরাবরই রয়েছে। তাই অধিক ফলন পেতে গেলে জমির অবস্থান, মাটির প্রকৃতি এবং সেচের সুযোগ সুবিধা, নির্দিষ্ট শস্য পর্যায়ে পূর্ববর্তী বা পরবর্তী ফসলের ধরন বা মেয়াদ, এই সমস্ত বিষয়ের কথা মাথায় রেখে জাত নির্বাচন অবশ্যই প্রয়োজন। যেমন বৃষ্টি নির্ভর উঁচু জমি, সেখানে মূলত স্বল্প মেয়াদি ধরনের জাত, এবং বৃষ্টি নির্ভর মাঝারি জমির জন্য মধ্যমেয়াদি ধরনের জাত, এবং বৃষ্টি নির্ভর নিচু জমির জন্য মধ্য থেকে দীর্ঘমেয়াদি ধরনের জাত নির্বাচন করা প্রয়োজন।
1: আচ্ছা, তাহলে কৃষক বন্ধুরা, ডক্টর ভৌমিক যেমন বললেন, এই সমস্ত বিষয়গুলো আপনারা মাথায় রেখে জমি প্রস্তুতি করবেন এবং জাতের নির্বাচন করবেন। এবার আমি একটু ডক্টর দে আপনার কাছে আসি। খারিফ ধান চাষের জন্য কৃষক বন্ধুরা বীজ তোলার কথা বলছি, যে বীজ তোলাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
3: অবশ্যই।
1: হ্যাঁ, সেক্ষেত্রে বীজ তোলাটা শুরু করবেন কিভাবে, আর তার যত্ন পরিচর্যা, এই ব্যাপারটা যদি একটু বলেন।
3: এই যে আমাদের মলয় ভাই বললেন যে উন্নত জাত, উন্নত জাতের উপযুক্ত মানের বীজ সংগ্রহ করা তো অবশ্যই প্রথমেই প্রয়োজন। তারপরেই যেটা গুরুত্বপূর্ণ বিষয় ভালো ফলন পাওয়ার জন্য, সেটা হচ্ছে বীজ তলাটা ভালো করে তৈরি করা। খরিফ মরশুমে যে কোনো সময় বৃষ্টি হতে পারে, সেই জন্য সেটা মাথায় রেখেই জমি নির্বাচন করতে হবে, অপেক্ষাকৃত উঁচু জমি, এবং বীজ থেকে যেহেতু ফসল হবে, বীজটা যাতে সুস্থ সবল হয়, তার জন্য উর্বর মাটি এবং জল নিকাশি ব্যবস্থা ভালো থাকবে এমন জমি নিয়ে, 3 ফুট চওড়া এবং প্রয়োজন মতন লম্বা জমি নিয়ে, সেটা 6 ইঞ্চি উঁচু করে প্রতি 10 শতক বা 10 ডেসিমেল জমির জন্য 5 থেকে 6 কুইন্টাল জৈব সার, এবং তার সাথে বীজ বোনার আগে 2 কেজি হারে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ জাতীয় রাসায়নিক সার প্রয়োগ করে জমিটা তৈরি করতে হবে। তৈরি হয়ে গেল। এবার বীজের ক্ষেত্রে বীজটা শোধন করা অত্যন্ত দরকার। খরিফ মরশুমে শুকনো বীজতলা এবং কাদানো বীজতলা, এই 2 পদ্ধতিতে বীজতলা তৈরি করা হয়। শুকনো বীজতলার ক্ষেত্রে বীজ তলার যে মাটি, সেটা শুধু জো অবস্থায় থাকে এবং বীজটাও শুকনো অবস্থায় ফেলা হয়। সেক্ষেত্রে প্রতি কেজি বীজের জন্য 2 গ্রাম হারে ক্যাপটান অথবা কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাশক দিয়ে একটা মুখবন্ধ টিনের বা অন্য কোনো পাত্রে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে ছত্রাংশটা ভালো করে বীজের সাথে মাখিয়ে নিতে হবে। কাদানো বীজের ক্ষেত্রে সাধারণত কৃষক বন্ধুরা 24 ঘন্টা, 30 ঘন্টা, 36 ঘন্টা এইরকম বিভিন্ন সময় ধরে বীজটা ভিজিয়ে রাখেন। সেক্ষেত্রে শেষ 8 ঘন্টা প্রতি কেজি বীজের জন্য 1.5 লিটার জল লাগবে, এবং এই 1.5 লিটার বীজের জন্য 1.5 লিটার জল লাগবে, এবং এই দেড় লিটার জলের মধ্যে 3 গ্রাম হারে ক্যাপটান অথবা কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক গুলে সেখানে বীজটা ভিজিয়ে রাখতে হবে শেষ 8 ঘন্টা। অর্থাৎ জলে বীজ ভিজিয়ে রাখলেন, তারপরে শেষ 8 ঘন্টা তুলে নিয়ে জলটা ছড়িয়ে নিয়ে আবার শোধিত জলে 8 ঘন্টা ভিজিয়ে রেখে সেটা বীজতলায় ফেলতে হবে, বা যদি কেউ অঙ্কুরিত করতে চান বা কৃষক বন্ধুদের ভাষায় কলা করে নিতে চান সেক্ষেত্রে সেই ব্যবস্থাটা করতে হবে। অনেক ক্ষেত্রে বীজের মাধ্যমে কিছু জীবাণু গঠিত রোগ চলে আসে, সেই ক্ষেত্রে প্ল্যান্টোমাইসিন জাতীয় রোগনাশক প্রতি লিটার জলে 1.5 গ্রাম হারে মিশিয়ে নিয়ে ওই একইভাবে বীজটা শোধন করে একই সঙ্গে বীজটা শোধন করে নেওয়া যেতে পারে।
4: এইভাবে মোটামুটি। আর তাছাড়া বর্তমানে আর একটা জিনিস যেটা দেখা যায় যে বীজতলাটা কি কোনোভাবে ঢাকা দেওয়ার কোনো পরিকল্পনা করতে পারেন?
3: প্রয়োজন হবে না খরিফের ক্ষেত্রে।
4: আচ্ছা,
3: এটা বোরো ধানের ক্ষেত্রে যেহেতু কুয়াশা থাকে বা অনেক সময় শিশির পড়ে, মানে অনেক সময় প্রচন্ড ঠান্ডা পড়ে বেশ কয়েকদিন ডিসেম্বর মাসে, সেই সময় ঢাকা দেওয়ার প্রয়োজন হয়। খরিফে যেটা প্রয়োজন হয় প্রথম 2 দিন 48 ঘন্টা, বীজটা ফেলার পরে অতিরিক্ত বৃষ্টি হলে বীজটা ভেসে যেতে পারে, সেই জন্য যদি মনে হয় যে আকাশে মেঘ আছে বা বৃষ্টির সময়, সেক্ষেত্রে ঢাকা দেওয়া যেতে পারে,
4: এছাড়া প্রয়োজন
3: না।
4: বেশ, মোটামুটি আমরা বীজতলা কিভাবে তৈরি করবেন সে ব্যাপারে তো ডক্টর দে বললেন। আমি আবার একটু মলয়বাবু আপনার কাছে আসি, যে আমাদের কৃষক বন্ধুদের মধ্যে একটা ধারণা রয়েছে বা প্রথাগতভাবে চাষ করা একটা টেন্ডেন্সি রয়েছে, যে দেখা দেখি চাষ পাশাপাশি বাস, গ্রাম বাংলায় যে কথাটা প্রচলিত রয়েছে, সেখান থেকে তারা চাষ করে আসছে না, যে কারণে বলছেন যে না খুব একটা লাভ নেই। এর কি কোনো বিজ্ঞানসম্মতভাবে বা উন্নত কোনো পদ্ধতি রয়েছে যেখান থেকে কৃষক বন্ধুরা অধিক লাভ পেতে পারেন?
2: অবশ্যই, অ্যাকচুয়ালি আপনি ঠিকই বলেছেন যে কৃষক ভাইয়েরা মানে একটা নিজেদের মধ্যে প্রতিযোগিতা হয় যে কে আগে ধান চাষ করতে পারে, এবং তারা যে চাষটা করে তারা প্রথাগতভাবেই করে, প্রথাগত সেটা রোয়া পদ্ধতিতে চাষ করে, কিন্তু ধান চাষের ক্ষেত্রে আরও অনেক আধুনিক পদ্ধতি এসেছে, সেটা সরাসরি বোনা পদ্ধতি। আগে যেমন অনেক বহু পুরনো অনেক দিন পূর্বেই এই সরাসরি বোনা পদ্ধতিতে চাষ হতো, কিন্তু সেইটাই আবার নতুনভাবে উন্নত পদ্ধতিতে এখন সরাসরি বোনা চাষ করা যায়। তাছাড়াও একটা রোয়া পদ্ধতির ক্ষেত্রেও একটা পদ্ধতি রয়েছে যেটা উন্নত পদ্ধতি, সেটা হচ্ছে সুনিশ্চিত ধান চাষ, বা সংক্ষেপে এটাকে বলে সুধা, সুনিশ্চিত ধান চাষ পদ্ধতি। আর একটা পদ্ধতি রয়েছে শ্রী পদ্ধতি, শ্রী পদ্ধতি যেটাকে বলে সিস্টেম অফ রাইস ইনটেন্সিফিকেশন, এটা সংক্ষেপে বলে শ্রী। তাছাড়াও আর একটা হচ্ছে যেটা এখন ফার্ম মেশিনারির ওপর অনেক সরকারিভাবে জোর দেওয়া হচ্ছে, যেটা মেকানিক্যাল ট্রান্সপ্লান্টার দিয়ে যাতে লেবার সাশ্রয় করার জন্য যে ওই ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে রোয়া করে চাষটা করা যেতে পারে, এই ধরনের পদ্ধতিগুলো। আবার বোনা পদ্ধতিরও আবার অনেক রকম, শুষ্ক ছিটিয়ে বোনা অথবা আবার ভিজে বোনা পদ্ধতি, এই পদ্ধতিগুলো রয়েছে। কিন্তু এই পদ্ধতিগুলোই সব পদ্ধতিগুলো সব জায়গার জন্য প্রযোজ্য নয়, যেখানে যেমন বলেইছি আমি আগে যে জমির অবস্থান অনুযায়ী যেমন জাত নির্বাচন করতে হয়, তেমনি জল বা সেচের বা বৃষ্টির সুযোগ অনুযায়ী পদ্ধতিরও নির্বাচন করতে হয়। যেখানে সেচের সুযোগ রয়েছে সেখানের জন্য শ্রী পদ্ধতি, যেখানে বৃষ্টির ওপর নির্ভর করে সেখানে যে রোয়া পদ্ধতি বললাম, যেটা ওটা করেই থাকে কোন হবে, কিন্তু সেটা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে বা সুনিশ্চিত ধান যেটা বললাম পদ্ধতি, এই পদ্ধতিতে চাষ করতে পারেন। আর জমির যেখানে নিচু জমি সেখানে কিন্তু রোয়া পদ্ধতি উপযোগী, আবার উঁচু জমি যেগুলো বাঁকুড়া পুরুলিয়ার খরা এলাকার জন্য সেখানে সরাসরি বোনা পদ্ধতিটা গুরুত্বপূর্ণ। এইভাবে যদি ওনারা জায়গা মতন পদ্ধতিটা অবলম্বন করেন সেক্ষেত্রে কিন্তু ওনারা লাভ পেতে পারেন।
3: এবং অঙ্কুরিত বীজ, অঙ্কুরিত বীজও বোনা যায় ড্রাম সিডার পদ্ধতি,
2: ড্রাম সিডার। যেমন উনি বললেন যে ড্রাম সিডার, যেমন এটা ভেজানো কাদা ইয়েতে জমিতে রোয়া বোনা পদ্ধতি, তেমনি আর একটা আছে সিড ড্রিল, সিড ড্রিল ফার্টিলাইজার কাম সিড ড্রিল যন্ত্রের সাহায্যে, ওটা যেটাকে ড্রাই ডাইরেক্ট সিডের রাইস বলে, ডাইরেক্ট সিড মানে সরাসরি বোনা, ওটা ড্রাই মেথড, একটা ওয়েট মেথড, দুটো পদ্ধতি।
4: এগুলো কি মেশিন সরাসরি বুনে ফেলবে?
2: মেশিন দিয়ে সরাসরি বোনা যাবে এবং লেবার সাশ্রয় মানে শ্রমিক কম লাগবে শ্রমিকের, কিন্তু এই

0: সরাসরি বোনা পদ্ধতিতে চাষ করতে গেলে কিছুটা ওনাদের সতর্ক হওয়া উচিত, কেননা সরাসরি বোনা পদ্ধতিতে আগাছার প্রাদুর্ভাবটা বেশি হয়, সেই জন্য আগাছা নিয়ন্ত্রণটা খুব গুরুত্বপূর্ণ শুরুর থেকেই। একটা যেমন এই বর্ষাকালে চাষের যে জমিতে বেশি আগাছার প্রাদুর্ভাব হয়, সেই জন্য অনেক কৃষক বন্ধুরা করেও থাকেন যে গ্রীষ্মকালীন চাষ দিয়ে ওই ওই জমিতে একটা আগাছানাশক প্রয়োগ করে তারপর পুরো মানে একটা হালকা সেচ দিয়ে আগাছানাশক প্রয়োগ করলেই যত জমিতে আগাছা আছে সেইগুলো গজিয়ে উঠবে এবং সেই আগাছাগুলো মরে যাবে। তার ওই আগাছানাশক প্রয়োগের 10-15 দিন পরে, এটাকে বাসি বীজতলা বলে অনেকে, যে 10-15 দিন পরে তারপরে আবার ওই চাষের দিকে খারিফ ধান চাষের দিকে যেতে পারেন, তখন পরবর্তীতে কি হবে আগাছার উপদ্রবটা অনেক কম হবে।
1: আমি তাহলে ঋষিকৃষ্ণবাবু আপনার কাছে আসি। আমাদের মূলত যে সমস্ত শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান শুনছে তাদের অধিকাংশ ওই নদী তীরবর্তী এলাকায় থাকেন এবং যেখানে মাটি লবণাক্ত, এবং সেই সমস্ত অঞ্চলে জন্য কি কোনো উন্নত জাত রয়েছে যেখান থেকে তারা অধিক ফলন পেতে পারেন, বা সেক্ষেত্রে যদি যে জাতি চাষ করছেন তিনি সেখান থেকে তার নিশ্চয়ই কিছু পরিচর্যা রয়েছে উন্নত মানের, এ ব্যাপারে যদি একটু আলোকপাত।
2: এবং এছাড়া পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা আছে বন্যা প্লাবিত এলাকা, হয়তো কোনো কোনো সময় বন্যা হয় কিন্তু প্রত্যেক বছর বন্যা হয় এমন জায়গা হয়ে গেছে, সেজন্য এটার কথা মাথায় রাখতে হবে। বন্যাপ্রবণ এলাকার ক্ষেত্রে সবার আগে যেটা দরকার যে চাষ পদ্ধতিটা ঠিকঠাক অবলম্বন করতে হবে। আমরা কি করি, আমরা সাধারণভাবে কি করি কৃষক বন্ধুরা, আমরা বীজ বুনে দিই এক বিঘার জন্য, আমরা এক বিঘে হিসাব মতন যে আমাদের লাগে দু কাঠা বীজতলা লাগে, দু কাঠা বীজতলা আমরা তৈরি করলাম, চারা তৈরি করলাম, একবারে রুয়ে দিলাম। কিন্তু বন্যাপ্রবণ এলাকায় সেটা করলে হবে না, কারণ ধরুন যখন বীজতলায় চারা আছে তখনই বন্যা হয়ে গেল, সব চারা নষ্ট হয়ে গেল, বা ধান রোয়া করার পরে 7 দিন 10 দিন বা 15 দিন বা 1 মাস পরে বন্যা হয়ে গিয়ে সব ধান নষ্ট হয়ে যেতে পারে, বা ধান থোড়া সে সময় হতে পারে, ধান পাকার মুহূর্তে হতে পারে,
1: প্রাকৃতিক বিপর্যয়
2: যে কোনো সময় হতে পারে। সুতরাং এটার সাথে প্রকৃতির সাথে তো লড়াই করা যাবে না, প্রকৃতির সাথে আমাদের সমঝোতা করতে হবে। শুনে কৃষক বন্ধুদের কাছে আমরা বলবো যে আপনি যদি এক বিঘা জমি চাষ করেন তাহলে 5 কাঠা 5 কাঠা করে 4টে ভাগে করুন,
1: প্লট
2: করে নিয়ে 10 থেকে 15 দিন পর পর ওই 5 কাঠার জমির বীজটা ফেলুন। ঠিক ওইভাবেই প্লট করে করে আপনি আপনার একই জমিতে বিভিন্ন বয়সে চারাটা রোপণ করুন, তাতে কি হবে যে কোনো একটা ধাপে যদি বন্যা হয় সেই যেই জায়গাটাকে আমরা কমজোরি জায়গা বলি সেই কমজোরি জায়গার ধানটাই নষ্ট হবে, বাকি ধানগুলো নষ্ট হবে। হয়তো এখনো আমার 10 কাঠা জমির বীজ ফেলতে বাকি আছে, বন্যা চলে গেল তারপরে আমি বীজ ফেললাম, এটা তো আশা করাই যায় যে আবার একবার বন্যা হবে না এবছর, এটা আশা করাই যেতে পারে। সেই ক্ষেত্রে আমি 10 কাঠা জমির ধান হয়তো নষ্ট হলো কিন্তু বাকি 10 কাঠা জমির ধান আমি আবার পেয়ে গেলাম। সেজন্য একে ইংরেজিতে বলে স্ট্যাগার্ড কাল্টিভেশন, বাংলা বলে ধাপে ধাপে চাষ করা, এটা করা। আর এটা বলা হয় যে আপৎকালীন ব্যবস্থা হিসাবে অন্তত 10% বীজ তলা আলাদাভাবে বীজ অথবা বীজতলা সংরক্ষণ করে রাখা, যেটা আমি বলতে চাইছিলাম থোড়া সার সময়, যেমন আমরা হয়তো বলছি যে জুলাই মাসের 15 থেকে আগস্ট মাসের 15 তারিখ অবধি ধান রোয়ার সময়, দেখা হলো আগস্ট মাসের 20 তারিখে বন্যা হয়ে গেল, ধান রোয়ার পরে সব ধান নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে যদি 10% বীজ আমার থাকে বা চারা থাকে তাহলে সেটা দিয়ে অন্তত 10% জমি পরবর্তীকালে চষে কৃষক বন্ধুরা লাগাতে পারেন। আর এখন যেটা হয়েছে, আগেকার মতন তো ধানের জাত নেই যে পরে লাগালে পরে ফলবে, মোটামুটি ওর একটা নির্দিষ্ট বয়সে ধান ফলবেই ফলবে, হয়তো একটু কম ফলন হবে কিন্তু ফলনটা পাওয়া যাবে। সেই জন্য বন্যা প্লাবিত এলাকার জন্য একরকম পরিকল্পনা, আর লবণাক্ত এলাকার জন্য যেটা দরকার সেটা হচ্ছে পর্যাপ্ত জৈব সার দিতে হবে। জৈব সারের কোনো বিকল্প নেই, কারণ লবণাক্ততা অত অল্প সময়ের মধ্যে তো কমানো যাবে না, জৈব সার দিলে অনেকখানি মাটির প্রশম হয়ে যায়, এবং মাটি পরীক্ষার ভিত্তিতে জিপসাম প্রয়োগ করতে হবে। হ্যাঁ, ক্যালসিয়াম ঘটিত যে জিপসাম খনিজ, এটা পরিমাণ বললে একটু হাস্যকর লাগবে, 20-60 কেজি প্রতি বিঘা, সেজন্য বললাম মাটি পরীক্ষার ভিত্তিতে করাই ভালো, কতখানি লবণাক্ততা আছে সেই মতন বিঘা প্রতি 20 কেজি দিলেও হতে পারে, 40 কেজি 60 কেজি এইভাবে বলাটা ঠিক না, একটুখানি মাটি পরীক্ষার এখন তো ব্যবস্থা আছে, মাটি পরীক্ষার ভিত্তিতে এটা করে নেওয়া ভালো, কারণ অতিরিক্ত জিপসাম দিলেও তার খারাপ দিক আছে, এটা করে নেওয়া দরকার। আর উন্নত জাতের মধ্যে নোনা স্বর্ণ গ্রুপের বিভিন্ন জাত আছে, এছাড়া জারোভা একটা জাত আছে, গোসাবা 5, গোসাবা 6, লুনিশ্রী, লুনা সম্পদ, এই সমস্ত জাতের ধান যদি চাষ করা যায় এরা লবণাক্ত সহনশীল, তাহলে ফলনটা পাওয়া যাবে। আর মনে রাখতে হবে যে লবণাক্ত এলাকা চাষের জন্য বীজতলাটা অন্তত পক্ষে যেন লবণাক্ত নয় এমন জমিতে করা যায়, একটু উঁচু জমিতে প্রয়োজন হলে জলসেচ দিতে হবে, যেখানে নোনা জল ওঠে না সেরকম জমিতে বীজতলাটা করে নিতে হবে, কারণ বীজ থেকে চারা তৈরি হওয়াটা খুব সমস্যা লবণাক্ত এলাকায়।

0: ধান রোয়ার পরে যখন বৃষ্টির জল থাকে বা উপরতে জল দেওয়া হয় তখন লবণাক্ততা অনেকখানি কমে যায়। কিন্তু এই বীজতলা তৈরি, চারা তৈরি এই সময়টা একটু সাবধানতা অবলম্বন করা দরকার। এ প্রসঙ্গে বলি যে যখন আমাদের আইলা হয়েছিল তখন আমরা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এলাকায় আমরা ঝুড়িতে চারা করতে বলেছিলাম, শুধু জৈব সার দিন, অল্প মাটি দিন, তার মধ্যে চারা তৈরি করে দিন,
1: এবং সেটা কি ফলপ্রসূ হয়েছে?
0: খুবই ভালো হয়েছে। হয়তো সেখানে বিঘার পর বিঘা হয়নি, কাঠার পর কাঠা হয়েছিল, কিন্তু চাষী তো নিজের ধানটা পেয়েছিলেন, সেই জন্য জৈব সার এবং উঁচু জমিতে বীজতলা এইটা লবণাক্ত এলাকায় জাত নির্বাচনের পাশাপাশি এটাও মাথায় রাখা খুব দরকার।
1: একদম, এটা তো খুব ভালো কথা বললেন। লবণাক্ত এলাকায় কি ধরনের জাত ব্যবহার করবেন? আর যে কথা আপনার থেকে উঠে এলো যে বন্যা প্লাবন এলাকায়, সেক্ষেত্রে যদি আমি একটু মলয়বাবু আপনার কাছে আসবো, যে এখন তো কম বেশি আপনাদের কথার মাধ্যমে উঠে আসে বিভিন্ন বিশেষজ্ঞ যারা আসেন যে একটা বিশ্ব জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই জলবায়ু পরিবর্তনের সময় আমাদের ফলে যে প্রকৃতির খামখেয়ালিপনা, যখন তখন বৃষ্টি হচ্ছে, যখন তখন খরা হচ্ছে, তার কোনো ঠিক নেই, এবং এই যে বন্যা বা খরাজনিত যে সমস্ত প্রাকৃতিক বিপর্যয়, এই আপদকালীন পরিস্থিতিতে তার জন্য কি কোনো উন্নত জাত রয়েছে যেগুলো সেই সময় একটা টিকে থাকতে পারবে, সেই রকম কি জাত আছে?
2: অবশ্যই প্রচুর নতুন নতুন জাত বেরিয়েছে, যে প্রকৃতির খামখেয়ালিপনা, এটা মানে হঠাৎ খরা, হঠাৎ বন্যা, বা একই মরশুমে খরা বন্যা হয়, খরা পরবর্তীতে বন্যা, অথবা বন্যা পরবর্তীতে খরা, এটা একটা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবং বৃষ্টির পরিমাণের উপর নির্ভর করে এমন হয় যে কোথাও চার পাঁচ দিন বা অন্য কোথাও সাত থেকে দশ দিন বা তারও বেশি পর্যন্ত জমিতে জল দাঁড়িয়ে থাকে। বন্যাপ্রবণ এলাকার জন্য যে জাতগুলো সাধারণত সরকারিভাবে আমরা সুপারিশ করি, যে বন নিমজ্জন সহনশীল বা বন্যা সহনশীল ধানের কিছু জাত, যেমন স্বর্ণ সাবওয়ান, IR-64 সাবওয়ান, সাবিত্রী সাবওয়ান, BR-11 সাবওয়ান, সাম্যমাসুরি সাবওয়ান, বিনাধান 11, এই এই ধরনের কিছু জাত, তারপরেও এমনকি হচ্ছে বৃষ্টি নির্ভর নিচু এলাকায় যেখানে জল জমে থাকে মাঝে মাঝে, সেই সব জায়গাতেও রাজদ্বীপ হতে পারে, যেগুলো আমাদের চুচুড়ার থেকে উদ্ভাবিত জাত। এবং খুব সম্প্রতি চুচুড়ার থেকে আর একটা জাত উদ্ভাবিত হয়েছে, যেটা যেখানে আংশিক নিচু জমি, যেখানে জল থাকে জমে, এটা হচ্ছে ইরাবতী। তেমনি খরাপ্রবণ এলাকার জন্যও আমাদের কিছু সরকারি জাত খুব সম্প্রতি উদ্ভাবিত হয়েছে, এবং সেই রকম জাত যেটা লক্ষ্মন্তী, তো সুহাসিনী, এই ধরনের জাত যেগুলো খরা সহ্য করতে পারে। এছাড়াও আরও অনেক জাত রয়েছে পুষ্প খরা এলাকার জন্য, DRR-42, DRR-42, DRR-44, এই ধরনের জাতগুলো মানে খরা এলাকার জন্যে। এছাড়াও এই যে খামখেয়ালিপনার সঙ্গে সঙ্গেও লবণাক্ত ব্যাপারটা, যে স্যালিনিটি বা ওই এলাকায় সাইক্লোন, ঘূর্ণিঝড়, এগুলোও একটা কমন হয়ে দাঁড়িয়েছে, যেটা যে ক্ষেত্রে উনি জাতগুলো বলেছেন, এবং সরকারিভাবেও স্বর্ণ, নোনা স্বর্ণ গ্রুপের জাতগুলো সুপারিশও করা হচ্ছে। এছাড়াও কিছু দেশীয় জাত রয়েছে যেগুলোও লবণাক্ত এলাকার জন্য উপযোগী, মাতলা, হ্যামিল্টন, এই ধরনের জাত যেগুলো পুরনো, দাদশাল, জামাইনারু, দুধেশ্বর, তেমনি এরকম বন্যা সহনশীল দেশি জাত কিছু রয়েছে, যেগুলো পাটনাই 23, দুধেশ্বর, এই জাতগুলো বন্যা এলাকার জন্য ভালো। আবার এমন কিছু জাত বেরিয়েছে যেটা বন্যা খরা দুটোই সহ্য করতে পারে, যেটাকে আমরা বলি যে ক্লাইমেট স্মার্ট ভ্যারাইটি, যেটা যেমন CR-801, CR-802, এইগুলো বন্যা খরা দুটোই সহ্য করে। তেমনি এইরকম আরও নতুন নতুন জাত আমরা উদ্ভাবনের চেষ্টায় আছি আমাদের চুচুড়া ধান গবেষণা কেন্দ্র থেকে ভবিষ্যতে, যাতে করে শুধুমাত্র একটা প্রাকৃতিক বিপর্যয় নয়, সঙ্গে যে দুটো তিনটে প্রাকৃতিক বিপর্যয় হতে পারে সেটাকে যাতে মোকাবিলা করতে পারে।
1: এবং এই সমস্ত জাতগুলো উভয় বিপর্যয়গুলো এরা সহনশীল, বাহ, এটা খুব গুরুত্বপূর্ণ আবিষ্কার।
0: অবশ্যই অবশ্যই,
1: কারণ আপনি শুধুমাত্র যে বন্যা সহ্য করবে আর খরা সহ্য করতে পারবে না, তাহলে তো আবার চাষিদেরও মাথায় হাত পড়ে যায়। ঠিক, আরেকটা যেটা মলয়বাবু আপনি বললেন যে বর্তমানে স্বর্ণ বা স্বর্ণমাসুরি এই যে ধান চাষটি হচ্ছে, তবে এখন কৃষক বন্ধুদের কাছ থেকে আরেকটা রিপোর্ট আসছে যে এগুলোতে রোগ প্রবণতা বেশি দেখা যাচ্ছে,
0: অনেক বেশি।
1: হ্যাঁ, সেক্ষেত্রে কি এর কোনো বিকল্প কোনো জাত রয়েছে যে এগুলো ছাড়াও এই সমস্ত এলাকায় সহনশীল জাত, উন্নত কিছু?
0: মানে এখন পর্যন্ত স্বর্ণমাসুরি বা স্বর্ণ যে আমরা বলছি, ফলনের দিক দিয়ে একে টপকে দেওয়ার মতন জাত সেরকমভাবে আসছে না, কিন্তু এই ফলনের লোভে কিন্তু কৃষক বন্ধুরা একই জাতের ধান চাষ করে। আপনি যদি বর্তমান হুগলির মাঠে দেখেন, খরিফে মাঠের পর মাঠ একই জাত চাষ করা চলছে, এটাও কিন্তু একটা খারাপ লক্ষণ।

0: জমিতে রোগ ছড়িয়ে পড়ে বেশি।
1: আমরা তো বারবার বলি যে শস্য চক্রের কথা।
0: হ্যাঁ, সেটা সেটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে এই যে জাতটা স্বর্ণমাসুরি তৈরি করার সময় কিছু কিছু ক্ষেত্রে না আমাদের বিজ্ঞানীদের মাথায় থাকে একটা উদ্দেশ্য থাকে, যেমন বলছি খরা সহনশীল নোনা সহনশীল, তেমনি ফলন বাড়াতে হবে। এই ফলন বাড়ানোর কথায় মাথায় রাখতে গিয়ে যেটা এসছে সেটা হচ্ছে খোলা পচা এবং গোড়া পচা রোগটা প্রবণতা বেশি। এত বেশি ফলন হয় কিন্তু যখনই খোলা পচা রোগ হয়ে যায় তখন কিন্তু ফলনটা প্রচণ্ডভাবে মার খায়। সেই জন্য এর আবার বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেলেছেন ইতিমধ্যে, সেটা খুবই প্রতিষ্ঠিত, স্বর্ণ শাবওয়ান, সাম্বা মাসুরি শাবওয়ান, শিয়ার ধান 801, আমার মলয় ভাই এক্ষুনি বললেন শিয়ার ধান 802, এই জাতীয় ধানের চাষ না পশ্চিমবাংলায় চাষ হচ্ছেও, কিন্তু এরা আরও জনপ্রিয়তা বাড়াতে হবে। এগুলো চাষ করলে কিন্তু ফলন একই হবে এবং এই যে পচন রোগ এখান থেকে নিস্তার পাওয়া যাবে। পাশাপাশি যার প্রতিকূল পরিবেশে এখনই আলোচনা হলো যে এরা স্ট্যান করে, হ্যাঁ টিকে থাকে, এই জাতের ধানগুলো বিকল্প ফসল হিসাবে ভালো।
1: বেশ, আরেকটা আরেকটা দিক বর্তমানে বিশেষ কৃষিক্ষেত্রে আর কি, শুধুমাত্র ধান চাষের ক্ষেত্রে নয়, কৃষিক্ষেত্রে একটা জৈব চাষের উপরে জোর দেওয়া হচ্ছে। এই যে জৈব চাষের কথা বলা হচ্ছে, সেখানে কি এমন কোনো জাত রয়েছে যেগুলো জৈব চাষের জন্য উপযুক্ত, বা যে কোনো জাত জৈব চাষের জন্য উপযুক্ত এমন কিছু ব্যাপার আছে নাকি মলয়বাবু?
2: অ্যাকচুয়ালি জৈব চাষ যে কোনো জাতের ক্ষেত্রেই করা যায়, তবে উচ্চ ফলনশীল যে জাতগুলো বা সংকর ধানের জাতের ক্ষেত্রে এইগুলো সাধারণত জৈব চাষ না করাই ভালো। তার কারণ এগুলো চাষ করতে প্রচুর সার লাগে এবং যেগুলো বিশেষ করে নাইট্রোজেন সার বেশি লাগে, যাতে করে এই জাতগুলো চাষ করলে অতটা ফলন পাওয়া যাবে না। সেই জন্য বিশেষ করে যে যে জাতগুলোতে নাইট্রোজেন সার কম লাগে সেইগুলোই জৈব পদ্ধতিতে চাষ করা ভালো। মানে তবে এটা সত্যি কথাই যে জৈব চাষ করলে ফসলের মান এবং ফসলের গুণমানও ভালো থাকে। তবে জৈব চাষ সমস্ত সুগন্ধি ধানের জাত বা দেশি জাতের ধানগুলো জৈব চাষ করা ভালো। দেশি জাতগুলোর মধ্যে বিশেষ করে যেমন চামারমণি, কেরালা সুন্দরী, সীতাশাল, জয়া সিলেট, চাপাখুশি, এই সমস্ত জাতগুলো জৈব পদ্ধতিতে চাষ করলে ভালো হয়। তেমনি সুগন্ধি জাত যেমন বাদশাভোগ, গোবিন্দভোগ, দুধেশ্বর, এইগুলো জৈব পদ্ধতিতে চাষ করলে ভালো ফলন পাওয়া যায়।
0: একটা বিষয় আমি সাথে যুক্ত করতে চাই, এটা একটা বিতর্ক খুব চলে জৈব না রাসায়নিক, এটাকে যদি আমরা একটা মধ্যস্থতা রাস্তা খুঁজি তাহলে পাবো এটাই যে কোনো জমিতে যদি বিগত 20-30 বছর ধরে রাসায়নিক পদ্ধতিতে চাষ হয়, হঠাৎ করে যদি আমরা জৈব পদ্ধতিতে চাষ করি, যেটা মোলা ভাই বললেন যে অতটা ফলন দিতে পারবে না, কারণ নাইট্রোজেন ওখানে প্রাপ্ত সহজলভ্যতা কম। কিন্তু যদি 3-5 বছর একটা জমিতে জৈব করা হয়, তা আমাদের যদি আমরা বলি বাফার, অর্থাৎ মাটির মধ্যে নাইট্রোজেনের একটা জৈব ভাণ্ডার তৈরি হয়ে যায়, তেমনি ফসফেট পটাশ সবকে যারা সুষম ভাণ্ডার তৈরি হয়, সেক্ষেত্রে অতটা ফলন না হলেও 80-90% ফলন কিন্তু পাওয়া গেছে যে সমস্ত জমিতে আমরা বলি যে কুমারী জমি, অর্থাৎ যেখানে রাসায়নিক সার প্রয়োগ হয়নি, সেসব জায়গায় কিন্তু কাছাকাছি ফলন পাওয়া যাবে। আর ভাই যেটা বললো যে শুধু ফলন তো নয়, গুণমানও তো একটা ব্যাপার, কারণ জৈব পদ্ধতিতে চাষ করলে ফসলের গুণমান ভালো হবেই হবে, কারণ সুষম খাবার তো
1: কৃষক বন্ধুরা চেষ্টা করেন কি অধিক ফলন পাওয়ার জন্য। হয়তো প্রথম প্রথম জৈব সার ব্যবহার করলে, মানে আপনাদের কথা থেকে যেটা উঠে আসছে যে ফলনটা তুলনামূলক হয়তো প্রথম কয়েকটা বছর
0: কম হবে,
1: কিন্তু সেটা আস্তে আস্তে জৈব থেকে গেলে পরবর্তীকালে সেটা নিশ্চয়ই ভালো ফলন হবে। বেশ, আমাদের সময় প্রায় শেষের দিকে এগিয়ে আসছে, আমরা আরো কয়েকটা প্রশ্ন আমাদের মনে রয়েছে সেগুলো একটু জেনে নিই। যে খরাপ্রবণ এলাকায় চাষের জন্য যে আমরা চাষ করছেন যে সমস্ত কৃষক বন্ধুরা, তাদের বিশেষ কোনো পরিচর্যার কত দিক যদি একটু মনেবাবু বলেন।
2: আসলে খরাপ্রবণ এলাকায় ধান উৎপাদনে সফল হতে গেলে সেক্ষেত্রে অবশ্যই কিছু পদক্ষেপ নেওয়ার দরকার, যেমন জল অভাবের জন্য যে উঁচু জমি রয়েছে ওদেরকে টার বা বাইদ বলে, এখানে খরা সহনশীল জাতের বীজ সরাসরি মাটিতে সারিতে বুনে দেওয়া হচ্ছে সবথেকে ভালো উপায়। কারণ বোনা ধান চাষে জলের সাশ্রয় হয়, খরার পোকা পেরানো যায়, প্লাস ধান জলদি পেকে যায় এবং বীজতলা তৈরি বা চারা রোয়ার খরচাও বাঁচানো যায়। তেমনি মাঝারি বা নিচু জমিতে রোয়া চাষ করা যেতে পারে, যদি রোয়া করে চাষ করে সেক্ষেত্রে সেচের সুবিধা না থাকার জন্য শুকনো বীজতলায় চারা করে নিলে জল কম লাগে। তাছাড়া ওখানে আমরা বলি যে কিছু যাতে করে ওই খামারের সার বা ওর সাথে মিশিয়ে একটা হাইড্রোজেল পাওয়া যায়, যার ওটা মিশিয়ে যদি জমি তৈরির সময় প্রয়োগ করা হয় তাহলে জল ধারণ ক্ষমতা বাড়ে। তাছাড়া এমনি ওখানে হয়তো অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, সেক্ষেত্রে ফসলকে বাঁচানোর জন্য এমনি প্রয়োজনে যে শুধু জল স্প্রে করেও ফসলটাকে বাঁচানো যেতে পারে আপৎকালীন হিসেবে, যেখানে সেচের সুযোগ নেই। তো এইভাবে কিছু পদক্ষেপ নেওয়া দরকার। আর আগাছা দমন অবশ্যই দরকার, কারণ আগাছা হচ্ছে যে ফসলের রস, মাটির রস সিংহভাগ নিয়ে

0: করতে পারে, যেন খরা এলাকাতে আগাছা নিয়ন্ত্রণটা অবশ্যই গুরুত্বপূর্ণ।
1: এছাড়াও কি কোনো টপিক আপনি অ্যাড করবেন ঋষিকেশ বাবু?
2: হ্যাঁ,
1: সময় একদম সংক্ষেপে
2: আমি যেটা বলবো যে যেহেতু সংক্ষেপেই বলতে হবে এবং একটা জায়গা তো আমাদের এক জায়গায় করা দরকার আলোচনাটা, সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের তো মূল আলোচনা শুরু হয়েছিল যে ফলন বাড়াতে হবে, আয় বাড়াতে হবে, তার জন্য আমাদের আলোচনার মধ্যে এই কথাটা এসেছিলো কোথায় কোথায় খরচটাও কমানো যাবে, কোথায় কোথায় ফলনও বাড়ানো যাবে। তো এটাকে আমি যদি এক জায়গায় করি তাহলে যে আলোচনাটা উঠে আসে সেটা হচ্ছে জমিটা সঠিক নির্বাচন করতে হবে। যে কোনো জমিতে ধান চাষ হবে ঠিকই, কিন্তু ভালো ফলন পাওয়ার জন্য সঠিক জমি নির্বাচন, সংশ্লিষ্ট বীজের ব্যবহার করতে হবে। অবশ্যই বাড়ির বীজেই চাষ করলে খুব একটা ভালো হবে না, উন্নত জাতের ভালো মানের সংশ্লিষ্ট বীজ ব্যবহার করুন, সার জৈব এবং রাসায়নিক দুটোই প্রয়োগ করতে হবে এবং সেটা সুষম মাত্রায় সুপারিশকৃত মাত্রায়, যেটা যেই জাতের যেই মৌসুমে যেরকম মাত্রা। বীজতলাটা যত্ন করে তৈরি করতে হবে, বীজতলাটা আতুর ঘর তো ওটাই আসল, বীজতলাটা ভালো করে তৈরি করুন, সঠিক বয়সে চারা রোপণ এটা খুব গুরুত্বপূর্ণ, 3 সপ্তাহের চারা সবচেয়ে ভালো এবং এক একটা গুচিতে 5-7টা চারা দিলে ভালো পাশকাঠি হয় না, 2-3টা এক একটা গুচিতে 2-3টা চারা দিয়ে রোপণ করুন, সঠিক দূরত্বে চারা রোপণ করুন, সময় মতো শস্য সুরক্ষা ব্যবস্থাটা নেওয়া দরকার, অতিরিক্ত আগে স্প্রে করে দেওয়াও নয় বা পরেও নয়, সঠিক সময় ধান কাটা দরকার, বেশি পেকে গেলে ধান কিন্তু আমরা বলি খড়ে যায় মানে ঝরে যায়,
1: ঝরে যায়
2: অর্থাৎ খড়ে যেতে দিলে হবে না, 80% পাকলে ধান কেটে নিতে হবে।
1: ঠিক, মোটামুটি আমরা একটা সার্বিকভাবে পর্যালোচনা করলাম, যে পরামর্শ দেওয়ার চেষ্টা করলাম, আমাদের দুই বিশেষজ্ঞ ছিলেন আজকের আলোচনার জন্য, যে খারিফ ধান চাষের প্রস্তুতি পর্বে আপনারা কী করবেন, কীভাবে ভালো ফলন পাবেন এ ব্যাপারে বিস্তারিত জানালেন এতক্ষণ চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্রের শস্যবিদ ডক্টর মলয় কুমার ভৌমিক এবং রাজ্য সরকারের কৃষি দপ্তরের প্রাক্তন যুগ্ম কৃষি অধিকর্তা ডক্টর ঋষিকৃষ্ণ দে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য,
2: ধন্যবাদ।
1: আর এতক্ষণ ছিলাম আপনাদের বন্ধু আমি সুব্রত চক্রবর্তী। আমাদের অনুষ্ঠানগুলি কেমন লাগছে তা আমাদেরকে লিখে জানান, চিঠি লিখুন কৃষি কথার আসর বা ক্ষেত খামারের কথা, যে অনুষ্ঠানের জন্য লিখতে চাইছেন প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, অথবা মেল করুন aircoalagri@gmail.com। আজ এই পর্যন্ত, নমস্কার।
3: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী। এখন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় হাত কাঁপা। এ বিষয়ে একটি কথিকা বলছেন স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডাক্তার সাম্বাদিত্য দাস।
2: এই ট্রেমার নিয়ে বলতে যাওয়াতেই প্রথমেই শুরুতে বলি, ঠিক যেমন জ্বর কিন্তু কোনো রোগ না, জ্বর একটা উপসর্গ মাত্র। এর জ্বরটার কারণ কিন্তু নানান ধরনের ইনফেকশন থেকে অন্যান্য রোগ হতে পারে, ঠিক তেমনভাবেই এই হাত কাঁপা বা ট্রেমারটা কিন্তু রোগ না, এটাও একটা সিমটম। এটা কিন্তু ইঙ্গিত করে যে কোনো আন্ডারলাইং নিউরোলজিক্যাল ডিজিজ হয়তো আসন্ন বা অলরেডি সেটা হচ্ছে। ট্রেমারটা যে মানে আদেও কোনো বড় নিউরোলজিক্যাল রোগের জন্যে হচ্ছে নাকি ট্রেমারটা হয়তো কিছু বিনাইন কারণের জন্য হচ্ছে, সেইগুলো বোঝার জন্যে আমাদের বেশ কিছু পয়েন্টার্স থাকে আমাদের নিউরোলজিস্টদের কাছ থেকে। যেমন ধরুন, ট্রেমারটা কোন বয়স থেকে শুরু হলো, হাত ছাড়াও কি মাথা বা ভয়েসে কাঁপুনি হচ্ছে কি না, কোনো কিছু করলে বা কোনো কিছু খাওয়ার পরে এই ট্রেমারটা কমে যাচ্ছে কি না, বা এই হাত কাঁপাটা কমে যাচ্ছে কি না, বা এই ট্রেমার ছাড়াও আরও কোনো আনুষাঙ্গিক নার্ভের কোনো সিমটমস, যেরকম ধরুন একটু স্লো হয়ে যাওয়া বা কোনো খিঁচুনি হওয়া, এইরকম ধরনের কোনো সমস্যা হচ্ছে কি না, বা সর্বোপরি ট্রেমারটাকে দেখে বোঝা যে এই ট্রেমারটা কখন বেশি হচ্ছে বা এই হাত কাঁপাটা কখন বেশি হচ্ছে। এটা কি বসে থাকলে বেশি হচ্ছে, মানে রেস্টে বেশি হচ্ছে, নাকি কোনো জিনিস ধরতে গেলে বেশি হচ্ছে, যেমন একটা চায়ের কাপ ধরলেই তখনই কাঁপুনিটা হচ্ছে, না কোনো কাজ করতে গেলে তখন এটা হচ্ছে। এই সব জিনিসগুলো খুঁটিয়ে দেখলে আমরা কিন্তু ট্রেমারের কারণটা নির্ধারণ করতে পারি বেশিরভাগ সময়। বয়সকালের ট্রেমারটা, তার মধ্যে একটা গুরুতর কারণ কিন্তু পার্কিনসন্স ডিজিজ। এই পার্কিনসন্স ডিজিজ

0: যে ট্রেমারটা বেশিরভাগ সময় হচ্ছে বসাকালে হয়, মানে রেস্টের সময় হয়। এর সঙ্গে আনুষাঙ্গিক অনেক নিউরোলজিক্যাল সিমটমস থাকে, যেমন পেশেন্টটা আস্তে আস্তে একটু স্লো হয়ে যাচ্ছে, বডিটা একটু স্টিফ থাকছে, বা হচ্ছে ব্যালেন্সের কোনো অসুবিধে হচ্ছে আস্তে আস্তে। আবার এই ট্রেমারটা বাচ্চাদের ক্ষেত্রে আর একটা গুরুতর রোগের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি, যেটাকে বলে উইলসনস ডিজিজ। এই ক্ষেত্রেও ট্রেমারটা বা এই হাত কাঁপাটাই কিন্তু প্রথম লক্ষণ হতে পারে, এবং অনেক দিন ধরে শুধুমাত্র এই হাত কাঁপাটাই কিন্তু একমাত্র লক্ষণ থাকতে পারে। বলার কারণ এটাই যে এইগুলো খুব ইম্পর্টেন্ট যে আমরা তাড়াতাড়ি ধরি, কারণ আর্লি ডায়াগনোসিস এবং এটার সঠিক চিকিৎসায় সিমটমসগুলো কিন্তু অনেকটাই কন্ট্রোল করা সম্ভব। অনেক ক্ষেত্রে আবার ট্রেমার কিন্তু কিছু জেনেটিক কারণেও হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে পরিবারের অন্যান্য সদস্য তাদের মধ্যেও হয়তো হাত কাঁপা না হলেও অনেক সময় মাথাটা একটু কাঁপছে বা গলাটা একটু কাঁপছে, সেই রকমও হতে পারে। সেগুলোকে আমরা ইউজুয়ালি বলি এসেনশিয়াল ট্রেমার। এই ট্রেমারগুলো অনেকটা বেশি বিনাইন, মানে এগুলোতে অতখানিও পরবর্তী ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। বা অনেক সময় দেখি যে স্পেসিফিক কোনো কাজ করতে যাচ্ছে, ধরুন লিখতে যাচ্ছে, ঠিক সেই সময় ট্রেমারটা হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে এগুলোকে আমরা মেডিকেল ভাষায় অনেক সময় বলি যে টাস্ক স্পেসিফিক ট্রেমার। এর বাইরেও বেশ কিছু নন নিউরোলজিক্যাল রোগের জন্য কিন্তু ট্রেমার হয়, যেমন থাইরয়েডের রোগে। থাইরয়েড যখন বেশি হয়ে যায় শরীরে তখনও কিন্তু এই ধরনের ট্রেমার বা হাত কাঁপা হতে পারে। এর বাদেও যদি ধরুন কিছু ওষুধও রেগুলার ইউজ করলে সেই ক্ষেত্রেও ট্রেমার হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে মানে স্পেশালিস্ট কনসালটেশন দিয়ে সেই ওষুধগুলোর পরিবর্তে অন্য কোনো ওষুধ যদি আমরা ব্যবহার করি অনেক সময় সেই হাত কাঁপাগুলো কমে আসে। কনক্লুড করব এই বলেই যে হাত কাঁপা কিন্তু একটা ইন্ডিকেটর যে নার্ভাস সিস্টেমে কোথাও না কোথাও কিছু একটা প্রবলেম হচ্ছে। এটা কিন্তু দেরি করার জিনিস নয়, একদম যখনই এই ট্রেমারটা শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি কাছাকাছি কোনো নিউরোলজিস্টের কাছ থেকে কনসালটেশন নেওয়া খুব প্রয়োজনীয়। কারণ ঠিক সময়ে এটার কারণ খুঁজে এটার উচিত চিকিৎসা করলে কিন্তু অনেকটাই ভালো থাকা যায়।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা যার শিরোনাম হাত কাঁপা। কথিকাটি বললেন স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডাক্তার সাম্বাদিত্য দাস। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।

শেষ হলো অনুষ্ঠান। আপনার স্বাস্থ্য, আকাশবাণী মৈত্রী। এখন আপনাদের জানিয়ে দেব আজকের বাকি সময়ের অনুষ্ঠান সূচি। সন্ধে 7টায় শুনবেন তরজা গান, 7:45 অনুষ্ঠান নস্টালজিয়া, মঞ্চ বড় পর্দা ও দূরদর্শনের প্রবীণ অভিনেতা শ্যামল চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন স্পন্দন দাস, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব, প্রযোজনা দুর্বা দে। 8:15 শুনবেন শ্রবণী, অনুষ্ঠানে কিন্নর রায়ের স্বরচিত গল্প, মিতুল দত্তের স্বরচিত কবিতা এবং রমানাথ রায়ের স্বরচিত গল্প শুনবেন। 8:00 কথায় গানে, উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে, বিশেষভাবে সক্ষমদের জন্য অনুষ্ঠান, বিষয় ড্রাভেট সিন্ড্রোম সম্পর্কিত সচেতনতা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বা দে। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে তিলক কামোদ রাগের সেতার পরিবেশন করবেন পণ্ডিত সঞ্জয় বন্দ্যোপাধ্যায়, তাকে তবলায় সহযোগিতা করবেন দিলীপ মুখোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর, 11:00 অনুষ্ঠান হারানো দিনের গান, উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি 12:00।

কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30 বাংলাদেশ সময় সকাল 9:00। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে তরজা গান।

বাবুদের নারকেল গাছে কাদলাম আছে ঘুমছে ওই পাতলি কালী কোল দে মা ভবের কুলে আমি তোর ছেলে কালী কোল দে মা।

তার পরে কালী কোল দে মা ভবের কুলে আমি তোর ছেলে কালী কোল দে মা পালকি বিয়ের ঘর ঘটা।

তোর ভাই আনার মতো মেয়ে পাঁচটা আছে দুলাল মন্ডলের ধান কলে, কালি কোল দে মা ভবের কুলে আমি তোর ছেলে, কালি কোল দে।

ঘটল কিনারে ঘটি চটটা চটি বিবাদে গেল ঘটে ও পাছে বললে উচিত হয় বিপরীত পড়িলাম সংকটে অদ্য কথার দোষে অবশেষে আজকের বন্ধু ভাব থাকবে না।

0: তোমার কি নাম, স্বামীর কি নাম বলো না সত্য করে।
1: স্বামীর নাম দিগম্বর দুলে, নাম গৌরী দুলেনি।
0: আর ঘরে আছে কয়টি ছেলে বলো না চান্দবদনি।
1: আমার কাতি গণেশ দুটো ছেলে আছে মম ঘরে।
0: ওগো তোমার দেখে মন ভুল।

হবে, বলো সয়া কি কি মাঝে আমায় ধরতে হবে, কে তুমি কার কামিনী, কে তুমি কার কামিনী, একাকিনী গো দাও না পরিচয়, ধান্য ভে

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন একটি লোকগীতি। কণ্ঠে উৎপল ফকির এবং সহজ মা।

0: লোকগীতি শুনলেন উৎপল ফকির এবং সহজ মার দ্বৈত কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 500 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের এক পাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না।

0: খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: রূপালী পর্দার গ্ল্যামার আর অভিনয়ের নিখুঁত আভিজাত্য, এই দুইয়ের মেলবন্ধনে তিনি হয়ে উঠেছিলেন বাঙালির প্রাণের বেনুদি। সোনার হরিণ থেকে মন নিয়ে কিংবা বিলম্বিত লয়, ছায়াছবির চির সবুজ গানের ডালি এবং জীবনের গল্প নিয়ে আজ হারানো দিনের গানের অনুষ্ঠানে চিরভাস্বর নক্ষত্র সুপ্রিয়া চৌধুরীর জীবনের কিছু স্বর্ণালী অধ্যায়, সুরে ও স্মৃতিতে সাজানো এই নস্টালজিক সফরে আপনাদের সঙ্গে থাকবেন মৈত্রীবন্ধু অনন্যা গঙ্গোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আজ ঠিক রাত 11:00, শুনতে ভুলবেন না যেন।
0: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 6 দিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সেনাবাহিনীতে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি নারী নেতৃত্বাধীন উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ দিক। অসমের জোরহাটে বায়ুসেনার AN-32 বিমান ভেঙে পড়ে 5 সেনাকর্মীর মৃত্যু, দুর্ঘটনার তদন্তে কোর্ট অফ এনকোয়ারি গঠন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, 2047-এর মধ্যে উন্নত ভারতের যাত্রাপথের কেন্দ্রবিন্দু হল কৃষি খামার, মাঠ এবং গ্রাম। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে ইসলামাবাদের বিরুদ্ধে বিক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ সুইজারল্যান্ড কাতারের এবং মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 6 দিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেছেন। রওনা হওয়ার আগে তিনি বলেন, ভারতের কৌশলগত ক্ষেত্রে ফ্রান্স একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এই সফর দুদেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে বলেও তিনি মন্তব্য করেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল তিনি যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন। ভারত ফ্রান্স উদ্ভাবনী ক্ষেত্রের উদযাপনে এই অনুষ্ঠান হবে। ভারতের স্টার্ট আপগুলিকে বিশ্ববাজারে তুলে ধরতেই এই উদ্যোগ। সফরের পরবর্তী পর্যায়ে আগামীকাল দুদিনের সফরে তিনি স্লোভাকিয়া যাবেন। উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব দৃঢ় করতে এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। সেদেশের ব্রাতিস্লাভায় তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গেও সাক্ষাৎ করবেন। এরপর শ্রী মোদী চলতি মাসের 16-17 G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের এভিয়ানে যাবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হল, যা ভারতের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকেই তুলে ধরে বলে তিনি মন্তব্য করেন। 18 জুন তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ভিভাটেক 2026 অংশ নেবেন। উত্তরাখণ্ডের দেরাদুনে আজ ভারতীয় সেনা একাডেমিতে 158তম পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে 481 জন নতুন আধিকারিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, ভারতীয় সেনা একাডেমি শৌর্য, সাহস এবং দেশের প্রতি সেবার প্রতীক। মহিলাদের সেনাবাহিনীতে যোগদানের প্রশংসা করে তিনি বলেন, নারী নেতৃত্বাধীন উন্নয়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ দিক।
3: I am specially delighted to see 9 women cadets This is watershed moment in the history of IMA. It is not only a milestone in the history of India's defense forces, but also an inspiring example of India's march towards women-led development. I am sure that many more women cadets will join the academy.
2: প্রশিক্ষণের অন্তিম পদক্ষেপ পার করে মহিলাসহ 500-র বেশি ক্যাডেট সামরিক বাহিনীর অফিসার হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে প্রশিক্ষণ চলাকালীন বিশেষ দক্ষতা প্রদর্শনের জন্য অফিসার ক্যাডেট বিশাল কুমারকে সোর্স অফ অনার প্রদান করা হয়। আবার পড়ছি, অনুষ্ঠানে প্রশিক্ষণ চলাকালীন বিশেষ দক্ষতা প্রদর্শনের জন্য অফিসার ক্যাডেট বিশাল কুমারকে সোর্স অফ অনার প্রদান করা হয়। অসমের জোরহাটে ভারতীয় বায়ুসেনার AN-32 বিমান দুর্ঘটনায় 5 সেনাকর্মীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীর খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীর দানিশ আলম প্রাণ হারিয়েছেন। রৌড়িয়া বায়ুসেনা ঘাটিতে অবতরণের সময় আজ সকালে ওই বিমানটি ভেঙে পড়ে, এরপরে বিমানে আগুন ধরে যায়। ভারতীয় বিমান বাহিনী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, সেনাকর্মীদের শৌর্য এবং সাহস এবং দেশের প্রতি আত্মত্যাগ সর্বদা গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে। এই ঘটনার তদন্তে একটি কোর্ট অফ ইনকোয়ারিও গঠন করা হয়েছে। সরকার লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে চিফ অব আর্মি স্টাফ হিসেবে নিযুক্ত করেছে। তিনি বর্তমানে ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। 30 জুন থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে। বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ওই দিনই অবসর গ্রহণ করবেন। ভারতীয় নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধজাহাজ INS তারকশ বর্তমানে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন রয়েছে। সেই অভিযানের অংশ হিসেবেই গতকাল সেসেলসের পোর্ট ভিক্টোরিয়ায় পৌঁছেছে যুদ্ধজাহাজটি। ভারত থেকে মেরামতির কাজ শেষ করে সেসেলস কোস্ট গার্ডের জাহাজ PS জরোয়াস্টারকে নিরাপদে সেসেলস পর্যন্ত পৌঁছে দিয়েছে INS তারকশ। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই উদ্যোগ ভারত ও সেসেলসের দীর্ঘস্থায়ী সামুদ্রিক অংশীদারিত্বের প্রতিফলন, পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলে যৌথ সামুদ্রিক নিরাপত্তা ও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের সমন্বয় ও কর্মক্ষমতার প্রমাণ বহন করছে এই সফর।

0: এর আগে গত মাসে অবৈধ অভিবাসন ও অন্যান্য অস্বাভাবিক কারণে সৃষ্ট জনবিন্যাসগত পরিবর্তনগুলি পর্যালোচনা করতে এবং মোকাবিলার উপায় বা পদক্ষেপের বিষয়ে সুপারিশ করতে কেন্দ্রীয় সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিল। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, 2047-এর মধ্যে উন্নত দেশে তকমা পাওয়ার লক্ষ্যে ভারতের যাত্রাপথের কেন্দ্রবিন্দু হল কৃষি খামার, মাঠ এবং গ্রাম। সুস্থায়ী কৃষি ব্যবস্থা, উদ্ভাবন ও গবেষণা এই তিনটি ক্ষেত্রকে বিকশিত ভারতের মূল ভিত্তি বলে উল্লেখ করেন তিনি। নতুন দিল্লিতে বিকশিত ভারতের লক্ষ্যে সুস্থায়ী কৃষি, ঐতিহ্য প্রযুক্তি এবং সুস্পষ্ট ফলাফল শীর্ষক দুদিনের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী বিড়লা বলেন, চিরাচরিত জ্ঞান এবং আধুনিক প্রযুক্তির মিশ্রণ ভারতকে কৃষিক্ষেত্রে বিশ্বের পথপ্রদর্শকের মর্যাদা দিতে পারে। তিনি আরও বলেন, ভারতের কৃষি শুধুমাত্র একটি অর্থনৈতিক ক্ষেত্র নয়, দেশের সংস্কৃতি, সভ্যতা ও জীবনযাত্রার অবিচ্ছেদ্য অঙ্গ। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনের চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে ইসলামাবাদের বিরুদ্ধে বিক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে। পাকিস্তান সরকার আলোচনার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি। অতীতেও পাকিস্তানের শাসক গোষ্ঠী নানা প্রতিশ্রুতি দিলেও সেগুলি রক্ষা করেনি, তাই নতুন করে আলোচনায় কোনো ফল হবে না বলে কমিটির তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তাদের মতে এই আলোচনার প্রস্তাব আসলে চোখে ধুলো দেওয়ার কৌশল। পাক অধিকৃত কাশ্মীরের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাই ইসলামাবাদের প্রকৃত লক্ষ্য বলে তাদের অভিমত। স্থানীয় প্রশাসন বা সরকারের ভূমিকা কমিয়ে সরাসরি ইসলামাবাদ থেকে এই অঞ্চলটি পরিচালনা করতে চাইছে পাকিস্তান। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বর্তমান আন্দোলন পাকিস্তান প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। পাকিস্তানের বালুচিস্তানে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে হিংসা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ক্রমশ জোরালো হচ্ছে। মানবাধিকার সংগঠন বালুচ ইয়েকজেহতি কমিটি BYC অভিযোগ করেছে, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এক সাধারণ নাগরিককে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে এবং আরও দুজন নিখোঁজ। BYC এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের ঘটনা শুধু আক্রান্ত পরিবারগুলোর জন্যই নয়, গোটা সমাজের জন্য গভীর শোক, আতঙ্ক ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, সাংবাদিক এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে বালুচিস্তানের এই ঘটনাসহ বৃহত্তর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আবেদন জানিয়েছে তারা। অন্যদিকে মানবাধিকার সংগঠন বালুচ ভয়েস ফর জাস্টিস জানিয়েছে, জোর করে গুম করে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার এবং আইনের শাসনের গুরুতর লঙ্ঘন। পরিবহন মন্ত্রক পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধিতেও গুরুত্ব দিচ্ছে বলে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়কারি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও সাফল্য নিয়ে নাগপুরে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গড়কারি বলেন, সড়ক ও মহাসড়ক মন্ত্রক দেশজুড়ে ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 12 বছরে দেশের শিক্ষা, দক্ষতা, উদ্ভাবন এবং স্টার্ট আপ ক্ষেত্রে নতুন এক সংস্কৃতি তৈরি করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন নীতির কারণে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উচ্চশিক্ষা নেটওয়ার্কের মর্যাদা পেয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA আইগোয়াট কর্মযোগী ভারত প্ল্যাটফর্মে পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত আধিকারিকদের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরীক্ষা কর্মযোগীর সূচনা করেছে। এই উদ্যোগের লক্ষ্য হল পরীক্ষার নজরদারি প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা এবং অফলাইন পরীক্ষা পরিচালনা আরও মসৃণ ও নিরাপদ করে তোলা। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড কাতারের বিরুদ্ধে খেলবে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। অন্য খেলায় গ্রুপ সির ম্যাচে নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে, খেলা শুরু হবে রাত 3:30। ধর্মশালায় আজ 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আফগানিস্তানের মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছে। আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে 22 ওভার 1 বলে 8 উইকেট হারিয়ে 183 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 6 দিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন তিনি। অসমে জোরহাটে বায়ুসেনার AN-32 বিমান ভেঙে পড়ে 5 সেনাকর্মীর মৃত্যু। খবর শেষ হলো একটু পরেই স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 5

0: পাঁচ মিটারে অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান নস্টালজিয়া।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নস্টালজিয়া। এই অনুষ্ঠানে আজ শুনবেন বিখ্যাত অভিনেতা, বাংলা নাট্যজগতের অন্যতম নাট্য ব্যক্তিত্ব শ্রী শ্যামল চক্রবর্তী মহাশয়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে স্পন্দন দাস। আজ শুনবেন প্রথম পর্ব। দুই বাংলার শ্রোতাবন্ধুদের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নস্টালজিয়া। আজকের নস্টালজিয়া অনুষ্ঠানে যিনি আমার সঙ্গে রয়েছেন, তার সম্পর্কে বলার আগে তার যদি একটা সংলাপের কথা বলি তাহলে মন্দ হয় না?
2: বলে এমনি করে সিধে জানাবে সামনে তাকিয়ে, পাথরের মূর্তির মতো না করো।
1: মানে এটা যদি আমার ইন্ট্রোডাকশন হয়, এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, বল্লভপুরের রূপকথা সিনেমা নিশ্চয়ই আপনারা সকলেই দেখেছেন। তিনি হলেন শ্যামল চক্রবর্তী। অসম্ভব ভালো মূর্তি বানাতে পারতেন, পারতেন নয় পারেন, অসম্ভব ভালো ছবি আঁকেন। থিয়েটারে দাপিয়ে কাজ করেছেন, থিয়েটার যাপন করেছেন প্রায় ৫৪ বছর। সেই মানুষটি আজকে আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার শ্যামলদা।
3: নমস্কার, নমস্কার, নমস্কার।
1: একদম শুরুতেই আমি যেটা বললাম আপনাকে, ওই এই হপ, এটা তো আমার গলায় একেবারেই ভালো লাগলো না, আপনার গলা থেকে একটা বার শুনতে চাই আমি।
3: আচ্ছা, প্রথমে আমি আমার শ্রোতা বন্ধুদের আমার শুভেচ্ছা জানাচ্ছি যে আমার মতো অদমের কথা তারা মন্দির শোনার ভাবনা বা চিন্তা করছেন। ওইটা ওই পোশাক আশাক মিলিয়ে যে, এবং ওই যে একজন ক্লায়েন্টকে সন্তুষ্ট করার একটা ব্যাপার ছিল, চরিত্রটা যেরকম ছিল যে একজন আসছে এই বাড়িটা বিক্রি হলে তাদের যাপনটা পাল্টে যাবে, তাকে সন্তুষ্ট করার নানান ব্যাপার ছিল। তাতে ওই রকম একজন পাগড়ি টাগড়ি মাথায় দিয়ে সেজে গুজে খুব রাজার বাদশার একটা মেজাজ করা, তো সেই রকম ভাবেই ওই ম্যানেজার বাবু যিনি ছিলেন বা আমি বাড়ির চাকর যে চরিত্রটা, এই চাকর শব্দটাকে আমি পরে আর একবার ব্যবহার করব, মানে অদ্ভুত মজা আছে এর পেছনে। তো সেখানে ট্রেনিং দেওয়ার সময় দোকানদারদের, যারা পাওনাদার তাদেরকেই ট্রেনিং দিচ্ছে ম্যানেজার কাম বাড়ির চাকর, সে তখন ওদের শেখাচ্ছে যে কেমন করে করতে হবে। তাতে বলা হচ্ছে ওই প্যারেডের, মানে সোলজারদের প্যারেড যেমন ভাবে হয় তাতে ওইটা বলা হচ্ছে এই হপ। এই হপটা মানে ওই পায়ের স্টেপিং এর সঙ্গে ওইটা, তাতে তিনটে রকম, তিনজন ভালো অভিনেতা ছিল আমার সঙ্গে।
1: এবং আপনার ওই গুরুগম্ভীর গলার পরে তিনি প্রত্যুত্তরে বলেছিলেন এই হপ, মানে সেটা অদ্ভুত একটা কন্ট্রাস্ট তৈরি করেছিল, মানে অসাধারণ একটা দৃশ্য।
3: সমস্তটাই পরিচালক অনির্বাণের মগজ প্রসূত, কেমন করে হবে না হবে, এতই খুঁত খুঁতে একজন পরিচালক, তাকে সন্তুষ্ট করতে আমাদের অভিনেতাদের বেশ বেগ পেতে হয়েছে।
1: আলোচনার শুরুতেই আজ আমরা কথা বলছি মনোহরকে নিয়ে, মানে বল্লভপুরের রূপকথা সিনেমার সেই মনোহর চরিত্রটিকে নিয়ে। আচ্ছা শ্যামলদা, এই মনোহরকে নিয়ে আর কোনো অভিজ্ঞতার কথা ভাগ করে নেবেন আমাদের সঙ্গে?
3: মনোহরি বলে একটা জায়গা আছে না, যে এই লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে, সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে ওই যিনি বাড়ি কিনতে এসছেন, তো হঠাৎ ওকে দিকে চমকে যাবে, কে? আমি মনোহরি। এখন মনোহরি শব্দটা শুনে, আমি যেহেতু শ্মশানের কাছে থাকি, কাশ্মীত্র ঘাট শ্মশানের কাছে, আমার ওই হরি মনোহরি, মানে হরিটা কেমন করে বলবো, এটা আমার কিরকম তখন মনে হলো যে আচ্ছা এই বলহরি যে শুনতাম পাড়া দিয়ে যে দিয়ে শ্মশানে
1: যেত,
3: আমাদের গলি দিয়ে যেত, এখন বন্ধ হয়ে গেছে চক্রহেল চালুর জন্য। তো আমরা তিন ভাই বোন মিলে ছুটে যেতাম এ দেখতে, মরা যাচ্ছে, নানান রকমের মরা, মানে শুনলে অবাক লাগবে যে নানান রকমের মরা কি করে হয়, মানে মরা যারা ক্যারি করছে তাদের চরিত্রগুলো নানান রকম। খুব মাঝরাতে যখন মরা আসছে তখন সে একটা বিকট চিৎকার, বল্লা হরি হরি, বল্লা হরি হরি, মানে প্রায় বাবা তারকনাথের সুর এসে যাচ্ছে, কারণ কারণ তাও সুস্থ নয়, তারা সম্পূর্ণ আউট মাঝরাতে ওই একটা সব দেহ নিয়ে যাচ্ছে, তাদের ওই সব হচ্ছে, তার সুর আলাদা। আবার এই শোভাবাজার রাজবাড়ির কেউ মারা গেলে তার রিচুয়াল ছিল এরকম, কাঁধে যায় না,
1: আচ্ছা
3: হাতে ঝুলিয়ে যায়, বাড়ির লোকেরা ক্যারি করে রাজবাড়ির যারা যারা মারা যান। কারণ হচ্ছে পরে আমি যুক্তি খুঁজেছি যে ওপরে থাকলে পাশের রাস্তার লোকেরা তো দেখতে পাচ্ছে না শরীরটা, কিন্তু ঝুলিয়ে গেলে রাস্তার লোকেরা দেখতে পাচ্ছে, পাশের লোক দাঁড়িয়ে থাকতো, রাজ

0: বাড়ির মরা যাচ্ছে, মানে শোভাবাজার দেববাড়ির কেউ মারা গেলে সেটাও একটা ব্যাপার ছিল। এবার তাদের ওই সম্ভ্রান্ত লোকজন গলা স্বর ছিল এরকম, বল হরি হরি বল,
1: একটা গাম্ভীর্যপূর্ণ ব্যাপার, মানে গুরু গম্ভীর ব্যাপার,
0: দুঃখ ভাব একটা সব মিলিয়ে। আর আমার দিদি এটাকে খুব ভালো একটা ব্যাখ্যা দিয়েছিল, এই ভালো মনে আসছে, ভালো মনে আসছে, ভালো মনে আসছে কি ব্যাপার? তখন বোঝা গেল যে ওই সুন্দর লাগছে শুনতে, খুব ধীর স্থির ভাবে যাচ্ছে, আর ওই রকম নয়, মানে হরি হরি হরি হরি ওইটা নয়। তো আমার ওই শটটা দেওয়ার সময় ওই মনোহরি আমার ওই আমার দিদির কথাটা মনে পড়ে গেল। আচ্ছা তাই যদি বলা হয় বলহরি, হ্যাঁ এইটা যদি আমি বলি মনোহরি, কে ওখানে কে, আগে আমি মনোহরি, আমি শুটটা খালি ওর সঙ্গে যোগ করলাম, আর কিছু নেই, ওটা অভিজ্ঞতার থেকে ওটা ওইটা হলো। সেটা সবাই খুব হই হই করে, এবং এখনও অনেকে বলে যে ওই মনোহরিটা একবার যদি বলেন, তাদের তো বোঝাতে পারবো না ভেতরে আমার তখন কি কি ঘটছিল,
1: কি কি ঘটছিল।
0: হ্যাঁ তাই ওইগুলো ওইখানেই তফাতটা হয়ে যায়,
1: হয়ে যায় অভিজ্ঞতার উপর তফাতটা
0: অনেকটাই। এমনি একটা আমাকে নেওয়ার কারণও তো চাই, আমি মঞ্চে অভিনয় করব কি অন্য কোথাও অভিনয় করব, আমার অভিজ্ঞতা তো সেখানে অনেক কিছু যোগান দেয় না।
1: আচ্ছা এই প্রসঙ্গে আসবো, এবার আমি ফিরে যাই আপনার একদম শৈশবে। আপনার বেড়ে ওঠা জন্ম সবটাই কুমোরটুলিতে। আপনি ভীষণ ভালো মূর্তি বানাতে পারতেন, মানে সেটা কিভাবে, ওই যখন আপনি ছোটবেলায় দেখতেন যে মূর্তি বানানো হচ্ছে বাড়ির পাশে, সেটা দেখে কি শেখা নাকি কোনোভাবে শিখেছিলেন, নাকি ইন্টারেস্ট ছিল মূর্তি বানানোর?
0: মূর্তি বানানোটা ওই ঠেকে শেখে, দেখে শেখে, শুনে শেখে তো মানুষ, আমার হচ্ছে দেখে শেখা, না ঠেকে না শুনে মূর্তি বানানোটা। কিন্তু তার আগে, মূর্তি বানানোর আগে হচ্ছে আমার ছবি আঁকার প্যাশনটা ছিল, সেটা কেমন করে এসছে এখনই বলতে পারবো না। বড় হয়ে ওঠা উত্তর কলকাতার কুমোরটুলি অঞ্চল, আর এই যে মে মাসের গ্রীষ্মের ছুটি, দুপুরবেলায় ঘুমানো তো যাবে না, মা ঠাকুমারা খেয়ে দিয়ে একটু শুয়েছে, ওখান থেকে বেরিয়ে পড়া, এবার দুপুরবেলা কি করব, ছাদে প্রচন্ড রোদ্দুর, যাওয়া যাচ্ছে না, ঘুড়ি ওড়ানোর সময় তখন হয়নি, এ তো বিকেল সাড়ে চারটের পরে, আমাদের তো এখনকার মতো আড়াইটে তিনটে খাওয়া দাওয়া হতো না, হয় না, তখন একটার মধ্যে খাওয়া শেষ, গ্রীষ্মের ছুটিতেও খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার কি করবো,
1: অফুরন্ত সময়,
0: অফুরন্ত সময়। শৈশবে তখন সিক্স সেভেনে তখন তো সময়ের কোনো শেষ নেই, আর রাত্রিবেলা সেই মাঠ থেকে ঘুরে এসেই তো পড়তে বসতে হবে পাত পা ধুয়ে, না হলে তো পিটুনি বকুনি, সেসব তো পরপর যেমন যেমন হয় আমাদের মতো বয়সে যারা, তাদের শৈশবকাল এইভাবেই কেটেছে। তো সেই ছবি আঁকা, মানে খুব সচ্ছল পরিবারের জন্ম আমার নয়, এবার ছবি আঁকবো কেমন করে, ওই ক্লাসের পেন্সিল পেন তাই দিয়ে ছবি আঁকা, আর মায়ের পাশে বসে থেকে থেকে আটা মাখার পরে মা কিছুটা মানে আটা হাতে দিয়ে দিত, যাতে আমি বিরক্ত না করি, আর আমি মায়ের ওই আটাটা দেখতাম, এইটা আমার অভ্যাস, মানে কিছু অবজার্ভ করাটা আমার একটা মানে কি বলবো, অনেক
1: ছোটবেলারই
0: যে কেমন করে হচ্ছে, এই কেমন করে হচ্ছেটা আমার খুব অনেক আগে, এটা এখন আমি নিজেকে যখন ব্যাখ্যা করি বা অনেকে যখন পারে না, তখন আমার মনে হয় যে আমি পাচ্ছি তারা পাচ্ছে না কেন, কারণ আমি ওই প্রসেসটা জানার চেষ্টা করেছি যে কেমন করছে। ওই গুঁড়ো জিনিসটা ছিল, জল দিয়ে তাল হয়ে গেল বসে বসে দেখা, বা ওই পাতা উনুন ছিল আমাদের তখন, কেমন করে কয়লা তো উপরে দেওয়া হচ্ছে, যে কয়লাটা নিচে পড়ে যাচ্ছে না কেন, কিন্তু ওইখানে যে শিখগুলো গোঁজা রয়েছে ধরে রেখেছে, ঘুঁটেটা ওই জন্যই দেওয়া আছে যাতে কয়লাকে ধরে রাখে, এবার ওটা জ্বলে যাবে, যেই কয়লাটাও জ্বলে যাবে এবং তারপরে যা যা হবে। এইটা যখন বুঝতে পারলাম তখন বেশ মজা লাগলো, আচ্ছা এইটা প্রসেস, সেই জন্য বসে বসে দেখতাম, আর মা ওই কিছুটা আটা মেখে আমার হাতে ছেড়ে দিত। এবারে যেহেতু কুমোরটুলি অঞ্চলে থাকা, ওই শিল্পীদের ঘরের আশেপাশ দিয়েই আমার চলাচল, তাদের ওই মাটির তাল মাখা দিয়ে কোনো কিছু তৈরি করা, এই এখন যেমন ওই বাঁকুড়ার ঘোড়া হয় না, আমরা কি করে বলি যে ওটা ঘোড়া, কেন বলি, বাঁকুড়ার পুতুল, দুটো হাত পুরো তো নয়
1: না, ছোট ছোট
0: দুটো কি এরকম মাথার মতো একটা কি, বা এই যে লক্ষ্মীর যে পট আঁকা হয় ওটা আসলে লক্ষ্মীর মূর্তি আঁকা হয়, ওই যে ঘরটা তাতে সিঁদুর দিয়ে যে আঁকাটা হয় ওটা তো আসলে লক্ষ্মীর মূর্তিই আঁকা হয়, একটু ভাবলেই তলিয়ে দেখলেই বোঝা যাবে যে দুটি হাত আছে তার, তার দুটো পা আছে এবং একটা মাথা আছে। ওই যে লাল সিঁদুর দিয়ে যেটা করেন ঠাকুরমশাইরা, ওটা কিন্তু লক্ষ্মী ঠাকুর তৈরি করেন তারা। তো আমার মাও তো প্রতি বৃহস্পতিবার দিনকে লক্ষ্মীর ঘটে ওই সিঁদুর লাগিয়ে ওই লক্ষ্মী ঠাকুর আঁকছে। তাহলে আচ্ছা, এটা তো দেখতে মানুষের মতো। এবার ওই মাটিটা

0: বদলে আমার হাতে আটা আছে, এবার আমি ওটা করছি, শুকোচ্ছি, দেখছি একটা অন্যরকম হয়ে যাচ্ছে, যত্ন করে রেখে দিচ্ছি এবং নিজেই বারবার দেখছি। এই যে নিজে বারবার দেখছি, এটা কিন্তু খুব জরুরি ছিল তখন, এইটা খুব জরুরি। আজকে এসে বুঝতে পারি যে আমি আমার সৃষ্টিটাকে নানান দিক থেকে দেখে আমার কাছে যদি তার একটা ব্যাখ্যা থাকে, সেটা অন্যের সঙ্গে নাও মিলতে পারে, একেবারেই নিজস্ব, তাহলে বোধহয় সেটা একটা রূপ পরিবর্তন করে বা শিল্প দিকে যায়। শিল্প হয়েছে কিনা বোঝা খুব মুশকিল। তো এরকম ভাবেই ওই পুতুল তৈরি করা, তারপরে সরস্বতী পুজো, নিজে মূর্তি করবো, নিজে ঠাকুর মূর্তি গড়ে নিজে পুজো করব, ওই একটা পুজো বাড়িতে হবে। সে সরস্বতী হলো কিনা জানার দরকার নেই, সাদা রং তো করতে হবে, কিভাবে সাদা রং করবো, প্রথমে সাদা রং করলাম সে তো দেখছে হাতে উঠে যাচ্ছে, কারণ আমি তো তার ভেতরে তলিয়ে দেখিনি, আমি দেখেছি সাদা রং করতে শিল্পীকে, কিন্তু সাদা রংটা
1: কি মেশানো আছে
0: যাতে সেটা ওই মাটির মধ্যে ধরে থাকছে, এটা তো তখন আমি আর তলিয়ে ভাবিনি সে কিরকম একটা হয়ে যাচ্ছে। তারপরে দেখেছি যে মুখটা চকচক চকচক করছে, ঠাকুরের বার্নিশ লাগিয়েছে বোধহয়, বার্নিশ লাগালে চকচকে হয় বলে দোকান থেকে বার্নিশ পাওয়া যায় সামনে সব দোকানে, দোকান থেকে বার্নিশ কিনে এনে তুলিতে লাগিয়েই
1: মুখে দিয়েছে,
0: ব্যাস দেখলাম কিছুক্ষণ বাদে সরস্বতী পুরো শনি ঠাকুর হয়ে গেল। কি পুরো কালো হয়ে গেল কেন? তারপরে গিয়ে বুঝলাম যে বার্নিশটা ডাইরেক্ট অ্যাপ্লাই করা যাবে না, ওর আগে একটা তিকনি বার্নিশ বলে ওদের মানে শিল্পী কুমোরটুলি শিল্পীদের নিজস্ব একটা তীক্ষ্ণ বার্নিশ আছে, সেটা কিছুই নয়, অ্যারারুটকে খুব পাতলা করে গুলে সেইটা আগে মাখিয়ে নেওয়া হতো, তাতে একটা তো লেয়ার পড়ে যেত, সেই লেয়ারের উপর ওই তেল বার্নিশটা পড়লে তখন তেল বার্নিশটার চকচকেটা সেটা বুঝেছি, কিন্তু অতক্ষণ অনেক বছর পেরিয়ে গেছে, কিন্তু ওই সাদা রং খড়ি গুলে লাগিয়ে দিলে ওই হবে। একবার পেশাদার ঠাকুরও গড়েছিলাম,
1: পেশাদার ঠাকুর গড়েছিলেন,
0: পেশাদার ঠাকুর বলতে ওই সরস্বতী ঠাকুর বোধহয় বাড়ির ছাদে গোটা 15 ঠাকুর তৈরি করেছিলাম,
1: 15টা,
0: হ্যাঁ বড় বড় ঠাকুর নানান রকমের।
1: কত বয়স তখন?
0: তখন হচ্ছে এটা আমার সবে স্কুল পেরোচ্ছি, না স্কুল পেরিয়ে কলেজে ঢুকে গেছি, 75-76 এরম সময়।
1: আচ্ছা
0: এবার কি হলো, আমার বন্ধু বান্ধবরা খুব উৎসাহ দেখালো, আমিও খুব বেশ সেই অর্থে কি বলে না আজকে

0: মানে বললো, তুই ঠাকুর বসে দেবো কি, ঠাকুর তারা চারজন করে কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে। এ আবার কি রে ভাই, আরে কিছু খরচাপাতি পয়সাটা তো
1: আচ্ছা
0: দেখি দাঁড়া দাঁড়া কি ওঠে চাঁদা দেখি বলে, আমার পাড়া পাশের পাড়া শামপুকুর মানে যা, সেই প্রথমবার এবং সেই
1: শেষবার
0: অন্তত এই গুখড়ি কামটা করবো না ঠিক করে নিয়েছি যে এটা আমার দ্বারা হবে না। হ্যাঁ, বন্ধু বান্ধবরা আবদার মেটাতে গিয়েই আমি শেষ। তো এরকম ভাবে আমার মূর্তি গড়া, এরপরে আমার মায়ের গুরুদেবের আশ্রমে সূর্যদেবের ওখানেও একটা মজা হয়েছিল, ঘোড়া, সাতটা ঘোড়া তৈরি করতে হবে, তার রথ, তার উপর সূর্যদেব। সূর্যদেব তো জানি ও কিছুই তো নয়, কার্তিকের মুখ আর সূর্যের মুখ আর মহাদেবের মুখ, মুখ তো একই, ছাঁচ তো আমার কাছেই আছে। এর গোঁফ হবে ওর গোঁফ হবে না,
1: গোঁফ হবে
0: এর চুল হবে ওর চুল থাকবে না, এই তো আর চুলটা বাবু হবে ওর চুলটা জটা হবে, এর রংটা নীল হবে ওরটা সাদা হবে কি গোল্ডেন হবে, এই তো তফাত, মুখটা তো একই রকম। ভাগ্যিস দেবতাদের একটাই মুখ হয় একরকম, আমাদের মতন তো না। তো এবার ঘোড়া, ঘোড়ার মুখ তো তৈরি করা একটা শক্ত কাজ, যা করি সেগুলো কখনো কুকুরের মতো হয়ে যায়, ঘোড়া বলে তো আমার নিজেরই মনে হচ্ছে না। তখন একটা বেশ সমস্যায় পড়েছিলাম সেবারে, যে এটাকে ঘোড়া কি করে করব। তো সৌভাগ্যক্রমে তখন শ্যামবাজারে নেতাজির মূর্তি বসে গেছে, এই সুযোগগুলো পেয়েছিলাম। আর ওই ওখানে উল্টো দিকে যে মিষ্টির দোকানটা কি নাম জানো, হরিদাস মোদক, মোদকের দোকানে ওই ফুটপাথের রেলিং ধরে দাঁড়িয়ে মুখটা দেখছি যে ঠিক কোথায় কোথায় কেন ওটা ঘোড়া বলে মনে হচ্ছে, কুকুর নয়, ওটা তো ঘোড়া বলে আমাকে বলাই হয়েছে, ওটা ঘোড়া, ঘোড়া তো এমনই হয়, কিন্তু কুকুর আর ঘোড়ার মধ্যে ফারাকটা কোথায়, ওরও তো চারটে পা, এরও চারটে পা, এরও মুখের হাঁ এরকম হয়, এবার কি কি তফাত আছে, এইটা নিজেকে খুঁজে বার করতে হয়েছে। তো আলটিমেটলি করতে পেরেছিলাম, লোকজন প্রশংসাও করেছিল, এবং মানে প্রশংসা করেছে কিনা জানি না, তাদের মনে হয়েছে সূর্যদেবের মূর্তি, তারা পুজো টুজো করেছে, করেছিল, এই দুর্গা করেছি, কালী তো করেছি।
1: মানে ছোট থেকে আপনি অসম্ভব ভাবে অবজার্ভ করতেন, লক্ষ্য করতেন এই যে কিভাবে তৈরি হচ্ছে, কি কি তফাত তার সঙ্গে, এটা করেছিলেন?
0: এটা করেছি। এবার এই যে ছবি আঁকা, ছবি আঁকারও নানান স্তর পেরিয়েছি। ইন্ডিয়ান আর্ট কলেজের একজন মানুষ তপন বাবু, উনি একবার আমাদের স্কুলে এসেছিলেন, যে ওখান থেকে পাশ করে বেরিয়েছেন, তখন যে ইন্টারেস্টেড কেউ থাকলে তাদের সঙ্গে উনি ইন্টারাক্ট করবেন। আমি ওইসবগুলো করতাম, পড়াশোনা কিছু করিনি তো, কোথায় থিয়েটার হবে, কোথায় আবৃত্তি হবে, ওই করেছি। তো তপন বাবুর সঙ্গে লেগে পড়লাম, উনি ওই আমাদেরকে নিয়ে ওই বাড়ির পাশে যে গঙ্গা বয়ে যাচ্ছে ওইখানে বসে আউটডোর ক্লাস করাতে আরম্ভ করলেন, যা ভাবছো তা আঁকো, যা দেখছো সেটা নয়। ওনার কাছেই প্রথম শিখলাম, জানলাম যে ছবি আর মানে ফটোগ্রাফি আর ছবি দুটোর মধ্যে কি ফারাক। ফটোগ্রাফি তো যা দেখছি, যেটা আছে সেটা ফটোগ্রাফ, তার মধ্যে কল্পনা মেশে সেটা তো পরের অনেক স্তরে আছে, কিন্তু হাতে কলমে রং তুলি দিয়ে ছবি, সেটা অনেক সময় আমার কল্পনা সাহায্য করে, আমি কল্পনায় ওটা পাল্টে ফেলতে পারি। আমি গঙ্গার ওখানে তখন কোন নৌকো দেখছি না, কিন্তু আমার কল্পনায় ওখানে একটা নৌকো থাকলে ভালো হয়, বা অনেকগুলো নৌকো থাকলে ভালো হয়, বা নৌকোর পালের ছায়া পড়লে ভালো হয়, এগুলো আমার কল্পনা আমাকে বলছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি শুধু একটা নদী, আর ওপারে পাড়টাকে আমি দেখছি হয়তো চিমনি রয়েছে, কিন্তু আমি আঁকছি তখন গাছ, তাহলে যেটা আমি দেখছি তখন সেটা রইল না, হয়ে গেল একটা অন্য জিনিস, যেটা ঠিক ওইটা নয়, আমার মনের সঙ্গে কোথাও একটা মিল তৈরি হলো, এটা একবারেই আমার নিজস্ব, এর সঙ্গে আমার মাস্টারমশাইয়ের কোনো যোগ নেই, আমার পাশের বন্ধুর কোনো যোগ নেই, তখন সেটা আমার হয়ে উঠলো এবং আমি একটা আনন্দ পেলাম। এইটা খুব জরুরি ছিল যে আনন্দ পাওয়াটা, কাজে যদি আনন্দ না পাওয়া যায় তাহলে সে কাজটা খুব একটা দামি হয় না, আমি দেখেছি আমার অভিজ্ঞতায়।
1: আচ্ছা, আপনার অভিনয়ে আসা হলো কিভাবে? আপনি যদিও একেবারে হাতিবাগান এলাকায় মানে উত্তর কলকাতার ওই জায়গায় থাকতেন, কিন্তু অভিনয়ের ইন্টারেস্টটা, অভিনয়ের আগ্রহটা কিভাবে জন্মালো? কবে থেকে ভাবলেন যে আমি অভিনয় করা শুরু করব বা গ্রুপ থিয়েটার করা শুরু করব, মানে থিয়েটার করা শুরু করব?
0: না না না, সেরকম ভেবে ভেবে কিছু থিয়েটারে আসেনি। আমার মা বাবা খুব থিয়েটার দেখতেন, আমার বাবা সত্যি সিনেমার রসিক ছিলেন, উত্তম সুচিত্রা দেখতেন, কিন্তু ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সত্যজিৎ রায় বাদ দিয়ে নয়, আগে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, আগে উৎপল দত্ত, শম্ভু মিত্র, এটা ছিল, বা তারপরে পেশাদার মিনার ভাই থিয়েটার কি নিয়ম প্যারে শম্ভু মিত্রের থিয়েটার, এই দেখার সৌভাগ্য আমার হয়ে গেছে, সেটা কিন্তু আমার কোনো ক্রেডিট নেই, সেটা আমার বাবা মায়ের ইচ্ছা অনুযায়ী। আমি এই দশচক্র যখন নিয়ম প্যারে দেখি, খুব ছোট, আমার কিছুই স্মৃতিতে নেই, শুধু একটা স্মৃতি ছিল যে এক ভদ্রলোক কিছু একটা টেবিলে চাদর নাকি একটা রেখে পাশের ঘরে গিয়ে লুকিয়ে পড়েছিলেন, যার জন্য লুকিয়েছিলেন তিনি এই ঘরে এসে কথাবার্তা বলে চলে যাওয়ার সময় দেখেন যে চেয়ারের ওপর চাদরটা রয়েছে, তখন তিনি আবিষ্কার করেন যে এই চাদর তো আর কারণ নয়, আমার দাদার, এবং ধরা পড়ে যান সেই ভদ্রলোক। এইটা আমার কৈশোরে খুব একটা চমক লেগেছিল, আনন্দ দিয়েছিল, এবং পরে 85 সালে যখন শম্ভু মিত্রের সঙ্গে ওই দশচক্র ওই অভিনয় করতে গেলাম।
1: আচ্ছা, আপনি দশচক্রতে আবার অভিনয় করলেন?
0: কৈশোরে দেখেছি, যৌবনে অভিনয় করেছেন এবং ওনার সঙ্গেই, এটা আমার ওই চওড়া কপাল বলেই সম্ভব।

0: মানে যার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন তার সঙ্গেই আপনি মঞ্চ শেয়ার করছেন?
1: মুগ্ধ কিনা জানি না, তখন মুগ্ধ তার বয়স নয়।
0: বয়স নয়, হ্যাঁ, ভালো লাগা,
1: ভালো লাগা। এবার সেইটা আমি যখন বাড়িতে এসে মাকে বললাম, আচ্ছা আমরা যেটা গিয়েছিলাম ছোটবেলায় তুমি নিয়ে গেছিলে নিয়ম প্যারেতে দেখাতে, সেটা কি নাটক ছিল? আমি যেটা করে এলাম এইটা, এরকম বলতে দশচক্র। তাই তখন বললো, তুই কি সেইটাই পাঠ করছিস? আমি যে হ্যাঁ। তো ওইটা মানে আমার কৈশোরটা শুরু হয়েছে থিয়েটারের সঙ্গে এইভাবে। আর একটা ছিল, যাত্রার একটা প্রভাব ছিল।
0: আচ্ছা,
1: আমার যেহেতু গঙ্গার ধারে বাড়ি, ওখানে বছরে একবার দুবার করে ওই রামযাত্রা আসতো, মালা ডাকা হতো, মানে রাম লক্ষণ সীতা, সীতা পুরুষটাই অভিনয় করছেন, এরকম। আর আমরা বারান্দা থেকে উঁকি মেরে মেরে ওই রাত্রিবেলা
0: গঙ্গার ওই
1: একদম পাড়েই ধারেতে একটা আমাদের বাড়ি গলিটার যেখানটায় শেষ,
0: সেখানে যাত্রা হতো, মানে একদম খোলা,
1: একদম যাত্রা যাকে বলে যাত্রা সেইটাই হতো। এবং যাত্রার পয়সাটা উঠত, এটা পুরনো, এখন এগুলো বোধ হয় চল নেই গ্রামের দিকে হয়তো আছে, যে আয়োজক যারা ছিলেন তারা খুব একটা পয়সা দিতে পারতেন না। এবার তারা করতেন কি, ওই ধর্মের দোহাই দিয়ে রামের মালা, লক্ষণের মালা, সীতার মালা, মানে তারা মালা পরে যেটা আসছে মঞ্চে বা ওই আসরে, সেইবার সেই মালাটা অকশন হবে।
0: ও
1: আচ্ছা, অঙ্ক দাদা দিলেন 101 টাকা, 101, 101, 101, 102। পাশের আরেকজন প্রতিযোগী, তার মনে হলো না আমি ওটা নেবো, 101.50 পয়সা। হ্যাঁ, অমুক দাদা বলেছেন 101.50, 101.50 হয়েছে, মানে যেমন ভাবে অকশন বা নিলাম হয়। এবার ওই মালাটা বিক্রি হচ্ছে এবং ততক্ষণ কিন্তু ওই একটা গান চলছে, একই সুর একটা গান, সবাই অভিনেতারা গাইছে করছে,
0: এদিকে অকশন চলছে,
1: অকশন চলছে, একজন সেই মালিক গোছের বা ওই ম্যানেজার গোছের, সে অকশন করে যাচ্ছে। এই করে করে ওই প্রথমে হনুমান, তারপরে সীতা বা লক্ষণ বা সীতা, শেষে রামের মালা,
0: রামের মালা,
1: এবং তাতে যে টাকাটা উঠলো শেষ অব্দি যে পেল তার উল্লাস,
0: মানে রামের মালা পেয়েছেন তিনি।
1: হ্যাঁ, সে মানে তার থেকে বড় কথা সে কতটা ধনী। একই সবাই গরিব, কিন্তু সারাদিনে বিড়ি কিনে খাবার পয়সা নেই, কিন্তু ওই যে ওর সঙ্গে আমি টক্কর দিলাম, আমার বন্ধুকে আমি টক্কর দিয়ে জিতে গেলাম, এইটা তাদের কত কয়েকদিনের, আগামী কয়েকদিনের একটা আলোচনার খোরাক হয়ে রইল,
0: এই জয়ের আনন্দটা,
1: এই জয়ের আনন্দ। সেখানে ওই পৌরাণিক পালাই হচ্ছে, রাম সীতা হয়তো ছোটখাটো গল্পের এদিক ওদিক একটু আদু হচ্ছে, কিন্তু একেবারে এই গান হচ্ছে, ওই বিবেক আছে, সব সব সব যেমন যাত্রায় হয়, এইটা হচ্ছে আমার দেখা। এবার মদনমোহনতলায় শান্তিগোপাল প্রথম পাল্লা যেটা না পাবেন, তিনি মদনমোহনতলার ঠাকুর বাড়িতেই প্রথম শোটা করবেন। এই মদনমোহনতলা ঠাকুর বাড়ি তখন প্রচুর যাত্রা হতো, ওইটা বড় আকর্ষণ করত, ওই যে সবুজ বাক্সের মধ্যে বসে তারা মেকআপ করছেন, আস্তে আস্তে মানুষটা পাল্টে যাচ্ছে, একটা অন্য চরিত্রের মতো হচ্ছে, বা ওই যে মিউজিক কনসার্ট বেজে উঠছে, ওর যে উন্মাদনা,
0: ওই যে বিভিন্ন রকমের লাইট,
1: লাইট ছিল না তখন,
0: আচ্ছা তখন লাইট,
1: তখন লাইট আসে না,
0: আমি যখন হাজাক লাইটেই হতো,
1: না হাজাক নয়, একটা বড় আলো জ্বলছে ব্যাস এই অবধি, এবং প্রম্পটার প্রম্পট করছে,
0: তখন এই বাহারি লাইট এগুলো আসে
1: না, কিচ্ছু না, যেহেতু অনেক পরে, আমি যখনকার কথা বলছি সেটা অনেক শান্তিগোপালের শুরুর দিকটা, সমস্ত মানে কনকলতা এদের শুরুর দিকে, তখন এইসব সুযোগ ছিল না যাত্রা অভিনেতা বা অভিনেত্রীর। এখন তো অনেক সুযোগ, এখন মুহূর্ত তৈরি করে দিচ্ছে, আলো শব্দ কখনো কখনো টেপ, তখন ওসব ছিল না। একটা প্লেন জায়গা, সাদা চাদর পাতা আছে, সেখানে ওপর থেকে একটা আলো রয়েছে, ওই আলো সাদাতে বাউন্স করে যেটা হচ্ছে সেইটা, চারদিকে লোক বসে আছে, আর একটা বেরিয়ে যাবার একটা ঢোকা বেরোনোর একটা স্তূপিং মতো একটা জায়গা, এই হচ্ছে যাত্রা। কিন্তু ওই যে মানুষটা ঢুকছে একটা অন্য মানুষ হয়ে যাচ্ছে, যে মানুষটা আমার পাশে দাঁড়িয়ে আছে সে মানুষটা একটা অন্য মানুষ। আমি কার্ল মার্কস দেখছি যখন, আমার জায়গা হয়নি ভেতরে, ওই যেখান দিয়ে ঢোকে তার পাশে দাঁড়িয়ে আছি, হঠাৎ চমকে গেছি যে কি আমার ঘাড়ের কাছে কার্ল মার্কস, কি করে? এবার সেটা শান্তিগোপাল আমি পরে অনেক পরে বুঝেছি। এবার সে যখন মঞ্চে ঢুকে যখন তার যে অন্য মানুষ একটা, এইটা বোধ হয় ভেতরে ভেতরে নিজেকে লুকোবার একটা চেষ্টা ছিল বোধ হয়, যে আমি যা তা নই,
0: তা নই,
1: একটা অন্য কোথাও অন্য কোনো শরীরে গিয়ে আশ্রয় নেব, অন্য কোথাও নিজেকে লুকিয়ে ফেলব, এইটা বোধ হয়
0: কেউ একজন হয়ে উঠব
1: ওই আর কি। এই বোধ হয় এটাই বোধ হয় আমার থিয়েটার করার শুরু। এবার স্কুলে সুযোগ এলো,
0: স্কুলে প্রথমবার মহিলা চরিত্রে অভিনয় করেছি,
1: একবার না দুবার, প্রথম হয়েছি সুধা মালিনী ডাকঘরে, সরু গলির মধ্যে কিরকম সব চৌকি ফৌকি পেতে মায়েদের শাড়ি পাড়ি টাঙিয়ে ডাকঘর হয়েছিল, তাতে আমি সুধা মালিনী করেছিলাম। আমার দিদির বন্ধুর ঘুমুর নিয়ে এসে, ওই একটা আছে না মল বাজিয়ে বাজিয়ে আসে, এখন মল কোথায় পাবো, হ্যাঁ সুধা মালিনীর মল বাজিয়ে আসে, তখন আমাদের মতো নিজেরাই ডিরেক্টর নিজেরাই ইয়ে, তো ওই আমার দিদির বন্ধু নাচ শিখতো, তার কাছ থেকে তার ঘুমুর নিয়ে এলাম, সেই ঘুমুর পড়তে

0: অভিজ্ঞতা হয় জানি না, যাই হোক, সেসব করে টোরে শুধু আমাদেরই করেছিলাম দিদির ফ্রক পরে।
1: আর তারপরে আমাদের হেডমাস্টার সেই বললেন স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে একটা নাটক ঠিক হবে, বাসুদেববাবু করবেন, তো উনি বললেন ওই নারায়ণ গাঙ্গুলি ভাড়াটে চাই। ভাড়াটে চাই এতে বিশাখা দেবী বলে একটা চরিত্র আছে মহিলা, সে ঝাঁটা নিয়ে খুব দৌড়ঝাঁপ করে এ করে, সব খুব মজার নাটক। আমাদের হেডমাস্টারমশাই ছিলেন চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়, চণ্ডীবাবু বললেন যে না, কোনো মহিলা চরিত্র তো হবে না, চলবে না, আমরা তো খুবই হতাশ, কীভাবে করানো যায় মহিলা চরিত্র, তো ওই বন্ধ হয়ে যাবে। স্যার হঠাৎ বললেন যে কে করতে পারিস তোরা, কেউ বন্ধ হয়ে যাবে,
2: এটা হতে দেওয়া যায় না।
1: আমি হাত তুলে দিয়েছি, তো রিহার্সাল টিহার্সাল হয়েছে, যেদিনকে অভিনয়টায় সেদিন আমাদের যে ক্লাসরুমেতে সাজানো গোছানো হয়েছে, পাশেই পি দাস বলে একজন ডেকোরেটর ছিলেন, তিনি থিয়েটার ডেস স্টেজের সমস্ত জিনিসপত্র সরবরাহ করতেন, তিনি তার আনুষঙ্গিক লোকজনদের নিয়ে এসে ওই প্রমিলা সাজানো হলো আমাকে, লাল পেড়ে শাড়ি ব্লাউজ উমুখ তুমুখ সব করে, ব্লাউজটা বোধ হয় আমার নয়, ওটা বোধ হয় মায়ের বা অন্য কারোর কাছ থেকে নিয়ে এসেছিলাম, বা আমার তো নয়ই বটেই, মানে বিদাসের নয়। হ্যাঁ, তো মাইমা আর মা দুজনে গ্রিন রুমে দেখতে এসছে,
2: আচ্ছা,
1: যে কেমন সাজলো গজলো।
2: আচ্ছা, মানে তখনও কি তারা জানেন যে আপনি মহিলা চরিত্রে অভিনয় করছেন?
1: হ্যাঁ,
2: আচ্ছা,
1: জানেন, জানে যে আমি অভিনয় করছি এবং সেটা মহিলা চরিত্র,
2: মহিলা চরিত্রে। হ্যাঁ,
1: কিন্তু আমাকে দেখতে কেমন লাগছে, মহিলা সেজে আমায় কেমন দেখতে লাগছে,
2: এটা
1: তাদের হয়েছে একটা উৎসাহ। আমার মা আর মাইমা দুজনে গেছিলেন, মানে কারেন্ট খেলে লোকে ওর থেকে আসতে যায়, ওরা আমাকে দেখে যেভাবে ঘর থেকে বেরিয়ে গেলেন আমার সমস্ত উৎসাহ একেবারে নিবে জল। এবার আমি তো ভাবছি যে এবার বাড়ি গিয়ে প্রচণ্ড মারবে, আমার অভিনয় করার কোনো আর ইচ্ছে নেই, তখন ভাবছি যে সব ছেড়ে ছুড়ে দিয়ে স্যারকে বলে আমি এবার দৌড় লাগাই, কারণ এটা মা আর মাইমা দেখলো এরকম করে পালিয়ে গেল, তার মানে তারা খুব রেগে গেছে এবং আমায় খুব মার মারবে। এই ভয়ে ভয়ে গোটা নাটকটা হয়েছিল, এবং পরে বাড়িতে যাবার পরে দেখছি তারা হেসে কুটুপুটি যাচ্ছে, লুটুপুটি যাচ্ছে, হ্যাঁ ওইটা কি করে তো মুখ তো মুখ, হ্যাঁ নানান প্রসঙ্গ সব এলো। তো এই আমার স্কুলের জীবনের অভিনয় শুরু। তারপরে স্কুল থেকে বেরোবার পরে পরেই এই মহেন্দ্র গুপ্তের ভাই পশিবাজী গুপ্ত, এই রঙ্গলোক যে দলটা আমি এখন আছি সেই দলের যিনি অন্যতম প্রতিষ্ঠাতা, ওই মহেন্দ্র গুপ্তর আর এক ভাইপো শম্ভু, সে আমাদের সঙ্গে ক্লাসমেট ছিল। ততদিনে আমি স্কুলে ঠাকুর গড়েছি,
2: আচ্ছা,
1: হ্যাঁ এই স্কুলে ঠাকুর গড়া হয়ে গেছে আমার, আমি মোটামুটি ছবি আঁকা ঠাকুর গড়া এইসব নিয়ে আমি একটুখানি উৎসাহ আছে আমার, এটা অনেকেই জেনে গেছে আমার বন্ধু বান্ধবদের মধ্যে। তো ওই শম্ভু ওর দাদাকে গিয়ে বলেছে, তখন রঙ্গলোকটা সবে তৈরি হচ্ছে,
2: আচ্ছা
1: 72 রঙ্গলোক তৈরি হচ্ছে, আমার 73 মার্চে আমার পরীক্ষা শেষ হয়েছে, মানে হায়ার সেকেন্ডারি। এই শিবাজি গুপ্ত বললো যে আমাদের সেটে রং টং করতে হবে, তুই তো বন্ধুকে নিয়ে আয়। আমি রং করতে ঢুকেছিলাম, রং করারও তো একটা লোক, তখন তো নিজেরাই করা হতো সব থিয়েটারে, এখন তো লোককে পয়সা দিয়ে করা,
2: পয়সা দিয়ে। হ্যাঁ,
1: তো রং করতে গেলাম, তখন রমেশ চ্যাটার্জি মানে আমাদের দীপক দা মানে চিরঞ্জীবের মামা রমেশ চ্যাটার্জি, কালো মামা, কালো মামার ডিরেকশনে গর্কির মা নাটকের রিহার্সাল চলছে, ওই আমার শুরু হলো মার্চে। মুগ্ধ হয়ে গেলাম, আচ্ছা যেরকম হয় এত ডিসিপ্লিন, একটা শব্দ করা যাবে না, ওইগুলো আমাকে কোথাও আরো একটু বেশি উৎসাহী করে তুললো যে এটা নিশ্চয়ই কিছু ভালো কাজ হচ্ছে। কি হচ্ছে আমি জানি না, মানে 70 তো,
2: 70-এর দশক,
1: নকশালবাড়ি আন্দোলন চলছে, আমার বন্ধুকে
2: একটা সময়
1: ভয়ঙ্কর সময়, আমার বন্ধুকে স্কুল থেকে বার করে দেওয়া হচ্ছে নানান কারণে, রাজনীতিগত কারণে, নকশালবাড়ির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার জন্যে, এবং তাদের মধ্যে দেখেছি ভীষণ ডিসিপ্লিন, তারা আমার বাড়ির আশেপাশেই তারা নানান আলোচনা করত, যেত আসতো, অন্যায়ের বিরুদ্ধে তাদের মানে কেউ নকশালবাড়ির ছেলে একটি ওই বোমা মারা ছেলে, মানে নকশালবাড়ির রাজনীতি তারা বুঝতো না, সেই কম বয়সের কিছু ছেলে, তারা ওই উত্তেজনাটা খুব অনুভব করতো, এনজয় করতো, বোমা মারা, হ্যাঁ পাইপ গান নিয়ে দৌড়ানো, কম বয়সে যেমন হয় আর কি, আজকে এখনো হুলিগানিজম যে চলে সবাইকে জেনে বুঝে রাজনীতির মধ্যে আসে তা তো নয়, উত্তেজনাটা তাদেরকে ওর মধ্যে ঢুকিয়ে দেয়, ঢুকে যায় তারা, তারপর বেরোতে পারে না, সে তো অন্য প্রসঙ্গ। তখন দেখেছি নকশালবাড়ি আন্দোলনের একজন বড় নেতা ওয়াগান ব্রেকিং এর জন্য একজন ওই তথাকথিত ক্যাডার যাই বলি, তাকে কি মার মেরেছে, যে তুমি একটা সৎ রাজনীতি করতে এসেছো,

0: আমার সামনেই তাকে মানে মারধর করা হচ্ছে, চেলা কাঠ শ্মশানের যে মরা পোড়ানো চেলা কাঠ তাই দিয়ে তাকে পিটছে। আর আমার কম বয়স, তখন আমার মনে হলো এই লোকটা খুব ভালো, সৎ থাকছে, বা এই থিয়েটারে এসে দেখলাম যে মানুষজনদের একটা ডিসিপ্লিনে বাধা আছে, এটা করতে হবে ওটা করতে হবে না, কেন করতে হবে না তাই নিয়ে ব্যাখ্যা আছে। এই সবগুলো বোধ হয় আমাকে এই বেড়াজালের মধ্যে আটকে দিল, এই চক্রব্যূহের মধ্যে, আর বেরোতে পারছি না এখন। মানে মানে কখনো কখনো মনে হয় যায় আর বোধ হয় থিয়েটারটা করার দরকার নেই, কারণ একটু ধাক্কা লাগছে।
1: শ্যামলদা, এই জমাটি আড্ডার আসর ছেড়ে উঠতে তো ইচ্ছে করছেই না, কিন্তু সময় জানান দিচ্ছে আমাদের হাতে সময় আর একেবারেই নেই, তাই আমাদের আড্ডা আজ এখানেই শেষ করতে হবে। কিন্তু না, আপনারা একদমই চিন্তা করবেন না, সামনের সপ্তাহে আবার ফিরে আসছি আমি আর শ্যামলদা এই জমজমাটি আড্ডা নিয়ে। শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী। শুনলেন নস্টালজিয়া, এই অনুষ্ঠানে আজ শুনলেন বিশিষ্ট অভিনেতা, বাংলা নাট্যজগতের অন্যতম নাট্য ব্যক্তিত্ব শ্রী শ্যামল চক্রবর্তী মহাশয়ের সাক্ষাৎকার। আজ শুনলেন প্রথম পর্ব। সাক্ষাৎকার গ্রহণে ছিলাম আমি স্পন্দন দাস। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন দুর্বাদে, আকাশবাণী মৈত্রী।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান শ্রবণী।
3: আকাশবাণী মৈত্রী শুরু করছি আজকে শ্রবণী। উপাখ্যান আমার আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ। আপনার গল্পে আমার ঔৎসুক্য নেই বলে আপনি জানেন আরো কত কান উদ্গ্রীব হয়ে থাকে সে গল্প শোনার জন্য। সব কাহিনী সবার কাছে যে পৌঁছয় তাও নয়, তারপরেও অবিরাম নির্মাণ হয়ে চলে নানান উপাখ্যান। কখনো তা বাংময় হবেই, তেমন কি জোর দিয়ে বলা যায়? আপনি যে আমার সব গপ্প বুঝে যাবেন তাও নয়, কখনো কখনো মনে হবে কি যে বলে। মানে অনেক সময় আমরা বলি না, উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপছে, কার ঘাড়ে কে চাপে? না, এ কথা বুক ঠুকে কেউই বলতে পারে না, সব গপ্প সব উপাখ্যান সববার হয়ে উঠবে। তারপরেও প্রতিদিন গল্পের অবতারণা করে চলি আমরা, ঝিম ধরা সাঁঝে গল্প ছড়িয়ে পড়ে মা ঠাকুমা দিদিমা তার দিদিমা তার মা বা চারপাশে ঘুরে বেড়ানো অনেক মানুষের জীবনের সাথে, চাদর জড়িয়ে যায়, চাদর খুলতেও থাকে। আজ গল্পের আসরে দুজন আছেন, দুজনই আমাদের বাংলা সাহিত্যের বিশিষ্ট হিসেবে চিহ্নিত, বঙ্কিম পুরস্কার প্রাপ্ত কিন্নর রায় এবং রমানাথ রায়। সে গল্পপাঠের মাঝে আমরা মিতুল দত্তের কয়েকটা কবিতা দিয়েছি। আসলে পরপর দুটি গল্পের মাঝখানে কোথাও যেন একটু মনে হয়েছিল কাব্যের বিরতি দরকার, মানে বিজ্ঞাপনের বিরতি নয়, কাব্যের বিরতি। আসুন প্রথমে শুনি কিন্নর রায়ের গল্প লীলা, বেনারসের উপাখ্যান।
4: বিজলি ব্যাপ্তি, ইলেকট্রিক আলোর কোনো গুঞ্জাইশ আয়োজন নেই কোথাও, যেটুকু যা রোশনাই সবই তো পেট্রোম্যাক্স ডেলাইট নয়তো হ্যাজাক থেকে। সেই সব আগুনে আলোর ওপর আছড়ে পড়ে মরতে চাওয়া আলো পোকারা উঠতে উঠতে উঠতে এসে ভিড় জমাচ্ছে বাতির রোশনি ছড়ানো কাচের ওপর। তেলবাতির হালকা হালকা শো শো শো শব্দ খুব ধীরে ছড়িয়ে পড়ছে চারপাশে। আগুনে বাতির গায়ে হালকা ঠোক্কর খেয়ে যে পোকারা সঙ্গে সঙ্গে মুখ থুবড়ে পড়ে, তাদের দিকে আলাদা করে তাকানোর সময় নেই কারো। এমনকি মরে যেতে যেতে তারা যে পটপট পটপট করে এক ধরনের আবছা শব্দ হয়ে যায়, সেদিকেও তাকিয়ে থাকার মরুঞ্চে শব্দ শোনার সময়ই বা কোথায়। ভাদ্র খতম হয়ে আশ্বিন এসে গেল, তবু বাতাসে এখনো ভ্যাবসা ভাদুরে গরম মিশে আছে। ভাদো সংক্রান্তির দিন বিশ্বকর্মা পুজো, তা বানারসের এই ভেলুপুরায় বিশ্বকর্মার পুজো হয় বেশ কয়েকটা। অফিস উফিস আছে না, ভাদ্র সংক্রান্তির পর পয়লা আশ্বিন, আশ্বিনের মাস পয়লা, তারপরই আশ্বিনের দো,

2 তারিখ, দোসরা আশ্বিন থেকেই তো শুরু হয়ে গেল লীলা। প্রতি রাতে ব্যাসকাশী মানে রামনগরে তুলসীদাসজির রামচরিত মানসের অযোধ্যাকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, উত্তরকাণ্ড একটু একটু একটু করে ফুটে উঠবে লীলায়। কাশী নরেশ কামান দাগার ব্যবস্থা করেন লীলা শুরু হওয়ার দিনটিতে। ধুড়ুম ধুড়ুম ধুড়ুম, 3-3 বার তোপ ডেকে উঠলে তারপরই তো লীলার শুরু। বানারসের ভেলুপুরার কেদারঘাট থেকেও শোনা যায় সেই কামান দাগার গম্ভীর আওয়াজ। এসবই জানা আছে গল্লেকা দোকান মুদিখানার 70 পেরোনো মালিক মহেশ প্রসাদ জয়সওয়ালের। ভেলুপুরায় বড় রাস্তার ওপর তার গাল্লে দোকান মুদিখানা, তেমন বড় নয় আড়ে বহরে, কিন্তু দোকানে ঠাসা সামান মালপত্তর। গরমের দিনে এই গাল্লেকা দোকান খুলতে খুলতে সুবা 7 তো বাজেই, শীতের দিন জাড়াকা টাইম আরও আধা ঘন্টা পর 7:30। গরমিকা মাহিনায় সকাল 7টাতে দোকান খুলে দেয় মহেশ প্রসাদের বড় ছেলে ধর্মেন্দর। মাহিলার লড়কা মেজো ছেলে জিতেন্দর এসে হাত লাগায় একটু পরে। ছোটার লড়কা ববি পড়াশোনা করছে এখনো, কলেজ যায়, তাই সময় পায় না সেভাবে দোকানে আসার। পূজা উজা সেরে ভগবানকে ফুল জল দিয়ে দোতলা থেকে একতলায় দোকানে এসে বসতে মহেশ প্রসাদের কোনো কোনো দিন একটু দেরি হয়ে যায়। 60 পার করার পরও কেদারঘাটে গিয়ে হর রোজ গঙ্গা নাহান। কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, তাতে কোনো রুকাবট ছিল না। রুকাবট তৈরি হল বছর 4 আগে একটা বিমারির পর। লাকোয়া মেরে অবশ হয়ে গেছিল হাত পা। সেরিব্রাল সেরিব্রাল কথাটা মনে মনে উচ্চারণ করতে থাকে মহেশ কখনো কখনো। দূর অন্ধকারে তেল আলোরা দুলে দুলে উঠছে। কাশী নরেশ কাশীর রাজা বসে আছেন তার পোষা হাতির পিঠে। হাওদার ওপর থেকে তিনি নজর করছেন লীলা। অনেক অনেক ছড়ানো ময়দানের ওপর রাম, রাজা জনক, বশিষ্ঠমুনি। আশ্বিন মাসের 2 তারিখে অনন্ত চতুর্দশী, ওদিনে নাকি জন্ম হয়েছিল রাবণের। রাবণের জন্মের তিথি ধরেই এক মাসের লীলা শুরু। প্রতি বছর নিয়ম করে রোজ লীলা দেখতে রামনগরে যান মহেশ। বড়ালেরকা নয়তো মাঝেলা তারা মোটরবাইকের পেছনে বসিয়ে নিয়ে যায়। লাকোয়া বিমারি সেরিব্রাল স্ট্রোকের আগে আগে নিজেই মোটরসাইকেল চালিয়ে লীলা দেখতে যেতেন একা একাই। তখন মনে জোশ কত, কি জোশ কি জোশ! শরীরটা খারাপ হয়ে গেলে তখন আর কিছু করার উপায় থাকে না। শরীরের তাগত কমে গেলে মনের জোর কমে যায়, খালি মনে হতে থাকে পারবো তো ঠিক, পেরে উঠব। তবু তো ভালো যে সেরিব্রাল অ্যাটাকের পর হাত পায়ের জোর ফিরে এসেছে মহেশ প্রসাদের। ওই তো চলেছেন কাশীরাজ হাওদার ওপর বসে বসে। হালকা হালকা দুলুনিতে তার পিঠও উঠছে দুলে দুলে। পেট্রোম্যাক্সের আলোকে গিলে খাচ্ছে প্রথম আশ্বিনের অন্ধ অন্ধকার। তবু তা থেকেই যেটুকু যা বেঁচে খুঁচে আছে তাই ছিটেফোঁটা হয়ে জড়িয়ে যাচ্ছে কাশী নরেশের জামায়, হাওদায় আটার উপর ছত্রির গায়ে গায়ে। খানিক দূরে উত্তর বাহিনী গঙ্গা, সেই গঙ্গাজিকে পেরিয়েই তো চলে আসতে হয় ব্যাসকাশীতে। কেদারঘাটের খাড়াই সিঁড়ি অনেক অনেক ধাপ পেরিয়ে ভেলিপুরার রাস্তায় উঠে আসতে বেশ হাঁপ ধরে যায়, দম বেরিয়ে আসে। যত বয়স বেড়েছে ততই কষ্ট বেড়ে গেছে গঙ্গাজিতে নাহান সেরে উপরে উঠে আসার ব্যাপারে। মনে আছে কম বয়সে, মানে আজ থেকে বছর 50 আগে, গঙ্গাজিতে ঘণ্টার পর ঘণ্টা নাহানের স্মৃতি। ঘাটের মাল্লাদের সঙ্গে তাল মিলিয়ে সাঁতার কাটা, কখনো কখনো তাদের নৌকোতেই ভেসে যাওয়া দূরে আরও দূরে কোথাও। মদনমোহন মালব্যজির নামে তৈরি হওয়া দোতলা ব্রিজের ওপর গুড়িয়া জায়সা পুতুল পুতুল মানুষজন গাড়ি। তখনও 80 বরুণা এদের লহর একটু একটু চেনা যায় আলাদা করে। মণিকর্ণিকায় শ্মশান ঘাটে চিতা জলে দিন রাত, রাজঘাট, দীঘাপতিয়া ঘাট, অহল্যাবাই ঘাট সব পরপর পেরোলে 80 ঘাটের দিকে সম্পূর্ণ অন্যরকম হয়ে থাকে আকাশটা। মণিকর্ণিকা আর রাজা হরিশ্চন্দ্র নামে তৈরি হওয়া শ্মশান ঘাটে মুর্দাপোড়া ধোঁয়া কুণ্ডলি পাকাতে পাকাতে আকাশ চাটতে চেয়ে একসময়। সেই সব কুণ্ডলি হঠাৎ দেখলে মনে হবে রাক্ষসের সার মুন্ডু। আর গঙ্গাজি তেয়াতে তেয়ারেতে সাঁতরাতে সাঁতরাতে উত্তর বাহিনী গঙ্গার জলে নেমে আসা সূর্যকেও ছুঁয়ে ফেলা যায় অতি সহজেই। ওই তো লীলা দৌড়চ্ছে, কাশী নরেশকে পিঠে বসে দৌড়চ্ছে রাজহস্তী।

হাওদার ওপর লাগানো রূপোর ছত্রী, তা ওই পেট্রোম্যাক্সের আলোমাখা অন্ধকারে আকাশ থেকে নেমে আসা কোন অলৌকিক গাছ। কাশীরাজের পেছন পেছন দৌড়চ্ছে, দৌড়ে চলেছে তাঁর প্রজারা। মহেশ প্রসাদ জানে এভাবেই লীলা চলবে, চলতে থাকবে টানা এক মাস। কার্তিক মাসের প্রথম দিন কুঁয়ার পূর্ণিমায় শেষ হবে লীলা, রামসীতা দাঁড়াবে পাশাপাশি। নিজের দোকানে টাটে বসলে তখন গ্রাহক খরিদ্দারদের চাওয়ার উপর পরপর সাজিয়ে দিতে হয় জিনিসপত্র, চাওয়াল ডাল কড়ুয়া সরষো কা তেল সাবুন বদন কে লিয়ে কপড়া উপড়া পছারনে ধোনে কে লিয়ে, সেই সঙ্গে নালায়েক বিদ্যার্থী ছোট ছোট স্কুল পড়ুয়াদের জন্য কাপি উপি খাতা পেন্সিল মলাট দেওয়ার কাগজ সস্তার ডট পেন। লাকোয়া বিমারি সেরিব্রাল অ্যাটাকের পর সবকিছু পরপর ঠিকঠাক মনে করতে পারেন না মহেশ, কেমন যেন গুলিয়ে আবছা হয়ে যেতে থাকে সবকিছু। এমনকি পূজা উজা করার সময় ভগবানজির নাম, তাও তো অনেক সময় গুলিয়ে তালগোল পাকিয়ে আটকে যায় মাথার ভেতর, তারপর সব ফর্সা সাদা আগাগোড়া কিছুই আর মনে পড়ে না। ডাক্তার সাহেবকে এসব নিয়ে বললে টললে উনি বলেন, ও তো এরকম একটু আদ্র হবেই, যা দাওয়া লিখে দিচ্ছি খেয়ে যান নিয়ম করে, আর একদম টেনশন করবেন না, টেনশন সে সবই বিমারি বাড় যাতে হয়। কোশিশ তো করি ডাক্তার সাহেব, কিন্তু হয় কোথায়, লড়কাদের ওপর ছেড়ে দিন সব, ওরা তো বেশ বুঝদার, দায়িত্ব দিন ওদের। নিন জিপটা একবার দেখান। বলতে বলতে মহেশের থেকে বছর কুড়ি ছোট ডাক্তার ইলাজের ব্যাপারে পরামর্শ দিতে থাকে মহেশকে। দাওয়ার গলি কি কুমড়ো ডাক্তার সাহেব, নাকি যাচ্ছিল তাই? নাহি, সব একই রইল, যেমন ছিল তেমন। মহেশ প্রসাদ তার ইলাজ করা ডাক্তার সাহেবকে বলতে চাইল, এই বিমারির পর থেকে অনেক কিছুই কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে, বিশেষ করে ইয়াদদাস্ত স্মৃতি, মনে থাকে না বেশ কিছু জিনিস, মনে থাকছে না। নীরাজ সাক্সেনা খুব ব্যস্ত ডাক্তার, নামের পাশে বেশ কয়েকটা লম্বা চওড়া ডাক্তারি ডিগ্রি আছে। মহেশ ধর্মেন্দর বা জিতেন্দর একই সওয়াল ঘুরিয়ে ফিরিয়ে করে যায় প্রতি মাসে ডাক্তার দেখাতে এসে। এসব জিজ্ঞাসার কোনো জবাব চট করে দেয় না নীরাজ, বেশিরভাগ সময়ে চুপ করে থাকে। আশ্বিনের শুরুতে গঙ্গার দিক থেকে আসে হাওয়া মাঝে মাঝে লীলা চলতে থাকা ময়দানকে খানিকটা আরাম স্বস্তি দিয়ে যায়। বছর কুড়ি আগে যখন মহেশ তার নিজের কালো রয়্যাল এনফিল্ড চালিয়ে লীলা দেখতে আসতো, তখন কিংবা তারও কয়েক বছর আগে এই গঙ্গাজির ছোঁয়া হাওয়ায় সামান্য হলেও মিশে থাকত শীত। মহেশের তখন জোয়ান বয়স, ধর্মেন্দর জিতেন্দর ববিদের মা রুক্মিণী বেঁচে, রুক্মিণীকে নিয়ে রাজপূর্ণিমার দিন রাজঘাটে আলোর সাজ দেখতে যাওয়া, সমস্ত ঘাট জুড়ে তখন তেলের প্রদীপের আলো, তখন আকাশে ভরা চাঁদ, তখন সন্ধ্যা লেগে গেছে সমস্ত বারাণসী জুড়ে কার্তিকী পূর্ণিমায় চারপাশ আলোয় আলো। ধর্মেন্দরের বাইকের পেছনে বসে রামনগর আসতে আসতে লীলা দেখতে দেখতে এরকম কত কি মনে হয় মহেশের। মোটর সাইকেলে বসে যেতে আসতে মহেশ টের পায় কাশীর রাস্তাঘাট বেশ খারাপ হয়ে গেছে। এই তো মাসখানেক আগে এমন বারিশ হলো যে সব জায়গায় গান্দা পানি, নোংরা জল ভর্তি হয়ে গেল সমস্ত সড়কুড়াক, কোথাও হাঁটু ডোবা, কোথাও বা তারও বেশি, নারোয়া নর্দমা রাস্তা সব এক হয়ে গেল। সেই সঙ্গে গঙ্গাজির পানি ঘাট উথলে পৌঁছে গেল শহরের ভেতর। মাথার ওপর প্রথম আশ্বিনের ঝকঝকে আকাশ, সেখানে বসে থাকা সিতারা তারারা নিজের নিজের ক্যাদানিতে খেলকুদ না দেখিয়ে চুপচাপ বসে, ফাঁকা মাঠে বসে হেঁটে অল্প দৌড়ে লীলা দেখলে আকাশ থেকে চুয়ানো হালকা হালকা হিম টাক মাথার ওপর নেমে এলে বুখার সরদার্দ জুখাম খাঁসি এসব যাতে না হয়, তার জন্যই মহেশ প্রসাদের প্রায় কেশবিহীন মাথায় নিয়মিত গামছা বেঁধে নিতে বলে ধর্মেন্দর। বড় ছেলের পরামর্শ অনুযায়ী তাই করে থাকেন মহেশ, রঙিন গামছায় ঢেকে নেন মাথা কান মুখের খানিকটা। পেট্রোম্যাক্স ডেলাইট হ্যাজাক বা অন্য অন্য তেল পোড়ানো আলোয় লীলা বেশ জমে উঠেছে। নিজের পোষা হাতির পিঠে কাশী নরেশও আবছা আবছা আলো ছায় একদমই অন্যরকম। হাতির পিঠে সওয়ার কাশীরাজ চলেছেন লীলার পিছু পিছু, রাম রাজা জনক বশিষ্ঠমুনি, তার পেছন পেছন চলেছে দল বাঁধা প্রজারা। লীলা দৌড়চ্ছে, মানে যারা লীলাতে কথা বলছে গান গাইছে তারা চলছে সবার শেষে। লীলা দাঁড়িয়ে গেলে তো রাজাও দাঁড়িয়ে গেলেন, মানে তার হাতি দাঁড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে তার প্রজারাও দাঁড়িয়ে গেল। আকাশে ভেসে থাকা আশ্বিনী চাঁদ অবাক হয়ে তাকিয়ে রইল এইসব লীলাধর লীলাধরীদের দিকে। এই সমস্ত লোকজন ভিড় কথাবার্তা তেলবাতির আলো

0: সবার মধ্যে হঠাৎই নিজের চিন্তার সুতো কেমন যেন এলোমেলো, তিতার বিতার, ছন্নছাড়া হয়ে গেল মহেশের। তার মনে হল মাথার ভেতর একসঙ্গে 50টা হাতুড়ি দিয়ে কেউ যেন জমাট শক্ত কোনো পাথর ভেঙে চলেছে। বুকের ভেতর ধপধপ, ধপাস ধপাস, ধড়াস ধড়াস শব্দ শুনতে পাচ্ছেন মহেশ। নিজের দিলকা আওয়াজ এত এত জোরালো, তীব্র হয়, কে জানে। হালকা হালকা পাসিনা ঘামে ভিজে যাচ্ছে মহেশ প্রসাদের গায়ের জামা। সে কামিজের বোতাম একটু আলগা করে দিলে হয়তো সামান্য আরাম পাওয়া যেত, কিন্তু কে এখন খুলবে বোতাম? কাছে কাছে ধর্মেন্দ্র তো নেই, কিন্তু এই ভিড়ের মধ্যে কেমন যেন, কেমন করে যেন রুক্মিণীকে বারদুই ভেসে উঠে আবার ডুবিয়েতে দেখলেন মহেশ প্রসাদ। আশ্বিনের আবছা কুয়াশা জাহাজ থেকে 30-40 কি 50 বছর আগে নেমে আসত সমস্ত লীলা ময়দান জুড়ে, সেই হালকা হালকা পর্দা কি নেমে এলো নতুন করে বহু বছর পর। রুক্মিণীর অস্পষ্ট ফর্সা মুখশ্রী একবার দুবার লীলা দর্শকদের মুখের ভেতর ভেসে উঠে কোথায় কোথায় যেন দূরে হারিয়ে গেল। ভিড়ের মধ্যে হাতড়ে হাতড়ে রুক্মিণীকে পেতে চাইলেন মহেশ প্রসাদ জয়সওয়াল, একই সঙ্গে চাইলেন মাথায় মাথা গামছাটা আলগা করে গায়ের ঘাম মুছতে। পারলেন না, মণিকর্ণিকার চিতার আগুন কখনো নেভে না। রাম নাম সাথায়, রাম নাম সাথায়, এমন সব আধফোটা ধ্বনি মালা অনবরত ভাসতে থাকে রাজা হরিশ্চন্দ্র আর মণিকর্ণিকার শ্মশান ঘাট ঘিরে। দাহ হতে থাকা সবের কটুগন্ধ, লীলা চলতে থাকা মাঠের বাতাস কি একটু একটু করে ঢেকে দিতে থাকল। চিতাগন্ধ, চিতাগ্নি সবই কেমন যেন জুড়ে গেল একসঙ্গে। ভিড়ের মধ্য থেকেই ধর্মেন্দ্র একটু যেন জোরেই চেঁচিয়ে উঠল, বাবুজি বাবুজি। সেই আর্তপুকার ডাক আর পৌঁছল না মহেশের কানে। কাশী নরেশের নিজস্ব হাতি ঠিক তখনই এগিয়ে যাওয়া লীলার পেছনে পেছনে আরো জোরে জোরে পা চালিয়ে দিল।
1: শুনলেন লীলা, রচনাকার কিন্নর রায়। মনে হচ্ছে না মহেশ প্রসাদের মুদিখানার কি হবে। যাই হোক, লীলা চলতেই থাকবে। হ্যাঁ, আপনাদের বলেছিলাম আমরা একটা কাব্যের বিরতি দেব, মানে কাব্য দিয়ে বিরতি দেব। আসুন মিতুল দত্তের কবিতা শুনি, এরপরে ফিরব রমানাথ রায়ের রুমাল নিয়ে।
2: বিদূষক ও সৌদামিনী, পাখির পালকের মতো মায়া লেগে আছে ওর মুখে, মা নেই বলেই হয়তো এত টান, এত আঁকড়ে ধরা। শাড়ির হলুদ গন্ধে মুখ ঘষে কি যে সুখ পায়, রাতের অস্থির ডানা নেমে আসে ওর বারান্দায়। কত রাত আলো জ্বলে আমার পেটের অন্ধকার জেনে, কত রাত আমি কত রাত অপেক্ষায় থাকি। দুপাশে পাহাড়, তবু দুপায়ের নিবিড় আকাশে সে যদি উড়াল যায়, সে যদি কখনো উড়ে আসে। শান্তিও শান্তি নেমে আয়, চিতা ও কবরের মাথায় হাত রাখ, শিয়রে বস। শান্তি নেমে আয়, খুন ও রক্তের শিরায় জমে থাকা অসন্তোষ জমাট বেঁধে যাক। শরীর জুড়ে আজ তিল ও জরুলের গল্প হোক, শান্তি গুলি নয় গোলাপ ছুঁড়ে মার, শান্তি বিঁধিয়ে দে পদ্ম নখ। শান্তি পানি পায় তৃষ্ণাতুর যেন, শান্তি জল পায় দগ্ধজন। মায়ের পোড়া চোখে, বোনের ছেঁড়া বুকে শান্তি নেমে আয়, শান্তি ওম। ডানা পরিদের মতো তার কাঁধে ছিল শক্তপোক্ত ডানা, হিংসুটি মেয়েরা এসে ছেড়ে দিয়ে গেছে এক রাতে। ডানার অভাবে লোকটা আজকাল উঠতে পারে না, হাওয়া কেটে কেটে চলে অনভ্যাস ক্লান্ত দুটো হাতে। পরিদের মতো লোকটা রাত্রিবেলা সিগারেট খেত, ধোঁয়া নিয়ে খেলা করত, ছাই ফেলত চাঁদের কোটরে। দজ্জাল মেয়ের দল হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে সুখ আর ভূতের কিল এক নয় এ পোড়া শহরে। শহরে থেকেও তাকে কি আশ্চর্য ভূতে পেয়েছিল, ভূতে না পেলে কি কেউ রাতারাতি পরি হয়ে যায়? একেবারে বোকা ছিল। রঙ্গিনীরা দেখিয়ে দিয়েছে ভাত না পেতেও পাখি কত সহজেই ধরা যায়। পরিদের মতো তার একটু আধটু ওইসব ছিল, মাঝে মাঝে উঁকি দিত নিঝুম মেয়ের জানলাতে, বেদলাম মাখামাখি অসহ্য মায়াবী নীল বুকে ডানা ছুঁয়ে উড়ে যেত পাগলের মতো মধ্যরাতে।

0: হে পাঠক, কেঁপে উঠলে? বাকি গল্প মধ্যরাত জানে। ভোরবেলা উঠে দেখি পড়ি একা একা শুয়ে আছে, নোংরা আর ছেঁড়া দুটো ব্যর্থ কবিতার মাঝখানে।
1: শুনলেন মিতুল দত্তের কবিতা। আবার গপ্পে ফিরি। গপ্প মানে রুমাল। হ্যাঁ, আপনার পকেটে রুমালটা দেখে নিন তো, আছে তো? তবে নিশ্চিন্ত। আসুন শুনি রমানাথ রায়ের গল্প রুমাল।
2: আমার ঘরে দুটো জানলা, জানলা দুটো রাস্তার দিকে, জানলায় লোহার শিক লাগানো, একটা জানলায় একটা শিক নেই, সেই জায়গাটা হাঁ হয়ে আছে। ওখানে শিক লাগাবো লাগাবো করে আজও লাগানো হয়নি, ফলে ওই ফাঁক দিয়ে মাঝে মাঝে রবারের ছোট বল, ইঁটের টুকরো উড়ে আসে। তবে কোনো দিন লোহার খুন্তি উড়ে আসবে তা ভাবতে পারিনি। তাই যেদিন সকালবেলা অফিস যাওয়ার সময় একটা লোহার খুন্তি আমার মাথার উপর দিয়ে ঘরের মেঝের উপরে আছড়ে পড়ল, সেদিন খুব অবাক হলাম। বুঝতে পারলাম না লোহার খুন্তি কোত্থেকে উড়ে এলো। চেয়ার ছেড়ে জানলায় এসে দাঁড়ালাম। সামনে সারি সারি ফ্ল্যাট বাড়ি, প্রত্যেক ফ্ল্যাটেই একটা করে ব্যালকনি আছে। আমার ধারণা সামনের কোনো ফ্ল্যাট থেকে খুন্তিটা উড়ে এসেছে, কিন্তু কোন ফ্ল্যাট থেকে? আমি ফ্ল্যাটগুলোর দিকে তাকিয়ে রইলাম। কয়েক মিনিট পরে সামনের ফ্ল্যাট বাড়ির দোতলার ব্যালকনিতে শ্যামলবাবু এসে দাঁড়ালেন। রাস্তার দিকে তাকিয়ে কি যেন খুঁজতে লাগলেন। শ্যামলবাবু আমার বন্ধুর মতো। আমি শ্যামলবাবুকে চিৎকার করে জিজ্ঞেস করলাম, কিছু খুঁজছেন? শ্যামলবাবু হেসে বললেন, হ্যাঁ। কি? একটা খুন্তি। আমি ঘরের মেঝে থেকে খুন্তিটা কুড়িয়ে শ্যামলবাবুকে দেখিয়ে জিজ্ঞেস করলাম, এটা কি? শ্যামলবাবু বললেন, হ্যাঁ। আমি এবার বললাম, আজ কপাল জোরে বেঁচে গেছি, খুন্তিটা আরেকটু হলে আমার মাথায় লাগতো। শ্যামলবাবু বললেন, আমিও বেঁচে গেছি। কি ব্যাপার? পরে বলবো। সন্ধেবেলা বাড়ি থাকবেন? থাকব। সন্ধেবেলা অফিস থেকে বাড়ি ফিরে শ্যামলবাবুর জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু শ্যামলবাবু এলেন না। শুধু সেদিন নয়, পরদিনও এলেন না, এমনকি তার পরদিনও না। কি হলো শ্যামলবাবুর? শ্যামলবাবু কি কলকাতায় নেই? কোথাও কোনো কাজে গেছেন? ঠিক করলাম আরও দু একদিন দেখব, তারপর শ্যামলবাবুর ফ্ল্যাটে যাব, খোঁজ নেব। তবে খোঁজ নিতে আর হলো না, তার আগেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। সেদিন অফিস থেকে বাড়ি ফিরে সবে নিজের ঘরে ঢুকে বিশ্রাম করছি, এমন সময় একটা কুকুর ঘরে ঢুকে আমার সামনে এসে দাঁড়াল। তারপর আমাকে রীতিমতো চমকে দিয়ে মানুষের গলায় বলে উঠল, আমাকে চিনতে পারছেন? উত্তরে কি বলবো তা বুঝতে না পেরে স্তম্ভিত হয়ে গেলাম। কুকুরটা আগের মতোই মানুষের গলায় বলল, আমি শ্যামল, আপনার বন্ধু। আমি চোখ কপালে তুলব, আপনি শ্যামলবাবু? হ্যাঁ। তা আপনার এই অবস্থা হলো কেন? হলো আমার স্ত্রীর জন্যে। স্ত্রীর জন্যে? হ্যাঁ, আমার স্ত্রী কামাখ্যায় গিয়ে ডাকিনী বিদ্যা শিখে এসেছে, সে যাকে খুশি কুকুর বা বিড়াল করে দিতে পারে। এ কথায় না হেসে পারলাম না, বললাম, যাহ, এসব আবার হয় নাকি? শ্যামলবাবু বিরক্ত হয়ে বললেন, কি বলছেন আপনি? চোখের সামনে জল জানতো আমাকে দেখো বিশ্বাস করতে পারছেন না? ঠিক, অবিশ্বাস করার কারণ নেই, তবু বিশ্বাস করতে মন চায় না। তাই বললাম, দেখুন, কথা সহিত সাগরে এরকম অনেক গল্প পড়েছি, আজকের যুগে এসব ঘটে। শ্যামলবাবু জোর দিয়ে বললেন, ঘটে, ঘটালেই ঘটে, আজকের অনেক লেখকের গল্পে এসব হামেশা ঘটছে। শ্যামলবাবু শিক্ষিত লোক, এ কারণে শ্যামলবাবুর কথা প্রতিবাদ করলাম না, তবে জানতে চাইলাম, কিন্তু আপনার স্ত্রী আপনাকে কুকুর করে দিল কেন? আমার স্ত্রী ব্যভিচারিণী, তার ব্যভিচারে বাধা দিতাম বলে মাঝে মাঝে আমার উপর অসম্ভব রেগে যেত, রেগে গিয়ে বিচ্ছিরি ভাষায় গালমন্দ করত, হাতা খুন্তি বেলনা ছুঁড়ে মারত, আর মারত যে তার প্রমাণ আপনি পেয়েছেন। তবে এইভাবে দিনের পর দিন আমার উপর অত্যাচার করেও শান্ত হয়নি, শেষে আমাকে কুকুর করে দিল। আমি কদিন ধরেই আপনার কাছে আসার চেষ্টা করছিলাম, আজ একটা সুযোগ পেয়ে চলে এসেছি, কিন্তু আমি কি করতে পারি? আপনি অনুগ্রহ করে আমার একটা উপকার করুন। কি উপকার? আজ থেকে সাত দিনের মধ্যে আপনি এমন একজন বিবাহিত পুরুষের ব্যবহার করা রুমাল নিয়ে আসুন, যে নিজের স্ত্রী ছাড়া আর কোনো নারীর কথা স্বপ্নেও ভাবিনি। ওই রুমাল দিয়ে কি হবে? ওই রুমাল আমার মাথায় ঠেকেলে আমি আবার মানুষ হব। ঠিক আছে, চেষ্টা করব। শ্যামলবাবু অত্যন্ত অনুনয় বিনয় করে বললেন, চেষ্টা করব বললে হবে না, ওই রুমাল জোগাড় করতেই হবে। আর মনে রাখবেন, হাতে মাত্র সাত দিন আছে, এর মধ্যে যদি ওই রুমাল জোগাড় করা না যায় তাহলে আমাকে সারা জীবন কুকুর হয়ে থাকতে হবে। কোন স্বামী চরিত্রবান আর কোন স্বামী চরিত্রহীন তা বাইরে থেকে বোঝা মুশকিল, কারণ স্বামীরা স্ত্রীদের কাছে পত্নীগত প্রাণ, আর স্ত্রীদের অগোচরে স্বামীরা কী করে বেড়ায় তা স্ত্রীরা সচরাচর বুঝতে পারে না।

0: সব স্বামী আমার মতো, সুন্দরী মহিলা দেখলে আকৃষ্ট হয়, তার সঙ্গে নানা অচিরায় ভাব করার চেষ্টা করে, বিবাহিতা অবিবাহিতা বিধবা মানে না, কেন এরকম হয় তা জানি না। যেমন আমার স্ত্রী এখন এলাহাবাদে, এলাহাবাদ তার বাপের বাড়ি, আমি মনে মনে চাই স্ত্রী বেশ কিছুদিন বাপের বাড়ি থাকুক, থাকলে আমি কিছুদিন শান্তিতে রেবার সঙ্গে ঘুরে বেড়াতে পারবো। রেবা আমাদের অফিসে কাজ করে, ও চোখ দুটো ভারী সুন্দর, ও চোখের দিকে তাকালে আমার মন খারাপ হয়ে যায়, মনে হয় রেবা যদি আমার স্ত্রী হতো তাহলে আমি কত সুখী হতে পারতাম, তবে তা হবার নয়। অতএব আপাতত রেবার কথা না ভাবাই ভালো, এখন শ্যামলবাবুর কথা ভাবা যাক, ভাবা যাক শ্যামলবাবুর জন্যে কার কাছে যাওয়া যায়। চৈত্রবান স্বামী এখন কোথায় পাই, ভাবতে ভাবতে বাবার কথা মনে পড়ল, পড়তেই উল্লসিত হলাম, হরে বাবার মতন চৈত্রবান পুরুষ আমি জীবনে দেখিনি, বাবার রুমালে শ্যামলবাবুকে মানুষ করে তুলতে পারে। আর বাবার রুমালে কাজ না হলে জ্যাঠা আছে, কাকা আছে, পিসে আছে, মেসো আছে, মামা আছে, চিন্তার কিছু নেই। আমার চরিত্র শুদ্ধ না হলো, আমার গুরুজনেরা নিশ্চয়ই শুদ্ধ চরিত্রের মানুষ, গুরুজনদের উপর আমার এখনও অগাধ শ্রদ্ধা আছে। আমার বাবা চন্দননগরে থাকে, আমি প্রথমে বাবার কাছে গেলাম, বাবাকে বললাম তোমার রুমালটা দাও তো, বা অবাক হয়ে জিজ্ঞেস করো আমার রুমাল দিয়ে কী হবে, দরকার আছে, কী দরকার পরে বলবো। বাবা আমাকে খুব ভালোবাসে, তার জিজ্ঞেসটা করে নিজের প্যান্টের পকেট থেকে রুমাল বের করে আমার হাতে তুলে দিল। তারপর এই একইভাবে একে একে জ্যাঠা কাকা মিশে মেশো মামা এবং আরও অনেকের কাছ থেকে রুমাল সংগ্রহ করলাম। তিন দিন পরে শ্যামলবাবু চার পায়ে আমার ঘরে এসে ঢুকলেন, ঢুকে জিজ্ঞেস করলেন কাজ কতদূর এগিয়েছে, বললাম অনেকটা। শ্যামলবাবু কৃতজ্ঞ হয়ে বললেন অসংখ্য ধন্যবাদ, হেসে বললাম এখনই ধন্যবাদ দেবার সময় হয়নি, আগে মানুষ হন তারপরে ধন্যবাদ দেবেন। শ্যামলবাবু আর কিছু বললেন না, আমি তখন আধ ঘন্টা ধরে যত রুমাল সংগ্রহ করেছিলাম সব একে একে শ্যামলবাবুর মাথায় ঠেকালাম, কিন্তু শ্যামলবাবুর কোনো পরিবর্তন হল না। আমি বিস্মিত হলাম, আমার আত্মীয় স্বজনেরা কি সকলেই আমার মতো, এদের একজনও কি শুদ্ধ চরিত্রের মানুষ নন, স্ত্রী থাকা সত্ত্বেও সকলেই মনে মনে অন্য নারীর স্বপ্ন দেখে, এমনকি আমার বাবাও। ভাবতে কষ্ট হল, বাবা যাকে ছেলেবেলা থেকে এত শ্রদ্ধা করে এসেছি তিনিও ব্যভিচারী, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। শ্যামলবাবু এই সময় বললেন আপনার নিজের রুমালটা যদি একবার দাম নেই, আমিও ওদের মতো বলে একটু থেমে বললাম, আচ্ছা শ্যামলবাবু আপনার নিজের রুমালটা যদি নিয়ে আসতে পারেন তাহলে। শ্যামলবাবু আমার কথা থামিয়ে দিয়ে বললেন আমিও আপনার মতো। তা শুনে বললাম তাহলে আমাদের স্ত্রীরা ব্যভিচারিণী হতেই পারে, তাদের দোষ দেওয়া যায় না। শ্যামলবাবু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন এখন তাহলে কি হবে, আমাকে কি সারা জীবন কুকুর হয়ে থাকতে হবে। আমি এর উত্তরে বলার মতো কোনো কথা খুঁজে পেলাম না। একটু পরে শ্যামলবাবুকে সান্ত্বনা দিয়ে বললাম চার দিন পরে আপনি আর একবার আসুন, দেখি কি করা যায়। শ্যামলবাবু বিষণ্ণ গলায় বললেন আসবো, তবে সেদিন কিছু না হলে আমাকে সারা জীবন কুকুর হয়েই থাকতে হবে, কোনো দিনই আর মানুষ হতে পারবো না। এমন আমার দিক দিয়ে চেষ্টা ত্রুটি হবে না, আপনি এ ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন। অফিস কামাই করে আবার রুমাল সংগ্রহের কাজে নেমে পড়লাম। ট্যাক্সি করে চেনা অল্প চেনা সমস্ত বিবাহিত মানুষের বাড়ি গেলাম, অফিস গেলাম, তাদের প্রত্যেকের কাছ থেকে রুমাল সংগ্রহ করলাম, করে নিরস্ত হলাম না রাস্তায়, ট্রামে, বাসে, রেস্তোরাঁয়। বয়স্ক অচেনা লোক দেখলি দাঁড়িয়ে পড়লাম, জিজ্ঞেস করলাম আপনি কি বিবাহিত, হ্যাঁ, অনুগ্রহ করে একটা উপকার করবেন। কি উপকার, আপনার পকেট থেকে রুমালটা দেবেন, রুমাল কি হবে, খুব দরকার, আমি এই জন্য পয়সা দেবো, কিন্তু দরকারটা কি সেটা না বলাই ভালো, শুধু বলতে পারি এতে আপনার কোনো ক্ষতি হবে না। একথার পর কেউ মুখ ঘুরিয়ে চলে গেল, কেউ আর পয়সা দিয়ে পকেট থেকে রুমাল বের করে আমার হাতে তুলে দিল, অনেকে রুমাল দিল কিন্তু পয়সা নিল না। এইভাবে কত রুমাল যে ঘরে আনলাম বলতে পারবো না, তবু দেখলাম সারা ঘর রুমালে ভর্তি হয়ে গেছে। নির্দিষ্ট দিনে শ্যামলবাবু এসে হাজির হলেন, হয়ে ঘর ভর্তি রুমাল দেখে খুশি হলেন, বুঝলেন আমি তার জন্য কত পরিশ্রম করেছি। শ্যামলবাবু বললেন এবার কাজ শুরু করুন। আমি সময় নষ্ট না করে কাজ শুরু করলাম, একটার পর একটা রুমাল শ্যামলবাবুর মাথায় ঠেকাতে লাগলাম আর ছুঁড়ে ফেলতে লাগলাম। ফেলতে ফেলতে হঠাৎ এক সময় খেয়াল হলো শ্যামলবাবু বদলে যাচ্ছেন, তার শরীরে মানুষের মতো হয়ে উঠছে। আমি বিস্ময় আনন্দে শ্যামলবাবু দিকে তাকিয়ে রইলাম। শ্যামলবাবু আস্তে আস্তে সম্পূর্ণ মানুষ হয়ে উঠলেন, তাকে দেখতে ঠিক আগের মতো হলো। শ্যামলবাবু বললেন আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ, তবে একটা অনুরোধ, ওই পবিত্র রুমালটা আমায় দেবেন। তাই তো, কোথায় ফেললাম রুমালটা, চারদিকে রুমালের স্তূপ, এর মধ্যে ওই রুমালটা কিভাবে খুঁজে বার করব।
1: শুনলেন রুমাল, রমানাথ রায়ের গল্প। আবার দেখে নিন

মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনলেন শ্রবণী, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আজ থেকে বহু বছর আগে উত্তর কলকাতার সিমলা স্ট্রিটের দত্ত পরিবারে জন্ম নিয়েছিলেন এক আলোক পুরুষ, স্বামী বিবেকানন্দ। আমরা তাঁকে চিনি বাগ্মী হিসেবে, চিন্তানায়ক হিসেবে, ত্যাগী সন্ন্যাসী হিসেবে। কিন্তু তার আরও এক গভীর পরিচয় অনেকটাই থেকে গেছে আড়ালে। তিনি ছিলেন এক উচ্চ মানের সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত তাত্ত্বিকও বটে। তাঁর কাছে গান শুধুই সুরের খেলা ছিল না, গান ছিল সাধনা, আত্ম অন্বেষণ, মুক্তির পথ। তাঁর কণ্ঠে ধ্বনিত হতো সেই অন্তর্লীন সাধনার সুর। আজ কথায় গানে অনুষ্ঠানে তাঁর সঙ্গীত চেতনা, বিবেকের সুর। তাঁর পছন্দের প্রথম গান মহেশ রঞ্জন সোমের কণ্ঠে।

স্বামী বিবেকানন্দকে উৎসর্গ করে গান শুনলেন মহেশ রঞ্জন সোমের কণ্ঠে। শৈশবেই সঙ্গীতে হাতে খড়ি পিতা বিশ্বনাথ দত্তের কাছে। তার কণ্ঠ ছিল গম্ভীর অথচ মধুর। খেয়াল, টপ্পা, ঠুংরি, কীর্তন সব ধারাতেই ছিল অসাধারণ দখল। বেনি ওস্তাদ ও পরে ওস্তাদ আহমদ খাঁর কাছে তিনি গ্রহণ করেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম। শুধু কণ্ঠসঙ্গীত নয়, তবলা, পাখোয়াজ, সেতারেও ছিল তাঁর সমান দক্ষতা। কৈশোরেই তিনি হয়ে ওঠেন এক জনপ্রিয় গায়ক। ব্রাহ্ম সমাজের সভায় নিয়মিত ডাক আসত তাঁর। এই সময়ই তাঁর জীবনে আসেন গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। গান হয়ে ওঠে তাঁদের সম্পর্কের অন্যতম সেতু। দক্ষিণেশ্বরের সেই দিনগুলি গান যেন হয়ে উঠেছিল এক অভিজ্ঞতার দরজা। কথামৃত্যু থেকে জানা যায়, নরেন্দ্রনাথ গান গাইলে শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে পড়তেন। সঙ্গীত তাঁর কাছে ছিল ঈশ্বরের সন্ধান, আত্মার গভীরে পৌঁছনোর পথ। পরবর্তী গান ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে। এ গান বহুবার নরেন শুনিয়েছেন তাঁর গুরুকে।

পরবর্তীকালে দেশ ভ্রমণের সময়ও তিনি গান গেয়েছেন বিভিন্ন স্থানে। রাজসভা হোক বা সাধারণ মানুষের মাঝে সঙ্গীত তাঁর সঙ্গী হয়ে থেকেছে সর্বত্র। এই উপলব্ধি তাঁকে বুঝিয়েছিল সত্যিকারের সঙ্গীত কোনো ভেদ মানে না, সেটাই এক সার্বজনীন সাধনা। স্বামী বিবেকানন্দ নিজেও কয়েকটি গান রচনা ও সুরারোপ করেছিলেন, সংখ্যায় কম হলেও ভাব গভীরতায় সেগুলি অনন্য। তাঁর কাছে সঙ্গীত বিনোদন ছিল না, এ ছিল সত্যের অন্বেষণ, আত্ম উপলব্ধির এক নির্মল পথ। আজকের অনুষ্ঠানের শেষে সেই প্রার্থনার সুর, যেখানে আত্মসমর্পণ, বিশ্বাস আর চিরন্তন আলোর সন্ধান একাকার হয়ে যায়। শেষ গান দেবব্রত বিশ্বাসের কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি প্রবীর ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন রঞ্জনা চৌধুরী। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা হয়েছেন। আগামীকাল ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে তিনি যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন।
1: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সীমান্তবর্তী জেলাগুলিতে জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
0: অসমের জোরহাটে আজ সকালে সেনাবাহিনীর একটি মালবাহী বিমান ভেঙে পড়লে পাঁচজনের মৃত্যু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
1: লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশের নতুন চিফ অব আর্মি স্টাফ সিওএস হচ্ছেন। 30 জুন বিকেল থেকে তিনি এই কার্যভার গ্রহণ করবেন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রেড রোডে।
1: মূল শর্তগুলি পূরণ না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তিতে ইরান স্বাক্ষর করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে।
0: গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় প্রাণঘাতী ইবোলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 139।
1: ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড কাতারের বিরুদ্ধে খেলবে। গ্রুপ সির ম্যাচে মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে।
0: আসছি বিস্তারিত খবরে। আজ প্রথমেই দেশের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া শহর সফরে রওনা হয়েছেন। দেশ ছাড়ার আগে তিনি বলেন, ভারতের কৌশলগত ক্ষেত্রে ফ্রান্স এক গুরুত্বপূর্ণ অংশীদার। এই সফর দুদেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে বলেও তিনি মন্তব্য করেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল তিনি যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন। ভারত ফ্রান্স উদ্ভাবনী ক্ষেত্রের উদযাপনে এই অনুষ্ঠান হবে। ভারতের স্টার্ট আপগুলিকে বিশ্ববাজারে তুলে ধরতে এই অনুষ্ঠান। সফরে পরবর্তী পর্যায়ে আগামীকাল দুদিনের সফরে তিনি স্লোভাকিয়ায় যাবেন। উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব দৃঢ় করতে এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন। সেদেশের ব্রাতিস্লাভায় তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলেগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর শ্রী মোদী চলতি মাসে 16-17 তারিখ হতে চলা G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের রেভিয়ানে যাবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হল, যা ভারতের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকেই তুলে ধরে বলেও তিনি মন্তব্য করেছেন। 18 জুন প্রধানমন্ত্রী ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ভিভাটেক 2026 অংশ নেবেন। প্যারিসে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে এক আলাপচারিতাও মিলিত হবেন প্রধানমন্ত্রী। ওদিনই দেশে ফেরার কথা রয়েছে তার।
1: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত একটি বৈঠকে সভাপতিত্ব করেন এবং সীমান্তবর্তী জেলাগুলিতে জনবিন্যাস পরিবর্তনের বিষয়টি খতিয়ে দেখার জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন। বৈঠকে তিনি পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে সীমান্তবর্তী এলাকা, মেট্রো শহর এবং শিল্প শহরগুলি সরেজমিনে পরিদর্শন করার জন্য কমিশনকে নির্দেশ দেন। এর আগে গত মাসে

0: অবৈধ অভিবাসন ও অন্যান্য অস্বাভাবিক কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনগুলি পর্যালোচনা করতে এবং তা মোকাবিলার উপায় বা পদক্ষেপের বিষয়ে সুপারিশ করতে কেন্দ্রীয় সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিল।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে উত্তরাখণ্ডের দেরাদুনে ইন্ডিয়া মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে যোগ দেন। প্যারেড পরিদর্শন করেন তিনি। পুরস্কারের পাশাপাশি এবছরই প্রথম মহিলা ক্যাডেট বাহিনী প্যারেডে অংশ নেয়। এই অনুষ্ঠানে 500 বেশি পুরুষ ও মহিলা ভারতীয় সেনাবাহিনীর অফিসার হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি তাঁর ভাষণে নবজন নিযুক্ত অফিসারদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশের স্বার্থে আত্মত্যাগে তারা সর্বতোভাবে প্রস্তুত।
2: In an era of rapidly changing security challenges, technological advances and complex global environments, the Indian Army must remain adaptive and future ready. I urge you to be lifelong leaders, learners, courageous decision makers and ethical leaders. As Army officers, you will be responsible for leading, guiding and caring for the soldiers.
0: অসমে জোরহাটে আজ সকালে বিমান বাহিনীর একটি মালবাহী বিমান AN-32 দুর্ঘটনায় 5 কর্মীর মৃত্যুতে ভারতীয় বিমান বাহিনী গভীর শোক প্রকাশ করেছে। বিমান বাহিনী সামাজিক মাধ্যমের এক পোস্টে জানিয়েছে যে এই ঘটনায় স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীর বায়ু খেমারাম কুমারায়ত এবং অগ্নিবীর বায়ু দানিশ আলম প্রাণ হারিয়েছেন। বিমান বাহিনী শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং বলেছে শোকের এই মুহূর্তে তারা পরিবারের পাশেই রয়েছে। বিমান দুর্ঘটনায় 5 বায়ুসেনার মৃত্যুতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে এক বার্তায় তিনি জানান যে নিহতদের সাহস এবং দেশের প্রতি তাদের অবদান সর্বদা গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে। প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন যে শোকের এই মুহূর্তে দেশ তাঁদের পরিবারের পাশেই রয়েছে। এছাড়া তিনি শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 43 স্কোয়াড্রনের বিমানটি জোরহাটে অবতরণের সময় বিমানঘাটির ভেতরেই দুর্ঘটনায় পড়ে, ফলে বিস্ফোরণের পর তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি কোর্ট অফ এনকোয়ারি বা তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
1: লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ দেশের নতুন চিফ অব আর্মি স্টাফ COS হচ্ছেন। আগামী 30 জুন বিকাল থেকে তিনি কার্যভার গ্রহণ করবেন। বর্তমান COF জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ওই দিনই অবসরে যাচ্ছেন। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ খড়গওয়াশালায় ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র এবং 1986 সালের ডিসেম্বরে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। প্রায় 4 দশকে দীর্ঘ গৌরবোজ্জ্বল সামরিক কর্মজীবনে তিনি অপারেশনাল কৌশলগত ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন ক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। বর্তমানে তিনি ভারতীয় সেনার উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে ধীরজ শেঠ ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান স্ট্রাইক ফরমেশন বা আক্রমণাত্মক বাহিনীর ইউনিট সুদর্শন চক্রকোর নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে তিনি জেনারেল অফিসার কমান্ডিং দিল্লি এরিয়া হিসাবে দায়িত্ব পালন এবং গুরুত্বপূর্ণ জাতীয় আন্তর্জাতিক সামরিক কার্যক্রম অনুষ্ঠানের দায়িত্বসমূহ তদারকি করেন। সেনাবাহিনী আর্মি কমান্ডার পদে উন্নীত হওয়ার পর তিনি সাউথ ওয়েস্টার্ন কমান্ড এবং সাউদার্ন কমান্ডেরও নেতৃত্ব দেন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে উৎপাদন ক্ষেত্রে মহাকাশ বিজ্ঞান, সেমিকন্ডাক্টর এবং ড্রোন সহ একাধিক ক্ষেত্রে দেশের যুবরা বিশেষ অবদান রাখছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, স্টার্ট আপ ক্ষেত্রে ভারত বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে এবং এই স্টার্ট আপ তৈরি করার যুবরা দেশের ছোট শহর গ্রাম থেকে উঠে আসছেন। আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে দেশের তরুণরা বিশ্বমঞ্চে ভারতের নাম সুপ্রতিষ্ঠিত করছেন বলেও মন্তব্য করেন তিনি। স্টার্ট আপ ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া এবং অটল ইনোভেশন প্রকল্পের মতো সরকারি উদ্যোগ দেশের তরুণদের জন্য এক উদ্ভাবনী পরিবেশ তৈরি করেছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 12 বছরে সারা দেশে শিক্ষা, দক্ষতা, উদ্ভাবন এবং স্টার্ট আপের এক নতুন সংস্কৃতি গড়ে তুলেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী গৃহীত বিভিন্ন নীতির ফলে ভারত বিশ্বে দ্বিতীয় বৃহত্তম উচ্চশিক্ষা নেটওয়ার্কের অধিকারী হয়েছে। তিনি আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ক্ষেত্রে দক্ষ জনশক্তির দিক থেকে ভারত বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এবং 2 লক্ষেরও বেশি স্টার্ট আপ নিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ইকোসিস্টেম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী

0: বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 6 কোটিরও বেশি তরুণ তরুণীর দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশ অভূতপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। এছাড়া 12 কোটিরও বেশি মুদ্রা ঋণ প্রদান এবং 300রও বেশি মহাকাশভিত্তিক স্টার্ট আপের উপস্থিতি প্রমাণ করে যে আজকের তরুণেরা কেবল চাকরি প্রার্থী নয়, তারা কর্মসংস্থান সৃষ্টিকারীও। অমিত শাহ আরও উল্লেখ করেন যে আইআইটি ও এইমসের 1200রও বেশি বিশ্ববিদ্যালয়, 1000েরও বেশি খেলো ইন্ডিয়া কেন্দ্র, 34টি স্টেট সেন্টার অফ এক্সেলেন্সের মাধ্যমে দেশের তরুণরা খেলাধুলার ক্ষেত্রে নতুন নতুন মাইল ফলক স্পর্শ করছে।
1: কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতিন গড়কড়ি সরকারের কল্যাণমূলক প্রকল্পের তথ্য তুলে ধরে জানিয়েছেন, জনধন যোজনায় 58 কোটি, আয়ুষ্মান ভারতে 60 কোটি এবং উজ্জ্বলা যোজনায় 11 কোটি পরিবার উপকৃত হয়েছে। মুদ্রা যোজনায় 57 কোটি উপভোক্তাকে 35 লক্ষ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে এবং স্কিল ইন্ডিয়ায় 5 কোটি তরুণ প্রশিক্ষণ পেয়েছেন। আজ নাগপুরে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গড়কড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের 12 বছরের সাফল্য তুলে ধরেন। তিনি জানান, পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও পরিবহন মন্ত্রক বিশেষ গুরুত্ব দিচ্ছে। গড়কড়ি জানান, সারা দেশে 1600টি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে 24টি চালু হয়েছে এবং 112টি নির্মাণাধীন। এখনও পর্যন্ত প্রায় 10 লক্ষ মানুষ প্রশিক্ষণ পেয়েছেন। সব কেন্দ্র চালু হলে বছরে 1 কোটি 15 লক্ষ মানুষ প্রশিক্ষণ পাবেন। পরিবহন প্রকল্পের বিষয়ে তিনি জানান, নাগপুর হায়দ্রাবাদ এক্সপ্রেসওয়ে চালু হলে দুই শহরের মধ্যে যাতায়াতের সময় 3.5 ঘন্টায় নেমে আসবে এবং নাগপুরের ইন্দোরা দিঘড়ি ফ্লাইওভার আগামী 1 আগস্ট খুলে দেওয়া হবে।
0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ নতুন দিল্লিতে বলেছেন, 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার পথে দেশের মাঠ খামার ও গ্রামের মধ্য দিয়ে যাবে। বিকশিত ভারত এক 2047-এর জন্য সুস্থায়ী কৃষি, ঐতিহ্য, প্রযুক্তি এবং বাস্তব ফলাফল শীর্ষক দুদিনের এই সম্মেলনে তিনি বলেন যে কৃষিতে উদ্ভাবন ও গবেষণায় হবে উন্নত ভারতের ভিত্তি। তিনি জোর দিয়ে বলেন, ভারতে কৃষি শুধু অর্থনীতির অংশ নয়, এটি দেশের সংস্কৃতি ও জীবনধারার অবিচ্ছেদ্য অঙ্গ।
1: মধ্যপ্রদেশের ইন্দোরে 5 দিনের ব্রিক্স কৃষি সম্মেলন আজ শেষ হয়েছে। শেষ দিনে সর্বসম্মতিক্রমে ইন্দোর ঘোষণা অনুমোদিত হয়েছে। ঘোষণায় খাদ্য নিরাপত্তা, কৃষকদের উন্নয়ন, পরিবেশ বান্ধব চাষ এবং ডিজিটাল কৃষির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, ব্রিক্স দেশগুলি বিশ্বের প্রায় অর্ধেক মানুষের বাসস্থান এবং বিশ্বের 42% কৃষি উৎপাদন এইসব দেশ থেকে আসে।
2: आज की परिस्थितियों में ब्रिक्स देशों की कृषि में भूमिका और उसमें भी छोटे किसान, महिलाएं और युवाओं की भूमिका अत्यंत महत्वपूर्ण है। उसके सभी पहलुओं पर विचार किया और उस व्यापक विचार विमर्श से हमारे लघु और सीमांत किसानों को और मजबूत करने में मदद मिलेगी, उनकी आय बढ़ाने में और आजीविका बेहतर करने में भी निश्चित तौर पर आज की चर्चा बहुत सहयोगी होगी।
0: ভারত জার্মানি উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নীতি আয়োগ নতুন দিল্লিতে জার্মান প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এই বৈঠকে জার্মানির প্রযুক্তিগত দক্ষতা ও উন্নয়নমূলক অর্থলগ্নির ক্ষমতার পাশাপাশি ভারতের নীতিগত লক্ষ্য ও প্রাতিষ্ঠানিক পরিকাঠামোর পারস্পরিক পরিপূরকতার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। নীতি আয়োগ সূত্রে জানানো হয়েছে, দ্বিপাক্ষিক এই আলোচনায় পারস্পরিক সহযোগিতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্র উঠে এসেছে। এর মধ্যে রয়েছে ভারতের নেট জিরো বা দূষণমুক্ত লক্ষ্যমাত্রার অভিমুখ, পুনর্নবীকরণযোগ্য শক্তি, চক্রাকার অর্থনীতি এবং পিপিপি মডেলের মাধ্যমে সুস্থায়ী পরিকাঠামো নির্মাণ। এর পাশাপাশি কৃষিক্ষেত্রে রূপান্তর, জলসম্পদ ব্যবস্থাপনা, পরিবেশ বান্ধব অর্থনীতিতে ক্ষুদ্র মাঝারি শিল্পের অংশগ্রহণ ও জিএসডিপি অঙ্গীকার সহ দ্বিপাক্ষিক অর্থলগ্নে সামঞ্জস্য রাখার মতন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় দুপক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 3টি পরীক্ষা সাফল্যের সঙ্গে চালানোর জন্য প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিওর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মাঝারি পাল্লার জাহাজ বিধ্বংসী ব্যবস্থা প্রতিহত করতে ডিআরডিও এ মাসের 10 ও 11 তারিখে ওই পরীক্ষা চালায়। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাজনাথ সিং জানিয়েছেন, এই সমস্ত পরীক্ষার মাধ্যমে ভারত এমন গুরুত্বপূর্ণ দেশের তালিকাভুক্ত হল যারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধের মতো ব্যবস্থা রয়েছে। শ্রী সিং আরও বলেন, শত্রুদের বিভিন্ন ধরনের হুমকির মোকাবিলায় ডিআরডিও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তি ব্যবহার করে সাফল্যের সঙ্গে তার পরীক্ষা চালিয়েছে। নৌবাহিনীর মাঝারি পাল্লার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় সফলভাবে। অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের

0: ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়নের প্রতিফলন বলে তিনি জানান।
1: রাডার, স্যাটেলাইট, ড্রোন, সেন্সর ও রোবোটিক্স জেসে অনেক সিস্টম আজকে যুদ্ধ মে ডিপ্লয় জিনে না তো ফাইটার কা পাতা চলতা হ্যায় না উসকি মশিনারি ওর ইকুইপমেন্ট কা। তো আব তো এসে সিনারিও ভি সামনে আ রহে হ্যায় জহাঁ পুরি তরহ সে আপনে অ্যাডভার্সারি কে ট্র্যাফিক সিস্টম ওর সিসিটিভি তক কো কন্ট্রোল কর লিয়া জা রহা হ্যায় ওর আজ ওয়ারফেয়ার কি ডেফিনিশন কাফি হদ তক বদল চুকি হ্যায়।
2: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতীয় বিমান বাহিনীর নবনিযুক্ত আধিকারিকদের নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সাযুজ্য রেখে ড্রোন, কৃত্রিম উপগ্রহ ও রোবোটিক্সের মতন আধুনিক যুদ্ধ প্রযুক্তির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। হায়দ্রাবাদের ডুন্ডিগালে অবস্থিত বিমানবাহিনী একাডেমিতে আয়োজিত 217তম কোর্সের কম্বাইন গ্র্যাজুয়েশন প্যারেড পরিদর্শনকালে তিনি আজ কথা বলেন। রাজনাথ সিং আধিকারিকদের উদ্ভাবন, সতর্কতা এবং নিরন্তর শেখার উপর গুরুত্ব আরোপ করার পরামর্শ দেন। তিনি বলেন, আধুনিক যুদ্ধপদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এসেছে এবং আধিকারিকদের অবশ্যই নতুন নতুন যুদ্ধব্যবস্থা ও কৌশল সম্পর্কে নিজেদের সর্বদা অবহিত রাখতে হবে। প্রতিরক্ষামন্ত্রী ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে প্রশিক্ষিত নারী ক্যাডেটদের প্রথম ব্যাচকেও বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করেন। অনুষ্ঠানে SU-30, MKI, সারাং হেলিকপ্টারের ডিসপ্লে টিম এবং সূর্যকিরণ অ্যারোবেটিক টিমের পক্ষ থেকে এরিয়াল ডিসপ্লে প্রদর্শিত হয়। প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন শাখার ঊর্ধ্বতন আধিকারিকেরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
0: কেন্দ্রীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান আজ পুদুচেরিতে সাংবাদিকদের জানিয়েছেন, দেশে এক দেশ এক নির্বাচন প্রস্তাব কার্যকর করার প্রচেষ্টা চলছে। তিনি বলেন, একযোগে নির্বাচন হলে খরচ কমবে এবং জনবল ও সম্পদের সদ্ব্যবহার সম্ভব হবে। এনডিএ সরকারের গত 12 বছরের সাফল্য তুলে ধরে তিনি জানান, এই সময় প্রায় 25 কোটি মানুষ দারিদ্র সীমার উপরে উঠে এসেছেন, 12 কোটিরও বেশি শৌচাগার নির্মিত হয়েছে এবং 5 লক্ষেরও বেশি গ্রাম খোলা জায়গায় শৌচকর্মমুক্ত হয়েছে। মন্ত্রী পুদুচেরি রেল স্টেশন পরিদর্শন করেন এবং সংস্কার কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে তিনি একটি স্থানীয় বিদ্যালয়ে চারারোপণও করেন।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামী 21 জুন কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যোগ সঙ্গম পোর্টাল চালু করা হচ্ছে। আগামীকাল সকাল 6টায় এই পোর্টালটি খোলা হবে। সবাইকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সকলকে আহ্বান জানিয়েছেন। মোবাইলে 1800-315-7008 এই নম্বরে মিস কল দিলে একটি লিঙ্ক পাওয়া যাবে। তার মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা। এর আগে এই অনুষ্ঠান ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে বলে রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনার কারণেই অনুষ্ঠানের স্থান পরিবর্তন করা হলো বলে রাজ্যের স্বাস্থ্য সচিব আজ জানিয়েছেন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। রবিবার 28 জুন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। এখন বিদেশের খবর।
2: মূল শর্তগুলি পূরণ না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তিতে ইরান স্বাক্ষর করবে না বলে জানিয়ে দিয়েছে। তবে সূত্রের খবর, দুপক্ষই প্রাথমিকভাবে চুক্তির কাছাকাছি পৌঁছেছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি সরকারি প্রচার মাধ্যমে জানান, দুপক্ষের মধ্যে সমঝোতা স্মারকপত্র বা মোয়ের বিষয়বস্তু চূড়ান্ত করে আগামী কয়েকদিনের মধ্যে তা ডিজিটাল মাধ্যমে স্বাক্ষরিত হতে পারে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার না করলে চূড়ান্ত চুক্তি সম্ভব নয় বলে ইরান প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। উভয় পক্ষই চুক্তিতে রাজি বলে মার্কিন প্রশাসন ও মধ্যস্থতাকারী পাকিস্তান জানিয়েছে। আলোচনায় অংশগ্রহণকারীদের দায়বদ্ধতার উপরই চূড়ান্ত শান্তি চুক্তি নির্ভর করবে বলে ওয়াশিংটনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর হামলায় 3 ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেন, বাণিজ্যিক জাহাজের উপর এই ধরনের প্রাণঘাতী পদক্ষেপ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। উল্লেখ্য, ওমান উপকূলের অদূরে পালাউয়ের পতাকাবাহী ট্যাঙ্কার এমটি সেত্তেবেলোর ওপর মার্কিন হামলায় 3 ভারতীয় নাবিক নিহত হওয়ার কয়েকদিনের মধ্যেই এই আলোচনা।

0: বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করার জন্য ইসরায়েলি বিদেশ মন্ত্রক শুভেচ্ছা জানিয়েছে। এই জন্য বিদেশ মন্ত্রক ইসরায়েলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিদেশ মন্ত্রক জানিয়েছে, দুদেশের জনগণের পারস্পরিক কল্যাণে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
0: ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী এলিনা ভালাটুনেন রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে ভারতের সিদ্ধান্তের পক্ষে সওয়াল করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, পশ্চিমী দুনিয়ার বেঁধে দেওয়া দামের ঊর্ধ্বসীমা মেনেই ভারত এই তেল কিনেছে। ফিনল্যান্ডে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং একই সঙ্গে রাশিয়ার মুনাফায় হ্রাস টানতে এই মূল্যের ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী ভারত আন্তর্জাতিক নিয়ম মেনেই পদক্ষেপ করেছে। অন্যদিকে ইউরোপের ভারতের সমালোচনার কড়া জবাব দিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, পশ্চিমী নিষেধাজ্ঞার কারণে ইউরোপ নিজেই যখন মধ্যপ্রাচ্যের তেলের বাজার দখল করে নিচ্ছিল, তখন ভারতের সামনে সাশ্রয়ী মূল্যে বিকল্প উৎস খোঁজা ছাড়া কোনো উপায় ছিল না।
1: গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 669, এর মধ্যে 139 জন প্রাণ হারিয়েছেন। সেদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের সর্বশেষ প্রতিবেদন অনুসারে জানা গেছে, ইতুরি প্রদেশে নতুন করে 17 জন ইবোলা আক্রান্ত হয়েছেন, আরও 5 জন প্রাণ হারিয়েছেন বলেও জানা গেছে। এবার খেলার খবর।
0: ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ড কাতারের বিরুদ্ধে খেলবে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। অন্য খেলায় গ্রুপ সির ম্যাচে নিউজার্সি স্টেডিয়ামে মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে, খেলা শুরু হবে রাত 3:30। এর আগে গ্রুপটির ম্যাচে আজ মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। 7 মিনিটে দামিয়া বোবাদিল্লার আত্মঘাতী গোলে প্যারাগুয়ে 1-0 পিছিয়ে যায়। যুক্তরাষ্ট্রের ফেলারিন বালুগুন 31 মিনিটে 2 গোল করে ব্যবধান বাড়ান। 73 মিনিটে প্যারাগুয়ের মৌরিসিও গোল করে ব্যবধান কমালেও দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ের 8 মিনিটের মাথায় জিওভানি রেনা যুক্তরাষ্ট্রের হয়ে গোল করেন। অন্যদিকে গ্রুপের ম্যাচে গতরাতে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। টরন্টো স্টেডিয়ামে প্রথমে গোল করে বসনিয়াকে এগিয়ে দেন জোভা লুকিচ। 78 মিনিটে পরিবর্তিত খেলোয়াড় কাইন লারিন কানাডার হয়ে গোল করে সমতা ফেরান। আগামীকাল সকাল 6:30 হাইতি স্কটল্যান্ডের বিরুদ্ধে, সকাল 8:30 অস্ট্রেলিয়া তুরস্কের বিরুদ্ধে এবং রাত 10:30 জার্মানি কুরাসাওয়ের বিরুদ্ধে খেলবে। এদিকে 1970 সালে বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের গুরুত্বপূর্ণ সদস্য মৃত প্রয়াত, বয়স হয়েছিল 85 বছর। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন CABF এক বিবৃতিতে এই খবর জানিয়েছে।
1: ধরমশালায় আজ 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজে প্রথম ম্যাচে আফগানিস্তান ভারতের সামনে 195 রানের লক্ষ্য রেখেছে। ভারত টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠায়। বৃষ্টির কারণে ম্যাচ নির্ধারিত সময় 4 ঘন্টারও বেশি সময় পর শুরু হয়। ম্যাচ 25 ওভার করার সিদ্ধান্ত নেয় আম্পায়াররা। শেষ পাওয়া খবরে ভারত 15 ওভার 4 বলে 2 উইকেটে 134 রান করেছে। এদিকে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত আগামীকাল প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এজবাস্টনে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7:00।
0: পাঞ্জাবের লুধিয়ানায় গুরু নানক স্টেডিয়ামে ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ 9-এ তেজস শীর্ষে। পুরুষদের 110 মিটার হার্লস দৌড়ে জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছেন। দৌড় শেষ করতে শীর্ষে 13.27 সেকেন্ড সময় নিয়েছেন, যা 2024 সালে তার নিজেরই 13.41 সেকেন্ডের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এর সুবাদে 24 বছর বয়সী খেলোয়াড় চলতি বছরের শেষের দিকে হতে চলা কমনওয়েলথ গেমসের জন্য যোগ্যতা অর্জন করেছেন।
1: এবার দৃষ্টিকোণ। সঙ্গীত শিল্পী মেহেদী হাসানের প্রয়াণ দিবসে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

গজল সম্রাট মেহেদী হাসান খান অবিভক্ত ভারতবর্ষের রাজস্থানে জন্ম 1927 সালের 18ই জুলাই। শোনা যায় 16 প্রজন্ম ধরে তাঁদের পরিবারে ধ্রুপদ সঙ্গীত চর্চা। ছোটবেলা কেটেছে অত্যন্ত দারিদ্র্যে, এমনকি সাইকেলের দোকানে কাজ করে উপার্জন করতে হয়েছে তাদের।

সঙ্গীত শিক্ষা শুরু একেবারে ছেলেবেলা থেকেই। বাবা ওস্তাদ আজিম খান এবং কাকা ওস্তাদ ইসমাইল খানের কাছে ধ্রুপদ ও খেয়াল শেখা। দারিদ্র বাধা হয়ে দাঁড়ায়নি কখনো সঙ্গীতের প্রতি ভালোবাসায়। পরবর্তীতে রেডিও পাকিস্তানে ঠুংরির শিল্পী হিসেবে আত্মপ্রকাশ। প্রথম ছবিতে গান, ১৯৬৪তে সুসরাল ছবির জন্য জিসনে মেরে দিল কো।

লতা মঙ্গেশকর একবার দিল্লিতে তার গান শুনবার পর বলেছিলেন, এসা লগতা হ্যায় কি উনকে গলে মে ভগবান বলতে হ্যায়। 2010 মেহেদি হাসান এবং লতা মঙ্গেশকর দ্বৈত কণ্ঠে একটি গান রেকর্ড করেন। কথিত আছে এটিই নাকি মেহেদি হাসানের একমাত্র দ্বৈত সঙ্গীত। পরে অবশ্য একই গান তিনি নূরজাহানের সঙ্গেও রেকর্ড করেছেন।

এখনকার স্বনামধন্য বহু শিল্পী তালিম নিয়েছেন তার কাছে। তালাতাজিজ হরিহরনের মতো শিল্পী তো বটেই, এমনকি বাংলাদেশের শাহনাজ বেগম, ইয়াসমিন মুস্তারিও তারই শিষ্য। তার ১৪ জন সন্তানের ৬ জন বেছে নিয়েছেন বাদ্যযন্ত্র, বাকিরা সঙ্গী।

দীর্ঘ রোগ ভোগের পর আজকের দিনে 2012 সালে 84 বছর বয়সে পাকিস্তানের করাচিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেহেদী হাসান খান। 10 বার পাকিস্তান সিনেমার সর্বোচ্চ সম্মান নাইজার অ্যাওয়ার্ড ছাড়াও বহু সম্মানে সম্মানিত হয়েছিলেন তিনি। ভারতবর্ষ তাকে দিয়েছে কে এল সাইগল, সঙ্গীত শাহেনশাহ, গজল ধ্রুপদ ঠুমরিতে তার কণ্ঠ আজও শিহরিত করে।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা হয়েছেন। আগামীকাল ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে তিনি যৌথভাবে ভারত ইনোভেটস এর উদ্বোধন করবেন।
1: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সীমান্তবর্তী জেলাগুলিতে জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ

0: দিয়েছেন।
1: অসমে জোরহাটে আজ সকালে সেনাবাহিনীর একটি মালবাহী বিমান ভেঙে পড়লে 5 জনের মৃত্যু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
0: লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ দেশের নতুন চিফ অফ আর্মি স্টাফ সিওএস হচ্ছেন। 30 জুন বিকেলের থেকে তিনি কার্যভার গ্রহণ করবেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসে দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রেড রোডে।
0: মূল শর্তগুলি পূরণ না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তিতে ইরান স্বাক্ষর করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে।
1: গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় প্রাণঘাতী ইবোলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 139।
0: ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড কাতারের বিরুদ্ধে খেলবে। গ্রুপ সির ম্যাচে মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে।
1: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
0: নমস্কার।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন অনুষ্ঠান আলোর সন্ধানে।
3: এখন শুনবেন অনুষ্ঠান আলোর সন্ধানে, উপস্থাপনায় সৌরভ গুপ্ত।

0: বিরল রোগগুলির মধ্যে এমন একটি রোগ আছে যাতে মূলত সদ্যজাত শিশুরা আক্রান্ত হয়, ড্রাভেট সিন্ড্রোম। 1978 সালে একজন ফরাসি পেডিয়াট্রিক এপিলেপটোলজিস্ট ডক্টর শার্লেট ড্রাভেট এই রোগটির ব্যাপারে সমগ্র বিশ্বকে অবগত করান। তখন অবশ্য এর নাম ছিল সিভিয়ার মায়োক্লোনিক এপিলেপসি অফ ইনফ্যান্সি, যা পরবর্তীতে 1989 সাল থেকে পরিচিত হয় ড্রাভেট সিন্ড্রোম নামে। এটিকে মৃগী রোগেরই একটি ধরন বলতে পারেন। জানেন তো, বিরল রোগগুলির ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির কাজটি আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, আর সেই কারণেই 23 জুন এই দিনটিকে ইন্টারন্যাশনাল ড্রাভেট সিন্ড্রোম অ্যাওয়ারনেস ডে হিসেবে পালন করা হয়ে আসছে, যার এবছরের থিম ড্রাভেট সিন্ড্রোম ইউকের নেতৃত্বে হচ্ছে লাভ ইজ, অর্থাৎ ভালোবাসা হলো। ড্রাভেট সিন্ড্রোমে আক্রান্ত শিশু, তার পরিবারের লোকজন এবং পরিচর্যাকারীরা, তারা কিভাবে একে অপরের সঙ্গে ভালোবাসার বন্ধনে জুড়ে যাচ্ছেন, এটা জানার প্রচেষ্টা তথা এই বিষয়কে আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এই থিমের মাধ্যমে। তাহলে এবার এই ড্রাভেট সিন্ড্রোমের বিভিন্ন দিক নিয়ে পরিকল্পিত আজকের আলোর সন্ধানে অনুষ্ঠানটি শুরু করা যাক। আজকের এই আলোচনার জন্য আমরা পেয়ে গেছি ডক্টর অংশু সেনকে, তাই আর দেরি না করে এবার সরাসরি ডাক্তারবাবুর কাছেই চলে যাওয়া যাক।
1: ড্রাভেট সিন্ড্রোম হলো একটি বিরল বংশগত ও দীর্ঘস্থায়ী মৃগী রোগ, যা সাধারণত জীবনে প্রথম বছরে শুরু হয়। সাধারণত 6 মাস থেকে 12 মাসের মধ্যে এর লক্ষণ দেখতে পাওয়া যায়। এটি শিশুদের বিকাশকে প্রভাবিত করে এবং এর ফলে বারবার দীর্ঘস্থায়ী খিঁচুনি হতে পারে। মৃগী রোগের অনেক প্রকারভেদ রয়েছে, যার মধ্যে ড্রাভেট সিন্ড্রোম অন্যতম। এটি এই রোগের একটি বিরল ও গুরুতর রূপ। এটি প্রতি 15,700 জন শিশুর মধ্যে একজনকে আক্রান্ত করে এবং জীবনযাত্রার মানকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। ড্রাভেট সিন্ড্রোম আগে মায়োক্লোনিক এপিলেপসি অফ ইনফ্যান্সি নামে পরিচিত ছিল। এটি মূলত একটি জিন SCN1A জিনের মিউটেশনের কারণে ঘটে, যা নিউরনারে সঠিক কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ। এই সিন্ড্রোমটি বিভিন্ন ধরনের খিঁচুনি, জ্ঞানীয় দুর্বলতা এবং আচরণগত সমস্যা দ্বারা চিহ্নিত। ড্রাভেট সিন্ড্রোম বিভিন্ন ধরনের লক্ষণ দ্বারা চিহ্নিত করা যায়, যার তীব্রতা বিভিন্ন হতে পারে। সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে খিঁচুনি এবং এগুলো

দীর্ঘস্থায়ী হতে পারে। এর মধ্যে সাধারণত হলো টনিক ক্লোনিক খিঁচুনি, মায়োক্লোনিক খিঁচুনি এবং ফোকাল খিঁচুনি হতে পারে। এছাড়া ড্রাইভেট সিন্ড্রোম আক্রান্ত অনেক শিশুর মধ্যে মোটর দক্ষতা সহ বিকাশের মাইল ফলকগুলিতে পৌঁছাতে বিলম্ব হয়, যাকে স্নায়বিক পরিভাষা বা নিউরোলজি পরিভাষায় আমরা ডেভেলপমেন্টাল ডিলে বলে থাকি, বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। কারো কারো ক্ষেত্রে আবার অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার থাকতে পারে, ব্যবহারিক পরিবর্তন থাকতে পারে, বিহেভিয়ারাল প্রবলেম থাকতে পারে, মুভমেন্ট এবং ব্যালেন্সের ইস্যুসও কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে, ঘুমের সমস্যা থাকতে পারে, গ্রোথ এবং নিউট্রিশনের প্রবলেম থাকতে পারে, বডির সেন্স যেমন সাইট, দেখা, শোনা, স্পর্শ, স্বাদ, গন্ধ এর সমস্যাও দেখা দিতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে যেগুলো আমাদের ইনভলেন্টারি ফাংশন যেমন নিঃশ্বাস নেওয়া, হৃদস্পন্দন, ব্লাড প্রেশার, এগুলো কিন্তু তারতম্য হতে পারে। আচরণগত সমস্যাও দেখতে পাওয়া যায় শিশুদের মধ্যে, যেমন অতিসতিক্রিয়তা, আগ্রাসন এবং সামাজিকভাবে প্রত্যাহার এবং তাপমাত্রা সংবেদনশীলতা। ড্রাইভেট সিন্ড্রোম আক্রান্ত অনেক ব্যক্তি তাপমাত্রার পরিবর্তনের প্রতি সংবেদনশীল হয়ে খিঁচুনির লক্ষণগুলো প্রতিফলিত হতে পারে। যদি দেখা যায় কোনো শিশু 5 মিনিটেরও বেশি সময় ধরে কনভালশন বা খিঁচুনিতে ভুগছে, অল্প সময়ের মধ্যে একাধিক খিঁচুনি হচ্ছে, খিঁচুনির পর শ্বাস নিতে কষ্ট হওয়া বা সাড়া না দেওয়া, অথবা উচ্চ জ্বর বা সংক্রমণের লক্ষণ যদি শিশুর মধ্যে দেখতে পাওয়া যায়, ড্রাইভেট সিন্ড্রোমের রোগ নির্ণয় শুরু হয় একটি পুঙ্খানুপুঙ্খ ক্লিনিক্যাল মূল্যায়নের মাধ্যমে, যার মধ্যে আমরা ডিটেল ক্লিনিক্যাল হিস্ট্রি অর্থাৎ বিস্তারিত ইতিহাস, তার জন্মগত ইতিহাস, তার শারীরিক পরীক্ষা অন্তর্ভুক্ত থাকে। স্বাস্থ্যসেবা প্রদানকারীরা খিঁচুনির ফ্রিকোয়েন্সি, সময়কাল এবং ধরন এবং সেই সাথে যে কোনো বিকাশগত উদ্বেগ মূল্যায়ন করবেন। অন্যান্য ধরনের মৃগী রোগ এবং স্নায়বিক ব্যাধি থেকে ড্রাইভেট সিন্ড্রোমকে আলাদা করা অপরিহার্য। মনে রাখতে হবে শিশুদের মধ্যে অন্যান্য ধরনের খিঁচুনি, যেগুলো সাধারণত ড্রাগ রেজিস্ট্যান্ট অর্থাৎ অ্যান্টি এপিলেপটিক ড্রাগে ভালো সাড়া দেয় না, সেই শিশুদের বা পেডিয়াট্রিক এপিলেপটিক সিন্ড্রোমগুলো আমাদের জানতে হবে। তার মধ্যে একটি হল লেনক্স ক্যাস্টার সিন্ড্রোম, ওয়েস্ট সিন্ড্রোম এবং অন্যান্য জেনেটিক মৃগী রোগের মতো অবস্থা একই রকম লক্ষণ দেখা দিতে পারে ড্রাইভেট সিন্ড্রোমের মধ্যে, এবং এর জন্য বিভিন্ন ব্যবস্থাপনা কৌশলের প্রয়োজন হয়ে থাকতে পারে। মনে রাখতে হবে যে ইন্টারন্যাশনাল ড্রাইভেট ডে সিন্ড্রোম অ্যাওয়ারনেস ডে হল 23rd June বা 23শে জুন। এই সমস্ত জুন মাসটা ধরেই কিন্তু আমরা ড্রাইভেট সিন্ড্রোমের প্রতি মনোযোগশীল হব এবং এর জন্য অ্যাওয়ারনেস বা সচেতনতা বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। কেন অনেক সময় অসুখটি কিন্তু যদি আগে শনাক্তকরণ করা হয় তাহলে তা চিকিৎসা তাড়াতাড়ি শুরু করতে পারা সম্ভব। এর জন্য মনে রাখতে হবে আমাদের কতগুলো পরীক্ষা নিরীক্ষার দরকার, যেমন ইলেকট্রোএনসেফালোগ্রাম বা ইজি, জেনেটিক টেস্টিং, SCN1A জিনের মিউটেশন পরীক্ষা করলে অনেক সময় রোগ নির্ণয় করা নিশ্চিত করে সম্ভব হয়, ইমেজিং স্টাডিজ বা MRI বা অন্যান্য সেরিব্রোসোমাল ফ্লুইড অ্যাসের মধ্যে দিয়ে আমরা কোনো কোনো রোগ আমরা এক্সক্লুড করতে পারি। যদিও ড্রাইভেট সিন্ড্রোম একটি মূলত জেনেটিক অসুখ, কিন্তু কিছু পরিবেশগত কারণ এই অবস্থাকে আরও বাড়িয়ে তুলতে পারে। উদাহরণস্বরূপ ভাইরাল অসুস্থতার মতো সংক্রামক অসুখ ড্রাইভেট সিন্ড্রোম আক্রান্ত ব্যক্তিদের মধ্যে খিঁচুনি শুরু করতে পারে। আবার অতিরিক্ত তাপমাত্রা, ঘুমের অভাব এবং মানসিক চাপও খিঁচুনি কার্যকলাপকে উস্কে দিতে পারে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ অসুখ বাচ্চাদের মধ্যে। তার প্রধান কারণ হচ্ছে এর কতগুলো ডেঞ্জারাস বা সাংঘাতিক বিপজ্জনক পরিণাম হতে পারে, যেমন স্ট্যাটাস এপিলেপটিকাস বা 5 মিনিটের সময় ধরে খিঁচুনি হয়ে চলতে পারে, অথবা সাডেন আনএক্সপেক্টেড ডেথ ইন এপিলেপসি যাকে বলা হয় সুডেট। খুব এই দুটি ইম্পর্টেন্ট কারণ হল এর প্রিম্যাচুর ফেটালিটি ড্রাইভেট সিন্ড্রোমদের মধ্যে। প্রথমত অনেক সময় দেখা যায় ইজি নর্মাল থাকলো, কিন্তু পরবর্তী সময় ইজি
বা ইলেকট্রোএনসেফালোগ্রাম কিন্তু অনেক সময় আমাদের অ্যাবনর্মাল সিগন্যাল দিতে আরম্ভ

0: করে। প্রথমে বাচ্চার ডেভেলপমেন্ট অনেক সময় নর্মাল হয়, ক্রমশ দেখা যায় স্লো ডেভেলপমেন্ট ডিউরিং দ্য ফার্স্ট ফিউ ইয়ার্স অফ লাইফ। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মাংসপেশির শিথিলতা বা হাইপোটোনিয়া, চলার গতি এবং ব্যালেন্সের পরিবর্তন হতে পারে। এপিলেপটি যে সিন্ড্রোম এবং এই যে ওষুধগুলো রয়েছে সেগুলোর সাথে সম্মুখ ধারণা থাকা খুবই দরকার। যেসব ক্ষেত্রে খিঁচুনি স্থানীয়ভাবে ঘটে এবং ওষুধের প্রতি সাড়া না দেয় সেখানে অস্ত্রোপচারে হস্তক্ষেপ বিবেচনা করা যেতে পারে। আমরা জানি কিছু কিছু ওষুধ আমাদের খুবই অপরিহার্য, তার মধ্যে আমরা জানি ভ্যালপ্রিক অ্যাসিড হচ্ছে ফার্স্ট লাইন অফ থেরাপি অনেক ক্ষেত্রে, আবার কোনো কোনো সময় সিরিপেন্টলও কিন্তু ব্যবহার করা হয়। এছাড়া ক্লোবাজাম, ফেনফ্লুরামিন এই ওষুধগুলি ব্যবহার করা হয়। কিছু কিছু অ্যান্টিকনভালসেন্ট মেডিকেশন যেগুলো সোডিয়াম চ্যানেল ব্লকার হিসেবে পরিচিত সেগুলো কিন্তু এই খিঁচুনিকে আবার খারাপ করে দিতে পারে। সেই ওষুধগুলি হল কার্বামাজিপিন, গাবাপেন্টিন, ল্যামোট্রিজিন, ফেনিটয়েন। বেশিরভাগ সময় দেখা গেছে যে এই অসুখটি যদি আমরা আগে থেকে শনাক্তকরণ করতে পারি, তাহলে যদি ওষুধে ঠিকমতো রেসপন্ড না করে তাহলে ক্ষেত্রে সার্জিক্যাল ট্রিটমেন্ট দরকার হতে পারে। কিছু কিছু সময় খাদ্যাভ্যাসের পরিবর্তনের প্রয়োজন থাকতে পারে, যেমন কিটোজেনিক ডায়েট এবং জীবনধারার পরিবর্তন, নিয়মিত ঘুম, মানসিক চাপ এড়িয়ে চলা এবং কিছু কিছু ক্ষেত্রে বিকল্প থেরাপি, আকুপাঙ্কচার বা যোগব্যায়ামের মতো থেরাপির খোঁজ করে, যদিও এগুলো সতর্কতার সাথে গ্রহণ করা উচিত এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে আলোচনা করা উচিত। আরেকটি কথা, সম্প্রতি ড্রাভের সিন্ড্রোমে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে খিঁচুনি ফ্রিকোয়েন্সি কমানোতে ক্যানাবিডলের একটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মনে রাখতে হবে যে এই যে ইন্টারন্যাশনাল ড্রাভের সিন্ড্রোম অ্যাওয়ারনেস ডে যেটা 23 জুন হচ্ছে 2026 সালে, একটি থিম রয়েছে বা একটি প্রধান একটা বক্তব্য রয়েছে, সেই থিমটি হল লাভ ইজ, যার ফোকাস হচ্ছে শেয়ারিং পার্সোনাল অনেস্ট স্টোরিজ অ্যাবাউট হোয়াট লাভ মিনস ফর ফ্যামিলিজ নেভিগেটিং দিস কন্ডিশন। ড্রাইভার সিন্ড্রোম এই এপিলেপটিক সিন্ড্রোমটি কিন্তু কিউরেবল নয়, কিন্তু ওষুধের মাধ্যমে তার গতি প্রকৃতি বা গতিরোধ কিছুটা সম্ভব হতে পারে। তাই আর্লি ডিটেকশন বা যথার্থ সময়ে তার শনাক্তকরণ এবং দ্রুত চিকিৎসা শুরু করা খুবই গুরুত্বপূর্ণ, তাহলেই আমরা শিশুকে ভালো রাখতে পারব।
1: হ্যাঁ, এটা ঠিক যে জন্মানোর এক বছরের মধ্যেই যেহেতু শিশুদের মধ্যে এই রোগের লক্ষণ দেখতে পাওয়া যায়, তাই এটা খুব স্বাভাবিক যে সেটা দেখে অভিভাবকরা কিছুটা ভীত, কিছুটা চিন্তিত হয়ে পড়েন। তবে এর সঙ্গে আপনারা এটাও মাথায় রাখবেন যে দ্রুত চিহ্নিতকরণ ও সঠিক চিকিৎসার শুরু হওয়া এই রোগের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারবে। হ্যাঁ, হয়তো এটা কখনো সেরে যাবে না, কিন্তু পরিস্থিতির অবনতিকে থামানো যেতে পারবে, এই রোগের প্রভাবকে।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আলোর সন্ধানে, উপস্থাপনায় সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্গা দে।

0: টনি আলিয়া র্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। একটু পরেই সংবাদ। আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 6 দিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন তিনি। ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। আসামে জোড়হাটে বায়ুসেনার AN-32 বিমান ভেঙে পড়ে 5 সেনাকর্মীর মৃত্যু। দুর্ঘটনার তদন্তে কোর্ট অফ এনকোয়ারি গঠন। লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ নতুন চিফ অব আর্মি স্টাফ হচ্ছেন। 30 জুন থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে বলে সরকার জানিয়েছে। মধ্যপ্রদেশে ব্রিক্স কৃষি সম্মেলনের শেষ দিনে আজ ইন্দোর ঘোষণাপত্র গৃহীত হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ সুইজারল্যান্ড কাতারের ও মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 6 দিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেছেন। রওনা হওয়ার আগে তিনি বলেন, ভারতের কৌশলগত ক্ষেত্রে ফ্রান্স এক গুরুত্বপূর্ণ অংশীদার। এই সফর দুদেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে বলে তিনি মন্তব্য করেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল তিনি যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন। ভারত ফ্রান্স উদ্ভাবনী ক্ষেত্রের উদযাপনে এই অনুষ্ঠান হবে। ভারতের স্টার্ট আপগুলিকে বিশ্ববাজারে তুলে ধরতে এই অনুষ্ঠান। সফরের পরবর্তী পর্যায়ে আগামীকাল দুদিনের সফরে তিনি স্লোভাকিয়া যাবেন। উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব দৃঢ় করতে এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। সেদেশের ব্রাতিস্লাভায় তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর শ্রী মোদী চলতি মাসের 16-17 তারিখ হতে চলা G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের এভিয়নে যাবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হল, যা ভারতের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকেই তুলে ধরে বলে তিনি মন্তব্য করেন। 18 জুন তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ভিভাটেক 2026-এ অংশ নেবেন। প্যারিসে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে আলাপচারিতায় মিলিত হবেন প্রধানমন্ত্রী। ওই দিনই দেশে ফেরার কথা রয়েছে তাঁর। উত্তরাখণ্ডের দেরাদুনে আজ ভারতীয় সেনা একাডেমিতে 158তম পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে 481 জন নতুন আধিকারিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, ভারতীয় সেনা একাডেমি শৌর্য, সাহস এবং দেশের প্রতি সেবার প্রতীক। মহিলাদের সেনাবাহিনীতে যোগদানের প্রশংসা করে তিনি বলেন, নারী নেতৃত্বাধীন উন্নয়নের ক্ষেত্রে এটি এক গুরুত্বপূর্ণ দিক।
1: I am specially delighted to see 9 women cadets. This is watershed moment in the history of IMA. It is not only a milestone in the history of India's defense forces, but also an inspiring example of India's march towards women-led development. I am sure that many more women cadets will join the academy.
0: প্রশিক্ষণের অন্তিম পদক্ষেপ পার করে মহিলাসহ 500-এরও বেশি ক্যাডেট সামরিক বাহিনীর অফিসার হিসেবে যোগ দেন। ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকে মূলত অর্থনৈতিক উন্নতি, পণ্য সরবরাহ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, যৌথ বিনিয়োগ এবং বিশ্ব নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। আগামী বুধবার G7 গোষ্ঠীভুক্ত দেশের নেতা, আমন্ত্রিত সহযোগী রাষ্ট্র এবং প্রযুক্তি ক্ষেত্রে শীর্ষকর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন ট্রাম্প। তবে তার ঠিক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে মার্কিন রাষ্ট্রপতির। আসামে জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 বিমান দুর্ঘটনায় 5 সেনাকর্মীর মৃত্যু হয়েছে। বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের সময় আজ সকালে বিমানটি ভেঙে পড়ে, এরপরই তাতে আগুন লেগে যায়। এই ঘটনায় স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীর খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীর দানিশ আলম প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি কোর্ট অফ এনকোয়ারি গঠন করা হয়েছে। এই ঘটনায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গভীর শোক প্রকাশ করেছেন। লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ নতুন চিফ অফ

0: আর্মি স্টাফ হচ্ছেন। 30 জুন থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে বলে সরকার জানিয়েছে। বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ওই দিনই অবসর গ্রহণ করবেন। লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ বর্তমানে ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ খড়গবস্তর ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ক্যাডেট এবং 1986 সালের ডিসেম্বরে তিনি আর্মড কোরে অন্তর্ভুক্ত হন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত 5 দিনব্যাপী ব্রিক্স কৃষি সম্মেলন আজ শেষ হয়েছে। সম্মেলন শেষে সর্বসম্মতভাবে ইন্দোর ঘোষণাপত্র গৃহীত হয়। খাদ্য নিরাপত্তা, কৃষক কল্যাণ, পরিবেশ বান্ধব কৃষিকাজ, কৃষি বাণিজ্য এবং ডিজিটাল কৃষি বিষয়ে তৈরি হয়েছে এই ঘোষণাপত্র। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যাই ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিতে বসবাস করেন এবং বিশ্বব্যাপী কৃষি উৎপাদন ক্ষেত্রে তাদের অবদান প্রায় 42%। ইন্দোর ঘোষণা শুধু একটি চুক্তিপত্র নয়, বরং ব্রিক্স দেশগুলির সদিচ্ছা এবং অভিন্ন দায়বদ্ধতার প্রতীক।
1: আজ কি পরিস্থিতিও মে ব্রিক্স দেশো কি কৃষি মে ভূমিকা ওর উসমে ভি ছোটে কিসান মহিলায় ওর ইউবাও কি ভূমিকা অত্যন্ত মহত্বপূর্ণ হ্যায়। উসকে সভি পহলুও পর বিচার কিয়া, অলগ অলগ দেশো নে আপনি বেস্ট প্র্যাকটিস কো ভি সভি সদস্য দেশো কে সাথ সাঝা কিয়া হ্যায় ওর উস ব্যাপক বিচার বিমর্শ সে হমারে লঘু ও সীমান্ত কিসানো কো ওর মজবুত করনে মে মদদ মিলেগি, উনকি আয় বড়ানে মে ওর আজীবিকা বেহতর করনে মে ভি নিশ্চিত তৌর পর আজ কি চর্চা বহুত সহযোগী হোগি।
0: সম্মেলনে 4টি নতুন প্রতিষ্ঠানমূলক উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে। এগুলি হল প্রাকৃতিক এবং পুনরুৎপাদনমূলক কৃষি গবেষণার জন্য উৎকর্ষ কেন্দ্র নেটওয়ার্ক তৈরি, কৃষিক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির জন্য ব্রিক্স ডিজিটাল এগ্রিকালচার নেটওয়ার্ক স্থাপন, বীজ সংরক্ষণের জন্য গ্লোবাল ফোরাম প্রতিষ্ঠা এবং ব্রিক্স এগ্রি নেটওয়ার্ক স্থাপন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, 2047 মধ্যে উন্নত দেশের তকমা পাওয়ার লক্ষ্যে ভারতের যাত্রাপথের কেন্দ্রবিন্দু হল কৃষি, খামার, মাঠ এবং গ্রাম। সুস্থায়ী কৃষি ব্যবস্থা, উদ্ভাবন এবং গবেষণা এই তিনটি ক্ষেত্রকে বিকশিত ভারতের মূল ভিত্তি বলে উল্লেখ করেন তিনি। নতুন দিল্লিতে বিকশিত ভারতের লক্ষ্যে সুস্থায়ী কৃষি, ঐতিহ্য, প্রযুক্তি এবং সুস্পষ্ট ফলাফল শীর্ষক দুদিনের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী বিড়লা বলেন, চিরাচরিত জ্ঞান এবং আধুনিক প্রযুক্তির মিশ্রণ ভারতকে কৃষিক্ষেত্রে বিশ্বের পথপ্রদর্শকের মর্যাদা দিতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 12 বছরে দেশে শিক্ষা, দক্ষতা উদ্ভাবন এবং স্টার্ট আপ ক্ষেত্রে নতুন এক সংস্কৃতি তৈরি করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন নীতির কারণে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উচ্চশিক্ষা নেটওয়ার্কের মর্যাদা পেয়েছে। ভারত বর্তমানে তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ পরিমণ্ডল হিসেবেও উঠে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামী 21 জুন কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যোগ সঙ্গম পোর্টাল চালু করা হবে। যোগ দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আজ স্বাস্থ্য ভবনে বৈঠক করেন। পরে তিনি বলেন, আগামীকাল রবিবার সকাল 6টায় এই পোর্টালটি খোলা হবে। বিভিন্ন আবাসন, স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠান সবাইকে এই পোর্টালের মাধ্যমে যোগ অনুশীলনে যুক্ত হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এই জন্য লিঙ্ক পেতে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে 1800-315-7008 নম্বরে মিসড কল দিতে হবে বলে তিনি জানান। এরপরে ওই নম্বরে কি লিঙ্ক যাবে তার মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাবেন। পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতের অবসানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান একটি প্রাথমিক সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে। তবে দুই দেশের মধ্যে বেশ কিছু বড় বিষয়ে এখনও মতপার্থক্য রয়ে গেছে। উভয় দেশের আধিকারিকরা জানিয়েছেন যে প্রস্তাবিত সমঝোতা স্মারকের মূল খসড়াটির বিষয়ে তারা নীতিগতভাবে একমত হয়েছেন। এবারে বিশ্বকাপের খবর।

পাঁচবারের বিজয়ী ব্রাজিল আজ বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ সির ম্যাচে নিউ জার্সি স্টেডিয়ামে ব্রাজিল মরক্কোর মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 3:30। এছাড়া আজ গ্রুপ বির ম্যাচে কাতার সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র

0: মোদী আজ ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন তিনি। ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। খবর শেষ হল, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব, আগামীকাল অর্থাৎ রবিবার 14 জুন মৈত্রী প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় সকাল 5:56। ভারতীয় সময় সকাল 6:05 অনুষ্ঠান সুচিন্তন শুনবেন খ্যাতিমোহন সেনের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো অনুষ্ঠানে সুবদ্ধ সঙ্গীত শরদ পরিবেশন করবেন পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত, রাগ ললিত ও টোড়ি। 6:30 অনুষ্ঠান শাশ্বত ভারত, শুনতে পাবেন শ্রী অরবিন্দের জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী সুচিত্রা মিত্র। 6:55 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানে কথিকা দেশীয় পদ্ধতিতে বীজ উৎপাদন, এই বিষয়ে বলবেন সুভাষ কুমার হাঁসদা। 7:05 সুফি গানের আসর। 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান বাগেরহাট জেলা বাংলাদেশ, উপস্থাপনায় থাকবেন গোপীনাথ পাল। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় গোপীনাথ পাল। 8:30 কবিকণ্ঠে অনুষ্ঠানে কবি গার্গী সেনগুপ্তর সাক্ষাৎকার গ্রহণ করেছেন সাক্ষ্যদীপা সরকার, শুনবেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। সকাল 9:00 ষোলো আনা বাঙালি অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীত শিল্পী ব্র্যান্ডন পেরেরা ও কার্লটন পেরেরার সাক্ষাৎকার নিয়েছেন রত্নাবলী সাহা, শুনবেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় তানিয়া বন্দ্যোপাধ্যায়। 10:30 ভক্তিগীতি অনুষ্ঠানে শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়। 10:45 লোকগানের আসর। 11:00 অতিথি অনুষ্ঠানে কবি গীতিকার বটকৃষ্ণদের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস, শুনবেন অনুষ্ঠানের প্রথম পর্ব। 11:30 রম্যগীতি। 12:00 অল্প অল্প গল্পকথা, যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় থাকবেন অস্মিতা রায়। 12:30 যাত্রাপালা, যাত্রা গর্ভধারিণী মা। 1:40 বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় 3:30। বিকেল ভারতীয় সময় 3:35 শুনতে পাবেন অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসরে রসময়ী, উপস্থাপনায় উমা মৈত্র ও তাবাসুম আরা। 4:35 ষোলো আনা বাঙালি অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীত শিল্পী ব্র্যান্ডন পেরেরা ও কার্লটন পেরেরার সঙ্গে আলাপচারিতায় থাকবেন রত্নাবলী সাহা, অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুনতে পাবেন। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় ইনা বাগচি। 5:50 ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে উপস্থাপনায় থাকবেন মিতুল সাহা। 6:20 ক্ষেত খামারের কথা, ক্ষেত বাঁচাও আন্দোলন, এই বিষয়ে ডক্টর প্রদীপ দের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠান, শুনবেন বিশ্ব রক্তদাতা দিবসের তাৎপর্য, এ বিষয়ে বলবেন ডাক্তার রুদ্রজিৎ পাল। 7:00 বেতার নাটক একটি গোলাপ হয় একটি গোলাপ, রচনা অরূপ রতন ঘোষ, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। 7:45 নান্দনিক অনুষ্ঠানে থিয়েটার সিনেমা ও টেলিভিশন জগতের বিখ্যাত অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় থাকবেন পঙ্কজ চক্রবর্তী, অনুষ্ঠানটির প্রযোজনা দুর্বাদে, শুনবেন অনুষ্ঠানের প্রথম পর্ব। 8:15 বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। 9:00 কথায় গানে, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 গ্রন্থ পরিচয়, কালীঘাটের পট, লেখক অসীম রেজ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে।

সরোদ পরিবেশন করবেন ডক্টর রণজিৎ সেনগুপ্ত, রাগ কৌশিক কানাড়া। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন রূপক ভট্টাচার্য। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী পণ্ডিত সঞ্জয় বন্দ্যোপাধ্যায়, রাগ তিলক কামোদ। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন দিলীপ মুখোপাধ্যায়।

অধ্যায়। রাগ তিলক কামুদ, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন দিলীপ মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী। একটু পরেই উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী, সঙ্গে রয়েছেন প্রবীর ভট্টাচার্য। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা হয়েছেন। আগামীকাল ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন সঙ্গে তিনি যৌথভাবে ভারত ইনোভেটস এর উদ্বোধন করবেন।
1: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সীমান্তবর্তী জেলাগুলিতে জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
0: অসমের জোরহাটে আজ সকালে সেনাবাহিনীর একটি মালবাহী বিমান ভেঙে পড়লে 5 জনের মৃত্যু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
1: লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ দেশের নতুন চিফ অব আর্মি স্টাফ COS হচ্ছেন। 30 জুন বিকেল থেকে তিনি কার্যভার গ্রহণ করবেন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসে দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রেড রোডে।
1: মূল শর্তগুলি পুরো না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তিতে ইরান স্বাক্ষর করবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।
0: বিস্তারিত খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 6 দিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা হয়েছেন। দেশ ছাড়ার আগে তিনি বলেন, ভারতের কৌশলগত ক্ষেত্রে ফ্রান্স এক গুরুত্বপূর্ণ অংশীদার। এই সফর দুদেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে বলেও মন্তব্য করেন তিনি। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন সঙ্গে আগামীকাল তিনি যৌথভাবে ভারত ইনোভেটস এর উদ্বোধন করবেন। ভারত ফ্রান্স উদ্ভাবনী ক্ষেত্রের উদযাপনে এই অনুষ্ঠান হবে। ভারতের স্টার্ট আপগুলিকে বিশ্ববাজারে তুলে ধরতেই এই অনুষ্ঠান। সফরের পরবর্তী পর্যায়ে আগামীকাল দুদিনের সফরে তিনি স্লোভাকিয়ায় যাবেন। উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব দৃঢ় করতে এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। সেদেশের ব্রাতিস্লাভায় তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলেগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর শ্রী মোদী চলতি মাসের 16-17 তারিখে হতে চলা G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের অ্যাভিয়ানে যাবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হল, যা ভারতের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকেই তুলে ধরে বলে তিনি মন্তব্য করেন। 18 জুন তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ভিভাটেক 2026-এ অংশ নেবেন। প্যারিসে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে এক আলাপচারিতায় মিলিত হবেন প্রধানমন্ত্রী। ওই দিনই দেশে ফেরার কথা রয়েছে তাঁর।
1: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত একটি বৈঠকে সভাপতিত্ব করেন এবং সীমান্তবর্তী জেলাগুলিতে জনবিন্যাস পরিবর্তনের বিষয়টি খতিয়ে দেখার জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন। বৈঠকে তিনি পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে সীমান্তবর্তী এলাকা, মেট্রো শহর এবং শিল্প শহরগুলি সরেজমিনে পরিদর্শন করার জন্য কমিশনকে নির্দেশ দেন। এর আগে গত মাসে অবৈধ অভিবাসন এবং অন্যান্য অস্বাভাবিক কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনগুলি পর্যালোচনা করতে এবং তা মোকাবিলার উপায় বা পদক্ষেপের বিষয়ে সুপারিশ করতে কেন্দ্রীয় সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিল।
0: অসমের জোরহাটে আজ সকালে বিমানবাহিনীর একটি মালবাহী বিমান AN-32 দুর্ঘটনায় 5 কর্মীর মৃত্যুতে ভারতীয় বিমানবাহিনী গভীর শোক প্রকাশ করেছে। বিমানবাহিনী সামাজিক মাধ্যমের এক পোস্টে জানিয়েছে যে এই ঘটনায় স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীর বায়ু খেমারাম কুমারায়াত এবং অগ্নিবীর বায়ু দানিশ আলম প্রাণ হারিয়েছেন। বিমানবাহিনী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং বলেছে শোকের এই মুহূর্তে তারা পরিবারের পাশে রয়েছে। বিমান দুর্ঘটনায় 5 বায়ুসেনার মৃত্যুতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে এক বার্তায় তিনি জানান যে নিহতদের সাহস এবং দেশের প্রতি তাদের অবদান সর্বদা গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে। প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন যে শোকের এই মুহূর্তে দেশ তাদের পরিবারের পাশেই আছে। এছাড়া তিনি শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 4343 স্কোয়াড্রনের বিমানটি জোরহাটে অবতরণের সময় বিমানঘাটির ভেতর

0: দুর্ঘটনায় পড়ে, ফলে বিস্ফোরণের পর তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি কোর্ট অফ এনকোয়ারি বা তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
1: লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ দেশের নতুন চিফ অব আর্মি স্টাফ COS হচ্ছেন। আগামী 30 জুন বিকেল থেকে তিনি কার্যভার গ্রহণ করবেন। বর্তমান CF জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ওই দিনই অবসরে যাচ্ছেন। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ খড়গওয়াসালায় ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র এবং 1986 সালের ডিসেম্বরে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। প্রায় 4 দশকের দীর্ঘ ও গৌরবোজ্জ্বল সামরিক কর্মজীবনে তিনি অপারেশনাল, কৌশলগত এবং সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন ক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। বর্তমানে তিনি ভারতীয় সেনার উপপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে ধীরজ শেঠ ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান স্ট্রাইক ফরমেশন বা আক্রমণাত্মক বাহিনীর ইউনিট সুদর্শন চক্র কোরের নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীকালে তিনি জেনারেল অফিসার কমান্ডিং দিল্লি এরিয়া হিসেবে দায়িত্ব পালন করেন এবং গুরুত্বপূর্ণ জাতীয় আন্তর্জাতিক সামরিক কার্যক্রম ও আনুষ্ঠানিক দায়িত্বসমূহ তদারকি করেন। সেনাবাহিনী আর্মি কমান্ডার পদে উন্নীত হওয়ার পর তিনি সাউথ ওয়েস্টার্ন কমান্ড এবং সাউদার্ন কমান্ডেরও নেতৃত্ব দেন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি থেকে উৎপাদন ক্ষেত্রে মহাকাশ বিজ্ঞান, সেমিকন্ডাক্টর এবং ড্রোন সহ একাধিক ক্ষেত্রে দেশের তরুণরা বিশেষ অবদান রাখছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, স্টার্ট আপ ক্ষেত্রে ভারত বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে এবং এই স্টার্ট আপ তৈরি করা তরুণরা দেশের ছোট শহর গ্রাম থেকে উঠে আসছেন। আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে দেশের তরুণরা বিশ্বমঞ্চে ভারতের নাম সুপ্রতিষ্ঠিত করছেন বলেও মন্তব্য করেন তিনি। স্টার্ট আপ ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া এবং অটল ইনোভেশন প্রকল্পের মতো সরকারি উদ্যোগগুলি দেশের তরুণদের জন্য এক উদ্ভাবনী পরিবেশ তৈরি করেছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 12 বছরে সারা দেশে শিক্ষা, দক্ষতা, উদ্ভাবন এবং স্টার্ট আপের এক নতুন সংস্কৃতি গড়ে তুলেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী গৃহীত বিভিন্ন নীতির ফলে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উচ্চশিক্ষা নেটওয়ার্কের অধিকারী হয়েছে। তিনি আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর ক্ষেত্রে দক্ষ জনশক্তির দিক থেকে ভারত বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এবং 2 লক্ষেরও বেশি স্টার্ট আপ নিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ইকোসিস্টেম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 6 কোটিরও বেশি তরুণ তরুণীর দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশ অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। এছাড়াও 12 কোটিরও বেশি মুদ্রা ঋণ প্রদান এবং 300রও বেশি মহাকাশভিত্তিক স্টার্ট আপের উপস্থিতি প্রমাণ করে যে আজকের তরুণেরা কেবল চাকরি প্রার্থী নয়, বরং তারা কর্মসংস্থান সৃষ্টিকারীও। অমিত শাহ উল্লেখ করেন যে IIT ও AIIMS সহ 1200রও বেশি বিশ্ববিদ্যালয়, 1000রও বেশি খেলো ইন্ডিয়া কেন্দ্র এবং 34টি স্টেট সেন্টার অব এক্সেলেন্সের মাধ্যমে দেশের তরুণরা খেলাধুলার ক্ষেত্রে নতুন নতুন মাইল ফলক স্পর্শ করেছে।
0: কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি সরকারের কল্যাণমূলক প্রকল্পের তথ্য তুলে ধরে জানিয়েছেন, জনধন যোজনায় 58 কোটি, আয়ুষ্মান ভারতে 60 কোটি এবং উজ্জ্বলা যোজনায় 11 কোটি পরিবার উপকৃত হয়েছে। মুদ্রা যোজনায় 57 কোটি উপভোক্তাকে 35 লক্ষ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে এবং স্কিল ইন্ডিয়ায় 5 কোটি তরুণ প্রশিক্ষণ পেয়েছেন। আজ নাগপুরে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গড়কড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের 12 বছরের সাফল্য তুলে ধরেন। তিনি জানান, পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও পরিবহন মন্ত্রক বিশেষ গুরুত্ব দিচ্ছে। গড়কড়ি জানান, সারা দেশে 1600টি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে, এর মধ্যে 24টি চালু হয়েছে এবং 112টি নির্মাণাধীন। এখনও পর্যন্ত প্রায় 10 লক্ষ মানুষ প্রশিক্ষণ পেয়েছেন। সব কেন্দ্র চালু হলে বছরে 1 কোটি 15 লক্ষ মানুষ প্রশিক্ষণ পাবেন। পরিবহন প্রকল্পের বিষয়ে তিনি জানান, নাগপুর হায়দ্রাবাদ এক্সপ্রেসওয়ে চালু হলে 2 শহরের মধ্যে যাতায়াতের সময় 3.5 ঘন্টায় নেমে আসবে এবং নাগপুরের ইন্দোরা দিঘড়ি ফ্লাইওভার আগামী 1 আগস্ট খুলে দেওয়া হবে।
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতীয় বিমান বাহিনী নবনিযুক্ত আধিকারিকদের নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সাযুজ্য রেখে ড্রোন, কৃত্রিম উপগ্রহ ও রোবোটিক্সের মতো আধুনিক যুদ্ধ প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার আহ্বান জানান। হায়দ্রাবাদের ডুন্ডিগালে অবস্থিত বিমানবাহিনী একাডেমিতে আয়োজিত 217তম কোর্সের কম্বাইন্ড গ্র্যাজুয়েশন প্যারেড পরিদর্শনকালে তিনি আজ একথা বলেন। রাজনাথ সিং আধিকারিকদের উদ্ভাবন, সতর্কতা এবং নিরন্তর শেখার উপর গুরুত্ব আরোপ করার পরামর্শ দেন।

0: তিনি বলেন, আধুনিক যুদ্ধপদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এসেছে এবং আধিকারিকদের অবশ্যই নতুন নতুন যুদ্ধ ব্যবস্থা ও কৌশল সম্পর্কে নিজেদের সর্বদা অবহিত রাখতে হবে। প্রতিরক্ষামন্ত্রী ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে প্রশিক্ষিত নারী ক্যাডেটদের প্রথম ব্যাচকেও বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করেন। অনুষ্ঠানে SU-30 MKI সারাং হেলিকপ্টার ডিসপ্লে টিমের সূর্যকিরণ অ্যারোবেটিক টিমের পক্ষ থেকে এরিয়াল ডিসপ্লে প্রদর্শিত হয়। প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন শাখায় ঊর্ধ্বতন আধিকারিকেরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনটি পরীক্ষা সাফল্যের সঙ্গে চালানোর জন্য প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিওর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মাঝারি পাল্লার জাহাজ বিধ্বংসী ব্যবস্থা প্রতিহত করতে ডিআরডিও এ মাসের 10 ও 11 তারিখে ওই পরীক্ষা চালায়। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাজনাথ সিং জানিয়েছেন, এই সমস্ত পরীক্ষার মাধ্যমে ভারত এমন গুরুত্বপূর্ণ দেশে তালিকাভুক্ত হল যাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধের মতো ব্যবস্থা রয়েছে। শ্রী সিং আরও বলেন, শত্রুদের বিভিন্ন ধরনের হুমকির মোকাবিলা ডিআরডিও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তি ব্যবহার করে সাফল্যের সঙ্গে তার পরীক্ষা চালিয়েছে। নৌবাহিনীর মাঝারি পাল্লার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় সফলভাবে। অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের প্রতিফলন বলে তিনি জানান। শুনছেন উপমহাদেশের খবর।

0: কেন্দ্রীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান আজ পুদুচেরিতে সাংবাদিকদের জানিয়েছেন, দেশে এক দেশ এক নির্বাচন প্রস্তাব কার্যকর করার প্রচেষ্টা চলছে। তিনি বলেন, একযোগে নির্বাচন হলে খরচ কমবে এবং জনবল ও সম্পদের সদ্ব্যবহার সম্ভব হবে। এনডিএ সরকারের গত ১২ বছরের সাফল্য তুলে ধরে তিনি জানান, এই সময় প্রায় ২৫ কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছেন, ১২ কোটিরও বেশি শৌচাগার নির্মিত হয়েছে, ৫ লক্ষেরও বেশি গ্রাম খোলা জায়গায় শৌচকর্ম মুক্ত হয়েছে। এছাড়া পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ ২ লক্ষ কোটি থেকে বেড়ে ১২,২০,০০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। মন্ত্রী পুদুচেরি রেল স্টেশন পরিদর্শন করেন এবং সংস্কার কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে তিনি একটি স্থানীয় বিদ্যালয়ে চারাও রোপণ করেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামী ২১ জুন কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হবে। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যোগ সঙ্গম পোর্টাল চালু করা হচ্ছে। আগামীকাল সকাল ৬টায় এই পোর্টালটি খোলা হবে। সবাইকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আহ্বান জানিয়েছেন। মোবাইলে ১-৮০০-৩১৫-৭০০৮ এই নম্বরে মিসড কল দিলে একটি লিঙ্ক পাওয়া যাবে, তার মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাবেন নাগরিকরা। এর আগেই অনুষ্ঠান ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে বলে রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনার কারণে অনুষ্ঠানের স্থান পরিবর্তন করা হল বলে রাজ্যের স্বাস্থ্য সচিব জানিয়েছেন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ২৮ জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৫তম পর্ব। রবিবার ২৮ জুন সকাল ১১টায় আকাশবাণী দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে।
1: মূল শর্তগুলি পূরণ না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তিতে ইরান স্বাক্ষর করবে না বলে জানিয়ে দিয়েছে। তবে সূত্রের খবর, দুপক্ষই প্রাথমিকভাবে চুক্তির কাছাকাছি পৌঁছেছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি সরকারি প্রচার মাধ্যমে জানান, দুপক্ষের মধ্যে সমঝোতা স্মারকপত্র বা মু এর বিষয়বস্তু চূড়ান্ত করে আগামী কয়েকদিনের মধ্যেই তা ডিজিটাল মাধ্যমে স্বাক্ষরিত হতে পারে।
0: ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড কাতারের বিরুদ্ধে খেলবে। সান ফ্রান্সিসকো বো এরিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত ১২:৩০। অনুখেলে গ্রুপ সির ম্যাচে নিউজার্সি স্টেডিয়ামে মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে। খেলা শুরু হবে রাত ১:৩০। এদিকে ১৯৭০ সালে বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের গুরুত্বপূর্ণ সদস্য ব্রিত পোয়াত বয়স হয়েছিল ৮৫ বছর। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬ দিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা হয়েছেন। আগামীকাল ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে তিনি যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন।
1: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্তবর্তী জেলাগুলিতে জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
0: লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ দেশের নতুন চিফ অব আর্মি স্টাফ সিওএস হচ্ছেন। ৩০ জুন বিকেল থেকে তিনি কার্যভার গ্রহণ করবেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রেড রোডে।

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, জানো, যখন অভিনয় করতে এসেছি তখন লোকে আমায় জিজ্ঞেস করত, সুচিত্রা উত্তমের জায়গাটা আপনি কিভাবে দখল করবেন। আমি একটাই কথা বলতাম, ওদের জায়গা আমি নিতে যাবই বা কেন। এই আত্মবিশ্বাসেই তিনি গড়ে নিয়েছিলেন তাঁর নিজস্ব পরিচয়। বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাসে কিছু নাম আছে যারা শুধু পর্দায় অভিনয় করেননি, পর্দাকেই যেন জীবন্ত করে তুলেছিলেন। তাঁদের উপস্থিতিতেই দৃশ্য যেন অন্য মাত্রা পেত। সেই রকম এক অসাধারণ উপস্থিতির নাম সুপ্রিয়া চৌধুরী, আমাদের সবার চেনা বেনুদি। 1933 সালের 8ই জানুয়ারি বার্মার মিচকিনায় জন্ম নেওয়া এই মেয়েটি, যার আসল নাম ছিল কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়, সেই শৈশব থেকেই ছিলেন শিল্পী। ছোটবেলায় তাঁর নৃত্য প্রতিভায় মুগ্ধ হয়েছিলেন বার্মার তৎকালীন প্রধানমন্ত্রী থাকিন নু, নিজে হাতে পুরস্কারও দিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি বাহিনীর দখলে বার্মা পড়লে পায়ে হেঁটে কলকাতায় আসতে হয়েছিল তাঁদের পরিবারকে। সেই কঠিন পথ পেরিয়ে কলকাতায় এসে আবার নৃত্য শিক্ষা শুরু, গুরু মুরুথাপ্পান পিল্লাই ও গুরু প্রহ্লাদ দাসের কাছে। পাড়ার পরিচিত অভিনেত্রী চন্দ্রাবতী দেবীর অনুপ্রেরণায় বাংলা ছবির জগতে পা রাখলেন সুপ্রিয়া। 1952 সালের উত্তম কুমারের সঙ্গে বসু পরিবার ছবিতে অভিষেক হল তাঁর। কিছুদিন বিরতির পর 1958 সালে মর্মবাণী দিয়ে দ্বিতীয় প্রত্যাবর্তন। তারপর থেকে 5 দশকেরও বেশি সময় জুড়ে বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছেন তিনি তাঁর অতুলনীয় প্রতিভায়। আজ হারানো দিনের গানে একটি ঘণ্টা স্মৃতির মন্থন, তাঁর ছবির গানে তাঁর অভিনয়ের কথায়। প্রথম গান শোনাব অগ্নি সংস্কার ছায়াছবি থেকে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

1958 সালে মর্মবাণী দিয়ে দ্বিতীয় প্রত্যাবর্তনের পর 1959 সালে এলো আম্রপালি। এই ছবিটি সুপ্রিয়া দেবীর কেরিয়ারে একটি বিশেষ মোড়। বাংলা সাহিত্যের কিংবদন্তি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিজে এসে সুপ্রিয়াকে এই ছবিতে কাস্ট করেছিলেন। তার মতো একজন মানুষের এই স্বীকৃতি এটাই বলে দেয় তখনই সুপ্রিয়া দেবীর প্রতিভা কতটা স্বীকৃত ছিল। শুধু তারাশঙ্করই নন, এই ছবির পর উত্তম কুমারও ভূয়সী প্রশংসা করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন এই অভিনেত্রীকে বিপরীতে নিলে পর্দায় এক অন্য মাত্রা তৈরি হবে। শুরু হয়েছিল উত্তম সুপ্রিয়ার অবিচ্ছেদ্য জুটির দীর্ঘযাত্রা। 1959 সালে সোনার হরিণ ছবিতে সুপ্রিয়া দেবীর অভিনয় বৃহত্তর দর্শকের মনে ছাপ ফেলেছিল, কিন্তু যে ছবি সত্যিকার অর্থে তাকে চিরকালের জন্য অমর করে রেখেছে সেটি 1960 সালে ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা। দেশভাগ পরবর্তী কলকাতায় এক শরণার্থী পরিবারের বড় মেয়ে নীতা, এই চরিত্রেই সুপ্রিয়া দেবীর অভিনয়। শেষে শিলং পাহাড়ের হাসপাতালে মৃত্যুর দরজায় দাঁড়িয়ে সেই আকুল কান্না, দাদা আমি বাঁচতে চাই, এই একটি দৃশ্যে এক সম্পূর্ণ জীবনের ভার বহন করেছিলেন সুপ্রিয়া দেবী। পরে নিজেই বলেছিলেন এক সাক্ষাৎকারে যে বার্মা থেকে উৎপাটিত হওয়ার নিজের অভিজ্ঞতাই সেই চরিত্রে যেন খানিক মিশে গিয়েছিল। মেঘে ঢাকা তারা থেকে পরবর্তী গান দেবব্রত বিশ্বাস এবং গীতা ঘটকের দ্বৈতকণ্ঠে।

পরের বছর 1961 সালে এলো কোমল গান্ধার। ঋত্বিকের মেঘে ঢাকা তারা কোমল গান্ধার সুবর্ণরেখাত্রয়ীর দ্বিতীয় ছবি। এই ছবিতে সুপ্রিয়া দেবী অনসূয়া চরিত্রে অভিনয় করেছিলেন, ভারতীয় গণনাট্য সংঘের এক নিবেদিত প্রাণকর্মী, যার মনে দেশভাগের যন্ত্রণা এবং শিকড় হারানোর বেদনা গভীরভাবে মিশে আছে। ছবির এক অসামান্য মুহূর্তে পদ্মার তীরে দাঁড়িয়ে অনসূয়া বুঝতে পারে ওপারেই তার শিকড়। সেই মুহূর্তে সুপ্রিয়া দেবীর মুখে চরিত্রের যে অভিব্যক্তি, তা কোনো সংলাপ ছাড়াই বলে দেয় পুরো এক জনগোষ্ঠীর হারানোর ব্যথা। কোমল গান্ধার ত্রয়ীর মধ্যে সবচেয়ে আশাবাদী ছবি এবং সেই আশার কেন্দ্রে অনসূয়ার চরিত্র। এই দুটি ছবিতে কাজ করবার পর ঋত্বিক ঘটকের সুবর্ণরেখার চিত্রনাট্যও হয়তো সুপ্রিয়াকে মাথায় রেখেই লিখেছিলেন, কিন্তু সেটি আর হয়ে ওঠেনি। তবে মেঘে ঢাকা তারা ও কোমল গান্ধার এই দুটি ছবিতেই সুপ্রিয়া দেবী বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিজের নাম অমর করে রেখেছেন। পরবর্তী গান সুমিত্রা সেনের কণ্ঠে, কোমল গান্ধার ছায়াছবি থেকে।

এরপর জীবন নৃত্য ১৯৬৭ সাল, হীরেন নাগ পরিচালিত এই ছবিতে উত্তম কুমারের সঙ্গে ছিলেন তরুণ কুমার এবং কমল মিত্র। ছবিটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে ১৯৭০ সালে হিন্দিতেও এই ছবি রিমেক হয়, ধর্মেন্দ্র এবং রাখিকে নিয়ে। গোপেন মল্লিকের সুরে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখায় মান্না দে ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরবর্তী যুগল গান।

তবে সুপ্রিয়া দেবী কখনোই শুধু রোম্যান্টিক নায়িকার চরিত্রে আটকে থাকেননি। তার মধ্যে ছিল এক গভীর শিল্পী সত্তা। যে কোনো চরিত্রে নিজেকে সম্পূর্ণ ঢেলে দেওয়ার ক্ষমতা রাখতেন তিনি। পরবর্তী যে ছবি থেকে গান শোনাব সেই ছবি তার প্রমাণ। ছবির নাম সিস্টার। এই চরিত্রে সুপ্রিয়া দেবীর যে অভিনয়, না, আমি ছবির গল্প বিশ্লেষণ করতে বসছি না, সুপ্রিয়া দেবীর অভিনয়ের কথা বলি। কোনো গ্ল্যামার ছিল না, কোনো রোম্যান্সও ছিল না, ছিল শুধু এক নারীর অসীম সাহস এবং আত্মত্যাগের দৃঢ় প্রতিমূর্তি। আর তাকেই পর্দায় অভাবনীয়ভাবে ফুটিয়ে তুলেছিলেন সুপ্রিয়া দেবী। এই ছবি তার বহুমুখী প্রতিভার এক অনন্য প্রমাণ। সিস্টার ছবি থেকে গান শোনাব সবিতা চৌধুরী এবং সমবেত কণ্ঠে।

0: বলো তো কে
1: সিস্টার?
2: আমাদের মা সিস্টার।
0: না না দেশমাতা ভারতবর্ষ।

এর পরের ছবির কথা বলি, চিরদিনের, 1969 সালে। পরিচালক অগ্রদূতের এই ছবিতে উত্তম কুমার, কমল মিত্র, বঙ্কিম ঘোষ, গীতা দে এবং সুমিত্রা সান্যালের সঙ্গে, মাফ করবেন, সুমিতা সান্যালের সঙ্গে সুপ্রিয়া দেবী। নচিকেতা ঘোষের সুরে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় মান্নাদের পরবর্তী গান শোনাব। এই ছবির অভিনয়, এই ছবির চরিত্রদের গভীরতা যেন এই গানের মতোই গভীর। চিরদিনের ছবিটির শিরোনামই যেন সুপ্রিয়া দেবীর পর্দার জীবনের সার সংক্ষেপ। উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবী এই জুটির প্রতিটি ছবি ছিল বাঙালি দর্শকের কাছে উৎসবের দিন। হলে ভিড় জমত, পাড়ায় পাড়ায় গান গুনগুন করতেন মানুষ। পরবর্তী গান আগে শোনাই, তারপরে চিরদিনের কথা আরো কিছু বলবো মান্নাদের কণ্ঠে।

সুপ্রিয়া দেবীর অভিনয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যার সংযম, অনেক কিছু না বলেও বলে ফেলা। তার বাংময় চোখের নড়াচড়া, ঠোঁটের কোণে একটু হাসি বা বিষাদ, এইটুকুতেই তিনি বলে দিতে পারতেন পুরো একটা অনুভূতি, ফুটিয়ে তুলতে পারতেন পর্দায়। চিরদিনের ছবিতে তার চরিত্রের মধ্যে মিশেছিল ভালোবাসা, প্রতীক্ষা এবং সঙ্গে সঙ্গে গভীর বেদনাও। পরবর্তী গান শোনাব সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। সুপ্রিয়া দেবীর গ্ল্যামার নিয়ে সেই সময় অনেক আলোচনা হয়েছে, তবে গ্ল্যামারের পাশাপাশি তার মধ্যে ছিল এক গভীর শিল্পী সত্তা। সুপ্রিয়া ছিলেন সুপ্রিয়াই, তার শাড়ি পরার ভঙ্গি, চুলের সাজ, পর্দায় হাঁটার রীতি, সব কিছু মিলিয়ে তিনি ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। পরবর্তী গান চিরদিনের ছবি থেকে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এখন সময় হয়ে গেছে জানিয়ে দেবার, আগামীকাল রবিবার 14ই জুনের হারানো দিনের গানের বিষয় সম্পর্কে। 17 বছরের তরুণটির প্রথম রেকর্ড শুনে বাঙালি শ্রোতৃসমাজ তাঁর উচ্চারণ ও গায়কীকে নকল নবিশের তকমা দিয়েছিলেন। অভিধা জুটেছিল ছোট পঙ্কজ, অথচ কয়েক বছর যেতে না যেতেই সবিস্ময়ে ও সসম্ভ্রমে সকলে দেখলেন সমসাময়িক উজ্জ্বল জ্যোতিষ্কদের প্রভাব থেকে ছিটকে বেরিয়ে তিনি খুঁজে নিয়েছেন এক অভাবিত অশ্রুতপূর্ব প্রকাশভঙ্গি। আধুনিক বাংলা গানের মৌলিক উচ্চারণ রীতি ও গায়ন পদ্ধতির দিকচিহ্ন স্থাপন করে ফেললেন তিনি, হেমন্ত মুখোপাধ্যায়। নিছক গাইয়ে নন, তিনি এক নিঃশব্দ বিপ্লবের হোতা, এক প্রথা ভাঙার ভগীরথ। তাঁর গানের বিবর্তনের রূপরেখাটিকে খুঁজে নেওয়ার চেষ্টা আগামীকাল হারানো দিনের গানে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, বাংলা গানের হেমন্তকালে। সুরের সফরে আপনাদের সঙ্গী থাকবেন কেয়া মুখোপাধ্যায়। আগামীকাল 14ই জুন হারানো দিনের গান, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক রাত 11টায়। আজ বলছি অভিনেত্রী সুপ্রিয়া দেবীর কথা। চিরদিনের পরের বছর 1970 সালে রিলিজ হল বিলম্বিত লয়। পরিচালক অগ্রগামীর এই ছবিতে উত্তম কুমার ও অসিত বরণের সঙ্গে সুপ্রিয়া দেবী। ছবির নামেই আছে সার সত্য, বিলম্বিত মন্থর কিন্তু গভীর প্রেম এই ছবিতে ধীরে ধীরে এসেছে। তাড়াহুড়ো নেই, বর্ণনা নেই, শুধু অনুভব। বাংলা চলচ্চিত্রে প্রেমের এই মন্থর প্রকাশকে সুপ্রিয়া দেবী যেভাবে মূর্ত করেছেন তা ছিল একেবারে তাঁর নিজস্ব ঢঙ।

সংযত কিন্তু অসম্ভব তীব্র। পরবর্তী গান নচিকেতা ঘোষের সুরে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, আরতি মুখোপাধ্যায়ের গাওয়া। এই গান যেন প্রথম দেখার সেই বিশেষ মুহূর্তকে ধরে রেখেছে চিরকালের জন্য।

বিলম্বিত লয়ে সুপ্রিয়া দেবীর শিল্পী সত্তার আরেক দিক দেখলেন দর্শক। বাংলা চলচ্চিত্রের সোনালী যুগে সুর ও অভিনয় ছিল একে অপরের পরিপূরক। নচিকেতা ঘোষ, সলিল চৌধুরী, রবীন চট্টোপাধ্যায়, সুরকারেরা এক একটি গানকে করে তুলেছিলেন এক একটি কবিতা। আর সেই সুরের সঙ্গে সুপ্রিয়া দেবীর পর্দার উপস্থিতির মিলনে তৈরি হতো এক বিশেষ জাদু। বিলম্বিত লয় ছবিটি আজও বাংলা চলচ্চিত্র অনুরাগীদের মনে বিশেষ জায়গা করে রেখেছে। সেই জায়গার কেন্দ্রে আছেন সুপ্রিয়া দেবী। তাঁর অভিনয়, তাঁর উপস্থিতি, তাঁর অনুভব প্রকাশের অনন্য ক্ষমতা দর্শক ভুলতে পারেনি। মান্না দে এবং আরতি মুখোপাধ্যায়ের পরবর্তী দ্বৈত গানে সেই মুগ্ধতার রেশকে

1971 সালে মুক্তি পেল উত্তম কুমার পরিচালিত এবং প্রযোজিত শুধু একটি বছর, মহানায়কের পরিচালনায় সুপ্রিয়া দেবীর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। তরুণ কুমার ছিলেন, সুব্রত চট্টোপাধ্যায় ছিলেন। এই ছবিতে সুপ্রিয়া দেবী দেখিয়েছিলেন অভিনয়ের আরও একটি মাত্রা, সম্পর্কের সূক্ষ্মতা, সময়ের সঙ্গে পরিবর্তন। মহানায়ক সেই সময় পরিচালক হিসেবেও নিজেকে প্রমাণ করতে চাইছিলেন, আর এই ছবিতে সুপ্রিয়া দেবীর মতো একজন শক্তিশালী অভিনেত্রী থাকায় গোটা কাজটি পেয়েছিল এক বিশেষ মাত্রা। রবীন চট্টোপাধ্যায়ের সুরে গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা গানগুলি এই ছবিকে সমৃদ্ধ করেছিল অসাধারণভাবে। জীবনের রং নিয়ে, তার আনন্দ ও বেদনার জটিল বুনোট নিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান পর্দায় সুপ্রিয়া দেবীর উপস্থিতিকে আরও গভীর করে তুলেছিল।

অভিনয়ের বাইরে সুপ্রিয়া দেবীর আরেকটি বড় পরিচয় ছিল তাঁর রান্নার হাত। স্টুডিও পাড়ায় তাঁর হাতের রান্নার খ্যাতি ছিল আলাদাই। পরবর্তীকালে টেলিভিশনের পর্দায় বেনুদির রান্নাঘর অনুষ্ঠানটি তৎকালীন দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। পেশাদার মঞ্চে তিনি অভিনয় করেছেন, কলকাতার বিভিন্ন থিয়েটারে তাঁর উপস্থিতি মঞ্চপ্রেমীদের মুগ্ধ করেছে। লালপাথর ছবিতে পরিচালক সুশীল মজুমদারের লালপাথর ছবিতে সলিল চৌধুরীর সুর এবং কথায় গান সুপ্রিয়া দেবীর উপস্থিতিকে আরও উজ্জ্বল করে তুলেছিল। এরপর 1973 সালে এলো বনপলাশীর পদাবলী, উত্তম কুমার পরিচালিত ও প্রযোজিত রমাপদ চৌধুরীর উপন্যাস অবলম্বনে। মাধবী মুখোপাধ্যায়, নির্মল কুমার, অনিল চট্টোপাধ্যায়কে নিয়ে এই ছবিতে সুপ্রিয়া দেবী পদ্মা চরিত্রে অভিনয় করেছিলেন। মাটির গন্ধ মেশা এই চরিত্র, দুই পুরুষের বিমলা, বনপলাশীর পদাবলীর পদ্মা, এই ধরনের চরিত্রগুলিতে সুপ্রিয়া দেবী দেখিয়েছিলেন যে তিনি শুধু গ্ল্যামারের নায়িকা নন, মাটির মানুষের কথাও তিনি বলতে পারেন সমান দক্ষতায়। উৎপলা সেনের কণ্ঠে বনপলাশীর পদাবলী ছায়াছবি থেকে এই গানটি।

1960 সালে সুনবরনারী ছবিতে উত্তম কুমারের সঙ্গে সুপ্রিয়া দেবীর অভিনয় দর্শকের মন কাড়ে। এই ছবির শুটিংয়ের সময়ই দুজনের মধ্যে বন্ধুত্ব গাঢ় হতে শুরু করে। সুনবরনারীর গান সে সময় প্রত্যেকটি বাড়ির অন্দরমহলে পৌঁছে গিয়েছিল। 1979 সালে এলো দিলীপ রায় পরিচালিত দেবদাস, শরৎচন্দ্রের সেই অমর উপন্যাসের বাংলা পর্দায় নতুন রূপ। সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন দেবদাস, উত্তম কুমার ছিলেন চুনিলাল, সুমিত্রা মুখোপাধ্যায় ছিলেন পার্বতী, আর সুপ্রিয়া দেবী অভিনয় করলেন চন্দ্রমুখী চরিত্রে, পার্শ্ব চরিত্র। কিন্তু চন্দ্রমুখী গল্পের এক অপরিহার্য অংশ, যে নারীর ভালোবাসা নিঃস্বার্থ, যে জানে পাবে না তবু দেয়, সেই চরিত্রকে সুপ্রিয়া দেবী দিয়েছিলেন এক বিশেষ গরিমা। দুই মহানায়কের সঙ্গে একই পর্দা, কিন্তু নিজের অভিনয়ে তিনি ছিলেন সম্পূর্ণ নিজস্ব। সন্ন্যাসী রাজা চলচ্চিত্রে তাঁর অভিনয় কিংবা সব্যসাচী ছবির কথা বলি। 1977 সাল, পীযূষ বসু পরিচালিত সব্যসাচী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের দাবি অবলম্বনে। সুমিত্রা, শরৎচন্দ্রের লেখা এই চরিত্রটি কঠোর, স্বাধীন চেতা, আপোষহীন। সমাজ যাকে প্রত্যাখ্যান করেছে, সেই মেয়েই হয়ে উঠেছিল আন্দোলনের এক দৃঢ় স্তম্ভ। সব্যসাচীর অনুপ্রেরণায় সে নিজেকে নতুন করে আবিষ্কার করে, হয়ে ওঠে সুমিত্রা। সুপ্রিয়া দেবীর অভিনয়ে এই চরিত্রের কঠোরতা অথচ গোপন আবেগ দুটিই পাওয়া গিয়েছিল পূর্ণ মাত্রায়। শেষ জীবনে ছোট পর্দার জননী ধারাবাহিকে অভিনয় করেও আবারও বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন সুপ্রিয়া দেবী। আমার জীবন আমার উত্তম নামে আত্মজীবনী রচনা করেছিলেন তিনি, যেখানে তাঁর দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, সংগ্রাম ও ভালোবাসার কথা মিলেমিশে রয়েছে। 2011 সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে সর্বোচ্চ বেসামরিক সম্মান বঙ্গবিভূষণে ভূষিত করে। 2014 সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী দিয়ে সম্মানিত করে। এক সাক্ষাৎকারে সুপ্রিয়া দেবী বলেছিলেন, দর্শক যখন বলেন আমাকে দেখে কেঁদেছেন, তখন মনে হয় সত্যিকারের কাজ হয়েছে। 2018 সালের 26 জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যায় কলকাতার বালিগঞ্জে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন 85 বছরের এই মহান শিল্পী। বার্মা থেকে পায়ে হেঁটে আসা সেই ছোট্ট মেয়েটি, যে একদিন প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছিল নৃত্যের জন্য, সে একদিন হয়ে উঠেছিল লক্ষ বাঙালির হৃদয়ের বেনুদি। কেবল প্রতিভার জোরে নয়, সম্ভব হয়েছিল তাঁর নিষ্ঠায়, তাঁর শ্রমে এবং শিল্পের প্রতি তাঁর অফুরন্ত ভালোবাসায়। তিনি অমলিন, তিনি চিরন্তন। অনুষ্ঠানের শেষে

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময়ে সকাল 5:56 এবং বাংলাদেশ সময়ে সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 10 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:29 হয়ে 20 সেকেন্ড।

ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুনবেন আধুনিক গান। প্রথম শিল্পী তালাত মাহমুদ। শুনছেন আধুনিক গান।

স্টুডিও ঘড়িতে সময় বলছে রাত 12টা বেজে 56 মিনিট হয়ে 20 সেকেন্ড। শুনছেন DTH বাংলা পরিষেবায় বাংলা আধুনিক গান। পরবর্তী গানটি শুনবেন শিল্পী রূপঙ্কর বাগচি এবং শুভমিতার দ্বৈতকণ্ঠে।

স্টুডিও ঘড়িতে সময় বলছে রাত 1:16 হয়ে 26 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা আধুনিক গান। শুনছেন রূপঙ্কর বাগচি এবং

আজকের অনুষ্ঠানের পরবর্তী তথা শেষ শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। শেষ গানটি শুনব তারই কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন একযোগে ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে। স্টুডিও ঘড়িতে সময় বলছে রাত 2:02। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। আজকে প্রথমে শুনবেন 1974 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি মৌচাক। এই ছায়াছবি থেকে প্রথম গানটি শুনবেন মান্না দে এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

0: হয় ছানা
1: ঘোড়ার ডিম।

0: যে বড়।
1: মোটেই না, মোটেই না, নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ।
0: নারী পুরুষ সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি। বুঝলে নারী, ওই লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

মাতাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই, ঠিক বলিনি, যদি জগাই মাধাই

গান শুনছেন ছায়াছবি মৌচাক থেকে। পরবর্তী গানের শিল্পী আশা ভোসলে।

শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গান। এখন শুনবেন ছায়াছবি অপরাজিতা তুমি থেকে প্রথম গানটি রূপঙ্কর বাগচির কণ্ঠে।

শুনছেন ছায়াছবি অপরাজিতা তুমি থেকে গান। পরবর্তী গানটি শুনবেন শিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং শান্তনু মৈত্রের কণ্ঠে।

স্টুডিওর ঘড়ি কাটা জানা দিচ্ছে সময় রাত 2:29 হয়ে 10 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গান।

পরবর্তীতে শুনবেন 1977 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি আনন্দ আশ্রম। এই ছায়াছবি থেকে প্রথম গানটি শ্যামল মিত্র এবং আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

শুনছেন ছায়াছবি আনন্দ আশ্রম থেকে বাংলা ছায়াছবির গান। পরবর্তী গানটি শুনবেন শিল্পী শ্যামল মিত্রের কণ্ঠে।

শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গান। আর আজকের অনুষ্ঠানের শেষ ছায়াছবি হংসরাজ। এই ছায়াছবি থেকে প্রথম গানটি শুনবেন শ্যামাশ্রী মজুমদারের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে। স্টুডিও ঘড়িতে সময় বলছে এখন রাত 3:15। আর এখন শুনবেন নানা রঙের গান। নানা রঙের গানের অনুষ্ঠানে প্রথমে নিবেদন থাকছে লোকগীতি, শিল্পী উজান।

0: ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গানের অনুষ্ঠানে শুনছেন লোকগীতি, পরিবেশনায় উজান।
1: হাইতে খুকু, তুই থাক কেনে গো?

নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন লোকগীতি, এখন শুনবেন ভক্তিগীতি। পরিবেশনায় উৎসব দাস।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী আরশাদ আলী খান, রাগ ভৈরব, তবলায় ছিলেন কৌশিক ব্যানার্জি এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। এবারে শুনবেন খেয়াল, শিল্পী প্রদীপ্ত নাথ, রাগ মিয়া কি টোড়ি।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী প্রদীপ্তা নাথ, রাগ মিয়া কিটোরি, তবলা সঙ্গতে ছিলেন প্রণব গুহ ঠাকুরতা, হারমোনিয়ামে রতন নট্ট। আর কয়েক মুহূর্ত, তারপরে শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী নতুন আলোয়ে নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 14ই জুন রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতোই জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। আজ ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে বা বিশ্ব রক্তদাতা দিবস, আর এই বিশেষ দিন উপলক্ষে আজকের গল্প রক্তের বন্ধন। আজকের এই বিশেষ দিনটি আমরা নানানভাবে পালন করব। প্রচুর জায়গায় রক্তদান দিবস পালন করা হবে, ব্লাড ব্যাঙ্কগুলিতে প্রত্যেকটি গ্রুপের রক্তের সঞ্চয় করা হবে, আর যাদের রক্ত প্রয়োজন নানান চিকিৎসার ক্ষেত্রে তাদের মুখে একটু হাসি ফুটে উঠবে। আজকের এই বিশেষ দিনটি এই জন্যই পালন করা হয়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে অসাধারণ এই ছবির গান। প্রভু যিশুর সব কিছুকেই ব্যাখ্যা করা হয়েছে মানব জাতির নানান প্রতীক হিসেবে। গানের ব্যাখ্যায় যাচ্ছি না, বরং চলে আসি আজকের গল্পে। আজকের গল্প রক্তের বন্ধন। এক বর্ষার দিনের শেষ বিকেল, কলকাতা থেকে কৃষ্ণনগরগামী বাস

টি হঠাৎই নদিয়ার কাছে একটা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার ধারে উল্টে পড়ল। চারিদিকে চিৎকার, কান্না আর বিশৃঙ্খলা। স্থানীয় লোকজন আর প্রশাসনের সহায়তায় আহত যাত্রীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হল। সেই আহতদের মধ্যে ছিলেন 70-এর স্কুল শিক্ষক অমরেশ চৌধুরী। স্ত্রী বহু বছর আগেই মারা গিয়েছেন, একমাত্র ছেলে সৌম্য চাকরিসূত্রে বিদেশে থাকে। অমরেশবাবু অবসর নেওয়ার পর থেকে বেশিরভাগ সময় একাই কাটাতেন আর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়োজনে এদিকে ওদিকে যেতেন, বন্ধু বান্ধব এইভাবেই ওনার চলে যাচ্ছিল। অন্যদিকে ওই যে হাসপাতালে যেখানে ভর্তি করা হয়েছিল অমরেশবাবু এবং অন্যান্য আহতদের, সেখানেই অন্য একটা কাজে এসেছিলেন 23 বছরের যুবক আরিফ রহমান, পাশে জেলার একটা ছোট্ট গ্রামের ছেলে। সে সদ্য নার্সিং প্রশিক্ষণ শেষ করে একটা বেসরকারি হাসপাতালে চাকরির জন্য সাক্ষাৎকার দিতে এসেছিলেন তিনি। দুর্ঘটনার খবর শুনে তিনিও স্বেচ্ছাসেবকদের সঙ্গে আহতদের সাহায্য করতে এগিয়ে যান। ডাক্তাররা পরীক্ষা করে জানালেন অমরেশবাবুর প্রচুর রক্তক্ষরণ হয়েছে আর তার রক্তের গ্রুপ ছিল বিরল ও নেগেটিভ। এটাই হচ্ছে সবচেয়ে সমস্যা। আর হাসপাতালের ব্লাড ব্যাংকে সেই মুহূর্তে পর্যাপ্ত রক্তও ছিল না। আতঙ্কিত চিকিৎসকেরা আত্মীয় স্বজনের খোঁজ করছিলেন। অমরেশবাবুর বিদেশে থাকা ছেলে অসহায়ভাবে ফোনে ভেঙে পড়ছে, কিন্তু হাজার হাজার মাইল দূর থেকে বাস্তবিক সে কিছুই করতে পারছে না। সে অসহায়, নিরুপায়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম সাবিত্রী ঘোষের কণ্ঠে এই গানটি, আর অসহায় এরকম বহু মুহূর্ত আসে আমাদের সবারই জীবনে। এখানে অসহায় বাবা, অসহায় চিকিৎসক, অসহায় সন্তান, সবাই চেষ্টা করছে কিন্তু বাস্তবে কোনো চেষ্টাই সফল হচ্ছে না। কি করা যায়? ডাক্তাররাও খুব চিন্তিত, আর বলেন একটা কথা, পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই, আর সেই সমাধান সূত্রই নানানভাবে আমাদের জীবনে এসে উপস্থিত হয়। তাকে শুধু গ্রহণের আর উপলব্ধির অপেক্ষা। এরকম যখন একটা অসহায় মুহূর্ত, ঠিক তখনই আরিফ রহমান ও এগিয়ে এসে ডাক্তারকে বলল, স্যার আমারও ব্লাড গ্রুপ ও নেগেটিভ, যদি কাজে লাগে আমি রক্ত দিতে প্রস্তুত স্যার। তার কথা শুনেই ডাক্তাররা পরীক্ষা করে দেখলেন, সব কিছু ঠিক আছে। কয়েক মিনিটের মধ্যেই আরিফের রক্ত অমরেশবাবুর শরীরে ধীরে ধীরে প্রবাহিত হতে শুরু করল। অপারেশন সফল হল, মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন অমরেশ চৌধুরী। জ্ঞান ফেরার পর ডাক্তার তাকে সব কথা জানালেন, যে ছেলেটি আপনাকে বাঁচিয়েছে সে আপনার কোনো আত্মীয় নয়, কিন্তু তার রক্ত আপনার শরীরে বইছে। অমরেশবাবুর চোখ ভিজে উঠল। আরিফ তখন হাসপাতালের বারান্দায় চুপচাপ বসেছিল। অমরেশবাবু তাকে কাছে ডেকে কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা তুমি কে? মৃদু হেসে আরিফ উত্তর দিল, আমি কেউ না স্যার, একজন মানুষ মাত্র। না বাবা, আজ থেকে তুমি শুধু একজন মানুষ নও, তুমি আমার জীবনের অংশ। এই বলে তার হাত দুটো তিনি জড়িয়ে ধরলেন। সেদিনের সেই পরিচয় থেকেই শুরু হয়েছিল অমরেশবাবু ও আরিফের নতুন সম্পর্কের গল্প।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: রক্তের মধ্যে সম্প্রীতির কথা গানে গানে শুনছিলাম মালবিকা দাসের কণ্ঠে। অমরেশবাবু জানতে পারেন আরিফের বাবা একজন রিক্সা চালক ছিলেন। ওর ছোটবেলাতেই তিনি মারা যান। মা মানুষের বাড়িতে কাজ করে ছেলেকে মানুষ করেছেন। অভাব ছিল কিন্তু সততা আর মানবিকতার শিক্ষা ছিল অটুট। ধীরে ধীরে অমরেশবাবু আর আরিফের মধ্যে যোগাযোগ বাড়তে থাকল। সপ্তাহে একদিন ফোন, মাসে একবার দেখা, তারপর উৎসব, আনন্দ, দুঃখ সব কিছুতেই তারা একে অপরের খোঁজ রাখতে শুরু করলেন। দুর্গাপূজার সময় অমরেশবাবু নিজেই আরিফ আর ওর মাকে বাড়িতে নিমন্ত্রণ করলেন।

আরিফের মা হাসিনা বেগম প্রথমে দ্বিধায় ছিলেন, বললেন, আমরা গরিব মানুষ, আপনাদের বাড়িতে গেলে কি আমাদের মানাবে? অমরেশবাবু হেসে বললেন, মানুষের বাড়িতে মানুষের আসতে কি কোনো বাধা থাকে? সম্পর্কটাই তো আসল। সেদিন একসঙ্গে খাওয়ার সময় বহু বছর পর অমরেশবাবুর বাড়িতে আবার কথা হাসির শব্দ ফিরে এলো, ফাঁকা ডাইনিং টেবিলে যেন প্রাণ ফিরে পেল। এমন করেই একটা দুর্ঘটনা, দুটো অচেনা অজানা মানুষ, তাদের জীবন পারিবারিকভাবে কাছাকাছি এনে দিল। এভাবেই আমাদের অনেকেরই জীবনে অনেক পরিবর্তন, কখনো কোনো দুর্ঘটনা দারুণ কিছু প্রাপ্তি বয়ে আনে। এটাই জীবন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। আর চলে যাই আজ রক্তের বন্ধন এই গল্পে।

এখানে একটা অ্যাক্সিডেন্ট বলে যে একটা টার্নিং পয়েন্ট হয়ে উঠেছিল অমরেশবাবু জীবনে, অবশ্যই আরিফের জীবনেও। বছর পাঁচেক পর আবারও এক বিপদের সম্মুখীন হলেন অমরেশবাবু। ওনার কিডনির সমস্যা ধরা পড়ল। ছেলে সৌম্য এবার দেশে আসতে পারল, কিন্তু না, উপযুক্ত কিডনি দাতা কিছুতেই পাওয়া যাচ্ছিল না, তার খোঁজ চলছিল। খবর পেয়ে আরিফ ছুটে এলো, বলল, বাবা পরীক্ষা করে দেখুন, যদি আমার কিডনি মিলে যায় আমি দেব। অমরেশবাবু বিস্ময়ে চমকে উঠলেন, আরে তুমি কি পাগল হয়েছ? তোমার এইটুকু বয়স, আর ঋণই করো না আমায়, আমি তোমার কে বলো তো? আরিফ তখন খুব শান্ত গলায় বলে, যেদিন আমার রক্ত আপনার শরীরে প্রবাহিত হয়েছিল সেদিন থেকেই আপনি আমার একেবারে আপনার মানুষ হয়ে গেছেন। সম্পর্ক শুধু জন্মে তৈরি হয় না, ভালোবাসা আর দায়িত্ব থেকেও তো জন্মায়। যদিও শেষ পর্যন্ত অনেক পরীক্ষা নিরীক্ষার পর সৌম্যর কিডনি উপযুক্ত বলে প্রমাণিত হল, কিন্তু সেই মুহূর্তে অমরেশবাবু বুঝেছিলেন রক্তের সম্পর্ক সবসময় জন্মসূত্রে আসে না, কখনো কখনো মানবতা, ত্যাগ আর ভালোবাসাই নতুন রক্তের বন্ধন সৃষ্টি করে। কি অদ্ভুত, জীবনে অনেক কিছু আসে, অনেক বিপদ আপদ, অনেক মুশকিল, অনেক সমস্যা, কিন্তু সময়ও বুঝিয়ে দেয়, কোথাও না কোথাও ঠিক যেন কোনো সমাধান সূত্র পাওয়া যায়, মিলে যায়, আর এটাই বাস্তব।